0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
1: কথায় বলে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়, আবার এমন কোন দেখা দুঃস্বপ্ন যদি সত্যি হয়ে যায় সেই নিয়ে মনে থাকে বেজায় ভয়। ঘুমের মধ্যে ছুটতে ছুটতে পড়ে যাওয়া বা ধরফড়িয়ে ওঠা, হাতের মুঠোয় জল গড়িয়ে যাওয়ার মতো ঘুমের মধ্যে দেখা স্বপ্ন স্মৃতি থেকেও গড়িয়ে যায়। মজার স্বপ্ন আমরা চেষ্টা করি মনে রাখতে, ঘুম আর বাস্তবকে মিলিয়ে দিতে। স্বপ্নে দেখার গল্প নিয়েই জুলাই মাসের ভোরাইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল ভোরের স্বপ্ন। বার্তা পাঠান এই ঠিকানায়, ভোরাই FM রেইনবো, প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। আমাদের হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992। এই নাম্বারে ইমেল করতে পারেন, ইমেল অ্যাড্রেস AIR FM Rainbow Kolkata, দ্যাট ইজ AIR FM RAINBOWKOLKATA AIR FM Rainbow Kolkata@gmail.com। জুলাই মাসের বিষয় আমরা রাখলাম ভোরের স্বপ্ন। চিঠি পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200, নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা কিন্তু বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোরাইতে পড়া হবে আপনার চিঠি সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।
0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছে 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।

আজ সকালবেলায় আপনি কি নীরব, আপনাকে চুপ কথার মতো ছুপি ছুপি শুনছেন 107 FM রেইনবো? তাহলে বলি, আজ কিন্তু সত্যি নীরব থাকার কথা, কিন্তু মনে মনে স্মৃতির পথ হাঁটা, নুড়ি পাথরে ঠোক্কর নিয়ে এগিয়ে চলা, চুপি চুপি আজ সকালবেলায়।

না দাদা, ঘুম আসবে না, বরং ঘুম থেকে উঠে আর একটা দিনের প্রতীক্ষা, নতুন দিনের প্রতীক্ষা। আর সেই নতুন দিনের প্রতীক্ষায় সত্যি কি চুপ থাকা, নাকি নীরবে সব কিছু ওয়াচ করা, লক্ষ্য করা, আর সে নিয়ে সিদ্ধান্ত নেওয়া। আজ কিন্তু নীরব মন এই শিরোনামে কথা বলতে বসা 107 FM রেইনবোর রেইনবোর ভুরাইতে সঙ্গে রয়েছে আরপি।

0: সত্যি কি আমরা বুঝি এই ভোরবেলা এই সকালবেলায় উঠেই অনেকে কিন্তু মেডিটেশন করেন, মনকে স্থির রাখেন, সারাদিন কাজ কি করবেন তার একটা রুটিন তৈরি করেন, আর সেই রুটিনের মধ্যে এমনও থাকে না আজ যত নিন্দুকেরা কথা বলুক না কেন বাদ প্রতিবাদে জড়িয়ে পড়বো না, নিজেকে মৌন রাখবো, নিজেকে চুপ রাখবো, নিজেকে দূরে সরিয়ে রাখবো। কি ভাবছেন আপনি? আজ নীরব মন এই নিয়ে কথা শুধুমাত্র 107 FM রেইনবোর ভোরাইতে।
1: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: ভোরবেলা উঠেই কি আপনি একেবারে ব্যস্ত সরসব ব্যস্ত যাকে বলে? হ্যাঁ, হতেই পারে হতেই পারে। আপনি তাড়াহুড়ো করে হয়তো বেরোচ্ছেন কিংবা বেরোবার প্রস্তুতি নিচ্ছেন। যদি সময় হয় আপনার জন্য, আমার জন্য, যদি 5 মিনিট যদি সময় চেয়ে নিই, তাহলে কেমন দেবেন? আজ সারাদিন কত মানুষের সঙ্গে আপনি কথা বলবেন, অফিসে, দোকানে, বাসে, ফোনে, হোয়াটসঅ্যাপে, কত শব্দ, কত আলোচনা, কত ব্যস্ততা। অথচ আজ দিনের শেষে একটা প্রশ্ন কি কখনো নিজেকে করবেন, আজ নিজের মনের সঙ্গে একবারও কি কথা বলেছি? আমরা আজকাল সব কিছুর খবর রাখি, অন্তত রাখতে চাই। শেয়ার বাজার উঠলো না নামলো, কোথায় বৃষ্টি হবে, কার নতুন ছবি মুক্তি পেল, কোন দেশের কোন দলের কখন খেলা রয়েছে ওয়ার্ল্ড কাপে, এই গোলটা কিন্তু একেবারে ঠিকঠাক হয়নি, এই রেফারি অমুক করেছে তমুক করেছে, কিন্তু নিজের ভেতরে যে ছোট্ট একটা পৃথিবী আছে তার খবর আমরা কজন রাখি? হ্যাঁ, আমাদের প্রত্যেকের মধ্যে কিন্তু একটা করে ছোট্ট পৃথিবী রয়েছে, সেই পৃথিবীর খবর আমরা সত্যি কি রাখি? আজকের এই আড্ডা সেই পৃথিবীকে নিয়ে, সেই নীরব মনকে নিয়ে যে কখনো চিৎকার করে না, কখনো অভিযোগ করে না, শুধু চুপচাপ চুপচাপ অপেক্ষা করে। একদিন আজ আজকে এই ভোরবেলায় আপনি একটুখানি শুনবেন মনোবিজ্ঞানী কি বলছেন। একজন মনোবিজ্ঞানী একবার বলেছিলেন যে মানুষের সবচেয়ে বড় একাকিত্ব তখনই আসে যখন তার অনেক কথা থাকে কিন্তু বলার মতো একজন মানুষও থাকে না। ভাবুন একবার, আপনার মধ্যে আমার মধ্যে কত কথা বলার সুযোগ রয়েছে কিন্তু সেই কথাগুলো আমি বলতে পারছি না। অথচ আমার শ্রোতা চাই, আমার লিসনার চাই। আজ সেই কথাগুলোই ঘুরিয়ে ফিরিয়ে ছোট্ট ছোট্ট গপ্পের মাধ্যমে, উদাহরণের মাধ্যমে আর পি শেয়ার করবে আপনার কানে শুধুমাত্র 107-এ। আর এই মুহূর্তে, হ্যাঁ এই মুহূর্তে কিন্তু অবশ্যই গানে গানে অন্য

0: 7 FM Rainbow. Shot Shure Sharadi. Shot Shure Sharadi. ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: সেই মনোবিজ্ঞানী কথা ফিরে আসি, যিনি বলেছিলেন মানুষের সবচেয়ে বড় একাকিত্ব তখনই আসে যখন তার অনেক কথা থাকে, অনেক বলবার মতো কথা থাকে কিন্তু বলার মতো একজন মানুষও থাকে না। কথাটা শুনতে আপাতভাবে সাধারণ মনে হলেও একটু ভেবে দেখুন তো, আজ সকালবেলায় আমাদের আশেপাশে এমন এমন কত কত কত মানুষ আছেন যারা বাইরে থেকে হাসি খুশি অথচ ভেতরে ভেতরে বড্ড একা, ক্রমশ ক্রমশ একা হয়ে যাচ্ছেন। একটা ছোট্ট ঘটনা বলি, একজন বৃদ্ধ প্রতিদিন বিকেলে শহরের একটি পার্কে বসে পার্কে বসতেন, মানে পার্কে এসে একই বেঞ্চে বসতেন। হাতে একটা খবরের কাগজ থাকতো কিন্তু তাকে কখনো পড়তে দেখা যেত না, শুধু মানুষ দেখতেন। হ্যাঁ, মানুষ দেখতেন, বাচ্চাদের খেলতে দেখতেন, বৃদ্ধদের হাঁটতে দেখতেন, প্রেমিক প্রেমিকাদের গল্প করতে দেখতেন। একদিন একজন কলেজ পড়ুয়া ছেলে সাহস করে জিজ্ঞেস করল, ও দাদু, আরে আপনি তো প্রতিদিন এখানে এসে বসেই থাকেন, কিন্তু কেন বলুন তো? বৃদ্ধ একটু হেসে বললেন, কারণ কারণ এখানে মানুষের শব্দ আছে। ছেলেটি অবাক হয়ে বলল, বাড়িতে নেই? বৃদ্ধ কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর বললেন, বাড়িতে টেলিভিশনের শব্দ আছে, ফ্রিজের শব্দ আছে, ঘড়ির টিকটিক আছে, কিন্তু মানুষের শব্দ নেই। না, এরপর আর কেউ কোনো কথা বলেনি। কখনো কখনো একটা বাক্য হাজার পাতার বইয়ের থেকেও বেশি শিক্ষা দিয়ে যায়। আমরা সবাই একটা সুন্দর বাড়ি চাই, কিন্তু বাড়ি আর ঘরের মধ্যে যে পার্থক্য আছে সেটা বুঝতে বুঝতেই অনেকের জীবন কেটে যায়। ইট, সিমেন্ট আর রং দিয়ে বাড়ি তৈরি হয়, কিন্তু মানুষের হাসি, গল্প, অপেক্ষা আর ভালোবাসা দিয়ে তৈরি হয় ঘর। ঘর এক মন্দির, আমরা সেই সিনেমাটার কথা যদি মনে করি তাহলে সেখানে কিন্তু তাই। আজকাল আমাদের ঘরে সব কিছু আছে, এসি আছে, স্মার্ট টিভি আছে, দ্রুত

0: সকালবেলায়
1: না, আপনাকে নীরবে নয়, আপনাকে সরবে নিয়ে আসার জন্য আরপির এই চেষ্টা, নীরব মন নিয়ে কথা বলতে বসা। এইভাবে ছোট ছোট গল্পের মালা দিয়ে আজ নীরব মন সাজিয়ে তোলা ভোরাইতে। সঙ্গে রয়েছে আরপি, আর এই মুহূর্তে কোন গান কোন কথা, রূপঙ্কর এবং ইন্দিরা, তারা দুজনে চুপি চুপি কথা কিছু বলতে চাইছে, আপনার মনে পৌঁছতে চাইছে।

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।

এফএম রেনবোতে ভোর বেলায় ভোরাইতে আজ কিন্তু নীরব মর্নি কথা, আর কতটা আপনি নীরব, কতটা সরব, আর কখনই বা আপনি নীরব হয়ে যান, একবারে সুইচটা, মনের সুইচটা আপনি অফ করে দেন। আসুন না একটুখানি কথা বলি সেই নিয়ে। একটু আগে বলেছিলাম সেই বৃদ্ধের গল্প, সেই বৃদ্ধের গল্পের পর এই মুহূর্তে কোন গল্প, ওই যে বাড়ি আর ঘরের মধ্যে পার্থক্য, হ্যাঁ সে পার্থক্যটাও কিন্তু আমরা তৈরি করে ফেলেছি। এই জন্যই হয়তো আজ এত মানুষ নীরব ক্লান্ত। একজন বৃদ্ধ শিক্ষকের কথা বলি, যিনি বলতেন মানুষের শরীরের ক্লান্তি ঘুমে দূর হয়, কিন্তু মনের ক্লান্তি দূর হয় একজন মানুষের সঙ্গে মন খুলে কথা বললে। ভাবুন তো, শেষ কবে আপনি, হ্যাঁ শেষ কবে আপনি এমন কারোর সঙ্গে কথা বলেছেন যার সামনে নিজের দুর্বলতাগুলো লুকোতে হয়নি? শেষ কবে কাউকে বলেছেন আজ আমার মনটা ভালো নেই? আমরা কাঁদতে ভুলে গেছি, কারণ সমাজ আমাদের শিখিয়েছে কাঁদা মানেই দুর্বলতা। অথচ সত্যিটা ঠিক উল্টো, যে মানুষ নিজের অনুভূতি প্রকাশ করতে পারে সেই কিন্তু সবচেয়ে সাহসী। একবার এক ছোট্ট ছেলে তার বাবাকে জিজ্ঞেস করেছিল, বাবা ও বাবা বড় মানুষ কাকে বলে? বাবা কোনো উত্তর দেননি, ছেলেকে নিয়ে গিয়েছিলেন একটি ফল ভরা আম গাছের কাছে। তারপর বলেছিলেন, দেখো তো যে গাছের ডালে সবচেয়ে বেশি ফল ধরে সেই ডালটাই সবচেয়ে বেশি কিন্তু নিচু হয়ে থাকে। তারপর মৃদু হেসে বলেছিলেন, মানুষও তেমনি, যার ভেতরে সত্যিকারের বড়ত্ব থাকে তার কণ্ঠস্বর তত শান্ত হয়, তার অহংকার তত কমে যায়। আমরা আজকাল খুব দ্রুত বড় হতে চাই, কিন্তু গভীর হতে চাই না। নদী যত গভীর হয় তার শব্দ তত কমে যায়, অগভীর জলের শব্দই কিন্তু সবচেয়ে বেশি। হয়তো সেই কারণেই পৃথিবীর সবচেয়ে শক্ত মানুষগুলো অনেক সময় সবচেয়ে নীরব হন, নীরব মানুষে পরিণত হন। আজকের এই সকালবেলায় আপনি যদি কারও কথা মনে করেন যার সঙ্গে অনেক দিন কথা হয়নি, তাহলে অনুষ্ঠান শেষ হওয়ার অপেক্ষা করবেন না, আজই ফোন করুন, আজই ভোরবেলায় আসুন, একটু করে ঘুম ভাগিয়ে দিন, কিরে কেমন আছিস, কিংবা তোমার কথা খুব মনে পড়ছে। কারণ কিছু সম্পর্কের দূরত্ব কিলোমিটার কিংবা ওই নটিক্যাল মাইলে কিন্তু মাপা যায় না, মাপা যায় শুধু নীরবতায়। আবার সেই নীরবতা ভেঙে কাছে আসায়, কাছে আসবে আর কি, কিন্তু তার আগে এক গান বিরতি। সবার আড়ালে থাকা লতা মঙ্গেশকর এই মুহূর্তে আপনার কানে শুধুমাত্র 107.8।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: কি ভাবছেন কাকে ফোন করবেন? হ্যাঁ, এই ভোরবেলায় কাকে ফোন করে ডিস্টার্ব করলেও সে কিন্তু সুখী হবে, খুশি হবে, আমার কথা মনে করেছে, আমার কথা তার মনে পড়েছে, এমনটা কিন্তু সেও ভাববে। ঠিক করেছেন? ঠিক করেনি? করে ফেলুন, করে ফেলুন। কারণ একটু আগেই আরপি বলেছিল যে দূরত্বটা, মনের যে দূরত্ব তৈরি হয়েছে সেটা কিন্তু মুহূর্তের মধ্যে একেবারে ধুয়ে বুঝে যেতে পারে যদি আপনি একটা ফোন কল করতে পারেন। না, মেসেজ নয়, একেবারে যে কখন হয়তো দেরি করে দেখবেন সেই সুবাসটুকু হয়তো উড়ে যাবে ততক্ষণে। হয়তো ওপাশের মানুষটি শুধু আপনার একটি ফোনের অপেক্ষায়, হয়তো শোনার অপেক্ষায় আছেন কেমন আছো। হালকা হালকা একটা হাস্কি একটা ভয়েস হয়তো ভেসে আসবে। একটা সত্যি ঘটনার কথা বলি, যে ঘটনা প্রমাণ করে মানুষের জীবনে সবচেয়ে দামি উপহার কখনো টাকা নয়, কখনো বড় কোনো পুরস্কার নয়, কখনো কখনো একটিমাত্র বাক্যই কিন্তু একজন মানুষের পুরো জীবনটা বদলে দিতে পারে। কিছুক্ষণ আগে বলেছিলাম না, মানুষের জীবনে সবচেয়ে দামি উপহার অনেক সময় কোনো বস্তু নয়, একটিমাত্র বাক্য। হ্যাঁ, কি সেই বাক্য যে বাক্য সত্যিই পারে, সত্যিই কিছু করে দেখাতে পারে। একটা স্কুলের ঘটনা। হ্যাঁ, একজন শিক্ষক প্রতি পরীক্ষার পর শুধু নম্বর দেখতেন না, প্রতিটি খাতা শেষ পৃষ্ঠা

পর্যন্ত ভালো করে পড়তেন, কারণ তিনি জানতেন অনেক সময় ছাত্ররা উত্তরপত্রে এমন কিছু লিখে যায় যা বইয়ের কোনো প্রশ্নের উত্তর নয়, কিন্তু জীবনের খুব বড় প্রশ্নের উত্তর খুঁজে বেড়ায়। একদিন এটি খাতার শেষ পাতায় তিনি দেখলেন ছোট্ট করে লেখা, স্যার আমি যদি কোনোদিন খুব ভালো মানুষ হতে পারি, তাহলে তার কারণ হবে আপনি আমাকে কোনোদিন অপমান করেননি। শিক্ষক এই লেখাটুকু পড়ে দীর্ঘক্ষণ খাতাটা বন্ধ করতে পারেননি। পরের দিন তিনি ছেলেটাকে দেখে শুধু বলেছিলেন, পড়াশোনায় প্রথম হওয়ার চেয়ে মানুষ হওয়াটা অনেক বড়, আমি বিশ্বাস করি তুমি পারবে। এই কথোপকথন হয়তো মাত্র এক মিনিটের কিংবা তারও কম সময়ের ছিল, কিন্তু সেই এক মিনিটই ছেলেটির জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। আমরা প্রায়ই ভাবি আমাদের কথায় খুব একটা মূল্য নেই, কিন্তু আমরা জানি না আমাদের একটি বাক্য হয়তো কারো জীবনের অন্ধকার ঘরে প্রথম প্রদীপটা জ্বালিয়ে দিতে পারে। একজন লেখক লিখেছিলেন, মানুষ রুটির অভাবে যতটা কষ্ট পায় তার চেয়েও বেশি কষ্ট পায় সম্মানের অভাবে। আজ সকালবেলায় এ কথাটা মিলিয়ে নিন। একজন মানুষ রুটির অভাবে পেটের খিদের কারণে যতটা না কষ্ট পায় তার চেয়েও কিন্তু ঢের ঢের বেশি আমরা কষ্ট পাই সম্মানের অভাবে। আর পেঁয়াজ আপনাদের মনে সেই বীজগুলো, সেই অঙ্কুরগুলো জাগাতে চাইছে যেগুলো আমাদের ভাবাবে, ভাবতে বাধ্য করবে। ফিরে আসছি এক গান বিরতির পর। আর এই মুহূর্তে কে রয়েছেন? কিশোর কুমার, কেন তুমি চুপে চুপে। হ্যাঁ, এমনটাই বলছেন লতা মঙ্গেশকরের পর।

0: হেসো হেসে বসো কাছে, কত কথা জমে আছে, বাধা কিসে মিলেমিশে কেটে যাবে রাত।
1: বেশ তো,
0: এবারে দুজনে চলে যাব। হে হে হে।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে।
1: এটা হাসপাতালে ঘটনা বলি, হ্যাঁ হাসপাতালের ঘটনা। একজন বৃদ্ধ দীর্ঘদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন, তার ছেলে বিদেশে থাকতেন। প্রতিদিন তিনি ফোনটা বালিশের পাশে রেখে দিতেন, ডাক্তার আসতেন, নার্স আসতেন, ওষুধ আসত, কিন্তু ফোনটা আসত না, ফোনটা বেজে উঠত না। এক রাতে ডিউটিরত এক নার্স জিজ্ঞেস করলেন, কি দেখছেন বারবার? বৃদ্ধ মৃদু হেসে বললেন, ফোনটার দিকে মা, ফোনটার দিকে। নার্স বললেন, কাউকে ফোন করবেন? না, অপেক্ষা করছি, যদি কেউ ফোন করে। এই যদি শব্দটা নার্সের হৃদয়ে একেবারে যেন ক্ষত তৈরি করল। তিনি বললেন, যদি মানে কে ফোন করবে আপনাকে? তারপর সেই বৃদ্ধ নীরবে তাকিয়েছিলেন ফোনটার দিকে। এই যদি শব্দটা কত বড় সেটা সত্যি কি আমরা বুঝতে পারি? জীবনের সবচেয়ে দীর্ঘ অপেক্ষাগুলো এই একটি শব্দের ভেতরেই কিন্তু লুকিয়ে থাকে। পরদিন সকালে সেই নার্স নিজের মোবাইল থেকে বৃদ্ধের ফোনে একটি কল করলেন। ফোনটা বেজে উঠতে এই বৃদ্ধের মুখে যে হাসি ফুটে উঠেছিল তা কোনো ওষুধ দিতে পারেনি। সেই নার্স লুকিয়ে আড়াল থেকে তাকে দেখছিলেন, আর বৃদ্ধের মুখের সেই হাসিটুকু দেখে পরম তৃপ্তি বোধ করছিলেন। তিনি ফোন ধরে বলেছিলেন, হ্যালো। তারপর বুঝতে পেরে হেসে ফেললেন। নার্স লজ্জা পেয়ে বললেন, আমি শুধু দেখতে চেয়েছিলাম আপনার ফোনটা এখনো বাজে কিনা। বৃদ্ধের চোখ জলে ভিজে উঠেছিল। তিনি বললেন, ধন্যবাদ, আজ মনে হলো আমি এখনো কারো মনে আছি। কত অদ্ভুত, তাই না? একটা ফোন কল মানুষের শরীর সুস্থ করতে পারে না, কিন্তু মনকে তো বাঁচিয়ে রাখতে পারে। আমরা আজকাল জন্মদিনে হাজার হাজার হাজার হাজার টাকা খরচ করি, দামি উপহার দিই, বড় বড় আয়োজন করি, কিন্তু বছরের বাকি 364 দিন কজন মানুষের খবর নিই? একবার একজন বৃদ্ধাশ্রমে গিয়েছিলাম, হ্যাঁ একবার একজন মানে একজনের তৈরি করা বৃদ্ধাশ্রমে গিয়েছিলাম। তো সেখানে একজন দিদিমা খুব হাসি মুখে সবার সঙ্গে গল্প করছিলেন। আমি জিজ্ঞেস করলাম, আপনি এত হাসি খুশি থাকেন কি করে? তিনি একটু হেসে বললেন, হাসি না হলে যে কান্না চলে আসবে বাবু, তাই হাসিটাকে বেছে নিয়েছি। তারপর একটু থাইমে বলেছিলেন, জানো আমার সবচেয়ে বড় দুঃখ কি? আমি চুপ করেছিলাম। তিনি বললেন, আমার ছেলে প্রতি মাসে টাকা পাঠায় কিন্তু সময় পাঠাতে পারে না। এই একটি বাক্যের ভেতরে আধুনিক সমাজের কত বড় সত্য, কত বড় ছবি লুকিয়ে আছে তা কি আমরা ভেবে দেখি? আমরা আজকাল প্রিয় মানুষের জন্য সব কিছু কিনে দিতে চাই, শুধু নিজেদের সময়টা দিতে পারি না। মনে রাখবেন, একটি শিশুর কাছে আপনার দামি খেলনার চেয়ে আপনার আধ ঘন্টা সময় অনেক বেশি মূল্যবান। একজন বৃদ্ধ বাবার কাছে দামি ওষুধের চেয়েও মূল্যবান হতে পারে ছেলের সঙ্গে 10 মিনিটের গল্প, হ্যাঁ 10 মিনিটের গল্প। একজন মায়ের কাছে সোনার হাট নয়, অনেক বেশি দামি হতে পারে এক কাপ চা খেতে খেতে সন্তানের বলা একটি কথা, মা চলো আজ আমি আর তুমি একেবারে গলা ফাটিয়ে হাসি। জীবনের শেষ প্রান্তে এসে মানুষ ব্যাংক ব্যালেন্স সত্যি কি গোনে? বোধহয় গোনে না। গোনে কি কারণে? তার শারীরিক সুস্থতার জন্য, যেটুকু দরকার সেটুকুর জন্য। কতজন মানুষ তাকে সত্যি সত্যি ভালোবেসেছিল, কতগুলো সন্ধ্যা পরিবারের সঙ্গে কাটিয়েছিল, কতগুলো হাসি সত্যিকারের ছিল। একজন দার্শনিক খুব সুন্দর কথা বলেছিলেন, সেই দার্শনিকের কথা নিয়ে ফিরবে আরবি আপনার গাড়ি শুধুমাত্র 107 এ নীরব মনের কথা নিয়ে। কিন্তু তার আগে হ্যাঁ এনেছে

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
1: সুখ মানে কিন্তু বড় বাড়ি নয়, বড় গাড়ি নয়, সুখ অনেক সময় একটা ছোট্ট মুহূর্ত, একটা ক্ষমা, একটা অপেক্ষা কিংবা একটা নীরব ভালোবাসার মধ্যে লুকিয়ে থাকে। এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছেন যাদের ভালোবাসার কোনো শব্দ নেই, কোনো ঘোষণা নেই, কোনো নাটকীয়তা নেই, তারা শুধু নিঃশব্দে নিজের কর্তব্যটুকু পালন করে যান। আমরা অনেক সময় সেই নীরব ভালোবাসাগুলো দেখতে পাই না। একটা স্টেশনের ঘটনা বলি, সেটি ছিল শীতের সকাল, ট্রেন ছাড়তে আর কয়েক মিনিট বাকি। একজন বৃদ্ধ বাবা তাঁর ছেলেকে ট্রেনে তুলে দিচ্ছেন, ছেলেটি নতুন চাকরিতে যোগ দিতে অন্য শহরে যাচ্ছে। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বাবা বারবার বলছেন, শোন সব কাগজপত্র নিয়েছিস তো বাবা, টিকিটটা কিন্তু ঠিক করে রাখিস, পৌঁছে ফোন করিস। ছেলেটি একটু বিরক্ত হয়ে বলল, আচ্ছা বাবা আমি আর কি ছোট আছি দেখে সব কথা বলে দিতে হবে আমাকে। বাবা হেসে চুপ করে গেলেন, ট্রেন ছেড়ে দিল। জানলার পাশে বসে ছেলেটি দেখল ট্রেন অনেকটা এগিয়ে যাওয়ার পরও বাবা একই জায়গায় দাঁড়িয়ে আছেন। যতক্ষণ দেখা যায়, যতক্ষণ ছেলের শরীরের একটা অংশ দেখা যায়, ততক্ষণ তিনি

দাঁড়িয়ে এবং ততক্ষণ তিনি হাত নাড়ছেন। বছর দশেক পরের কথা, সেই ছেলেটি এবার নিজের সন্তানকে হস্টেলে রেখে ফিরছিল। হঠাৎ সে বুঝতে পারল স্টেশনে দাঁড়িয়ে থাকা সেই মানুষটার মনটা সেদিন কেমন ছিল। জীবনের অনেক সত্যি আমরা তখনই বুঝি যখন একই জায়গায় একদিন আমাদেরও দাঁড়াতে হয়। সত্যি তাই, আমরা কম বয়সে মা বাবাকে এতটা গুরুত্ব দিই না, দিতে পারি না, আমাদের মন সেটা দিতে চায় না। কিন্তু আমরাই যখন বাবা মা হয়ে উঠি তখন বুঝতে পারি আমার বাবা মা আমার জন্য যে এতটা উৎকণ্ঠায় থাকতেন, সারাক্ষণ বলতেন সাবধানে থাকিস, ভালো থাকিস, কারোর সঙ্গে ঝগড়াঝাটি করিস না। রিয়েলি সেই জায়গায় না পৌঁছলে বোধ হয় আমাদের ওই ফিলিংসটা আসে না। আর তখন বাবা মাকে কাছে পেতে ইচ্ছে করে, ভীষণভাবে জড়িয়ে ধরতে ইচ্ছে করে যে তুমি তুমি আমার জন্য, আমাদের জন্য এতটা ভাবতে, এতটা কষ্ট করতে, এতটা আমাদের জড়িয়ে রাখতে। মনের আদরে লতার মতো, কিন্তু তখন হয়তো সেই বাবা মা আর এই পৃথিবীতে নেই, তারা হয়তো বা তারা হয়ে গেছেন। অনেক বাবা ভালোবাসির শব্দটা তার সন্তানের উদ্দেশ্যে বলতে পারে না, যেরকম সহজে পারেন মায়েরা, কিন্তু সন্তানের জন্য রাত জেগে অপেক্ষা করতে পারেন সেই বাবা, নিজের শখ আহ্লাদ ত্যাগ করতে পারেন, নতুন জামা না কিনে, নিজের নতুন জামা না কিনে সন্তানের বই কিনে দিতে পারেন, সেই কিনে দেওয়ায় কিন্তু কোনো না থাকে না। আসলে ভালোবাসা সবসময় উচ্চারণ করা যায় না, উচ্চারণ করতে পারেন না অনেকে। অনেক ভালোবাসা শুধু বেঁচে থাকে দায়িত্বের ভেতরে। একজন বৃদ্ধ কাঠমিস্ত্রির গল্প শুনছিলাম, তিনি সারা জীবন অন্যের জন্য বাড়ি তৈরি করেছেন। অবসরের আগে মালিক তাকে শেষ একটি বাড়ি বানাতে বললেন। বৃদ্ধের আর কাজ করতে ইচ্ছে করছিল না, তাই কোনো রকমে খুব নিম্নমানের কাঠ, সস্তা জিনিস দিয়ে বাড়িটা তৈরি করলেন। কাজ শেষ হলে মালিক বাড়ির চাবিটা তার হাতে দিয়ে বললেন, এটা কিন্তু তোমার জন্য, তোমার অবসরের উপহার। বৃদ্ধ স্তব্ধ হয়ে গেলেন। যদি তিনি জানতেন বাড়িটা তার নিজের হবে, তাহলে কি এত অবহেলা করতেন, এত সস্তা কাঠ দিয়ে তৈরি করতেন? বন্ধুরা, আমরাও কিন্তু প্রতিদিন আমাদের আগামী দিনের বাড়ি তৈরি করছি। আজকের একটি মিথ্যা, একটি রাগ, একটি অবহেলা, একটা ভুল সিদ্ধান্ত, সব কিছু মিলে আমাদের আগামীকাল তৈরি করে। তাই জীবনকে কখনো কোনো রকমে বাঁচাবেন না, কারণ শেষ পর্যন্ত এই জীবনটাই আপনার নিজের হয়ে ফিরে আসবে। এমনটা বলতে বলতে আপনি বিদায় নিচ্ছে আজ ভোরাই থেকে, একটু পরেই খবর এবং তারপর যথারীতি নমস্কার কলকাতায়। আগামীকালও কিন্তু ভোরবেলায়, হ্যাঁ আগামীকালও ভোরবেলায় কিন্তু আরপি থাকবে ভোরাই নিয়ে, কিন্তু আগামীকাল রত্নগর্ভা, আর সেই রত্নগর্ভা মানেই কিন্তু বিখ্যাত ব্যক্তিত্বদের, মায়েদের কথা বলা। আগামীকাল কোন সেই বিখ্যাত ব্যক্তিত্বের কথা নিয়ে ফিরবে আরবি, কানে রাখবেন, ক্লু থাকবে, আর সেই ক্লু ধরে ডেফিনেটলি আপনারা উত্তর দেবেন 9903653992। আগামীকাল রত্নগর্ভা নিয়ে ফিরবে আরবি, কিন্তু তার আগে রূপকথা, চুপ কথা, নীরব কথা, সবকিছু শ্রেয়া ঘোষালের কণ্ঠে, আর তারপরই খবর এবং তারপর যথারীতি নমস্কার কলকাতা।

ভিয়েতনাম দ্বীপের কাছে নৌকোডুবির ঘটনায় মৃত 15 জন ভারতীয় পর্যটকের দেহ গতরাতে দেশে ফিরিয়ে আনা হয়েছে। ভিয়েতনামে ভারতের দূতাবাসের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে এক বার্তায় জানানো হয়, হোচিমিন শহর থেকে ভিয়েতনাম এয়ারলাইন্সের একটি বিমানে করে মরদেহগুলি মুম্বাইতে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে অন্ধ্রপ্রদেশ, কেরালা ও তামিলনাড়ু সরকার পর্যটকদের দেহ সংশ্লিষ্ট রাজ্যে পৌঁছানোর ব্যবস্থা করবে। বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ডুবে যাওয়া পূর্ব মেদিনীপুরের একটি ট্রলার থেকে উদ্ধার 9 জন মৎস্যজীবীর মৃতদেহ শনাক্তকরণের জন্য কাটাপুকুর মর্গে রাখা হয়েছে। দেহগুলিতে অতিরিক্ত পচন ধরায় তা শনাক্তকরণ সম্ভব হচ্ছে না। 6 জন মৎস্যজীবী এখনও নিখোঁজ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী তার জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু এককালীন 2 লক্ষ টাকা করে দেওয়ার কথাও ঘোষণা করেছেন। অসমের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি আরও গুরুতর আকার ধারণ করেছে। টানা বৃষ্টির জেরে কামরূপ ও শহরাঞ্চলে জল জমে জনজীবন ব্যাহত। এরই মধ্যে ভারতের আবহাওয়া দপ্তর আজ ও আগামীকাল রাজ্যের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। ইরানের বন্দরগুলির ওপর ফের নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় বেড়ে গেছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম 9.6%

মাংস বেড়ে ব্যারেল প্রতি $83.30 পৌঁছেছে। গত কয়েক বছরের মধ্যে একদিনে এটি সর্বোচ্চ মূল্য বৃদ্ধি। বার্মিংহামের এজবাস্টনে 3 ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে ভারত আজ ইংল্যান্ডের মুখোমুখি হবে। খেলা শুরু ভারতীয় সময় 3:30। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কে জয় বন গই।

0: आयुष्मान भारत प्रधानमंत्री जन आरोग्य योजना के तहत लगभग 60 करोड़ लोग बने हैं 5 लाख रुपए के मुफ्त उपचार के हकदार। अब तक 12 करोड़ से भी ज्यादा मुफ्त उपचार किए जा चुके हैं, जिससे गरीब परिवारों के चिकित्सा खर्च में लगभग 2 लाख करोड़ रुपए की बचत हुई। आज ही आयुष्मान ऐप डाउनलोड कर आयुष्मान कार्ड बनाएं। ज्यादा जानकारी के लिए 1455 पर कॉल करें।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা,
3: নমস্কার নমস্কার নমস্কার এবং নমস্কার আরো নমস্কার অসংখ্য নমস্কার প্রচুর নমস্কার দিয়ে নমস্কার কলকাতা রয়েছে আজ মঙ্গলবারে। আপনাদের সকলের মঙ্গল কামনায়। ওদিকে ওদিকে সেই অবঙ্গুলে ঘটিদা, ঘটিদাও কিন্তু হাজির। ঘটিদা গেছে শ্বশুর বাড়ি, ঘটিদার শালি রয়েছে, শালি জিজ্ঞেস করছে, আচ্ছা জামাইবাবু? ঘটিদা বলছে, হ্যাঁ বলো বলো মামনি বলো। ঘটিদা শালি জিজ্ঞেস করছে, আচ্ছা শ্বশুর বাড়িতে জামাই এত আদর পায় কেন গো? হ্যাঁ মা তোমাকে এত কিছু করে, জামাই আসবে হ্যান আসবে, ঘটি আসবে হ্যান আসবে, এত কিছু আদর কেন করে বলো দেখি? ঘটিদা তো ঘটিদাই, ঘটিদার উত্তর কী ছিল বলতো? ঘটিদা বলেছিল, শোনো মামনি, কারণ হচ্ছে মানে শ্বশুর বাড়ির লোকেরা জানে যে এই সেই মহান ব্যক্তি যে তাদের বাড়ির কাল বৈশাখীকে সামলে রেখেছে, সেই জন্যই জামাইয়ের এত আদর আদর আদর। কোচকাটি কোচ মিঠি সঙ্গে আরপি, তাহলে জমিয়ে আজ সকলের মঙ্গল কামনায় আরপি রয়েছে। রিয়েলি কিন্তু আজ এমন কিছু নিউজ অলরেডি অলরেডি কালেক্ট করেছে আর কি, যেগুলো সত্যি সত্যি কিন্তু আমাদের জীবনকে চেঞ্জ করে দিতে পারে একবারে, রাইট? সেই সবের জন্য সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন 107 FM রেইনবো। আর এই মুহূর্তে অসত থেকে সত্যের পথে যাওয়ার জন্য অরিজিৎ আমাদের পরামর্শ দিচ্ছেন।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা। আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি থেকে আঠেরো পা দেবে, আঠেরো পা দিতে চলেছে এমন কেউ রয়েছে যার কিন্তু ভোটার লিস্টে অবশ্যই অবশ্যই নাম তুলতে হবে, নতুন ভোটার কার্ড বানাতে চান কিন্তু বাধ্যতামূলক কী কী রয়েছে? জানি গতকাল হয়তো বা আপনি খবরের কাগজে আপনি সেটা দেখেছেন, কিন্তু আরও আরও বেশ কিছু তথ্য খবরের কাগজে আসেনি যেটা গতকাল কিন্তু প্রকাশ পেয়েছে। সেই কথাগুলো আজ একেবারে টাটকা তাজা আপনার কানে পৌঁছে দেবে আরপি, কোথায়? অবশ্যই নমস্কার কলকাতায়। স্কুলেই কিন্তু জরায়ুমুখ ক্যান্সারের টিকা ছাত্রীদের জন্য মেগা পরিকল্পনা নিয়েছে স্বাস্থ্য দপ্তর। হ্যাঁ, আমার বাড়ির আপনার বাড়ির ওই ছোট ছোট কিশোরীগুলো তাদের জীবনটা লালাল্লা, হ্যাঁ এমনটাই কিন্তু করার জন্য, ভবিষ্যৎটাকে অনেক বেশি সুরক্ষিত রাখার জন্য কিন্তু এমন পদক্ষেপ। জানেন কি, মেট্রোয় হেডফোন ছাড়া যদি গান শোনেন না তাহলে কিন্তু জরিমানা হতে পারে, কড়া সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ইন ডিটেল থাকবে আজ নমস্কার কলকাতায়। আচ্ছা, যে রোনাল্ডো ওর জন্য আপনি কান্নাকাটি করেছেন, পর্তুগাল বিয়ে নিয়েছে বলে ও যা তা করেছেন, সেই রোনাল্ডোর প্রিয় খাবার নিজের বাড়িতে নিজের রান্নাঘরে রান্না করে পর্তুগালকে যারা ভালো বাসতেন সেই শোকটা না হয় একটুখানি কমিয়ে ফেললেন। হ্যাঁ, রোনাল্ডোর প্রিয় খাবার বাকালহো আব্রাস, সেটা কিন্তু আপনি বাড়িতেই তৈরি করতে পারেন, সেই রেসিপি থাকবে আজ নমস্কার কলকাতায়। জানেন কি, সেই শিল্পী দিদিমণিকে যিনি বাল্যবিবাহ রুখে দিয়েছেন কম করে কত, পঞ্চাশটা, অসুখ থেকে সেরে উঠুক বাংলা, এমনটাই তিনি বলেছেন। আর কি কাণ্ড ঘটিয়েছেন আর কি শেয়ার করবে সে কথা জানি। আপনি যে খবরটা পেতে চাইছেন এই মুহূর্তে, জোড়া ঘূর্ণাবর্তে বাংলা জুড়ে দুর্যোগ, কলকাতায় ঝেঁপে কি বৃষ্টি হবে, সত্যি কি ভাসবে? ও বাবা, ড্রেনেজ সিস্টেম ঠিকঠাক নেই তো, ও হো যা তা অবস্থা, ওদিকে ছাতাগুলো কিন্তু ভেঙে একসা, আরও একটু ছাতাগুলো মেরামত করতে হবে। কোন কোন জেলা এই ঘূর্ণাবর্তের জেরে পড়বে জানাবে আর কি সে কথা আজ নমস্কার কলকাতায়। আচ্ছা, ওইদিকে আপনার বাড়ি থেকে এখনও এসি চলছে বা ফ্যান চলছে, চললে শীত, বন্ধ হলে কিন্তু গুমট, বর্ষাকালে কিভাবে চালালে আরামদায়ক হবে এসি, বাঁচবে বিলও, সে কথাও কিন্তু বলবে আর পি আজ নমস্কার কলকাতায়। না, এখানে কিন্তু থেমে থাকা নয়, বরং ঠোঁটস্থ স্বাধীনতা সংগ্রামী থেকে দেবদেবীর মন্ত্র নয়া রেকর্ড গড়েছে মাত্র দু বছরের খুদে পুঁচকে বিস্ময় প্রতিভা সৃজন। এই সৃজন ঠিক কোথায় থাকে, তার মা কি বলেছেন, ইন ডিটেল আজ নমস্কার কলকাতায়। সেই সঙ্গে কুচখাটি কুচমিঠি, সঙ্গে আর পি রয়েছে আরও টাটকা তাজা শুনতে মজা খবরাখবর, অতএব নো কথা, অনলি গান অ্যান্ড ফান, জাভেদ আলী, শিব শিব শঙ্করা।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: হাওয়া অফিসের হালচাল,
3: হালচাল,
4: হাল কেসা হ্যায় জনাব জি।
5: সকালবেলা কি আপনি এমন করে গাইছেন? না না না, হাল বলতে হালচাল বলতে কিন্তু ওয়েদারের হালচাল। অবশ্যই অবশ্যই ওয়েদারের হালচাল। কী খবর রয়েছে? জেনারেলি ক্লাউডি স্কাই, অফিয়াস ফেলস অফ লাইট টু মডারেট রেইন, থান্ডার শাওয়ার ভেরি লাইকলি টু অকার। ও বাবা, এত কিছু বলা হয়েছে। ওকে ওকে ওকে, তার মানে হচ্ছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেই সঙ্গে দু এক পশলা ভারী বৃষ্টিরও পসিবিলিটি রয়েছে। গতকাল ম্যাক্সিমাম টেম্পারেচার কত ছিল, আজ কত থাকতে পারে, সব কিছু আজ নমস্কার কলকাতায়। আজ কিন্তু ম্যাক্সিমাম টেম্পারেচার থাকতে পারে 30 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে, অন্যদিকে মিনিমাম টেম্পারেচার থাকতে পারে 25 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে। গতকাল ম্যাক্সিমাম টেম্পারেচার ছিল 31.4 ডিগ্রি সেন্টিগ্রেড -1.4, মিনিমাম টেম্পারেচার ছিল 26.1 ডিগ্রি সেন্টিগ্রেড -0.9, আর ম্যাক্সিমাম হিউমিডিটি, ওরে বাপরে বাপ,
4: ও হো হো, প্রায় কাছাকাছি বস, সেই জন্যই এতটা অস্বস্তি। উফ উফ, ঘেমে যাচ্ছে গলায় পড়ে না, কেমন যেন ঘাম জমে যাচ্ছে, এমনটাই কিন্তু ফিল করছিলেন। 98% মিনিমাম হিউমিডিটি, 76% রেনফল।
5: হ্যাঁ অবশ্যই অবশ্যই, তা তো পরিমাপ করা গেছে। গতকাল কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ যেটা রেকর্ড করেছে আলিপুর আবহাওয়া অফিস, সেটা হচ্ছে 55.4 মিলিমিটার, 55.4 মিলিমিটার। এবং একই সঙ্গে কিন্তু বেশ কতগুলো জরুরি কথা রয়েছে। আসলে বঙ্গোপসাগর থেকে ঢুকছে কি প্রচুর পরিমাণে জলীয় বাষ্প, যার জেরে এ সপ্তাহে কিন্তু উত্তর এবং দক্ষিণবঙ্গ জুড়ে থাকবে দুর্যোগের ভ্রুকুটি। সপ্তাহান্তে বাড়তে পারে বৃষ্টি, কিন্তু কেন এমন আবহাওয়ার খামখেয়ালিপনা? আসলে বলা হয়েছে, আবহাওয়া দপ্তর সূত্রে বলা হয়েছে যে উত্তর বাংলাদেশ ও তার সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যার অবস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1.5 কিলোমিটার উঁচুতে, ভাবুন একবার। সেই সঙ্গে হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার হয়ে একটি অক্ষরেখায় এখন অসমের দক্ষিণ প্রান্ত পর্যন্ত বিস্তৃত হয়েছে। উত্তর পূর্ব বিহার এবং আশপাশের অঞ্চলের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে সমুদ্রতল থেকে, তা কিন্তু 3 কিলোমিটারও বেশি উঁচুতে। তো কলকাতায় কিন্তু হ্যাঁ আজ পর্যন্ত বৃষ্টির বেশ ভালো একটা পসিবিলিটি রয়েছে, এবং আগামী কয়েকদিন মানে দক্ষিণবঙ্গ জুড়েই কম বেশি বৃষ্টি চলবে। মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমানে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকবে কিন্তু দক্ষিণের 7 জেলায়। কোন কোন জেলা? কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া এবং বীরভূমে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু পূর্বাভাস রয়েছে। হ্যাঁ, সেই সব কথাগুলো, জরুরি কথাগুলো আর পি জানিয়ে দিয়েছে। আর এমনটা বলতে বলতে কিন্তু 7:23 হয়ে কত 5 সেকেন্ডস, এই মুহূর্তে ধরা দেয় না, উজ্জয়িনী আপনার কানে শুধুমাত্র 107 FM।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। তাহলে আজ আজ কিন্তু আজকের থেকে কিন্তু একেবারে মেট্রোতে যখন গান শুনবেন না, তখন ওই ইয়ারফোন কিংবা হেডফোন নিয়ে শুনবেন। বাইরে যদি শব্দ যায় তাহলে কিন্তু কপাত করে ধরবে, আর কপাত করে আপনার পকেটটা উল্লালালা, মানে কষ্টের উল্লালালা আপনাকে বলতে হবে। হ্যাঁ, সেই খবর নিয়ে আরপি ফিরবে আপনার কানে শুধুমাত্র 107 FM। আর ওদিকে আপনার বাড়িতে যদি ওই 18-র কাছাকাছি, 18-তে পা দেবে কি দেবে না, দিচ্ছে কি দিচ্ছে না, হয়তো আগামী মাসে দেবে, তার যদি ভোটার কার্ড করতে যান, তাহলে মানে কর্তাগিনীর SIR এর ফর্মটা ঠিকঠাক ছিল তো, আপনি ভোটটা দিয়েছেন তো, না হলে কিন্তু বাবু হবে না। সেদিকে কিন্তু একটু খোঁজ খবর রাখতে হবে। শুধু কি তাই, এর পাশাপাশি যিনি বাল্যবিবাহ রুখে দিয়েছেন, 50টারও বেশি বাল্যবিবাহ রুখে দিয়ে যিনি বলছেন আমাদের এই অসুখ যে কোনো প্রকারে দূর করতে হবে, একেবারে শিকড় থেকে উপড়ে ফেলতে হবে এই বিষ বৃক্ষকে, তার কথাও কিন্তু থাকবে আজ নমস্কার কলকাতায়। আর সেই সঙ্গে আপনি কোন বিষয়ে টুটি পুই পুই চুই

0: করে মেসেজ পাঠাবেন 9903653992 তে, সেটাও কিন্তু থাকবে জাস্ট এক গান বিরতির পর। এই মুহূর্তে ক্যাশব্যাক নয়, অনলি ফ্ল্যাশব্যাক সং।
1: FM Rainbow তে Rainbow Flashback Song,
2: Rainbow Flashback Song.

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। একটু আগে আরপি বলেছিল, কী বলেছিল, কী বলেছিল, আপনি ঠিক আজ কোন বিষয় নিয়ে চুটি পুই পুই চুঁই চুঁই করে মেসেজ পাঠাবেন, হ্যাঁ সেই বিষয়ে। আজ কিন্তু একটা একেবারে সত্যি ঘটনা, রিয়েল ইনসিডেন্টের ওপর কিন্তু আপনাকে আজ মেসেজ পাঠাতে হবে। অনেকে গা ঘিন ঘিন করবে, অনেকে বলবে না কী আর করে যাবে, উপায় নেই কিছু, কিন্তু ঘটনাটা কী আগে আরপি শেয়ার করছে সেই ঘটনাটা। এলইডি স্ক্রিনে কিন্তু রাস্তার ধারে প্রস্রাবের ফুটেজ, জনতাকে সবক শেখাচ্ছে পড়শি রাজ্য কি আমরা, আমি আপনি সতর্ক তো। হল অফ সেম, হ্যাঁ হল অফ ফেম নয়, হল অফ সেম। এই অভিযান ইতিমধ্যে কিন্তু দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে, অন্যান্য পুরসভাগুলিও কিন্তু নতুন করে ভাবছে নাগরিক আচরণে পরিবর্তন আনতে অন্য কি ধরনের পদক্ষেপ করা যেতে পারে। হ্যাঁ এই বিষয়ে কিন্তু আমরা সত্যি সত্যি ভাবছি, ভেবেই চলেছি, কিন্তু সেই ভাবনাকে যে এভাবে কাজে লাগানো যাবে কে ভাবত। আমাদের পড়শি রাজ্য, রাস্তার মোড়ে বসানো হয়েছে সুবিশাল এলইডি স্ক্রিন, তাতে দেখা যাচ্ছে এক অদ্ভুত দৃশ্য। এতটাই অদ্ভুত যে পথ চলতে লোকেদের রীতিমতো অসুবিধা হচ্ছে তা বিশ্বাস করতে, আর বুঝে উঠতে পারলে ভিড়মি খাচ্ছেন পথচারীরা। কিন্তু কেন? কারণ এই প্রকাণ্ড স্ক্রিনে দেখা যাচ্ছে সেই সব ব্যক্তিকে যারা শহরের বিভিন্ন এলাকায় বারণ করা সত্ত্বেও কিন্তু প্রস্রাব করছেন দেওয়ালে, অর্থাৎ প্রস্রাব করিবেন না সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে যারা পাবলিক প্রপার্টি নোংরা করছেন তাদের ছবি সরাসরি, হ্যাঁ সরাসরি কিন্তু সম্প্রচার হচ্ছে একেবারে জনসমক্ষে। এ কোনো সিনেমার দৃশ্য নয়, কোনো গল্প কথা নয়, একেবারে এমনটা কিন্তু সত্যি হয়েছে অসমের তিনসুকিয়ায়। বারবার বারবার বারণ করা সত্ত্বেও সাধারণ মানুষের প্রকাশ্যে প্রস্রাব করা থামানো যাচ্ছিল না, এমনকি জরিমানা ধার্য করার পরেও কিন্তু বদলায়নি অবস্থা। এমন অবস্থায় এক অভিনব আইডিয়ার সূচনা করেছেন তিনসুকিয়া মিউনিসিপ্যাল বোর্ডের কর্মকর্তারা। শহরে যে সমস্ত জায়গা নোংরা করা হয়, নোংরা করা মানা, সেখানে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। অন্যদিকে শহরের বিভিন্ন জনবহুল এলাকা, বাজার চত্বর, রাস্তার মোড়ে প্রকাণ্ড সব এলইডি স্ক্রিন বসানো হয়েছে। এই স্ক্রিনের নাম দেওয়া হয়েছে হল অফ সেম, আর সেখানেই কিন্তু বুঝতেই পারছেন সিসিটিভিতে ধরা পড়ছে প্রকাশ্যে প্রস্রাব করার নানা রকম ফুটেজ। এই ফুটেজ সরাসরি সম্প্রচার করা হয়েছে এলইডি স্ক্রিনগুলিতে, অর্থাৎ স্থানীয় প্রশাসকের বারংবার বারণ করা সত্ত্বেও কিন্তু তা উপেক্ষা করা হয়েছে, লঙ্ঘন করা হয়েছে, তাদের চিনেছে শহরের সব নাগরিক। একই সঙ্গে পুরসভা সতর্ক করেছে বারবার একই ধরনের অপরাধ করলে জেলা প্রশাসনের সহযোগিতায় আরও কিন্তু কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। উদ্দেশ্য একটাই, শহরকে পরিষ্কার রাখা, শহরকে অনেক বেশি স্বাস্থ্য সচেতনতায় মুড়ে দেওয়া। তাহলে এমন ঘটনা, এমন ঘটনা আমরাও কিন্তু আকছার দেখতে পাই এখানে ওখানে। সত্যি কি এমন ব্যবস্থা আমাদেরও নেওয়া উচিত, আমাদের রাজ্যে কিংবা অন্যান্য রাজ্যেও কি নেওয়া উচিত, নাকি অন্য কোনো ব্যবস্থার মাধ্যমে আমরা সবক শেখাতে পারবো? আজ একটু একটু ভারী বিষয়, একটু ভারী কথা, একটু মাথার গিলুটাকে বেশি করে ঘাটাতে হবে। কিভাবে আমরা সচেতনতা বাড়াতে পারি, কিভাবে আমরা নিজেদেরকে শুধরে নিতে পারি? যে কাণ্ডটা ঘটিয়েছে অসমের তিনসুকিয়া, সেদিকে পশ্চিমবঙ্গের কলকাতা, কলকাতা সহ অন্যান্য শহরগুলো পারবে? কি বলছেন আপনি, কি বলছে আপনার মতামত? জানি হয়তোবা আজকে খুব খুব কম মেসেজ আসবে, কিন্তু এটা ভাবা জরুরি, শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এই কাজটুকু আমাদের করতে হবে। কিভাবে আমরা শহরকে আরও একটু ভালো রাখবো, আরও একটু সুস্থ রাখবো, নতুন প্রজন্ম যাতে না বলতে পারে ধুস কলকাতা, কিংবা আমাদের পশ্চিমবঙ্গের এখানে ওখানে যা তা তোর ফিরেও দেখানো যায় না, তারা বাইরে যাবে, ফিরে এসে নিন্দে করবে, সেই নিন্দের থেকে আমরা বেরিয়ে আসবো, আমরা বের করতে পারবো। সেই জন্যে কিন্তু এত কথা, আর নাম্বার একটাই 9903653992। আর এদিকে শুভমিতা কি, তিনি কি বলছেন, তিনি বলছেন আমি বৃষ্টি চাই।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: শুনছেন নমস্কার কলকাতা
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা
2: নমস্কার কলকাতা
3: আপনার এই মুহূর্তে প্রাণ কি চাইছে, মন কি চাইছে, হৃদয় কি চাইছে, কোন গানের জন্য আহা এই গানটা হলে না প্রাণ ফরিয়ে তৃষা হরিয়ে হয়ে যেত। হ্যাঁ, পাঠিয়ে দিন মেসেজ 9903653992। আর এই মুহূর্তে একটু একটু ধিমে তালে, কিন্তু আজ বর্ষার মোড়ে কিন্তু চাইছে তিহানা, তিহানা এবং সেই সঙ্গে তৃপ্তি। জানি না মামি নাকি দুই বোন হতেই পারে, যাই হোক তারা কোথেকে পাঠিয়েছে, লেক গার্ডেন্স থেকে, লেক গার্ডেন্স থেকে পাঠিয়েছে তিহানা এবং তৃপ্তির সেই রিকোয়েস্ট সং। কোন রিকোয়েস্ট সং রয়েছে গান মিলন্তিতে?
4: গান মিলান্তি, গান মিলান্তি।
3: শ্রীকান্ত আচার্য, তোমার কাছে বৃষ্টি দিন।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা,
2: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। আপনাদের পাঠানো মেসেজ 9903653992 প্রায় রোজকার মতো আজও কিন্তু, কে একেবারে মানে সবসে আগে পাঠিয়ে দিয়েছে তার মেসেজ, কে আবার সৌভিক কসবা হালতু থেকে, তার রিকোয়েস্ট স্ট্রং রয়েছে। কিন্তু এই মুহূর্তে টপিকের বিষয় বলি, সুপ্রভাত দাদা, আজ ভোরায় খুব ভালো লাগলো, বাস্তব বিষয় নিয়ে আলোচনা করলে, কিছুটা আমার নিজের কথা বলেছ, হ্যাঁ তেমনটাই কিন্তু মনে হলো, খুব ভালো লাগলো আজ, ধন্যবাদ। ও অন্যদিন কি মুর্তাবাদ, ওকে যাই হোক যাই হোক, ওকে ওকে, কী লিখেছে সৌভিক, টপিকের বিষয় বলেছে, অবশ্যই কিন্তু এমনি করা উচিত, আর তার থেকে বড় কথা মানুষের মধ্যে মানে মান হুশ আগে ফিরতে হবে, বিবেক জাগাতে হবে, তাহলেই কিন্তু মানুষ এইসব করবে না। আর যদি না করে, এই CCTV ক্যামেরা ভিডিও করে সোশ্যাল সাইটে ছেড়ে দাও, লজ্জা থাকলেও কিন্তু আর এইসব করবে না। আর ছোটোবেলায় স্কুলে শেখাতে হবে এইসব করা কিন্তু মোটেই উচিত কাজ নয়, এগুলো অপরাধ, তাহলে কিন্তু কাজ হবে। সৌভিক এমনটা লিখে পারিছে কসবা হালতু থেকে, ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই মুহূর্তে কার মেসেজ, যার মেসেজ পড়ছে আরপি, তারও কিন্তু গানের রিকোয়েস্ট রয়েছে এবং সেই সঙ্গে টপিকে কে লিখেছেন, গুড মর্নিং আরপি আরপি আরপি, কলকাতা এবং অন্যান্য এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হল অফ সেমের মতো ব্যবস্থাকে আমি সাধুবাদ জানাচ্ছি, ছোট্ট করে পুঁচকে করে কিন্তু সমর্থনটা রেখে গিয়েছেন, কে তিনি, সুভাষ চক্রবর্তী উত্তরবল থেকে, থ্যাংক ইউ সুভাষ, থ্যাংক ইউ এমন বিষয়কে সাপোর্ট করার জন্য। রজত একবারে সকাল সকাল আজ কিন্তু মেসেজ পাঠিয়েছে বানপুর নদিয়া থেকে, গুড মর্নিং দাদা, অসমে যেটা করা হয়েছে সেটা হয়তো আমাদের পশ্চিমবঙ্গে করতে পারবে না, কিন্তু অন্যরকম ব্যবস্থা করা যায়, যেমন মোটা অঙ্কের জরিমানা। আমার মনে হয় আসামে যেটা করেছে সেটা বেশি কার্যকর, এখনও পর্যন্ত বিভিন্ন কাজে জরিমানা ধার্য করা হয়েছে, তবু সেরকম কাজ হয়নি। অতএব রজত চাইছে আসামে ওই যে CCTV LED TV দিয়ে রীতিমতো করে ব্যবস্থা করা হয়েছে, সকলের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা, তেমনটাই কিন্তু চাইছে আমাদের বন্ধু রজত, ওকে ওকে ওকে। আপনি পাঠিয়ে দিন মেসেজ 9903653992। আর এই মুহূর্তে কোন গান আর ফির শোনাবে আপনাদের, এই মুহূর্তে কিন্তু আ হা হা হা, এই মুহূর্তে আর ফির অন্যতম একটা পছন্দের গান, কোন গান বলো তো, অমৃতার কণ্ঠে কিন্তু আয় বৃষ্টি আয়।

0: বন্ধু হয়ে দূর দেশে পাড়ি দেবেন, আর অবশ্যই পাঠাবেন 9903653992 তে। এই মুহূর্তে ছোট্ট একটা পুঁচকে গান আর পি শোনাবে। হ্যাঁ, আপনাদের রিকোয়েস্ট সং কি সেই গান জামাল কুদু, জামাল কুদু। হ্যাঁ, সেই জামাল কুদু শুনতে শুনতে আমরা কিন্তু চলে যাব একবারে দ্বিতীয় ঘন্টায়। আগে খবর এবং তারপর যথারীতি নমস্কার কলকাতার দ্বিতীয় ঘন্টা। আর সেই দ্বিতীয় ঘন্টায় জবরদস্ত সব খবরাখবর রয়েছে, টাটকা তাজা, শুনতে মজা, সব খবরাখবর রয়েছে। তাহলে এই মুহূর্তে হ্যাঁ গাল মিলন্তিতে আহা, যিনি রিকোয়েস্ট পাঠিয়েছেন তিনি হচ্ছেন রিচা এবং রেহান। রিচা রেহান কোথেকে পাঠিয়েছেন? তারা পাঠিয়েছেন কিন্তু বাঘমারি থেকে। হ্যাঁ, বাঘমারি না, বাঘটাক মারছেন না, মশা মারছেন হয়তো এই বৃষ্টির দিনে, কিন্তু গানটা শুনতে চেয়েছেন জামাল কুদু।
1: গান মিলান্তি, গান মিলান্তি।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসু রুদ্র। হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় সংযুক্ত আরব আমিরশাহীর দুটি তেলবাহী ট্যাঙ্কারে ইরানি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলায় এক ভারতীয় ক্রু সদস্যের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও আটজন, তাদের মধ্যে ছজন ভারতীয় ও দুজন ইউক্রেনের নাগরিক। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। সংযুক্ত আরব আমিরশাহীর প্রতিরক্ষা মন্ত্রক ঘটনার তীব্র নিন্দা করে জানিয়েছে নিহত ভারতীয় মোম্বাসা ট্যাঙ্কারে কর্মরত ছিলেন। ইরানের ওপর টানা তৃতীয় রাতেও হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের সামরিক শক্তিকে দুর্বল করা এবং হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতেই এই হামলা চালানো হচ্ছে। ইরানের বন্দরগুলির ওপর ফেরির নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় বেড়ে গেছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম 9.6% বেড়ে ব্যারেল প্রতি $83.30 পৌঁছেছে। গত কয়েক বছরের মধ্যে একদিনে এটাই সর্বোচ্চ মূল্যবৃদ্ধি। ভিয়েতনামের ফুকোক দ্বীপের কাছে নৌকাডুবির ঘটনায় মৃত 15 জন ভারতীয় পর্যটকের দেহ গত রাতে দেশে ফিরিয়ে আনা হয়েছে। মুম্বাই থেকে অন্ধ্রপ্রদেশ, কেরালা, তামিলনাড়ু সরকার পর্যটকদের দেহ সংশ্লিষ্ট রাজ্যে পৌঁছানোর ব্যবস্থা করবে। বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ডুবে যাওয়া পূর্ব মেদিনীপুরের একটি ট্রলার থেকে উদ্ধার 9 মৎস্যজীবীর মৃতদেহ শনাক্তকরণের জন্য কাটাপুকুর মর্গে রাখা হয়েছে। দেহগুলিতে অতিরিক্ত পচন ধরায় তা শনাক্ত করা সম্ভব হচ্ছে না। 6 জন এখনও নিখোঁজ। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ওই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী তাঁর জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু এককালীন 2 লক্ষ টাকা করে দেওয়ার কথাও ঘোষণা করেছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ বিহার, ওড়িশার বিভিন্ন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে। আগামীকাল পর্যন্ত ভারী বৃষ্টি চলতে পারে। বার্মিংহামের এজবাস্টনে 3 ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজের প্রথম খেলায় আজ ভারত ইংল্যান্ডের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় দুপুর 3:30। এই মুহূর্তে হেডলাইন্স আপাতত এটুকুই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা,
2: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা। দ্বিতীয় ঘন্টা শুরু হচ্ছে কিন্তু আপনাদের রিকোয়েস্ট সং দিয়ে। অর্জুন যার সিং নেই, তো নাম তার সিংহ, তামিলনাড়ু থেকে শুনছে আর পিকে, শুনছে এফএম রেইনবো, শুনছে 107। আর ওর ফাটাফাটি গান, ওহো শুনতে চাও গানটা? আর পিরও কিন্তু জাস্ট ফাটাফাটি গান মিলান্তি রিকোয়েস্ট, কি গান শুনুন না,
3: গান মিলান্তি, গান মিলান্তি।
2: কোন গান চাও পাখি বলো?

0: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: অনেকেই জেনে গিয়েছেন, কিন্তু যাদের জানানি তাদের জন্য জানিয়ে রাখি, নতুন ভোটার কার্ড বানাতে চান, বাধ্যতামূলক কিন্তু বাবা মায়ের এসআইআর তথ্য। আর কি জানিয়েছে কমিশন? হ্যাঁ, সে আর কি জানিয়েছে সেটা কিন্তু সব জায়গায় সব মিডিয়াতে শেয়ার করেনি, আর সেই কথাগুলোই আর পি শেয়ার করতে চাইছে আজ নমস্কার কলকাতায়। কী কী কী কী কথা, কী কথা, কী কথা, কোন কথা? এখনকার নিয়ম অনুযায়ী ফর্ম 6 আবেদনকারীর সঙ্গে পরিবারের সদস্যদের নাম এবং তাদের এপিক নাম্বার দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। নতুন ব্যবস্থায় সেই সব তথ্যের পাশাপাশি আগের এসআইআর এর ভোটার তালিকার সঙ্গেও কিন্তু যুক্ত করে যাচাই করা হবে। নির্বাচন কমিশন সূত্রে খবর, বিহারে এসআইআর কর্মসূচি চালুর

সময় প্রথম এই ঘোষণা করা হয়েছিল। পরে সেসব রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর হয়েছে বা চলেছে, সেখানে কিন্তু একই ব্যবস্থা কার্যকর করা হয়েছে। কমিশনের মতে এই পদ্ধতিতে নতুন ভোটারদের পরিচয় যাচাই আরও কিন্তু একেবারে সহজ হবে। অতএব নিজেদের কিন্তু কাগজপত্রগুলো ঠিকঠাক রাখতে হবে, আর সেগুলো ঠিকঠাক থাকলে আপনার পরিবারের নতুন যে সদস্য যার ভোটার লিস্টে নাম

0: স্টেশন বাজার থেকে, আর কোত্থেকে এই দুর্গাপুর স্টেশন বাজারটা কোথায়? অনেক জায়গায় দুর্গাপুর রয়েছে, যেমন দক্ষিণ দুর্গাপুর আর দক্ষিণ চব্বিশ পরগনায় রয়েছে, এটা হচ্ছে পশ্চিম বর্তমানে। তাহলে সেই গান মিলন্তিতে কোন গান আর পি শুনিয়ে দিচ্ছে ওকে?
1: গান মিলান্তি, গান মিলান্তি,
0: ফাটাফাটি গানটা শিবুর পছন্দ হবেই হবে, আপনারও ডেফিনেটলি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: এই মুহূর্তে আপনাদের পাঠানো মেসেজ 9903653992 এই মুহূর্তে কার মেসেজ? উৎপলের মেসেজ বেহালা থেকে পাঠিয়েছে, কি লিখেছে? হায় আরপিতা, নীরব মন নিয়ে ভোরাই এবং সঙ্গে গানগুলো খুব সুন্দর লাগলো, অনুষ্ঠান খুব সুন্দর অনুষ্ঠান উপহার দিলে। আর বিষয় কি লিখেছে? এত প্রচার করে যখন কিছু হচ্ছে না তখন শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, দূষণমুক্ত রাখতে কড়া পদক্ষেপ নেওয়া উচিত। গুটখা খেয়ে যেখানে সেখানে পিক পেলেই কিন্তু মোটা টাকার জরিমানা করা উচিত। গাড়ির অতিরিক্ত আওয়াজ, অতিরিক্ত হর্ন বন্ধ করা উচিত। চাই দূষণমুক্ত এক কলকাতা, সুন্দরী কলকাতা, রূপসী কলকাতা। এমনটা লিখে পাঠিয়েছে আমাদের বন্ধু, এই কলকাতায় বসবাসকারী, বেহালায় বসবাসকারী উৎপল উতু ভাই। ওকে ওকে, থ্যাংক ইউ উৎপল। এর সঙ্গে জরিমানা করাটা অবশ্যই কিন্তু করা উচিত। গান মিলন্দিতে কি বলেছে? ওকে, টাপুর টুপুর বৃষ্টির উপর। ওহো হো, আচ্ছা অর্ণব দত্তের গানটা প্লিজ শোনাবে, ট্রাই করবে আরফি। আপনি পাঠিয়ে দিন মেসেজ 9903653992 অসমের তিনসুকিয়াতে কি করা হয়েছে? যারা রাস্তার দাঁড়িয়ে একবার হিসু টিসু করছে তাদের সিসিটিভির মানে সিসি ওই ক্যামেরার মাধ্যমে একেবারে এলইডি স্ক্রিনে তাদের সবাইকে লোকে দেখতে পাচ্ছে। যারা এই মাত্র টিউন করলেন তাদের জন্য জানিয়ে রাখি যে যেসব জায়গায় বারবার করে বারণ করা সত্ত্বেও, দেওয়ালে লেখা সত্ত্বেও, প্রশাসনের তরফে অনুরোধ করা সত্ত্বেও লোকজন মানছিল না, একেবারে রাস্তার ধারটাকে তারা টয়লেট বানিয়ে ফেলেছিল।

তাদের ছবি ফুটে উঠছে এলইডি স্ক্রিনে একেবারে বড় বড় শহরের বড় বড় মোড়গুলোতে, আর তারপর কিন্তু হুঁশ ফিরেছে। আর এই বিষয়টা কিন্তু পুরো তোল পাহাড় ফেলে দিয়েছে কোথায়, সারা ভারতে। পশ্চিমবঙ্গেও কি তেমনটা করলে আমরা উপকার পাবো? আপনি কি বলছেন, আপনি কি মনে করছেন? 9903653992 আপনার মতামত পাঠিয়ে দিন। আজকে একটু ভারী টপিক, কিন্তু কিচ্ছু করার নেই, এটাও কিন্তু জরুরি আমাদের শহরের জন্য, আমাদের রাজ্যের জন্য, আমাদের দেশের জন্য। এটা মারাত্মক রকম দরকার, দরকার এবং দরকার। আপনার মতামত চাইছে আরপি। আর ওদিকে ওদিকে কিন্তু জয়তী এই মুহূর্তে যেতে চাইছেন কোথায়, মেঘের বাড়ি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা
2: FM রেইনবোতে। রেইনবো নিউ টিউন,
3: খাঁচা মুভির গান এই মুহূর্তে আপনার কানে শুধুমাত্র 107 এ জিন্দাবাদ।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: আমরা সে অঙ্কে করেছিলাম না, ধরা যাক ধরা যাক ধরা যাক এক্স, ধরা যাক আপনি এই গানটা মেট্রোয় বসে শুনতে চাইছেন, আপনার প্রাণ চাইছে, হৃদয় চাইছে, মন চাইছে, আহা খাঁচা মুভির এই গানটা এই খাঁচায় বসে একটুখানি শুনে নি। কিন্তু সেই শুনতে গিয়ে যদি আপনি ইয়ারফোন না ইউজ করেন, হেডফোন না ইউজ করেন, তাহলে কিন্তু খপাত করে এসে ধরবে, আর খপাত করে আপনার পকেট থেকে অনেকগুলো টাকা চলে যেতে পারে। সেই খবর নিয়ে ফিরবে আরপি, কিন্তু তার আগে অবশ্যই অবশ্যই শহরের ইতি কথা। শহরের ইতি নয়, একেবারে বর্তমান।

0: আর কথা, হ্যাঁ, মেট্রো চড়ে কোথাও যাচ্ছেন, আপনার থেকে কিছুটা দূরে বসে কেউ জোরে জোরে গান শুনছেন, ওহো, কানে পুরো তালা লাগার জোগাড়। এমনটা যদি করেন না এবারে, তাহলে কিন্তু পকেট থেকে খুঁজতে পারে মোটা অঙ্কের জরিমানা। ব্যাপারটা কি না, চেন্নাই মেট্রো রেল লিমিটেডের তরফে এই ধরনের যাত্রীদের সতর্ক করা হয়েছে। বলা হয়েছে মেট্রো পথে মোবাইলে জোরে জোরে গান না শুনবেন না, কিংবা মোবাইলে জোর গলায় কথা বলবেন না, পরিবর্তে ইয়ারফোন, হেডফোন সেগুলো ব্যবহার করুন। এই তো সম্প্রতি, একেবারে সম্প্রতি কিন্তু এমন নির্দেশিকা জারি করা হয়েছে। তাহলে কলকাতা মেট্রোতে শুনলেও কি এরকম জরিমানা টরিমানা হবে নাকি? হতে পারে, হতে পারে। আর সেই সঙ্গে বলা হয়েছে কি, তাড়াহুড়ো করে কিন্তু মেট্রোয় উঠবেন না, যাত্রীদের মেট্রো থেকে নেমে যেতে দিন, মেট্রোর দরজার সামনে ভিড় করবেন না, প্ল্যাটফর্মে অপেক্ষা করার সময় হলুদ লাইন পার করবেন না, এসকালেটার্স ব্যবহারের সময় সতর্ক হন, নইলে কিন্তু বিপদ হতে পারে। সেই সঙ্গে মেট্রোয় বসে গান শোনা কিংবা ভিডিও দেখার ক্ষেত্রে কিন্তু অবশ্যই ইয়ারফোন বা হেডফোন সেটা কিন্তু অবশ্যই ব্যবহার করুন। চেন্নাই মেট্রো কর্তৃপক্ষের নির্দেশিকায় স্বাভাবিকভাবেই হাঁপ ছেড়ে বেঁচেছেন যাত্রীরা। কলকাতা মেট্রোয় কবে এই ব্যবস্থা চালু হবে, স্বাভাবিকভাবেই উঠেছে সে প্রশ্ন। যদিও কলকাতা মেট্রো মানে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে এখনও এ বিষয়ে কোনো নির্দেশিকা জারি হয়নি, কিন্তু সাবধান থাকতে অসুবিধে কোথায়, কখন কি নোটিশ জারি হয়ে যাবে, তার চেয়ে বাবা ইয়ারফোন ব্যবহার করি, হেডফোন ব্যবহার করি, কি এটাই কাজের কথা না? অবশ্যই কাজের কথা। আর সেই কাজের কথা শুনতে শুনতে কিন্তু কোথায় কে যাবে, কোথায় কে যাবে, আ হা হা, ওদিকে ওদিকে কিন্তু আ ওদিকে কিন্তু গান মিলন্তির এই মুহূর্তে রিকোয়েস্ট রয়েছে। আজ গান মিলন্তির রিকোয়েস্ট কে পাঠিয়েছে, কারা পাঠিয়েছে, পাঠিয়েছে আ শম্ভু এবং সেই সঙ্গে বিষ্ণু। বাপরে বাপ, শম্ভু আর বিষ্ণুর গানের কোন রিকোয়েস্ট রয়েছে বলুন তো? উদিত নারায়ণ এবং অলকা ইয়াগনিকের কণ্ঠে টিপ টিপ বর্ষা।
1: গান মিলান্তি, গান মিলান্তি।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা,
2: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। আপনাদের পাঠানো মেসেজ 9903653992 কাদের মেসেজ? হাওড়া থেকে রীতা, রীতা কিন্তু অনেকক্ষণ আগে মেসেজ পাঠিয়েছে, কি লিখেছে? আজ ভোরাই শুনলাম, খুব খুব ভালো লাগলো তোমার একাকিত্বের বিষয়ে উপস্থাপনা। ওকে, 22 দিন হলো মাকে হারিয়েছে। আসলে এই কথাটা না স্তব্ধ করে দেয়। এখন আমি সম্পূর্ণ একা, আত্মীয় স্বজনদের সময় নেই আমার কাছে এসে কথা বলার বা আমার কথা শোনার। একবার এলেও আমার সবটা বলার আগেই তারা চলে যায়। তাই এখন সারা দিন রেডিও শুনি, রেডিও চালিয়ে রাখি, টপিকের বিষয় বলি, রাস্তার মোড়ে মোড়ে টয়লেটের সু বন্দোবস্ত করা দরকার, তাহলে কিন্তু এই ঘটনা ঘটবে না। তার একাকিত্বের কথা, মাকে হারিয়ে ফেলার কথা সবটা শেয়ার করেছে, কিন্তু ছোট্ট কথার মাধ্যমে খুব প্রয়োজনীয় কথাটা বলেছে যে রাস্তার মোড়ে কিন্তু এই টয়লেটের সুবন্দোবস্ত করা দরকার। থ্যাংক ইউ রীতা, তোমার একাকিত্ব জানি না এই প্রান্ত থেকে আমরা কতটা তোমাকে সাহায্য করতে পারবো। ডেফিনেটলি অনেকটাই তোমার কাছে বন্ধু হয়ে থাকবে FM রেইনবো আকাশবাণী, এটুকুই বলতে চাওয়া, এটুকুই বলতে পারা। লালমোহন মেসেজ পাঠিয়েছে জালালসি বউবাজার হাওড়া থেকে।

একটা কথা ভাবতে হবে, ওই ব্যক্তিগুলো কোনো মুক্ত জায়গায় বা দেওয়ালে প্রস্রাব কেন করছে? হয়তো আশেপাশে কোনো তেমন জায়গা নেই, আর যদি থাকে নোংরা বহুদিন পরিষ্কার করা হয়নি। সরকার কোটি কোটি টাকা খরচ করছে নানা প্রকল্পের জন্য, যদি টয়লেট করার জন্য কিছু বরাদ্দ করেন, কিছু দূর অন্তর টয়লেট তৈরি করে দেন। আর শুধু করলেই হবে না, নিয়মিত কিন্তু পরিষ্কারের ব্যবস্থাও করতে হবে। আর মানুষ নিজেদেরকেও কিন্তু তাদের সচেতন করতে হবে, সচেতন হতে হবে, ভাবতে হবে এটা আমার শরীর, আমার নিজের শহর, তাহলে কিন্তু এমন কাণ্ড ঘটবে না। এমন যুক্তিপূর্ণ কথা বলেছেন লালমোহন মাঝি, জালাল সি, বৌবাজার, হাওড়া থেকে। আপনি মেসেজ পাঠান 9903653992 এই বিষয়ে। ওদিকে স্টুডিওর ঘড়ি বলছে 8:41 হয়ে 7 সেকেন্ডস। কোন কথা রয়েছে, কোন গান রয়েছে, মনময় কিন্তু এই মুহূর্তে একেবারে ওই মেঘে মেঘে ঘুরে আসার জন্য ছটফট করছেন।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা
2: FM রেইনবোতে, রেইনবো নিউ টিউন,
3: এই মুহূর্তে এমন একটা মুভির গান শোনা বেশি, আর নাম হচ্ছে নেভার মাইন্ড। হ্যাঁ, নেভার কিছু মাইন্ড করবেন না, নেভার মাইন্ড। হ্যাঁ, আর সেই মুভির গান কার কণ্ঠে? এই মুহূর্তে রূপম ইসলামের কণ্ঠে, আর গানটার নামটাও কিন্তু একটু অদ্ভুত, ভায়োলেট বাড়ি।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: আমরা চলে যাবো কোথায় বলুন তো? কোথায় যাবো? যাবো এমন একটা জায়গায় যেখানে কিন্তু আমাদের চোখে দেখি সর্ষে ফুল, পরীক্ষা আসছে চোখে সর্ষে ফুল দেখবি, পড়াশোনাটা কর, এমনটা কিন্তু আমরা শুনে থাকি। আগামী বছরের মাধ্যমিকের রুটিন কিন্তু গতকাল প্রকাশ হয়েছে, জানিয়ে দিচ্ছে আর পি কবে কি পরীক্ষা রয়েছে। সকাল 10:45 থেকে 2 পর্যন্ত চলবে পরীক্ষা। আগামী বছরের মাধ্যমিকের রুটিন প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ। আর কবে শুরু হচ্ছে? 2027 সালের 15 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এই পরীক্ষা। পরীক্ষা শুরু হবে না, শেষ হবে 25 ফেব্রুয়ারি সকাল 10:45 থেকে 2 পর্যন্ত চলবে পরীক্ষা। প্রথম 15 মিনিট পরীক্ষার্থীদের প্রশ্নপত্র পড়ার জন্য দেওয়া হবে। আর সোমবার, গতকাল সোমবার, এই পরীক্ষার দিনক্ষণ সহ বিস্তারিত সূচি কিন্তু জানিয়েছে কে পর্ষদ। কবে কি পরীক্ষা রয়েছে ছোট্ট করে পুঁচকে করে আর বি জানিয়ে দিচ্ছে। 15 ফেব্রুয়ারি রয়েছে সোমবার প্রথম ভাষা, 16 ফেব্রুয়ারি দ্বিতীয় ভাষা, 18 ফেব্রুয়ারি রয়েছে ইতিহাস, 19 ফেব্রুয়ারি ভূগোল, 22 ফেব্রুয়ারি অঙ্ক, 23 ফেব্রুয়ারি ভৌত বিজ্ঞান, 24 ফেব্রুয়ারি জীবন বিজ্ঞান, 25 ফেব্রুয়ারি রয়েছে ঐচ্ছিক বিষয়। আর ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা নিয়ে বেশ কিছু বিষয় কিন্তু জানিয়েছে পর্ষদ। শরীর শিক্ষা, সমাজসেবা এবং ওয়ার্ক এডুকেশন পরীক্ষার দিন এই বিজ্ঞপ্তিতে ঘোষণা করা হয়নি, সেগুলো কিন্তু পরে কিন্তু সেগুলো জানানো হবে। তাহলে আরপি জানিয়ে দিল একেবারে মাধ্যমিকের পরীক্ষার সময়সূচি। সেই সঙ্গে কিন্তু আরও একবার মনে করি দিই, এই সব পরীক্ষার তারিখগুলো পরে জানানো হবে। কম্পিউটার অ্যাপ্লিকেশন পরীক্ষা হবে সকাল 10:45 থেকে 1:30 পর্যন্ত। এই বিষয়ের প্র্যাকটিক্যাল পরীক্ষা স্কুলগুলোতেই কিন্তু হবে। আর সেলাই পরীক্ষা হবে 10:45 থেকে 3 পর্যন্ত। ও বাবা, সেই সেলাই দিদিমণি, সেই বেনী মাধবের সেলাই দিদিমণি, সেই পরীক্ষার জন্য কিন্তু অনেকটা সময় দেওয়া হয়েছে, একবারে 10:45 থেকে 3 পর্যন্ত। এছাড়া বাকি ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা সকাল 10:45 থেকে 2:00 পর্যন্তই কিন্তু হবে। মোটামুটি

জানা হয়ে গেছে, এবার কিন্তু জোর কদমে পড়াশুনো। আর এই মুহূর্তে শুনি দেওয়া ছেলেবেলার পরীক্ষার কথা নাকি ছেলেবেলার বৃষ্টির কথা। এই গান শুনতে শুনতে আমরা চলে যাব নমস্কার কলকাতার তৃতীয় ঘন্টায়। তবে তার আগে থাকবে কিন্তু খবর।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে খবর পড়ছি নমামি বসু রুদ্র। হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় সংযুক্ত আরব আমিরশাহীর দুটি তেলবাহী ট্যাঙ্কারে ইরানি

0: ক্রুজ ক্ষেপণাস্ত্রের হামলায় এক ভারতীয় ক্রুজ সদস্যের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও 8 জন, তাদের মধ্যে 6 জন ভারতীয় ও 2 জন ইউক্রেনের নাগরিক। আহতদের মধ্যে 4 জনের অবস্থা গুরুতর। সংযুক্ত আরব আমিরশাহির প্রতিরক্ষা মন্ত্রক ঘটনার তীব্র নিন্দা করে জানিয়েছে, নিহত ভারতীয় মোম্বাসা ট্যাঙ্কারে কর্মরত ছিলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নাতানজের কাছে থাকা পিক্যাক্স মাউন্টেন ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্র ধ্বংসের হুমকি দিয়েছেন। এদিকে ইরানের ওপর টানা তৃতীয় রাতেও হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেদেশের সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতেই এই হামলা চালানো হচ্ছে। বিহারের কাটিহার পুলিশ কোড়া থানা এলাকার মুসাপুর গ্রাম থেকে পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। কাটিহার 2 নম্বর সদরের এসডিপিও সুনীল কুমার শর্মা জানিয়েছেন, ধৃত যুবক দেশবিরোধী কাজের পাশাপাশি স্পর্শকাতর এলাকাগুলির বিষয়ে তথ্য পাচার করত। শ্রাবণী মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ তারকেশ্বর যাবেন। এবছর শ্রাবণী মেলায় পুণ্যার্থীদের সুবিধার্থে রাজ্য সরকার হুগলির শেওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত 30 কিলোমিটার দীর্ঘ রাস্তার প্রতি 5 কিলোমিটার অন্তর সেবা কেন্দ্র তৈরির সিদ্ধান্ত নিয়েছে। তারকেশ্বর মন্দিরকে সাজিয়ে তুলতে 15 কোটি টাকা খরচ করা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। রথযাত্রার প্রাককালে আজ হুগলির মাহেশে ঐতিহ্যের ধারা মেনে প্রভু শ্রী জগন্নাথ দেবের নবযৌবন উৎসব পালিত হচ্ছে। নবযৌবন উৎসবে জগন্নাথদেবকে রাজবেশে সাজিয়ে অভিষেক করা হবে, নিবেদন করা হবে বিশেষ ভোগ। এই উপলক্ষে ভক্ত সমাগম শুরু হয়েছে। অরণ্য সপ্তাহ উপলক্ষে কলকাতা পুরসভার পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়েছে। একটি গাছ মায়ের নামে বৃক্ষরোপণ প্রচার কর্মসূচি পালিত হবে কলকাতা পুরসভার অন্তর্গত সবকটি পৌর এলাকায়। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ প্রথম সেমিফাইনালে ফ্রান্স স্পেনের মুখোমুখি। টেক্সাসের ডালাস স্টেডিয়ামে খেলা শুরু ভারতীয় সময় রাত 12:30। কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ আজ মোহামেডান স্পোর্টিং তাদের প্রথম ম্যাচে রেনবো অ্যাথলেটিক্সের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে বিকেল 3:30। এই মুহূর্তে হেডলাইন্স, আপাতত এটুকুই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা
2: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা
2: FM রেইনবোতে। তিন একে তিন, তিন একে তিন, গানের হ্যাট্রিক, গানের হ্যাট্রিক।
4: আচ্ছা, সকালবেলা যদি গাইতে শুরু করি, আম পাতা জোড়া জোড়া মারবো চাপুক চড়বো কোড়া, না সে আম পাতা জাম পাতা দিয়ে কি তো অন্যরকম গান হতে পারে। আর কোন মুভির গান, হ্যাঁ কোন মুভির গান এই মুহূর্তে আপনার কানে? ফুল পিসি ও এডওয়ার্ড, সেই নতুন ছবির গান আপনার কানে শুধুমাত্র 107 এ।

0: FM Rainbow-তে তিনে কে তিন গানের হ্যাট্রিক গানের হ্যাট্রিক
1: ফুলপিশির বাড়ি থেকে চলুন না এই মুহূর্তে আমরা ঢুকে পড়ি একেবারে খাঁচার মধ্যে। খাঁচা মুভির গান এই মুহূর্তে আপনার

0: FM Rainbow Tee, Tine Ke Din, Tine Ke Din, Daner Hat-trick, Daner Hat-trick.
1: জল পুডিংকে একেবারে সঙ্গী করে নিয়ে আমরা চলে যাব গোস্তাকে এস

0: خوش ہو تو روتے ہیں، یہ مسافر محبت کے بڑے عجیب ہوتے ہیں۔
1: گانے باجو اونر ریڈیو শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা,
3: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। টাটকা মুভির তিনটে গান আপনি শুনিয়ে দিয়েছে এই মুহূর্তে। আহা হা, কোন গান, কোন গান আপনার জন্য ওয়েট করছে? কিন্তু তার পাশাপাশি কিন্তু কোন খবর আপনার জন্য ওয়েট করছে, রাইট? কোন খবর আপনার জন্য ওয়েট করছে? ওকে ওকে, একটু আগে কিন্তু খবরই ছিল কি, আজ থেকে চালু হচ্ছে মহাদেব এক্সপ্রেস, তারকেশ্বর থেকে 5 রুটে সরকারি বাস, তারকেশ্বর থেকে একেবারে সরাসরি কিন্তু এই মুভি, মানে এই বাসগুলো, এই যানবাহনে কিন্তু যাওয়া যাবে। দীর্ঘদিনের দাবি পূরণ, আজ থেকে চালু হলো মহাদেব এক্সপ্রেস, তারকেশ্বর থেকে সরাসরি সরকারি বাস পরিষেবা চালু হয়েছে বর্ধমান, বাঁকুড়া, দীঘা, খড়গপুর এবং কলকাতা পর্যন্ত। প্রতিদিন মোট 5 বাস চলবে। এতদিন তারকেশ্বর থেকে কোনো সরকারি বাস ছিল না, মূলত বেসরকারি বাস এবং ট্রেকারের ওপরই কিন্তু ভরসা রাখতে হতো যাত্রীদের, বিশেষ করে মহিলা এবং নিত্যযাত্রীদের সমস্যা হতো। নতুন পরিষেবা পাওয়ায় কিন্তু একেবারে খুশি খুশি খুশি খুশি খুশি। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, এমন ব্যবস্থা করবার জন্য রয়েছে আপনাদের পাঠানো মেসেজ 9903653992 তে। অনেকগুলো মেসেজ, জাস্ট জ্যাম জটে, ট্রাফিক জ্যামে কি আটকে রয়েছে? না, আরপির কাছে কিন্তু জাস্ট ডিপোজিট করা আছে, সেসব নিয়ে ফিরবে আরপি। কিন্তু তার আগে অনুপম এবং সৃজিতা বলছেন, তুমি কে?

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারা দিন সাত সুরে সারা দিন
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: গুড মর্নিং অর্পিতা। মানুষের বিবেক যতদিন জাগ্রত হবে না ততদিন কিছুই হবে না। আমি করলাম, কেউ তো দেখতে পেল না, তাই চাই মানুষ সচেতন হলে ভালো হয়। এমনটি কিন্তু লিখে পাঠিয়েছে নিবেদিতা শ্যাওলাফুল থেকে, অনেকদিন পরে ঠিকঠাক লিখে পাঠিয়েছে। ওকে, থ্যাংক ইউ নিবু। এই মুহূর্তে কার মেসেজ? সুপ্রভাত আছে আরপি দাদা ভাই, নমস্কার সহ প্রভাতী শুভেচ্ছা জানাই। আসামে বা অসমে যেটা করেছে তাকে আমি সাধুবাদ জানাই। পশ্চিমবঙ্গের মানুষ এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন, কথা বলার অপেক্ষা রাখে না, শুধু জরিমানার হার একটু বাড়াতে হবে। আজ ভোরাই কথায় গানে গল্পে নীরব মন নিয়ে অসাধারণ শিক্ষামূলক অনুষ্ঠান শুনলাম। শুনতে শুনতে মনটাকে নাড়া দিয়ে গেল। অসাধারণ উপস্থাপনা, আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন কে বলুন তো, যাদবেন্দ্র পণ্ডা, জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে। যাদবেন্দ্রবাবুর পর আমাদের আরেক ভাই, কে সেই ভাই? দীপক ভাই, দীপক কুমার তুং বেলপুকুর তুংপাড়া শ্যামপুর হাওড়া থেকে পাঠিয়েছে। কি লিখেছে? গুড মর্নিং আরপি দাদা ভাই, মানুষ যদি সচেতন না হয় সরকার যতই আইন বের করুক কিছুই হবে না বলে আমার মনে হয়। তবু চেষ্টা চালিয়ে যাওয়া উচিত। আমার মনে হয় মানুষ সতর্ক হয়ে যদি যেখানে সেখানে নোংরা ফেলা, বাথরুম করা, থুতু ফেলা, সিগারেট খাওয়া, এগুলো যদি মানুষ মোবাইল থেকে ছবি তুলে একটা টোল ফ্রি নাম্বার রাখতে হবে তাতে পাঠিয়ে দেয়, তাহলে কিন্তু মানুষ অনেকটা সচেতন হতে বাধ্য এবং সেই ভিডিওটা জনবহুল এলাকায় সিনেমার মতো স্ক্রিনে প্রচার চালাতে হবে। তাহলে দেখবেন মানুষ খারাপ কাজ করতে অতটা সাহস পাবে না এবং

0: অনেকটা অনেকটা সচেতন হয়ে যাবে, এমনটি লিখে পাঠিয়েছে দীপক। ওকে, থ্যাংক ইউ দীপক, দীপু ভাই। গোপাল সিনহা বসুনগর মধ্যমগ্রাম থেকে গিয়ে লিখছেন, শুভ সকাল। আজকের টপিকের বিষয় বলি, শুধুই শহর কলকাতা বলে নয়, আরও অন্যান্য স্থানে যেসব মানুষদের মান এবং হোঁশ দুটোই নেই, আর যাদের কাণ্ডজ্ঞানের অভাবে যে অপকর্ম দৃষ্টিকটু কাজগুলো রাস্তাঘাটে স্টেশনে প্ল্যাটফর্মে সচরাচর ঘটে থাকে, সেইগুলো তবেই বন্ধ হবে যখন জরিমানা সমেত শাস্তি নামক বিষয়টি থাকবে। এইসব মানুষদের ভয় নামক বিষয়টি মনের ভিতরে ঢোকানোর অবশ্যই দরকার, আর চলবে সঙ্গে সচেতনতার পাঠ। সব সময় যে ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিলেও, ভাইরাল করে দিলেই যে তাদের খারাপ স্বভাব অভ্যাস পরিবর্তন করা যাবে, এমনটা কিন্তু নয়। এটাই বলতে চাই যে টয়লেট আরও বেশি করে ভাড়াবার দরকার রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখারও কিন্তু বাস্তবসম্মত একটা সুবুদ্ধি হোক। এবারে লিখে পাঠিয়েছেন কে, গোপাল সিনহা বসুনগর মধ্যগ্রাম থেকে। আপনি পাঠিয়ে দিন 9903653992 তে। এই মুহূর্তে কিন্তু গান বিলন্তির রিকোয়েস্ট রয়েছে। আহা, বাবুন সোনা 55 গ্রাম থেকে পাঠিয়েছে, 55 গ্রাম উত্তর কে লিখেছে, এম বাইপাস উত্তর 55 গ্রাম এবং 55 গ্রামের মাঝে থাকে সেই বাবুন। বাবুনের শুনতে চাওয়া কোন গান? জুন ব্যানার্জির কণ্ঠে এই গানটা।
1: গান মিলান্তি, গান মিলান্তি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: FM রেইনবোতে। Rainbow flashback song. Rainbow flashback song.
2: Ya Sipatia. রোজা মুভির গান আপনার কানে শুধুমাত্র 107 এ।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: ফুড ফান্ডা,
3: সেই ফুড ফান্ডাতে আজ আজ কার খাবার, কার খাবার, কার খাবার না, তিনি কিন্তু কান্নাকাটি করে একেবারে মন খারাপ করে বিদায় নিয়েছেন, জানি আমাদের অনেকের মন খারাপ হয়েছে ছবার। ওহো, তারপরে কিন্তু ওয়ার্ল্ড কাপ না, তার হাতে আসেনি, কি আর করা যাবে। রোনাল্ডোর, পর্তুগালের রোনাল্ডোর প্রিয় খাবার হচ্ছে বাকালহো আব্রাস, বাড়িতে কিন্তু বানিয়ে চেটে পুটে আপনি খেতে পারেন, মন খারাপ করা বিষয়গুলোকে একেবারে দূরে সরিয়ে দিতে পারেন। ব্যাপারটা কি, সম্প্রতি এক সাক্ষাৎকারে কিন্তু রোনাল্ডো জানিয়েছেন যে নিজের পর্তুগালের জনপ্রিয় খাবার বাকালহো আব্রাস তার সবচাইতে পছন্দের খাবারগুলোর মধ্যে একটি, কিন্তু এটাকে আপনি রান্না করবেন কিভাবে, রাইট? সেই রান্না করার খবরাখবর কিন্তু আরপি শেয়ার করছে আজ নমস্কার কলকাতায়। আর এই পত্র ভারতীয় নয় সে তো বুঝতেই পারছেন, কিন্তু তৈরির উপকরণ এতই সহজ যে বাঙালির রান্নাঘরেও কিন্তু একে খুব সহজে আপনি কিন্তু পেয়ে যেতে পারেন, ভারতে তা কিন্তু পাওয়া যায় খুব সহজে। আসলে যেটা হয় সেটা হচ্ছে যে রেসিপিতে লবণাক্ত কড মাছ রয়েছে, সেই লবণাক্ত কড মাছের জায়গায় এর বদলে আমরা পমফ্রেট বা বারামুন্ডি মাছ কিন্তু আমরা ব্যবহার করতে পারি। তাহলে কী কী লাগবে চটপট বলি, রেকর্ড করে নিন কী কী লাগবে এই নতুন রেসিপির জন্য, পর্তুগালের এই নতুন রেসিপির জন্য লবণাক্ত কড মাছ, সেই কড মাছের

একে আপনি আমি যেটা করতে পারি পমফ্রেট বা বারামুন্ডি এই মাছটা ব্যবহার করতে পারি, আর বাকিগুলো সব কিছু কিন্তু আমাদের এখানে পাওয়া যায়। পাতি লেবু লাগবে, আলু 200 গ্রাম মতো, ডিম 6টি, পেঁয়াজ 2টি, রসুন 3-4 কোয়া, অলিভ অয়েল 4 টেবিল চামচ, কালো জলপাই 10টা থেকে 12টা মতো, আর পার্সলে বা ধনে পাতা, সেই সঙ্গে গোলমরিচ, না এর বাইরে আর কিছুটি লাগবে না। কি করবেন, কিভাবে তৈরি করবেন, আলুগুলোকে ছোট অথচ লম্বা ফালিতে কেটে নিন। তাহলে কি করবেন, আলুগুলোকে ছোট অথচ লম্বা ফালিতে প্রথমে কেটে নিন। বলা যেতে পারে আলুর এক একটা খণ্ড যেন দেশলাই কাঠির মতো দেখতে লাগে। কড়মড়ে করে ভেজে সরিয়ে রাখতে হবে। আর শুকনো কড মাছ বা ওই পমফ্রেট মাছকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে চামড়াটা তুলে ফেলতে হবে। হাড় কাঁটা বের করে বড় বড় খণ্ডে কেটে ফেলতে হবে। পমফ্রেট বা বারামুন্ডি মাছ কড মাছের মতো অত শুকনো নয়, তাই মূল রান্নায় ব্যবহারের আগে তা কিন্তু তৈরি করে নিতে হবে, প্রস্তুত করে নিতে হবে। মাছের ফিলেতে ভালো করে লবণ এবং লেবুর রস মাখিয়ে নিন। কড়ায় 1 টেবিল চামচ অলিভ অয়েল গরম করে নিয়ে তাতে মাছের ফিলে ভেজে ফেলুন। তুলে নেওয়ার পর ঠান্ডা হয়ে এলে হাতের সাহায্যে চাপ দিয়ে মাছের বড় কাঁটা এবং ছোট কাঁটা থেকে থাকলে তা ছাড়িয়ে নিন। বড় বড় টুকরোয় ভেঙে দিতে হবে মাছের শরীরটা। পাত্রের মাছ ভাজার তেলের মধ্যে কিন্তু আরও 3 টেবিল চামচ তেল দিতে হবে। পেঁয়াজ রসুন একেবারে মিহি করে বেটে দিতে হবে তার মধ্যে। আলতো আছে নাড়াচাড়া করতে হবে। প্রথমে আলু ভাজা এবং তারপর মাছের ওই টুকরোগুলো দিয়ে নাড়তে হবে। মাখো মাখো হয়ে এলে তাতে ফেটিয়ে রাখা ডিমের সবটুকু ঢেলে দিতে হবে। লবণ গোলমরিচ মেশাতে হবে প্রয়োজন মতো। হয়ে এলে উপরে ছড়িয়ে দিতে হবে কালো জলপাইয়ের ফালি এবং সেই সঙ্গে ধনে পাতা। তাহলে কি বাঙালির মুখে এই স্বাদ খানিকটা অন্যরকম লাগলেও সঠিক নিয়ম মেনে চলতে পারলে কিন্তু বেশ টেস্টি টেস্টি হবে। আচ্ছা, এই খাবারটা যদি আমরা রোনাল্ডোকে খাওয়াতে পারতাম না, যে পমফ্রেট দিয়ে বারামুন্ডি মাছ দিয়ে কেমন হয় একটু চেখে দেখো না। এটাই ছিল আজ ফুড ফান্ডা। ফুড ফান্ডা, ওকে ওকে ওকে। আর এই মুহূর্তে, এই মুহূর্তে কোন গান, এই মুহূর্তে জাস্ট ফাটাফাটি, জাস্ট ফাটাফাটি, আহা রাতা লম্বি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: গান মিলান্তি, গান মিলান্তি।
3: ফুলবেশি, ফুলবেশির গান শুনতে চেয়েছে কে বলুন তো? রান শুনতে চেয়েছে, এবং সেই সঙ্গে রিয়া গড়িয়া থেকে, নিউ গড়িয়া থেকে শুনতে চেয়েছে ফুলবেশির গান।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: মেঘলা মেঘলা মিষ্টি শুভ সকাল প্রিয় আরপি দাদা ভাই, নমস্কার। কলকাতাতে গানগুলো অসাধারণ শোনাচ্ছ, আর বিষয়টিও কিন্তু এক কথায় অনবদ্য। শুধু কল্লোলিনী কলকাতা নয়, ভারতের সব শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এমনই কিন্তু পদক্ষেপ নেওয়া প্রতিটি শহরের প্রশাসকদের গ্রহণ করা উচিত। যেসব মানুষেরা রাস্তার ধারে উন্মুক্ত আকাশের নিচে টয়লেট করে অথবা থুতু পানের পিক গুটকার পিক ফেলে, তাদের একেবারে ধরে ধরে চিনে চিনে চিহ্নিত করে শুধু জরিমানা নয়, জেল জরিমানা দুই করতে হবে। আর সম্ভব হলে ওই মানুষদের এলইডি স্ক্রিনের মাধ্যমে একেবারে স্পটে কান ধরি, ওরে বাপরে বাপ কত শাস্তি দিয়েছে আমাদের বন্ধু মাধাই, ওকে স্পটে কান ধরে ওট বস করাতে হবে। ছোট্টবেলার কথা তো মনে পড়ে যাবে,
3: আর যাদের কোমরে বাত আছে বস, তাদের তো একেবারে বাতে কাত হয়ে যাবে,
2: রাইট? তবেই যদি বেয়াক্কেল মক্কেলদের হুঁশ ফেরে শহর সুন্দর হবে, এমনটাই কিন্তু ওয়েস্ট করেছে, এমনটাই নিদান দিয়েছে, বিধান দিয়েছে আমাদের বন্ধু মাধাই বহরু ঘোষপাড়া থেকে। ওয়াও, বাপরে বাপ। ওকে ওকে ওকে, বাদশাহ থেকে সাউন্ড কি লিখছে, লিখেছে লম্বা একটা মেসেজ। আমি যখন দক্ষিণ কলকাতার দিকে কোনো কাজে যাই বা পুজোয় ঠাকুর দেখতে যাই, এমন অনেক জায়গা আছে যেখানে দূর দূর অবধি কোনো পাবলিক টয়লেট পাওয়া যায় না। এরকম অবস্থায় ছেলে মেয়ে নির্বিশেষে সবাইকেই কিন্তু

সমস্যার মুখে পড়তে হয়, তখনই আমরা বিকল্প রাস্তা নিতে বাধ্য হই। নতুবা কেউই কিন্তু মনে হয় না যে চায় না যে সে তার নিজের শহরকে নোংরা করুক। উত্তর কলকাতা কিন্তু এই সমস্যার মুখে না খুব একটা পড়তে হয় না, কারণ সেখানে মোটামুটি প্রায় সব জায়গাতেই পর্যাপ্ত পরিমাণে পাবলিক টয়লেট খুঁজে পাওয়া যায়। আর গান মিলান্তির কথা বলেছে, ঝংকার পিটসের কথা বলেছিল, তো আসে কি হ্যায়, এই গানটা শুনতে চেয়েছে আমাদের বন্ধু শাওন বারসা থেকে। ওকে, থ্যাংক ইউ। এই মুহূর্তে কার মেসেজ? চিত্তব্রতের মেসেজ, জয়রামপুর হাওড়া থেকে পাঠিয়েছে। সুপ্রভাত দাদা, আমি জ্যাম যানজট এবং হর্ন মুক্ত কলকাতা দেখতে চাই। আজ বৃষ্টির দিনে বৃষ্টিমুক্ত গান শোনাও। ওকে, বৃষ্টিমুক্ত গান শোনাও। আর বৃষ্টি ভালো লাগছে না, না না, বৃষ্টি সেটা ফিল করেছে কিন্তু আরপি তোমার মেসেজ পেয়ে। সে কারণে কিন্তু বৃষ্টির বাইরেও কিন্তু অনেক সৃষ্টি সারা গান শুনিয়েছে আরপি। চিত্তব্রত এমনটাই লিখে পাঠিয়েছে। এ মুহূর্তে কার মেসেজ? শঙ্করের মেসেজ, লম্বা মেসেজ পাঠিয়েছে। দোকান কাটাতের জন্য যতই করো আইন, দোকান কাটাতের জন্য যতই করো আইন, ধরে ধরে যতই তাদের করো মোটা ফাইন, মোড়ের মাথায় যতই থাকুক সুলভ শৌচালয়, রাস্তার পাশে সারতে হিসু করে ভীষণ এনজয়। আছে এমন দোকান কাটা জঘন্য পাবলিক, রাস্তাঘাটে ফেলবে থুতু, গুটকা পানের পেকে বারণ করলে গলাবাজি চলে প্রতিদিন, রাস্তাঘাটকে মনে করে উন্মুক্ত ডাস্টবিন। পথ দেখালো তিনশুকিয়া, পথ দেখালো তিনশুকিয়া, প্রতিবেশী আসামে, আমাদের এখানে করলে শুরু লাগতে পারে কামে। জায়ান্ট স্ক্রিনে, জায়ান্ট স্ক্রিনে সেসব ছবি উঠবে যখন ফুটে, যদি থাকে চক্ষু লজা মরবে মাথা কোটে। আষাঢ়ের বৃষ্টির মিষ্টি শুভেচ্ছা সহ এত সুন্দর করে এত ছন্দ মিলিয়ে পাঠিয়েছে আমাদের বন্ধু শঙ্কর বারাসাত থেকে। ওয়াও ওয়াও ওয়াও, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। মোনালিসা রায়চৌধুরী কোথেকে পাঠিয়েছে? কদমতলা হাওড়া থেকে। তোমার গলার স্বর এবং কথা বলার ধরন সত্যি ভীষণ সুন্দর, মন ভালো করে দেয়, অনেক অনেক শুভেচ্ছা তোমাকে। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ মোনা মোনালিসা। বিষয়ে বলি, সত্যি মানুষকে আরও আরও সচেতন হতে হবে। এই সচেতনতা নিজে থেকে না এলে সত্যিটা কিন্তু সত্যি সেটা জাগ্রত করা কঠিন। তবে জরিমানা আরও দ্বিগুণ করতে হবে, তবে যদি মানুষের মনে ধুকপুক ধুকপুক ধুকপুক ধুকপুক মানে এই ভয়টা আসে। আমাদের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই অবশ্যই কিন্তু রাখতে হবে। SST পাঠিয়েছেন শ্যাম সুন্দর দাস, নারকেল বাগান লস্করপুর গড়িয়া কলকাতা 153 থেকে। শুভ সকাল, দিতে হবে শিশুদের শিক্ষা, পরিবেশকে বাঁচাতে সবার আগে পিতা মাতার ভূমিকা থাকবে সাথে। প্রাথমিক স্তরে বিদ্যালয়ে আছে পরিবেশ বিজ্ঞান, করলে তাদের মনোনিবেশ বাস্তবে হবে রূপদান। পরিচ্ছন্নতায় নতুন আইন হচ্ছে কত প্রচলন, কড়া হাতে করতে হবে, কড়া হাতে করতে হবে নিয়ম ভাঙার দমন। সবার আগে আমাদের হতে হবে সচেতন, সুন্দর সুস্থ পরিবেশ, তখনই হবে গঠন। এমনটি লিখেছে SST। ওয়াও, এই মুহূর্তে SST, ও হো হো রাইট, ওপেন টি বায়োস্কোপ এই মুভির দৃশ্যে এই SST গানটা, লেলে বাবু।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা,
2: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। জানি আপনাদের প্রচুর মেসেজ রয়েছে, তবু আরও কয়েকটা যতটা পারছে আর একেবারে ক্লিন অ্যান্ড ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছে। গুড মর্নিং আর পি দাদা ভাই, আশা করি দিব্য আছো। আজ যদি মানুষ শিক্ষিত হয়েও অশিক্ষিতের মতো কাজ করে, তাহলে যতই অ্যাওয়ারনেস বাড়ানো হোক না কেন, কিছুই কাজ হবে না, কোনো কাজেই লাগবে না। মানুষ যদি নিজেকে পরিবর্তন না করে, তাহলে কোনো কিছুতেই কিন্তু কাজ হবে না। আগে নিজের মানসিকতা চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে। সোমেন পাঠিয়েছে যাদবপুর থেকে, ওয়াও, থ্যাংক ইউ, রাইট অ্যাকশন বস। আর সুখেন্দুবাবু গুরুপল্লি শান্তিনিকেতন থেকে পাঠিয়েছেন, রোজকার মতো আজও কিন্তু ছন্দে, একেবারে ফাটাফাটি ছন্দে। সুপ্রভাত আরপি, ঝমঝমাঝম বৃষ্টির মাঝে তুমি আসলেই মজা, ফেলতে পারি মাছ মাংস, ফেলতে পারি গজা, ওয়াও। ওরে আরপি, আরে বুকটা ঠোকে নি, নিজের পিঠটা নিজের চাপড়ে নি। সুখেন্দুবাবু কীসব বলেছেন, ঝমঝমাঝম বৃষ্টির মাঝে তুমি আসলেই মজা, ফেলতে পারি মাছ মাংস, ফেলতে পারি গজা। ঠাকুরের মূর্তি বসিয়ে তারা নিশ্চিন্ত হলেন বুঝি, কি ঘটেছিল তারপরে সেটা বলি, সোজা সুজি মুখে চোখে কাপড় দিয়ে ছড়িয়ে টাটকা ফুল, কাজ সারতে দেরি করেনি, যেন ঠাকুর দেখেনি বিলকুল। সরস্বতী পূজার চাঁদার জন্য গিয়েছিলাম একবার ভাই, টয়লেট নেই কেন, প্রশ্ন শুনে তাজ্জব বনে যায়। এখন মনে প্রাণে বুঝি, রাস্তার ধারে টয়লেট বানালে সেটাই হবে ভাই, জনগণের জন্য সেরা ভেট। ওয়াও, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সেই সঙ্গে কিন্তু আরও বেশ কিছু মেসেজ রয়েছে, আর কি চেষ্টা করছে সেগুলো কিন্তু একটু হলেও পড়ে ফেলার। ওকে, আমি এম তোমার ঘটিদার কথা আরও বেশি করে শুনতে চাই। ওকে ওকে, কিন্তু কে পাঠিয়েছে, কে পাঠিয়েছে? আজকে টপিকটা কিন্তু সমাজ সচেতনতার জন্য খুব প্রয়োজনীয়। অ্যান্ডি পাঠিয়েছে, ওকে, অ্যান্ডি অ্যান্ড স্যান্ডি রোজ খাতে হ্যাঁ ক্যান্ডি, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গান মিলান্তি রিকোয়েস্ট এসছে, কিন্তু কার কাছ থেকে, শিবর কাছ থেকে রিকোয়েস্ট। উমার সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান শুনতে চেয়েছে আমাদের বন্ধু মৌলি, ঢাকুরিয়া থেকে পাঠিয়েছে এমনটাই মেসেজ। সেই সঙ্গে কার, ওকে, ঘনশ্যাম, সেও কিন্তু পাঠিয়েছে তার মেসেজ। পাগলা খাবে কি, দুটো গান কিন্তু পরপর একেবারে, আর তারপরে কিন্তু ছোট্ট একটা পুঁচকে গান, কাস্ত মজা।
3: পাগলা

আগামীকালের জন্য অপেক্ষায় থাকতে হবে। আগামীকাল ভোরবেলা একবারে রত্নগর্ভা নিয়ে সঙ্গে থাকবে আরবি। আগামীকাল কোন সে বিখ্যাত ব্যক্তিত্বের কথা বলবে আরবি, বোরাই রত্নগর্ভা, এবং তারপর যথারীতি নমস্কার কলকাতায়। আর এই মুহূর্তে জয় গুরু, এনজয় করুন।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসু রুদ্র। হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় সংযুক্ত আরব আমিরশাহীর দুটি তেলবাহী ট্যাঙ্কারে ইরানি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও আট জন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হরমুজ প্রণালী দিয়ে যাওয়া ইরানের জলযানগুলির ওপর আমেরিকা তাদের প্রতিরোধ অব্যাহত রাখবে। অন্যদিকে ইরান কোনোভাবেই আমেরিকার হস্তক্ষেপ বরদাস্ত করবে না বলে স্পষ্ট জানিয়েছে। মার্কিন সেনেটর লিন্ডসে গ্রাহামের মৃত্যুর পর তার বোন ডার্লিং গ্রাহাম নর্টনকে দক্ষিণ ক্যারোলিনা থেকে সেনেটর হিসেবে মনোনীত

চিহ্নিত করা হয়েছে। দক্ষিণ ক্যারোলিনা গভর্নর হেনরি ম্যাকমাস্টার এই ঘোষণা করেন। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক আজ তৃতীয় নমস্তে দিবস পালন করতে চলেছে। 2023-এ ন্যাশনাল অ্যাকশন ফর মেকানাইজড স্যানিটেশন ইকোসিস্টেম প্রকল্প চালু হওয়ার 3 বছর পূর্তি উপলক্ষে মূল অনুষ্ঠানটি হবে কলকাতার রবীন্দ্র সদনে, পাশাপাশি দিব্য কলা মেলার আয়োজন করা হচ্ছে। রথযাত্রার প্রাককালে আজ ওড়িশার পুরী, হুগলির মাহের সহ বিভিন্ন স্থানে ঐতিহ্য অনুযায়ী জগন্নাথ দেব, বলভদ্র ও দেবী সুভদ্রার পবিত্র নবযৌবন উৎসব পালিত হচ্ছে। পক্ষকালব্যাপী আনাসারা বা অদর্শনের পর জগন্নাথ দেব, বলভদ্র ও দেবী সুভদ্রা আজ আবার দর্শন দেবেন। নবযৌবন উৎসবকে কেন্দ্র করে মন্দির কর্তৃপক্ষ, জেলা প্রশাসন, পুলিশ কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলি সঠিকভাবে চলছে কিনা তা দেখতে পরিদর্শন করবে রাজ্য সরকার। বিকাশ ভবনে গতকাল শিক্ষা দপ্তরের পর্যালোচনা বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলি যদি সঠিকভাবে চলে ও ঠিকমতো ফি নেয় তাহলেই তাদের আগামী দিনে ছাড়পত্র দেওয়া হবে। দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি থানার অরুণ বেরিয়া মোড়ে 117 নম্বর জাতীয় সড়কে ট্রাকের ধাক্কায় এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে। তার পরিচয় এখনও জানা যায়নি। সরকারি হাসপাতালের অন্তর্বিভাগে ভর্তি রোগীদের রান্না করা খাবারের জন্য দৈনিক বরাদ্দ প্রায় দ্বিগুণ করা হয়েছে। খাবারের মান আরও উন্নত করতেই এই সিদ্ধান্ত। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ প্রথম সেমিফাইনাল ফ্রান্সে স্পেনের মুখোমুখি। টেক্সাসের ডালাস স্টেডিয়ামে খেলা শুরু ভারতীয় সময় রাত 12:30। এই মুহূর্তে হেডলাইন্স আপাতত এটুকুই।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে ধৃতি সেন শর্মা। রাজ্যের মাদ্রাসাগুলিতে 2015 সাল থেকে 2020 সালের মধ্যে নিয়োগপ্রাপ্ত 361 জনের নিয়োগ অবৈধ বলে বাতিল করেছে সুপ্রিম কোর্ট। রাজ্য সরকার অনুমোদিত মাদ্রাসায় শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের নিয়োগের বৈধতা নিয়ে মামলা দায়ের হয়েছিল শীর্ষ আদালতে। সেই মামলাতেই বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি এ জি মসির বেঞ্চ এই নির্দেশ দিয়েছেন। শ্রাবণী মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ তারকেশ্বরে যাবেন। এবছর শ্রাবণী মেলায় পুণ্যার্থীদের সুবিধার্থে রাজ্য সরকার হুগলির শেওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত 30 কিলোমিটার দীর্ঘ রাস্তায় প্রতি 5 কিলোমিটার অন্তর সেবা কেন্দ্র তৈরির সিদ্ধান্ত নিয়েছে। তারকেশ্বর মন্দির সাজিয়ে তুলতে 15 কোটি টাকা খরচ করা হবে। রাজ্যে আজ শুরু হল অরণ্য উৎসব, চলবে 20 জুলাই পর্যন্ত। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উৎসবের সূচনা করেন। বন দপ্তর সূত্রে জানা গেছে পশ্চিমবঙ্গকে আরও সবুজ ও পরিবেশ বান্ধব করে তোলার লক্ষ্যে সরকার এবছর 1 কোটিরও বেশি চারাগাছ রোপণের উদ্যোগ নিয়েছে। রথযাত্রার

0: প্রাক্কালে আজ ওড়িশার পুরী, হুগলির মাহের সহ বিভিন্ন স্থানে ঐতিহ্য অনুযায়ী জগন্নাথ দেব, বলভদ্র ও দেবী সুভদ্রার পবিত্র নব চৌবন উৎসব পালিত হচ্ছে। পক্ষকালব্যাপী আনাসারা বা অদর্শনের পর জগন্নাথ দেব, বলভদ্র ও দেবী সুভদ্রা আজ আবার দর্শন দেবেন। নব যৌবন উৎসব উপলক্ষে মন্দির কর্তৃপক্ষ, জেলা প্রশাসন ও পুলিশ কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। বিধানসভা নির্বাচনের সময় হুমকি ও কুৎসা ছড়ানোর অভিযোগে পুরুলিয়ার সদর থানার পুলিশ দুই তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করেছে। ধৃত গৌরব সিং ও তুষার অবস্থিকে আজ পুরুলিয়া আদালতে তোলা হবে। বর্ধমানের বিজয়রামে এক তৃণমূল কংগ্রেস সমর্থককে মারধরের অভিযোগে পরিস্থিতি গতকাল উত্তপ্ত হয়ে ওঠে। পরিবারের দাবি, দিবাকর দাস নামে ওই ব্যক্তি বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই বাড়ির বাইরে ছিলেন। গতকাল তিনি এলাকায় ফিরতেই ডিভিসি ক্যানেল পাড়ে চার পাঁচজন তাকে ঘিরে মারধর করে। গুরুতর জখম অবস্থায় দিবাকরকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেচ দপ্তরে নিয়োগ দুর্নীতি মামলায় পশ্চিম মেদিনীপুরের সবংয়ের প্রাক্তন বিধায়ক মানস ভূঁইয়া আপাতত স্বস্তি পেয়েছেন। কলকাতা হাইকোর্ট গতকাল তাকে গ্রেপ্তারের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: एक प्रकार से पीएम जय अब गरीबों की जय बन गई है।

0: आयुष्मान भारत प्रधानमंत्री जन आरोग्य योजना के तहत लगभग 60 करोड़ लोग बने हैं 5 लाख रुपए के मुफ्त उपचार के हकदार। अब तक 12 करोड़ से भी ज्यादा मुफ्त उपचार किए जा चुके हैं, जिससे गरीब परिवारों के चिकित्सा खर्च में लगभग 2 लाख करोड़ रुपए की बचत हुई। आज ही आयुष्मान ऐप डाउनलोड कर आयुष्मान कार्ड बनाएं। ज्यादा जानकारी के लिए 1-4-5-5-5 पर कॉल करें।
1: 107 FM Rainbow, Shat Shure Sharade.
2: কালো জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া গানদরিয়া ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
3: স্টুডিওর ঘড়ি কাঁটা বলছে 11:04 হয়ে 20 সেকেন্ড হয়ে গেছে। আপনি টিউন করেছেন 107 FM রেইনবো, আর FM রেইনবোয় এই মুহূর্তে রয়েছি আমরা দুজন গানদরিয়া নিয়ে, আজ অম্বালিকা
4: আর আমি সুদীপ্ত রায়। তো যাই হোক, এখন আমাদের যে আজকের সফর, আপনারা সকলেই জানেন যে আজকে মঙ্গলবার, আর মঙ্গলবার মানেই আমাদের গানদরিয়াতে আমরা নিয়ে আসি আধুনিক গানের সম্ভার।
3: সেই আধুনিক গানের সম্ভারে আমরা সেই দরিয়া ভাষাবো কাকে নিয়ে, কার সাথে, সেসব কথা নিশ্চয়ই হবে। তবে এই যে সময়টা, যতই খুব বিরক্ত লাগুক তবু বৃষ্টি আমাদের সবসময়ের জন্যই নস্টালজিয়া, কি বলুন?

0: সেই কাজলা মেয়েটি কে বলুন তো? আজকে কার সাথে আমাদের গল্প হবে? আর এই টাপুর টুপুর বৃষ্টির কথা যখন তিনি বললেন এরকম একটা সুরেলা কণ্ঠে, তখন তো তার কথা বলতেই হয়। তার সঙ্গেই আজ আমাদের পথ চলা গান্দরিয়ায় দরিয়া ভাসানো অম্বালিকা সুদীপ্তর সাথে শুনছেন আপনি 107 FM রেনবোয় গান্দরিয়া।
1: আর আজকে আমরা যার সম্পর্কে কথা বলছি এর মধ্যে আর কোনো কিন্তু পরন্তু নেই, তার কারণ আপনারা সকলেই বুঝে গেছেন যে কার এই গন্ঠ কার হতে পারে, তিনি আরতি মুখোপাধ্যায়।
0: কেন আজকে তাকে নিয়ে কথা? কেন আজ তো 14 তারিখ, আগামী 18ই জুলাই তার কিন্তু জন্মদিন।
1: একদম। আর আমাদের আমরা যেই সময়টাকে, যে সময়কালকে স্বর্ণযুগ বলি, মানে বাংলা গানের স্বর্ণযুগ বলি যে সময়টাকে, সেই স্বর্ণযুগের একেবারে শেষের দিকে তারও নাম কিন্তু রয়েছে, মানে স্বর্ণযুগের যে হল অফ ফেম, সেই হল অফ ফেমে কিন্তু একেবারে শেষের দিকে তারও নাম রয়েছে আরতি মুখোপাধ্যায়ের। শেষের দিকে মানে এই অর্থে বলছি, মানে
0: সময়ের দিক থেকে বলতে চাইছি তুমি, হ্যাঁ হ্যাঁ, মানে একটু উনি তো অনেকের থেকেই একটু ছোট আর কি, কারণ 1943 তার
1: জন্ম হয়েছে
0: 18ই জুলাই। তো সেই জন্যই আমরা চেষ্টা করেছি আজকের দিনটাকে বেছে নিতে, অর্থাৎ মঙ্গলবার গান্দরিয়া মানেই থাকে আধুনিক গান। আরতি মুখোপাধ্যায়ের গানের বিস্তৃতি মানে অনেকটা, কারণ আমরা সেখানে হিন্দি বাংলা ধরো চলচ্চিত্র, বাংলা চলচ্চিত্র সবটাই ধরতে পারতাম
1: সব রকম। এবং দেখো একটা সময় আরতি মুখোপাধ্যায় যখন তার মধ্য গগনে গান গাইছেন, তিনি কিন্তু আইকনিক ফিগার, মানে এমনও সময় মানে আরতি মুখোপাধ্যায়রা সেই লেগাসি বহন করেছেন যেই লেগাসিতে গায়ক গায়িকাদের নিয়ে রূপকথা লেখা হতো,
0: ঠিক তাই,
1: মানে অনেক কল্প কাহিনী, অনেক গল্প কথা বলা হতো, যেগুলো তার মধ্যে অনেকটাই হয়তো ঠিক নয়, অনেকটাই হয়তো বাড়িয়ে বলা,
0: মিথের মতো আর কি,
1: মিথে পরিণত হয়েছিলেন এই সমস্ত গায়ক গায়িকারা,
0: ঠিক তাই।
1: যদিও আরতি মুখোপাধ্যায়ের শুরুটা কিন্তু অনেকটা খুব এক্সপেক্টেড, মানে খুব প্রত্যাশা ছিল, কারণ তিনি একটা সাংগীতিক পরিবারে
0: জন্ম,
1: তার পরিবারের মধ্যেই গান বাজনা শিক্ষা এই চর্চার একটা পরিবেশ, একটা আবহ ছিল, সেই পরিবেশে সেই পরিবারে তিনি জন্ম নিচ্ছেন, ফলত তিনি যে গায়ক হবেন বা তিনি গান গাইবেন এটা খুবই প্রত্যাশিত ছিল। তবে যেটা প্রত্যাশিত ছিল না বা যেটা কেউ ভাবতে পারেননি সেটা হচ্ছে তার গান এই উচ্চতায় গিয়ে পৌঁছবে।
0: আসলে এই যে উচ্চতার কথা তুমি বললে, তখন আমরা তার কেরিয়ারের মানে একটু আগে আমরা যে গানটা দিয়ে শুরু করলাম, তুমি ভেবে দেখো সুধীন দাশগুপ্তর সুর, মানে সুরকার সুধীন দাশগুপ্তর সবচেয়ে পছন্দের মানে গায়িকাদের তালিকায় যদি কেউ থেকে থাকেন, একেবারে চোখ বন্ধ করে কিন্তু আরতি মুখোপাধ্যায়ের নাম বলাই যায়। সুনীল বরণের লেখা 1982 সালে এই গানটা। তো যাই হোক, আমরা একটুখানি পরের দিকে আসি, মানে সেই সময় যেহেতু আমরা আজকে আধুনিক গানে থাকবো, তো আমরা পূজোর গানে যাই, সে গল্প বলবো, তার আগে আমরা গানটা শুনে নিই বড়।

এই গানটির কথা একটুখানি বলতেই হয়, কারণ সেটি হচ্ছে পুজো রিলিজ। এই সময়টা অর্থাৎ দমদমে থাকতেন সেই সময় আরতি মুখোপাধ্যায় আর কি। তো মানে কই যে বলছিলাম যে কলকাতার মহিলা কণ্ঠশিল্পীদের মধ্যে সুধীন দাশগুপ্তের পছন্দের তালিকার একদম ওপরে ছিলেন তিনি। সেই সময় সুধীন দাশগুপ্তের বাড়ি অর্থাৎ একেবারে যতীন মানে ওই ওই অঞ্চলটা আর কি, মানে সেই অঞ্চলটাতে সেই সময় তাদের সঙ্গে যতীন দাস রোড, যতীন দাস রোডের সেই বাড়িটা তখন সুধীন দাশগুপ্তের বাড়ি, এবং সেখানে তো অবশ্যই সে গুণী মানুষদের বিভিন্ন রকমের আড্ডা বসত। তো সেই আড্ডাতে পুলক বন্দ্যোপাধ্যায় এসছেন এবং সুধীন দাশগুপ্ত বলছেন না না ওর জন্য একটা গান লিখতে হবে। কেন না? পুজোর মানে পুজোর কথা আসছে, পুজো আসছে, অতএব পুজোর গান মানে সেই সময় একটা দারুণ ব্যাপার আর কি। তো সেই সময়টা মানে একেবারেই তার সংস্পর্শ এবং সুধীন দাশগুপ্তর একটা অদ্ভুত তার সেই যাকে বলে সংস্পর্শ, সেই সাংগীতিক স্পর্শ না থাকলে সত্যিই বোধহয় আরতি মুখোপাধ্যায় এইভাবে ওপরে উঠতেন না। তার বিখ্যাত গান সেই একেবারে অনর অটল সুধীন দাশগুপ্ত সুরের মিটারে তৈরি হয়েছিল দুটি গান, যে দুটি লিখেছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়। এই যেটি শোনালাম এবং তারপরেরটাও আর কথা না বাড়িয়ে বরং শুনিয়েই ফেলি, কারণ ভেবেছিলাম যে আমরা পরে শোনাবো, কিন্তু যখন কথাটা হলোই তখন শোনানো যেতেই পারে। একেবারেই এই গানটা ভীষণ ভীষণ মানে একেবারে বিখ্যাত গান হয়েছিল।

0: তাকে নিয়ে গল্প এবং গান অনেক অনেক কিছুই রয়েছে। সেই
1: তার জীবনও কিন্তু বেশ রোমাঞ্চকর, মানে জীবনের পরতে পরতে অনেক গল্প রয়েছে, অনেক স্বপ্নভঙ্গ রয়েছে, অনেক যন্ত্রণা রয়েছে, এবং তার সঙ্গে সাফল্যের শীর্ষ যে স্তরগুলো সেগুলো তিনি কিন্তু অর্জন করতে সক্ষম হয়েছিলেন।
0: ঠিকই
1: দেখো, আমি যে মানে একেবারে শুরুটা আমরা যদি দেখি তার ক্ষেত্রে, যে যৌথ পরিবারে তিনি বেড়ে ওঠেন, সেই সময় বাঙালি বাড়িতে যা খুব প্রত্যাশিত ছিল যৌথ পরিবার, এবং যেটা খুবই দুর্ভাগ্যজনক অল্প বয়সে তিনি বাবাকে হারান, আর খুব ছোটবেলা থেকেই তার মা গান বাজনার সঙ্গে তাকে পরিচয় করিয়ে দিয়েছে। সুশীল ব্যানার্জি, উস্তাদ মোহাম্মদ সাকিরউদ্দিন খান, পণ্ডিত চিন্ময় লাহিড়ি, পণ্ডিত তোমার ওই লক্ষণ প্রসাদ জয়পুরওয়ালা, পণ্ডিত রমেশ নদকর্ণী, এই সমস্ত বিখ্যাত গুরুদের সান্নিধ্যে তিনি এসেছিলেন। তবে শাস্ত্রীয় সঙ্গীত কিন্তু তিনি কখনো শেখেননি
0: ছোটবেলায়, কিন্তু খুব অল্প বয়সে কিছুটা সময় থাকলেও,
1: কিছুটা সময় হলো, যেটা অফিশিয়ালি যেটাকে বলা হয় যে শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা, সেটা কিন্তু তিনি কখনো করেননি। তো 1950 সালে যখন তার 14-15 বছর বয়স, তো তখন এই যে আমাদের যে প্রতিষ্ঠান, বিখ্যাত প্রতিষ্ঠান সুশীল ব্যানার্জি, তাকে অল ইন্ডিয়া মিউজিক ট্যালেন্টে অংশগ্রহণের জন্য তাকে উৎসাহিত করেন।
0: সুশীল বন্দ্যোপাধ্যায় কিন্তু তার কাছে তার মানে শিক্ষক আর কি, প্রথম দিকের একেবারেই, হ্যাঁ।
1: এবং সেই প্রতিযোগিতায় প্রধান বিচারক ছিলেন মানে তৎকালীন যে প্রখ্যাত গায়ক ধনঞ্জয় ভট্টাচার্য। আর তো ধনঞ্জয় ভট্টাচার্য তোমার আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে যখন গান শুনলেন, তিনি কার্যত মুগ্ধ হয়ে গেলেন, এবং এতটাই মুগ্ধ হন যে সুশীল ব্যানার্জিকে জিজ্ঞাসা করেন যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে একটা ছবি বানানো হচ্ছে, ছবিটার নাম হচ্ছে মামলার ফল, তো সেই ছবিতে আরতি তার সঙ্গে গান গাইতে আগ্রহী কিনা। ভেবে দেখো, ধনঞ্জয় ভট্টাচার্যের মতন গায়ক তিনি প্রথম আলাপে, ওই অল ইন্ডিয়া ট্যালেন্ট সার্চ বলে যে প্রতিযোগিতা হয়েছিল, সেই প্রথম আলাপেই সেই প্রতিযোগিতা তার গান শুনে এতটাই মুগ্ধ যে নিজের সঙ্গে গান গাওয়ার প্রস্তাব দিচ্ছেন।
0: চিন্তা করো, মানে ওইটুকুনি ছোট্ট একটা মানে কিশোরী যাকে বলে তখন, হ্যাঁ হ্যাঁ।
1: তো তারপর যাই হোক, ঐতিহ্যবাহী মেট্রো মার্ফি সঙ্গীত প্রতিযোগিতাতে তিনি অংশগ্রহণ করেছিলেন, সারা ভারত থেকে প্রতিযোগীর অংশ নিয়েছিলেন। সেখানে বিচারকের আসনে ছিলেন তৎকালীন অনিল বিশ্বাস, নওশাদ, বসন্ত দেশাই, সি রামচন্দ্রা, এই সমস্ত হিন্দি ছবির জগতের গানের যারা বিশিষ্ট ব্যক্তি ছিলেন তারা, এবং সেই প্রতিযোগিতাতেও সেরা ট্রফি কিন্তু জিতে নেন আরতি মুখোপাধ্যায়। আর 1958 সালে সিনেমা সাহারা, সেখানে তিনি প্লেব্যাক শিল্পী হিসেবে প্রথম ব্রেক পান।
0: ঠিক, মানে সেই মীনা কুমারী, সেটাও তুমি ভাবো। তো সেই সব গান যখন হলোই, তখন আমরা আবার একটা গানে যাই বরং, তাই না? গানে আসি।

এমন কিছু গান শুনলে মনে হয় স্বস্তি কি শাস্ত্রীয় সঙ্গীতের সেরম ভাবে তিনি চর্চা করেননি, নিশ্চয়ই সেই চর্চাটা ছিলই, অনেকটাই ছিল তার, যার জন্য এরকম ধরনের গান পাওয়া যাচ্ছে। আমরা তার সঙ্গে মানে ওই যেহেতু আর কি এগিয়ে যাচ্ছি আমরা একটু একটু করে, স্টুডিওর ঘড়ি তো বলছে যে 11:58, তাই একটু এগোই। তার জীবনের যে চলার পথ, সেই চলার পথে তার সঙ্গে কিন্তু আরও একজনের দেখা হলো এবং তাদের কথা হলো, এগোনো হলো এবং গান গাওয়া হলো। তারপর কী হলো? না থাক, সে কথায় না গিয়ে বরং গানটা শুনি, এসে বলছি কে সুরকার কে গীতিকার।

0: এই গানটা শোনানোর কথা পরে যখন আমরা বললাম যে আমরা বলবো কথা সুর এই ব্যাপারটা, 1977-এর গান, হেমন্ত মুখোপাধ্যায়ের সুর করেছিলেন অবশ্যই, তার সঙ্গে হেমন্ত মুখোপাধ্যায়ের এই কথাটাও কিন্তু বারে বারেই বলতে হয়।
1: একদম।
0: আর লিরিসিস ছিলেন সুবীর হাজরা। তার সঙ্গে দেখা হলো, কথা হলো, এগিয়ে চলা হলো, গান গাওয়া হলো সেই মানুষটার সাথে। আমরা পরের একটু কয়েকটা কথা মানে এই জায়গাটার মধ্যে থাকার চেষ্টা করি আর কি।
1: তিনি কিন্তু ক্যারিয়ারের ঠিকই বলেছেন
0: শুরুর দিকে,
1: হ্যাঁ, ক্যারিয়ারের প্রথম দিকে যখন গীতিকার সুবীর হাজরার সঙ্গে তার পরিচয় হলো, আর তাদের সেই জুটি, তখন তোমার 21 বছর বোধ হয়, আয়নাতে মুখ দেখবো না, বহু পথ ভেঙে এসো না গল্প করি, এই যে গানগুলো তার মতন, এবং এই যে গানগুলো যখন তৈরি হচ্ছে তখন গানের অন্তরালে, মানে গানে তো একটা তার সমীকরণ রয়েছে, কিন্তু গানের অন্তরালে একটা চিরদিন তৈরি হওয়ার, একটা দীর্ঘজীবী একটা জুটি কিন্তু তৈরি হচ্ছে।
0: ঠিক তাই।
1: প্রেমে পড়লেন দুজনে, দুজনে দুজনের প্রেমে পড়লেন, বিয়েও করেছিলেন। তো সুবীর হাজরা, সুবীর হাজরা মানুষটা কিন্তু অদ্ভুত, তিনি ছিলেন কিন্তু একটা বহুমুখী প্রতিভা। তিনি একই সঙ্গে সত্যজিৎ রায়কে অ্যাসিস্ট করেছেন, বাংলা ছবির বহু চিত্রনাট্য লিখেছেন, আর তবে শুরুতে সবকিছু ঠিকঠাক ছিল কিন্তু খুব তাড়াতাড়ি,
0: হ্যাঁ সেটা ঠিক আছে, আমরা বড় আমরা তুমি যখন গানগুলোর কথা বললেই তখন পরপর কয়েকটা গান শুনি বরং, তাই না? মানে ওই যুগের গানগুলো,
1: তারপর আবার আমরা গল্পকথায় আসবো।

0: আমরা গান শুনছি, তবে এরই মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা আলিপুর আবহাওয়া দপ্তর সূত্র, সেটা জানা যাচ্ছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে 30-40 কিলোমিটার বেগে দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পুরুলিয়া এবং বাঁকুড়া জেলার বেশ কিছু অংশে আগামী 2-3 ঘন্টার মধ্যে। এই রিপোর্টটি, মানে এই আপডেটটি আসে 11:10, তো তার থেকে 2-3 ঘন্টা তার মধ্যে, মানে বুঝতেই পারছেন যে আগামী 2-3 ঘন্টার মধ্যে আপনাদেরকে অত্যন্ত সচেতন এবং সাবধান হতে হবে। যারা বাড়ির বাইরে বার হবেন একটু সাবধানতা অবলম্বন করবেন। ঘোষণাটি শেষ হলো, আবার আমরা চলে যাব আমাদের পরবর্তী অনুষ্ঠানে।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

0: বলছিলাম একটু আগে,
1: হ্যাঁ সুবীর হাজরার গল্প হচ্ছিল আর কি, মানে
0: গল্প হচ্ছিল
1: এগিয়ে যাওয়া, বিয়ে হওয়া,
0: কিন্তু আরতি যেটা বুঝতে পেরেছিলেন যে সেটা হচ্ছে যে সুবীর বাবু মানে যেটা হয় আর কি, দুজনেই যখন একই ফিল্ডে আছে
1: একদম,
0: তখন একটা মনস্তত্ত্বগত একটা লড়াই খুব অনিচ্ছা সত্ত্বেও
1: অনেক সময় হয়ে যায়,
0: হয়ে থাকে,
1: ঠিক ঠিক ঠিক।
0: তো যাই হোক, তো সম্পর্ক তাকে দমিয়ে রাখছিল এটা তিনি অনুভব করেছেন। সেই সময় তার পরামর্শদাতা আর সঙ্গীত পরিচালক, বিখ্যাত সঙ্গীত পরিচালক সুধীন দাশগুপ্ত তাকে বোম্বেতে চলে যাওয়ার পরামর্শ দেন। এই যে বোম্বেতে চলে যাওয়ার এই যে ছোট্ট ছোট্ট পরামর্শগুলো জীবনে এত কাজে লাগে, বোম্বেতে চলে গেলেন এবং বাংলায় তখন তার পেশাগত জীবন তুঙ্গে, মানে এমন নয় যে তিনি বাংলায় ব্যর্থ হয়ে বোম্বেতে গেছেন, বাংলাতে তার পেশাগত জীবন তখন তুঙ্গে, কিন্তু তাকে ঝুঁকি নিতে হয়েছিল। তো সুবীর বাবুর সঙ্গে যখন তার বিবাহ বিচ্ছেদ হয় এবং তারপর আরতি মুখোপাধ্যায় বোম্বে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন।
1: ঠিক,
0: গীত গাতা চল ছবি মানে জানা যায় যেটা মানে মিউজিক্যালি ব্লকবাস্টার আর কি হিন্দি সিনেমার জগতে, তো গীত গাতা চল ছবির মাধ্যমে তিনি তার হিন্দি সিনেমার জগতে তার জনপ্রিয়তা বেড়ে যায়। এই গীত গাতা চলের গান যখন তিনি গান, তো গীত গাতা চল এমনিতেই আসমুদ্র হিমাচলকে তার গানের যে জাদু তাতে ভুলিয়ে দিয়েছিল, আর আরতি মুখোপাধ্যায় তার একটা অংশ ছিলেন। মাসুম ছবিতে আর ডি বর্মনের সুরে গান করে তিনি ফিল্মফেয়ার পুরস্কারও পেয়েছেন। তারপরে তপন সিনহার সে বিখ্যাত সগিনা মাহাতো ছবি,
1: ঠিক,
0: তো তার জন্য সেই ছোটি সি পঞ্জি নামে যে গানটি তিনি গেয়েছিলেন, যেটি এখনো মানুষের
1: একেবারে
0: একেবারে হয়ে আছে, যেমন অসংখ্য,
1: মানে তুমি যেটা বলছিলে আর কি, এই সময়টা সেই জায়গাটা ছেড়ে মানে বাংলাটা ছেড়ে তাকে চলে যেতে হয়েছিল, যে কোনো কারণ, কারণটা অবশ্যই থাকলো, কিন্তু আমরা গান,
0: হ্যাঁ খুব একটা সুখকর কারণ নয়,
1: না আমরা যেটা পেলাম সেটা হচ্ছে আমরা কিন্তু বহু গান পেলাম, তাই না, মানে সেই জুটিটা কিন্তু আমাদেরকে অনেক কিছু উপহার দিল, মানে বাংলা যে গানের জগৎ সেটা কিন্তু সমৃদ্ধ হয়েছিল। আমরা আরেকটা গান শুনি।

0: এই যে কথাগুলো কোথাও যেন গিয়ে তার মনের কথাও বটে। আমার জানি না, আমি হয়তো নিজে মেয়ে বলে এই কথাটা মানে কোথাও একটা ভীষণভাবে হিট করে আমাকে, যে তুমি একটু খেয়াল করে দেখো সেই সময়ে যারা মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রেই মহিলা শিল্পীরা বিয়ের পরে সমস্ত তারাই স্বামীর পদবী নিয়েই কিন্তু পরিচিত হতেন। যেমন ধরো সুপ্রীতি মজুমদার ছিলেন, সুপ্রীতি ঘোষ হলেন, ইলা চক্রবর্তী ইলা বসু হলেন, উৎপলা ঘোষ তিনি উৎপলা সেন হলেন। হ্যাঁ, এরকমভাবে বিভিন্ন মানে জনের কথা আমরা বলতে পারি সেই সময় যারা এভাবে পদবী পরিবর্তন করে সেইভাবেই কিন্তু পরিচিতি পেলেন। কিন্তু এখানে অদ্ভুতভাবে যেটা হলো সেই সময় সেটা হচ্ছে সন্ধ্যা মুখোপাধ্যায়। সন্ধ্যা মুখোপাধ্যায় শ্যামল গুপ্তকে বিয়ে করার পরে গুপ্ত পদবীটি কিন্তু গানের জগতে একেবারেই ব্যবহার করেননি, সেখানে উনি মুখোপাধ্যায়। আবার একই ঘটনা কিন্তু ঘটালেন আরতি মুখোপাধ্যায়। সেখানেও তো ধরো, যেহেতু আমরা এর আগে ওই কথাটা বলে এগিয়ে গেছি সুবীর হাজরার সঙ্গে বিয়ে, এবং তার সঙ্গে তো সুন্দর একটা সম্পর্ক ছিল, পরবর্তীকালে নষ্ট হয়, পরে আবার তিনি বিবাহ করেন, দ্বিতীয় বিবাহ। কিন্তু তিনি কিন্তু আরতি মুখোপাধ্যায় হিসেবেই তুমি দেখো সেই জায়গাটা রয়ে গেছে। আসলে তার নিজের যে কোনো ইন্টারভিউ বা এগুলোতে তিনি বলেন যে, তিনি বলেছেন যে তাদের মধ্যে যেন কোথাও মানে যেটাকে বলে আর কি যে দ্বন্দ্ব তৈরি হওয়া, হ্যাঁ সেইটা যেন শ্রোতাদের মধ্যে যে বিভ্রান্তি আসা সেটা যেন না হয়, মানে পদবী পরিবর্তন করে সেইটা হতে পারে সেজন্যই কিন্তু তিনি করেননি। মানে চেনা শিল্পীটিকে হয়তো অচেনা মনে হলো সেটা হতে পারে, সেই হিসেবে কিন্তু তারা বলেছেন যে না, এই এটা হচ্ছে না, আমরা একেবারেই সেইটাই চাই যে তিনি তার নিজের পদবীতেই পরিচিতা হবেন। আমরা গানে যাই বরং, তাই না?
1: হ্যাঁ গানে যাব, তবে তার আগে একটা কথা না বললেই নয় যে আরতি মুখোপাধ্যায়ের সম্পর্কে আমরা যে কথাগুলো বলছি যে তার জীবন কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে এগিয়েছে, তো সেটা তো আসবো যে আরতি মুখোপাধ্যায় সুবীর হাজারার সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর আবার যখন নতুন করে তিনি দেখছেন, তার নতুন করে আগামীকে দেখছেন, সেই পর্বটা কেমন হলো, এবং সেই পর্বেরও কিন্তু রন্ধ্রে রন্ধ্রে বা প্রত্যেক বাঁকে বাঁকে প্রচুর রহস্য লুকিয়ে রয়েছে।

0: বেশ, তো আমরা যে কথাই বলছিলাম এবং কথা বলতে বলতে স্টুডিওর কোডি জানান দিচ্ছে যে 11:53 হয়ে 42 সেকেন্ড, মানে আমাদের যে প্রথম পর্ব প্রায় শেষের মুখে, এবং গল্প করতে করতে এই যে স্বর্ণযুগের সে সমস্ত গান শুনতে শুনতে আমরা এতটা পথ এগিয়ে গেছি। তো যাই হোক, যে প্রসঙ্গে ছিলাম একটু আগে, এই গানটি শোনার আগে যে কথা বলছিলাম যে কিভাবে বিভিন্ন বাঁকে বাঁকে তার জন্য বিপদ লুকিয়েছিল, সেই সময়কার যে বিভিন্ন সংবাদপত্র, আমি তার উল্লেখ করছি না, কিন্তু তার বিভিন্ন যে সংবাদপত্র রয়েছে সেই সংবাদপত্রে বিভিন্ন সময় প্রকাশ পেয়েছে অসংখ্য আর্টিকেল, যে যেখানে বিভিন্ন জন বলছেন, আরতি মুখোপাধ্যায় নিজে বিভিন্ন সময় বলেছেন যে বহু নামজাদা ব্যক্তিত্ব, কিন্তু আরতি মুখোপাধ্যায়ের গতি ছিল অসম্ভব দ্রুত, তার কণ্ঠ কার্যত মানে বহু মানুষের, সেই সময় যারা স্টল বোর্ড তাদের কণ্ঠকে পর্যন্ত ভুলিয়ে দিতে পেরেছিল।
1: ঠিক ঠিক, একদম তাই।
0: তো ফলত তাদের কারোরই নাম উচ্চারণ করা নিঃপ্রয়োজন, কিন্তু আমি বলছি যে এমনই অনেককে তাদের
1: তিনি মানে মানে একেবারে রীতিমতো কম্পিটিশন দেওয়া যাকে বলে না, সেইটা হয়েছিল,
0: মানে একেবারে খুব দ্রুত শিখরে পৌঁছে গেছিল। তুমি তোমার তোমার ব্যক্তি জীবন দিয়ে দেখবে যে যদি পাড়ার ছেলেটি পাড়ার মেয়েটি একই ট্রেডের একই একই জায়গায় কাজ করছে, এমন মানুষ যদি খুব দ্রুত উত্থান হয়, আশপাশের মানুষেরা দূরের যে আছে তার কথা ভুলে যায়, এর কি করে এত দ্রুত উত্থান হলো, এই বিষয় নিয়ে খুব মশগুল হয়ে পড়েন। ব্যতিক্রম ছিলেন না আরতি মুখোপাধ্যায়ও, মানে তারও সহকর্মী যারা ছিলেন তাদের মধ্যে অনেকে লিজেন্ড, তারাও কিন্তু বিভিন্ন পত্র পত্রিকায় যা প্রকাশ যে যাতে আরতি মুখোপাধ্যায়ের গতি এতটা স্মুথ না হয় সেজন্য অনেক সময় চেষ্টা, এবং আরতি মুখোপাধ্যায় নিজে বহু সময় আশঙ্কা প্রকাশ করেছেন, কিন্তু তাতে তার ক্যারিয়ার কিন্তু থামেনি, তার ক্যারিয়ার কিন্তু এগিয়ে গেছে। আর এই প্রসঙ্গে আবারও বলে রাখা ভালো যে তার বিবাহ বিচ্ছেদের 5 বছর পর আবার তিনি একটি কিন্তু নতুন সম্পর্কে আবদ্ধ হয়েছিলেন।
1: আর এই সমস্ত কথা বলতে বলতে আমার আরেকটা কথা, মানে এই গানের প্রসঙ্গে একটু একদম অন্যরকম একটা গান আমার খুব পছন্দের, এই গানটা দিয়ে আমরা এই অংশটায় মানে শেষ করব আর কি। ঠিক আছে, অমালিকা আর সুদীপ তো আবার ফিরে আসবে ঠিক 12:02 আপনাদের জন্য, রইল অনুপ মুখোপাধ্যায়ের সুরে সুনীল বরণের লেখায় এই গানটা, আমার বড় পছন্দের।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সৃজিৎ মুখোপাধ্যায়। রাজ্যের মাদ্রাসাগুলিতে 2015 সাল থেকে 2020 সালের মধ্যে নিয়োগপ্রাপ্ত মোট 361 জনের নিয়োগ অবৈধ বলে বাতিল করেছে সুপ্রিম কোর্ট। রাজ্য সরকার অনুমোদিত মাদ্রাসায় শিক্ষক ও অশিক্ষক কর্মীদের নিয়োগের বৈধতা নিয়ে মামলা দায়ের করেছিল শীর্ষ আদালতে। সেই মামলাতেই বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি এজি মসির বেঞ্চ এই নির্দেশ দিয়েছেন। শ্রাবণী মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ তারকেশ্বর যাবেন। এবছর শ্রাবণী মেলায় পুণ্যার্থীদের সুবিধার্থে রাজ্য সরকার হুগলির শেওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত 30 কিলোমিটার দীর্ঘ রাস্তার প্রতি 5 কিলোমিটার অন্তর সেবা কেন্দ্র তৈরির সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল নবান্নে জানান, তারকেশ্বর মন্দিরকে সাজিয়ে তুলতে 15 কোটি টাকা খরচ করা হবে। রাজ্যে আজ শুরু হল অরণ্য উৎসব, চলবে 20 জুলাই পর্যন্ত। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই উৎসবের সূচনা করেন। বন দপ্তর সূত্রে জানা গেছে, পশ্চিমবঙ্গকে আরও সবুজ ও পরিবেশ বান্ধব করে তোলার লক্ষ্যে সরকার এবছর 1 কোটিরও বেশি চারা গাছ রোপণের উদ্যোগ নিয়েছে। নিউজিল্যান্ডের অকল্যান্ডে একটি অনুষ্ঠান চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গোমাংস উৎপাদনকারী দেশ হিসেবে দাবি করেছেন। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ভিডিও সরকার ভুয়ো বলে খারিজ করে দিয়েছে। প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, এটি সম্পূর্ণ মিথ্যা এবং প্রধানমন্ত্রী এমন কোনো বক্তব্য দেননি। এমন বিভ্রান্তিকর বিষয়বস্তু থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ঝাড়খণ্ডের লাতিহার জেলার চান্দাওয়া এলাকায় নিষিদ্ধ মাওবাদী সংগঠনের কমান্ডার রবীন্দ্র গঞ্জুকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার মাথার দাম ছিল 20 লক্ষ টাকা। পুলিশ জানিয়েছে, 2019 সালে 22 নভেম্বর চান্দাওয়ার পুলিশের ওপর মাওবাদী হামলার মূল অভিযুক্ত ছিলেন রবীন্দ্র গঞ্জু। কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে আজ মোহামেডান স্পোর্টিং তাদের প্রথম ম্যাচে রেনবো অ্যাথলেটিক্স

0: পাঞ্জাবের বিরুদ্ধে খেলবে। মোহামেডান স্পোর্টিং মাঠে খেলা শুরু হবে বিকেল 3:30। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কে জয় বন গই।

0: এমন কিছু কিছু গান থাকে, ঠিক তাই, মানে আমরা দুজনে এতক্ষণ ভাবছিলাম যে কোন গানগুলো, মানে এই গানটা নিয়ে তো
1: ভাবছিলাম বললে অসত্য বলা হবে, আমরা আসলে গল্প করছিলাম যে এত যার গানের সম্ভার,
0: হ্যাঁ মানে কোন গানটা ছেড়ে কোন গানটা শোনাবো,
1: আমরা শুধুমাত্র আধুনিক গান, আধুনিক গান বাজাচ্ছি, আমরা যদি সিনেমার গানে ওই যে জনারে আমরা যদি ঢুকতাম তাহলে তো এত গান যে বোধ হয় পাঁচ ঘন্টার অনুষ্ঠানেও তার জন্য যথেষ্ট নয়।
0: নিশ্চয়ই, একদম সত্যি কথা। আর এই সব মানে ভাবতে গিয়ে আমার মনে পড়লো এই যে গানটা দিয়ে আমরা দ্বিতীয় ঘন্টাটা শুরু করলাম, আমরা কিন্তু জানি এটা উত্তম কুমারের নিজের মানে এই তিনি কিন্তু তার একটা রেকর্ডও আছে তার নিজের গাওয়া। তো তারপর মানে যেটা বলছিলাম আর কি, যে এই যে আধুনিক গানে এরকম একটা মিষ্টি কণ্ঠস্বর যখন এলো, আরও অনেক কিছু এলো, পুলক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার একটা সুন্দর সম্পর্ক ছিল, তিনি এরকম অনেক সময় বলেছেন, হয়তো সেই মানে ঘটনার কথা তিনি পুলক বন্দ্যোপাধ্যায় নিজে একটা জায়গায় লিখছেন আর কি, যে তারা দুজন মানে কোনো একটা ঘটনা, সুধীন দাশগুপ্ত আসবেন বা আরও কেউ আসবেন, লেখা হবে, গান নিয়ে বসা হবে, এরকম একটা সময়, তো তারা সেই মুহূর্তটাতে একা রয়েছেন আর কি। খুব অদ্ভুতভাবে বলছে পুলকদা আমার না কিছু ভালো লাগছে না, হ্যাঁ সেই সেই ভালো লাগছে না থেকে গানের কিন্তু কোনো প্রভাব পড়ছে না, মানে এরকম একটা ব্যাপার, অনেক কিছু চাওয়া, অনেক কিছু ধাক্কা, অনেক কিছুর পর হয়তো সেই সময়টা তার জীবনে খুব এলোমেলো যাচ্ছিল, সেই সময় এই গানকেই কিন্তু আশ্রয় করেছেন তিনি।
1: একদম, দেখো এটা তো সত্যি যে শিল্পীদের জীবনের একটা সময় একটা ক্রাইসিস তৈরি, বহু শিল্পীর যে ইন্টারভিউ তাদের জীবন কথা জীবনীতে আমরা পড়েছি, যে তখন মনে হয় যে বোধহয় সামনে আর কিছু দেখা যাচ্ছে না, সামনেটা শুধু অন্ধকার, যে কি হবে শিল্প চর্চা করে, সেই আমি গাইছি হয়তো টেকনিক্যালি কারেক্ট হচ্ছে কিন্তু গানের মধ্যে সে প্রাণ আসছে না, আমি কবিতা বলছি কিন্তু কবিতার মধ্যে সেই আবৃত্তির মধ্যে সে প্রাণ আসছে না, আমি কবিতা লিখছি, আমি নাচ করছি, কোনো কিছুই যেন মানে প্রাণবন্ত হচ্ছে না।
0: ঠিক,
1: তো সেই সময়টাকে খুব ধৈর্য ধরে কাটিয়ে দেওয়া, যেটা আরতি মুখোপাধ্যায় পেরেছিলেন, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়,
0: গুরুত্বপূর্ণ। এবং মানে ওই যে বললে তুমি, যেটা বললে না যে মানে এই যে সম্পর্ক থেকে বেরিয়ে আসা, সম্পর্কের ভাঙন, এটাও তো খুব যে একটা সহজ হয় তা তো হয় না, তাই নয় কি?
1: একদমই না।
0: তুমি বলো, যাই হোক আমার মনে হয় সেই সময়টা ডেসক্রাইব করার জন্য আমার না এই গানটা খুব মনে পড়লো আর কি। পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা যখন বললামই, সুরটা সম্ভবত আমার যেটা মনে পড়ছে আইএস মুলকি সুরকার ছিল।

শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া ছুঁয়ে যাক মন, ছুঁয়ে।

0: আহা, এইরকম কিছু গান শুনতে শুনতে কিন্তু মানে মনে হচ্ছে যে সত্যি কেন ঘড়ির কাঁটাটা কেন এগোচ্ছে, তাই না? আমরা বেশ মানে আরো বেশি অনেকটা সময় ধরে থাকতে পারতাম। আর সবথেকে
1: বেশি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বহু পুরনো গান, এমন গান যেগুলো সচরাচর শোনা হয় না, কিন্তু যে গানগুলো আমাদের মনের মধ্যে গেঁথে আছে,
0: ঠিক তাই,
1: সেই সমস্ত গানগুলো আরেকবার আমরা রিভিজিট করতে পারছি, আরেকবার আমরা শুনে নিতে পারছি।
0: আর পরপর তো এইভাবে শোনা হয় না, মানে এরকম ভাবে চালিয়ে প্রত্যেকটা গান এরকম ভাবে খুব যে সবসময় শোনা হয় তেমনটা নয়। তো এইরকম যখন সময়কালটা যাচ্ছে, তো আমার একটা সময় মনে হলো যে আসলে আমরাও এই রাস্তা দিয়ে আসি বলেই আমার ঘটনাটার কথা মনে পড়লো। পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা যখন বলছিলামই, সুধীন দাশগুপ্ত তার জীবনে ওই যে আরতি মুখোপাধ্যায়ের একেবারে মানে সেই গাইড ফিলোসফার মানে বলা হয় না যে গুরু শুধু নয় আর কি, তিনি তাকে একেবারে হাত ধরে এগিয়ে নিয়ে গেছেন।
1: ঠিক,
0: হ্যাঁ, তো সেই তার গান, তারও সুরকার এই গানটাও সেটাই শুনছিলাম। আমার আর একটা কথা মনে পড়লো, ওনার নিজের লেখাতে আমি পড়েছিলাম যে বলছেন যে সেই সময় এই যে লঞ্চ ঘাট মানে হাওড়া থেকে হাওড়া শালকিয়াতে পুলক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, তো এই অঞ্চল থেকেই হ্যাঁ তিনি বাড়ি ফিরছেন। তো বাড়ি ফেরার সময় একটু সেই লঞ্চ মানে বিরাট একটা বড় লঞ্চ না, একটু নৌকোর থেকে বড় যে জায়গাগুলো হয়, হ্যাঁ হ্যাঁ ডিঙি নৌকো টাইপের, সেটা অনেকটা দিন আগের কথা বলছি আর কি, সেই সময় সেই বড় লঞ্চ এরকমভাবে ওই অঞ্চলে চলতো না। তো সেখানে বর্ষাকাল একেবারে মানে নদী মানে গঙ্গা একেবারে ফুলে উঠেছে মানে এরকম আর কি, তা সেখানে বলছেন তা যে তিনি উঠেছেন, উঠে এরকম অনেকেই মানে একসাথে আর কি যাত্রীবাহী লঞ্চ, তো সেখানে অনেকেই আছেন, তো তারা মাপছে জল মানে একেবারে যে মানে যারা বসেছে তারা মানে বেশ কসরত করে তাদেরকে এগিয়ে নিয়ে যেতে হচ্ছে, এরকম একটা সমস্যা। এবং তাদেরকে বারবার বলছে যে আপনারা কেউ এগিয়ে আসবেন না আর কি, মানে ভেতরে বসে থাকুন যে জল বাড়ছে আর কি সেজন্য। এবং সেই ওই যে একটা মাপের ব্যাপার আছে, তারা আর কি বারবার জলটা মাপছে যে কতটা এগোচ্ছে, আদৌ নৌকাটা ছাড়া যাচ্ছে কি না, তো মানে বলছেন আর কি জলে নেব না হয়তো কথাটা নয়, কিন্তু কথাটা হচ্ছে এগিয়ে আসবেন না, জলে পড়ে যেতে পারেন, এরকম বর্ষাকাল একেবারে ফুলে উঠছে। তো সেই সিচুয়েশনটাতে বেশ খানিকটা সময় লেগে গেল তার বাড়ি ফিরতে, তো তার জন্য তিনি বসে হাতের কাছে একটি কাগজ, একেবারেই টুকরো একটি কাগজ, সেই টুকরো কাগজের পিছনে এই কটা লাইন লিখে ফেললেন এবং শুনিয়ে ফেললেন অবশ্যই সুধীন দাশগুপ্ত, আর তিনি গানটা গাইতে বললেন এই মানুষটাকে।

0: আছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক।

0: দেখো, আমরা আরতি মুখোপাধ্যায়ের কথা বলছি, গল্প করছি, আলোচনা করছি, গান শুনছি, এসব করতে করতে আমাদের 12:30 প্রায় বেজে উঠলো।
1: চুরের ঘড়ি বলছে 12:28 হয়ে 3 সেকেন্ড হয়ে গেছে। আরতি মুখোপাধ্যায়কে নিয়ে গান দড়িয়ে নিয়ে হয়েছি আমরা।
0: যেটা বিষয় সেটা হচ্ছে যে তার জীবনের বেশ কিছু ঘটনা, মানে আমি যদি তোমাকে বলি ঘটনাগুলো, তোমার মনে হবে যে একটা ডকুমেন্টারি সিরিজ যেন, এরকম ভাবে রোমাঞ্চকর লাগবে। এবং ওই যে ঘটনাগুলো যখন পড়ছিলাম, আমার জীবন আমার গান আরতি মুখোপাধ্যায়ের, তিনি নিজে বলছেন, আমি তার একটা অংশ বলছি আমাদের শ্রোতা বন্ধুদের জন্য। সেই সময় যে সমস্ত মানুষজন যারা যৌথ পরিবারে বেড়ে উঠেছেন, তারা অনেকেই এই ধরনের স্মৃতিগুলোকে রিলেট করতে পারবে, এই ধরনের স্মৃতিগুলো তাদের চোখের সামনে আঁকা হয়ে যাবে।
1: ঠিক,
0: একজন মানুষ মুম্বাইয়ের একটা নিঃসঙ্গ ফ্ল্যাটে বসে জীবন সায়ন এই সমস্ত কথা ভাবছেন। তিনি বলছেন নিজের, একদম আরতি মুখোপাধ্যায় নিজের কণ্ঠে বলছেন যে নিজের কথা বলতে হলে শুরু করলে অনেক স্মৃতি ঝাঁপিয়ে পড়ে, কোথা থেকে শুরু করবো ভেবে পায় না। 80 বছর ধরে কম সময় তো দেখলাম না, এখন মুম্বাইয়ের নিরিবিলি ফ্ল্যাটে বসে মাঝে মাঝে ভাবি সত্যি কি দিনগুলো পেরিয়ে গেছে। কিরকম দিন না, বলছেন যে হঠাৎ থেকে মোবাইলে বেজে উঠবে, ও পাশে শোনা যাবে নচিকেতা ঘোষ কিংবা সুধীন দাশগুপ্তের গলা, বা হয়তো হেমন্ত দায় বলে উঠবেন, আরতি আজ তোর আর আমার অনুষ্ঠান, তাহলে একসঙ্গে যাবি তো? আমার ফ্ল্যাট থেকে ঢিলছড়া দূরত্বে পঞ্চমদা, মানে রাহুল দেববর্মন তার ফ্ল্যাট, সেখানে কত গান তুলেছি, আড্ডা দিয়েছি। পঞ্চমদা বলতেন, আরতি খেয়ে যা। দেখো কত সহজ সরল সম্পর্কগুলো। আমি বলতাম, না গো বাড়িতে রান্না করা আছে। পঞ্চমদা বলতেন, বাড়িতে রান্না করা থাকবেই, তবুও তুই এখানে খেয়ে যা। আর পিছন ফিরে তাকালে দেখতে পায় দমদমের সে বাড়ি, দাদু ঠাকুমা মা কাকা পিসি ভাই বোন, একদম যৌথ পরিবার। বাসন্তী বিদ্যাপীঠ মিউজিক স্কুল, আমার প্রথম গুরু সুশীল বন্দ্যোপাধ্যায়। দেখতে পায় দাদু বাগান করছেন, মা রান্না করে, দরজায় ভিখিরি এলে ঠাকুমা বেরিয়ে পয়সা দিচ্ছেন, বলছেন মাসের শুরুতে আসতে পারো না, এখন কি পয়সা থাকে, ভর দুপুর বেলা এসেছো যখন দুটো খেয়ে যেও। একদম দেখো চেনা, একান্নবর্তী পরিবারের ছবিগুলো। আর দেখতে পাই শোভাবাজার রাজবাড়ির সে অনুষ্ঠান যেখানে বিচারক হিসেবে আমার গান শুনে এগিয়ে এসেছিলেন ধনঞ্জয় ভট্টাচার্য। কতই বা তখন বয়স, ক্লাস 8 পড়ি, আমার বাড়িতে গান বাজনার রেওয়াজ ছিল, ছোটবেলায় গানের স্কুলে ভর্তি করিয়ে দিয়েছিলেন মা। সুশীলবাবুও গান শেখাতেন, একা সুশীলবাবু নন, সাগিরুদ্দিন খাঁ সাহেবের মতন ওস্তাদও বাড়ি এসে শেখাতেন। আবার চিন্ময় লাহিড়ির কাছেও তালিম নিতে গিয়েছি, সেটা ছিল 1958 সাল। এটা বলেই শেষ করব, উত্তর ও দক্ষিণ কলকাতা জুড়ে তখন প্রচুর গানের প্রতিযোগিতা হতো, আমি তাতে নাম দিতাম। শোভাবাজার রাজবাড়িতে তেমনই এক প্রতিযোগিতায় গান গেয়েছি, বিচারকদের মধ্যে ছিলেন ধনঞ্জয় ভট্টাচার্য, যেটার কথা আমরা শুরুতেই বলেছি। তিনি এগিয়ে এসে প্রস্তাব দেন, তুমি তো খুব ভালো গাও, সিনেমায় গাইবে, কি সহজ। তখন সিদ্ধান্ত নেওয়ার মতন আমি বড় হইনি, আমি বললাম আমি তো বলতে পারবো না, বড়দের জিজ্ঞাসা করি। বাড়িতে এসে জানাতেই বললেন, সুশীলবাবু শুনলেন, সকলেই অনুমতি দিলেন, এত বড় একজন গায়ক বলেছেন, তাকে কি আর না করা যায়।
1: তা তো বটেই,
0: তাছাড়া গাইবে তো একটা ছবির গান, অসুবিধে কোথায়। এই শুরু হলো তার সিনেমার পথ চলা।
1: সেই নিজের ছোটবেলার দেশ, তিনি এরকমভাবেই বোধহয় বলেছেন নিজের কথা।

আনন্দজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া গানদরিয়া ছুঁয়ে যাক মন।

আর উত্তম মুখোপাধ্যায়ের কথা বলতে গেলে, যে কথা আমরা মানে গল্প করছিলাম, সেই গল্পের মধ্যে আরও একটা গল্প যেটা করা হয়নি, সেটা হচ্ছে যে সেই সময়ের তার নিজের কথা আমরা তো বলেইছি। হ্যাঁ, সেই সময়ে যেটা অদ্ভুতভাবে ছিল সেটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় তিনি শিক্ষা গ্রহণ করেছেন এবং তিনি প্রত্যেকটা জায়গাতেই সেই ছাপ রাখার চেষ্টা করেছেন এবং শুরু করেছেন, সবসময়ই চেষ্টাও করেছেন এইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার, প্রত্যেকটা শিক্ষক এবং গুরুকে সমানভাবে, হয়তো সেই 91টি পরিবারের যে বীজ তার মনের মধ্যে ছিল সেটা থেকেও হতে পারে, এগুলো ঠিক আমাদের বলার কথা নয়, তবুও মনে হয় যে এই জায়গাটা কিন্তু তাদের ছিল, যে সেই প্রত্যেকটা মানুষকে বোধহয় এইভাবেই তারা সম্মান করতে জানতেন। সেজন্যই এত ভালো ভালো গান, এত কিছু আমরা পেয়েছি এবং সেই জায়গাটাও কিন্তু তার ছিল। আবার একটা গান নচিকেতা ঘোষের সুরে নিশ্চয়ই মানে বিখ্যাত গান আর কি, পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখায়, আমরা শুনি।

0: একটা কথা তুমি বলছিলে, সেটা হচ্ছে যে ওই যে একান্নবর্তী পরিবারের যে স্কুলিং তার কথা বলছিলে। আমি বলছি দেখো, সন্ধ্যা এই আরতি মুখোপাধ্যায়ের নিজের কথাই যে কীভাবে জমিতে পা রেখে, কীভাবে মাটিতে পা রেখে চলতে হয় বুঝতে পারবে এই কথাটা শুনলেই। যে ওই যে একটু আগে যেটা বলছিলাম না, যে বাড়ির সবাই ভাবলেন একটা গান, এটাতে আর কি ব্যাপার করতে দিয়ে, তো ওখানেই তিনি বলছেন যে বাড়ির সবাই ভেবেছিলেন একটা গানের ব্যাপারটা থেমে যাবে, আরো ছবির গান যে গাইতে পারি এটা কারোর মাথায় আসেনি। আর আমি এতটাই ছোট এসব বুঝতাম না, গান গাইতে বললে গেয়ে দিতাম,
1: গেয়ে নিতাম। হ্যাঁ,
0: এবং রেকর্ডিং এর আগে ছিল রিহার্সাল, সেটা হয়েছিল মধ্য কলকাতার একটা তখন হিন্দ সিনেমাতে।
1: আচ্ছা,
0: ওখানে ছিলেন আমার সঙ্গীত পরিচালক রবীন চট্টোপাধ্যায়, আমার গান তারও ভালো লেগেছিল, সন্ধ্যা মুখোপাধ্যায় ছিলেন, কিংবদন্তি সন্ধ্যা
1: মুখোপাধ্যায়।
0: তার দিকে তাকিয়ে রবীন বাবু জিজ্ঞাসা করলেন কেমন দেখছো, সন্ধ্যাদি জবাব দিয়েছিলেন খুব ভালো।

0: তারপর আমাকে মামলার ফল ছবির গান তোলানো হয়েছিল, রেকর্ডিং হয়েছিল টেকনিশিয়ান স্টুডিওয়, গানটা ছিল আগমনী, উমা কাঁদে মা বলে।
1: আচ্ছা।
0: দৃশ্য ছিল একজন গাইছেন এবং একটি মেয়ে, বাচ্চা মেয়ে, তিনি গান গাইছেন, উপর থেকে ঝুলতো, আমরাও দেখেছি উপর থেকে ঝুলতে। আর আমাকে একটা উঁচু টুলের উপর বসানো হয়েছিল যাতে ওই মাইকে আমার গলা আসে, ওখানে বসে আমি গিয়েছিলাম। এমন সময় মার্ফি কোম্পানি, যে একটা বিখ্যাত কোম্পানি ছিল সে সময়, সারা ভারত জুড়ে গানের প্রতিযোগিতা করছিল। তো একটি বিখ্যাত পত্রিকায়, বাংলা পত্রিকায় বিজ্ঞাপন বেরিয়েছিল বড় করে, তাতে লেখা ছিল ভারতের বিভিন্ন রাজ্যে সেই গানের প্রতিযোগিতা হবে, সেখানে বিজয়ীরা যাবে মুম্বাই, ওখানে ফাইনাল রাউন্ড। তো ধনঞ্জয় ভট্টাচার্যের সঙ্গে গান রেকর্ড করেছি, এটা তার একটা আলাদা প্লাস পয়েন্ট ছিল।
1: একদম একদম।
0: তো মা ওই প্রতিযোগিতায় আমার নাম দিলেন,
1: মেট্রো মর্ফি কন্টেস্ট।
0: তো জোরদার প্রতিযোগিতা হয়েছিল, কলকাতার নামী পরিচালক, সঙ্গীত পরিচালক থেকে ছিলেন বিচারক নচিকেতা ঘোষ, ভূপেন হাজারিকা, তরুণ মজুমদার, তুমি ভেবে দেখো, ওয়েটটা ভাবো। সেই প্রতিযোগিতা কলকাতায় আমি প্রথম হলাম, পাড়ি দিলাম মুম্বাই, সঙ্গে ছিলেন কাকা এবং পিসিমা। মুম্বাই আমাদের একজন আত্মীয় থাকতেন, গিয়ে উঠেছিলাম তার বাড়িতে। মানে কিচ্ছু নেই তখন, কোনো কন্টাক্টস নেই,
1: কোনো কন্টাক্টস নেই, শুধু গানের গলার ভিত্তিতে মানুষ চলে যাচ্ছে।
0: হিরোজ সিনেমার পিছনে ছিল তার সরকারি বাংলো, এবং তারাও ছিলেন ভীষণ উৎসাহী যে পরিবারের মেয়ে এত বড় প্রতিযোগিতায় কলকাতা থেকে প্রথম হয়ে মুম্বাই এসেছে।
1: একদম একদম।
0: সেই বাড়ি থেকে গেলাম ফাইনাল রাউন্ডে গান গাইতে। মূল পর্বের বিচারকরা এবার শোনো কে কে ছিলেন। নওশাদ আলী, মদন মোহন, বসন্ত দেশাই, অনিল বিশ্বাস, সি রামচন্দ্র, ভাবতে পারছ? তখন তাদের নাম শুনেছি, কিন্তু তারা কে কেমন দেখতে এটা তা জানতাম না। যা গাইতে বললেন গেয়ে দিলাম। রাত্রির দুটোই ঘোষণা হলো আমি ফার্স্ট হয়েছি।
1: উফ, কি অদ্ভুত একটা, মানে
0: সারা ভারতে প্রথম, হ্যাঁ, হই হই ব্যাপার। এবং সেই অনুষ্ঠান শুনতে এসেছেন আশা ভোঁসলে, হ্যাঁ, আয়োজকদের তরফ থেকে তাকে অনুরোধ করা হলো অর্কেস্ট্রার সঙ্গে গাইবার জন্য। তখন ইনামিনা ডিকা গানটা সুপারহিট,
1: আচ্ছা,
0: তিনি সেই গান গাইলেন, এত ভালো গিয়েছিলেন যে তিনবার তাকে ওই একই গান গাইতে হয়েছিল। একবার গান শেষ হলে দর্শকরা চিৎকার করছেন, এনকোর এনকোর। তো এইভাবেই জীবনগুলো এগিয়েছিল। এবং দেখো যে এই যে কথাগুলো যখন তিনি গল্পের মতন বলছেন,
1: জীবনের কাহিনী,
0: জীবনের কাহিনী বলছেন, এই গল্পের মধ্যে কোথাও কিন্তু কোনো সোচ্চার হওয়ার ব্যাপার নেই, এর মধ্যে কোথাও কোনো লাউড নেই, খুব অনায়াস গল্পের মতন, জীবনে এগিয়ে যাওয়া সহজ ছন্দের মতন, যেমন ছন্দে নদী চলে, যেমন ছন্দে জীবনকেও চালাতে চেয়েছেন এই কিংবদন্তি শিল্পী আরতি মুখোপাধ্যায়।

0: এবং এই গান শুনতে শুনতে স্টুডিওর ঘড়ি জানান দিচ্ছে যে 12:54 হয়ে 24 সেকেন্ড। মানে আজকের আমাদের যে এই পর্বের প্রথম পর্বের যে অনুষ্ঠান, প্রথম পর্ব বলছি এই অর্থে কারণ এরপর আবারও আমরা ফিরে আসবো দুপুর 2টার সময়, আপনাদেরকে বাংলা নাটক শোনাবো।
1: ঠিক তাই, কিন্তু তাই 2:02 আমরা ফিরে আসি বাংলা নাটক নিয়ে।
0: তো প্রথম পর্বের আমাদের এই
1: অনুষ্ঠান গান্দরিয়া অনুষ্ঠানের একেবারে
0: শেষ প্রান্তে, এবং এই শেষ প্রান্তে আমরা কিংবদন্তি শিল্পী আরতি মুখোপাধ্যায়ের জীবন নিয়ে, তার উঠে আসার গল্প নিয়ে, এবং যা রূপকথার মতো শোনায়। তো সেই যে মানুষ যে আমাদের এই শহরে, কলকাতা শহরে জন্ম নিয়ে এখান থেকে বাংলা শ্রেষ্ঠ হয়ে যিনি দেশের শ্রেষ্ঠ হতে পেরেছিলেন, এবং এটা যে নিছক চমক তা তো নয়, কারণ তার নিষ্ঠা, তার পরিশ্রম, তার গায়কী, তার অধ্যবসায়, তার টেম্পারমেন্ট সব কিছু মিলে তিনি দীর্ঘ সময় বাংলা তথা ভারতীয় সিনেমাতে তিনি কার্যত, যে কথাটা বলা যায় যে হিন্দি শব্দ ধার করে যদি তিনি বলি যে তিনি রাজ করেছেন।
1: ঠিকই, আসলে কি বলতো, তার অসামান্য একটা গায়কী ছিল, তো সেই অসামান্য গায়কী এবং অতি মধুর কণ্ঠস্বর।
0: না শুধু সেটা না, দেখো অসামান্য গায়কী অতি মধুর কণ্ঠস্বরের
1: অধিকারী
0: অনেকেরই ছিল, কিন্তু একটা যখন ধারাবাহিকতা তোমাকে মেনটেন করতে হয়, তুমি যখন ধারাবাহিক ভাবে ভালো কাজ করছো, তার মানে তোমার টেম্পারমেন্ট আছে, তোমার অধ্যবসায় আছে, তোমার একটা ভিশন আছে যে যেটার লক্ষ্যে আমি এগিয়ে যাব, যেটার জন্য আমি পরিশ্রম করব, এবং যেটা আমাকে আমাকে অর্জন করতে হবে। এবং যখন যখন তোমার তোমার অর্জন হবে পরিশ্রম লব্ধ, মানে তুমি যখন নিজের চেষ্টায়, নিজের ক্ষমতায়, নিজের অধ্যবসায়, নিজের শ্রম মেধা দিয়ে তুমি যেটা অর্জন করবে, সেই অর্জনটাকে মানুষ কিন্তু চট করে খরচ করতে চায় না, বহু কষ্টের অর্জন। তো সেটাকে মানুষ, তো আরতি মুখোপাধ্যায় যেহেতু কষ্ট করে অর্জন করেছেন, ধাপে ধাপে ধাপে ধাপে গেছেন, এবং যখনই তিনি মঞ্চে উঠেছেন তিনি কার্যত গোটা ভারতের কাছে নন্দিত হয়েছেন। তো এহেন মানুষকে আমরা শ্রদ্ধা জানালাম। এখনো 4-3 দিন দেরি আছে, 18 জুলাই তার জন্মদিন, তার আগে আমরা তাকে নমস্কার জানালাম, প্রণাম জানালাম।
1: তিনি সুস্থভাবে আমাদের সঙ্গে থাকুন এবং সেই শুভেচ্ছা আমরা পৌঁছে দিচ্ছি।
0: জীবন দীর্ঘ হোক,
1: একদম তাই।
0: এবং আমাদের একেবারে শেষে যে কথা বলেন, তবে আবার আমরা ফিরে আসব,
1: মানে সত্যি কথাই, মানে বাংলা ভাষার কথা যেহেতু আমরা বলছিলামই, মানে বাংলায় বোধহয় মানে প্রায় 15,000 গান গেয়ে ফেলেছেন তিনি। হ্যাঁ, মানে কিংবদন্তির লোকশিল্পী দীনেন্দ্র চৌধুরীর সঙ্গেও কিন্তু তার মানে একটা সংস্পর্শ এসেছিল, এবং পরে তিনি সেটাও গানের তার থেকেও প্রশিক্ষণ নেন, এবং তার ফলে আরও অনেক গানের ঝুলি আমাদের কাছে, একেবারে আমরা সমৃদ্ধ হয়েছি তার কাছ থেকে। তবে সেই বিখ্যাত গানটা না শুনিয়ে নিশ্চয়ই আপনারাও ভাবছেন যে কেন শোনাইনি এখনো অবধি, সেই গান দিয়ে
0: সেই গানে আমরা শেষ করবো, এবং আপনারা টিউন করবেন 107 AIR FM Rainbow।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে সৃজিত মুখোপাধ্যায়। ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বস্ত্র প্রদর্শনী ভারত টেক্স 2026 আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে শুরু হয়েছে। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং 4 দিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। বস্ত্রশিল্প, ফ্যাশন, প্রযুক্তি, উদ্ভাবন, বিনিয়োগ এবং আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান বিকাশের দিকটি এই অনুষ্ঠানে তুলে ধরা হয়েছে। এই প্রদর্শনীতে বিভিন্ন প্রস্তুতকারক, রপ্তানিকারক, ক্রেতা, বিনিয়োগকারী, নীতি নির্ধারক, আন্তর্জাতিক প্রতিনিধি দল, কারিগর, স্টার্ট আপ এবং প্রযুক্তি পরিষেবা প্রদানকারীদের একমঞ্চে নিয়ে আসা হয়। ভারত 2028-29 সময়কালে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ ইউএনএসসিতে অস্থায়ী সদস্য পদে নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেছে। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দপ্তরে ভারতের এই প্রচারের সূচনা করে বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেন, সংঘাতদীর্ণ ও অস্থিতিশীল বর্তমান বিশ্বব্যবস্থায় রাষ্ট্রসংঘের ভূমিকা আগের তুলনায় অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে ভারত আস্থা, অখণ্ডতা ও নিয়মবিধির ওপর নির্ভর করে বিশ্ব শান্তি, নিরাপত্তা ও ভারসাম্যযুক্ত উন্নয়নের লক্ষ্যে যে মতাদর্শ নিয়ে এগিয়ে চলেছে, সেই ভাবধারা সিকিউরিং হোলিস্টিক অ্যাডভান্সমেন্ট থ্রু নর্মস, ট্রাস্ট অ্যান্ড ইন্টিগ্রিটি বা শান্তির আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন বিদেশমন্ত্রী। মার্কিন যুক্তরাষ্ট্র পরপর তৃতীয় রাতেও ইরানের বিরুদ্ধে আক্রমণ চালানোয় মধ্যপ্রাচ্যের সংকট আরও গভীর হয়েছে। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম বলেছে, তারা আবু মুসা, বন্দর আব্বাস, বুসাহার, চাবাহার, জাস্ক এবং কোনার্কের ওপর ইরানি তটরক্ষী বাহিনীকে লক্ষ্য করে মিসাইল এবং ড্রোন হামলা চালিয়েছে। ইরান এই হামলার কথা স্বীকার করলেও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর স্বীকার করেনি। ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ প্রথম সেমিফাইনালে ফ্রান্স স্পেনের মুখোমুখি হবে। টেক্সাসের ডালাস স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বস্ত্র প্রদর্শনী ভারত টেক্স 2026 আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে শুরু হয়েছে। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং চারদিনব্যাপী অনুষ্ঠানের সূচনা করেন। বস্ত্রশিল্প, ফ্যাশন, প্রযুক্তি, উদ্ভাবন, বিনিয়োগ এবং আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান বিকাশের দিকটি এখানে তুলে ধরা হয়। হরমুজ প্রণালীতে সংযুক্ত আরব আমিরশাহীর পতাকাবাহী দুটি তেলবাহী ট্যাঙ্কারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ভারত আজ ইরানি দূতাবাসের উপপ্রধান মোহাম্মদ জাভাদ হুসাইনিকে তলব করেছে। এই হামলায় একজন ভারতীয় নাগরিক নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। পশ্চিমবঙ্গ পুলিশের শীর্ষস্তরে আরেক দফা বড়সড় রদবদল করা হয়েছে। রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের এক নির্দেশিকায় আজ একযোগে 33 জন আইপিএস এবং WBPS আধিকারিককে নতুন দায়িত্বে নিয়োগ করা হয়েছে। রাজ্যের মাদ্রাসাগুলিতে 2015 সাল থেকে 2020 সালের মধ্যে নিয়োগপ্রাপ্ত মোট 361 জনের নিয়োগ অবৈধ বলে বাতিল করেছে সুপ্রিম কোর্ট। রাজ্য সরকার অনুমোদিত মাদ্রাসায় শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের নিয়োগের বৈধতা নিয়ে মামলা দায়ের হয়েছিল শীর্ষ আদালতে। সেই মামলাতেই বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি এজি মসির বেঞ্চ এই নির্দেশ দিয়েছেন। রাজ্যে আজ শুরু হয়েছে অরণ্য উৎসব, চলবে 20 জুলাই পর্যন্ত। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই উৎসবের সূচনা করেন। বনদপ্তর সূত্রে জানা গেছে, পশ্চিমবঙ্গকে আরও সবুজ ও পরিবেশ বান্ধব করে তোলার লক্ষ্যে সরকার এবছর 1 কোটিরও বেশি চারাগাছ রোপণের উদ্যোগ নিয়েছে। শ্রাবণী মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তারকেশ্বর গেছেন। এবছর শ্রাবণী মেলায় পুণ্যার্থীদের সুবিধার্থে রাজ্য সরকার হুগলির শেওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত 30 কিলোমিটার দীর্ঘ রাস্তার প্রতি 5 কিলোমিটার অন্তর সেবা কেন্দ্র তৈরির সিদ্ধান্ত নিয়েছে। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর, নাটকের দুপুর 107 FM রেইনবোতে। নাটকের দুপুর, নাটকের দুপুর।
2: আজকের নাটক কাঠ গোলাপ, কাহিনী নরেন্দ্রনাথ মিত্র, বেতার নাট্যরূপ বৈদ্যনাথ মুখোপাধ্যায়, প্রযোজনা নির্মাল্য সেনগুপ্ত। নাটক কাঠ গোলাপ।

0: হাঁপ ছেড়ে বাঁচলাম।
1: এবার আমার হাসি পাচ্ছে।
0: বাঁশবন শেয়ালের কুক্কা হওয়া ছেড়ে যে যাচ্ছি।
1: ভয় ভয় করছে না গ্রাম ছেড়ে কলকাতায়?
0: অনেক মানুষ, অনেক গাড়ি,
1: হাঁপ ধরতে পারে।

0: নীরদ বাবু, ও নীরদ বাবু,
1: কে ডাকছে তোমাকে?
2: বাড়িওয়ালা।
3: আসুন স্যার।
0: আপনাকে আগে কতবার বলেছি নীরদ বাবু যে আচমকা এমন কাতুকুতু দেবেন না আমাকে।
2: তার মানে?
0: এই যে আপনি স্যার বললেন, শুনুন মা জননী,
2: আমার স্ত্রী অনিমা।
0: হ্যাঁ, সে আর বলে দিতে হবে না।
1: বলুন মেসমশাই।
0: এই এই হলো ডাক মেসমশাই। আমি মা রাসমণি বাজারের আড়তদার, অঙ্গে সর্বক্ষণ এই ফতুয়া। ওইসব স্যার ট্যার শুনলে পেটের মধ্যে হাসি কিরকম গুড়গুড় করে। হ্যাঁ, যা বলছিলাম মা জননী, ওই কথায় বলে, যার নেই পুঁজিপাটা সে যায় বেলে ঘাটা। নীরদ বাবু পুরুষ মানুষ, সবেতেই বলেন ঠিক আছে। কিন্তু মা, সংসার তো করবে তুমি। হ্যাঁ, তাই তোমাকেই বলি, ঘরদোরের অবস্থা তো নিজের চোখেই দেখছো। সাবেককালের বাড়ি চুনবালি সব খসছে, ছাদ ফাটা, জোরে বৃষ্টি হলে ছাদ চুঁয়ে জল পড়বে।
2: এক মিনিট, কিরকম অন্ধকার অন্ধকার লাগছে, জানলা দুটো খুলে দিই, আলো আসবে।
0: দুর্গন্ধ আসবে, কাঁচা নর্দমার গন্ধ, তা থাকতে থাকতে সয়ে যাবে। হ্যাঁ, এজমালি কলচৌ বাচ্চা নিয়ে আপনারা ছাড়া আরো তো দু ঘর ভাড়াটে রয়েছে আমার, তা তারা তো দিব্যি আছে। গান বাজছে, বলের গান, গন্ধে গানে, এই তো কলকাতা। বাল্ব এনেছে?
2: বাল্ব?
0: একবার দেশে গেলে বাঙালদের আর কিচ্ছু মনে থাকে না। আরে মশাই, আগাম নেবার সময় পই পই করে বলে দিয়েছিলাম যে লাইটের দুটো পয়েন্ট পাবেন, বাল্ব আপনার।
2: ঠিক আছে, লাগিয়ে নেবো।
0: ভালো কথা, আজ এ বেলাটা তো ঘরদোর গোছগাছ করতেই যাবে, রান্না বান্না করা সে তো এক এক কাজ করুন না, একটু জিরিয়ে চান টান সেরে নিন, তারপর হাঁটতে হাঁটতে রাসমণি বাজারের দিকে চলে যাবেন, ওখানে পাইস হোটেল আছে, আমার নাম করবেন, ঠকবেন না। আচ্ছা চলি মা জননী। হ্যাঁ,
1: এ কোথায় এনে তুললে আমাকে? এই নাকি কলকাতা?
2: ভালো লাগছে না তো? হুজুগে হিড়িগে যারা দেশ ঘর ছেড়ে চলে আসছে, ট্রেনে দেখলে তো কি পরিমাণ লোক আসছে, তারা যাবে কোথায়, থাকবে কোথায়, তাদের কলকাতা এইখানেই এই রকমই।
1: তুমি আমাকে ইচ্ছে করে এখানে এনে তুলেছো, কলকাতায় আসতে চেয়েছি বলে শোধ তুলছো এমনি করে।
2: বাজে বকো না তো, দুদিন থাকো তখন বুঝবে বাড়ি বললেই অমনি বাড়ি পাওয়া যায় না কলকাতায়। দেশ গায়ের কত চেনা জানা লোককে হঠাৎ হঠাৎ রাস্তায় দেখতে পাবে, জিজ্ঞেস করে দেখো তো কোথায় আছে তারা। সবাইকারই দৌড় এই বেলেঘাটা নারকেল ডাঙ্গা চড়কডাঙ্গা পর্যন্ত।
3: কি প্রফুল্লদা, এসেই বাক্স বাজাতে শুরু করেছেন?
4: আর ভাই নীরদ বলো না, পাবলিসিটি কোম্পানির অফিস মানেই তাড়াতাড়া চিঠি, বুঝলে? এ তো তোমাদের বিজ্ঞাপনের কপি লেখার চাকরি নয় যে বসে বসে ভাববো। ম্যানেজার দেখলেই অমনি দৌড়ে আসবে, বলবে বসে বসে ভাবছেনটাকে, আঙুল চালান আঙুল চালান, কাজ না করে আঙুলগুলো যে অসার হয়ে যাচ্ছে।
2: আস্তে আস্তে প্রফুল্লদা, শুনতে পেলে আবার?
4: টাইপিস্ট ক্লার্ক যখন চেঁচিয়ে কথা বলে তখন বুঝবে সাহেব খাঁচায় নেই, বসো। কোথায় তোমায় বসাই, পাচে কেউ বসে একটা এক্সট্রা চেয়ার পর্যন্ত রাখেনি না, ওই ওই টুলটা, ওই টুলটাতে বসো।
5: হ্যাঁ, এবার বলো সংসার ফ্রন্টের খবর কি, অল কোয়েট, মিসেসের খবর কি, সাজিয়ে নিয়ে যে যাব।
2: হ্যাঁ, সেসব ঠিক আছে, প্রথম প্রথম একটু একটু আপত্তি উঠেছিল, কিন্তু ওই পর্যন্তই। এই তো কদিন হলো এখানে এসেছে, পুরো এক মাসও হয়নি, এরই মধ্যেই অনিমা পাড়াপড়শিদের সঙ্গে আলাপ পরিচয় করে ফেলেছে একেবারে। হ্যাঁ, কয়েকজনের সঙ্গে তো রীতিমতো বন্ধুত্ব। এখন আমাদের ওই ঘর আর দাওয়াতে কত যে লোক আসছে, এ বাড়ির বউ, ও বাড়ির মাসিমা, বিকাশ ঠাকুরপো, স্বপন ঠাকুরপো, কুন্তলাদি, কেতকী ঠাকুরজি।
4: আচ্ছা, তাহলে খরচ বেড়েছে বলো?
2: না ঠিক তা নয়, এতে আর খরচ এমন কি, ছুটি টুটির দিনে দেখেছি তো অনিমা আসন পেতে দেয়, পিঁ পেতে দেয়, হ্যাঁ দু একজনে বেশি হলে হয়তো মাদুরটাও বিছিয়ে দিল, একটু পান সুপুরি খয়ের জর্দা, আর একদিন দেখলাম চাও দিল। এই
4: সেই তো কলকাতায় বাসা করলে ভায়া,
5: দু তিন বছর আগে করলে।
2: হ্যাঁ তা ঠিক, আমি এই ধরুন এগারো বারো বছর ধরে কলকাতায় আছি, বিদ্যাসাগরে পড়েছি, চাকরি বাকরি করছি। তবু কি জানেন প্রফুল্লদা, রক্তে বয়ে গেছে দেশের গ্রাম, এখনো সেই নদী নালা, খালবিল, মাঠ জঙ্গল, বেতের ছোপ, বাঁশের ছাড় আমার নাড়ির সঙ্গে জড়িয়ে আছে। কিন্তু এসব স্মৃতিই বলুন আর স্বপ্নই বলুন, বাস্তবে ঠিক মেলে না। ছুটি ছাড়া দেশে গেছি বড় জোর দু চার দিন, তারপরেই মন পালাই পালাই করেছে, পালিয়ে এসেছিও। এই যে দোটানা, মানে আধা আধি শহরে থাকা, আধা আধি গ্রামে, কলকাতায় যে আমি কিছু করে উঠতে পারলাম না, বোধহয় এই জন্যেই।
5: তুমি এক এক সময় যা কথা বলো না নীরদ, কলকাতায় তোমার মন বসে না। আরে কত লোক কলকাতায় থাকার জন্য পাগল।
2: হ্যাঁ সে আর জানি না, অনিমাকেই তো দেখছি।
5: কলকাতা এত বড় রাজধানী, সারা দেশের সভ্যতা সংস্কৃতির প্রাণ কেন্দ্র।
2: ধুর, আমার কাছে গায়ের বাজার ছাড়া বেশি কিছু না। হ্যাঁ, এখানে লোকে আসে, চাকরি বাকরি করে, ব্যবসা বাণিজ্য করে, তারপর খেয়া পার হয়ে ফের গ্রামে চলে যায়, থাকবার, ঘুমোবার, ঘর গৃহস্থালি, চাষবাস করবার জায়গা সেখানে।
5: আরে নীরদ, যাও যাও যাও, নিজের খুবরি দিকে ঢোকো, দূরভাষাটি এলেন মনে হচ্ছে। যাও, একে ম্যানেজার তাই পার্টনার, গল্প করতে দেখলে একেবারে রক্ষে।
1: তোমার সঙ্গে যাব। ও মা, মা আহ, আবার আঁচল ধরে টানে, দিলে আঁচলটা খিচি, অসভ্য মেয়ে কোথা। অমনি মেয়ে চোখে জল এসে গেল। শোনো শোনো, কাছে এসো, কাছে এসো লক্ষ্মী মেয়ে, শোনো আমি কাছে এসো, দেখি দেখি মুখ তোলো, চোখ মুছিয়ে দি মুখ তোলো। শোনো শোনো, আজ যেখানে যাচ্ছি।
6: কোথায় যাচ্ছ মা?
1: কলকাতায় আমাদের দেশ গায়ের কত চেনা জানা লোক আছে, সবাইকে খোঁজ খবর করতে হবে না?
6: কে কে আছে মা?
1: বাবা বাবা, সব হিসেব দিতে হবে মেয়েকে। আছে আছে, সে কি একজন? কত লোক আছে আমাদের। এই আমার ছেলেবেলার বন্ধু মল্লিকা আমার সঙ্গে পড়তো, এছাড়া বাড়ুজ্জেদের ছোট মেয়ে তিলোত্তমা, চৌধুরী বাড়ির হেমনলিনী, সব তোমার মাসি হয়।
6: আমাদের বাড়িতে আসবে না?
1: আগে খুঁজে বার করি তাদের। আমার পিস্তুতো বোন চারু, সে থাকে শ্যামবাজারের দিকে, আজ যাব তাকে খুঁজতে।
6: আমার জন্য কি আনবে?
1: যাও কিছু আনবো, তুমি এখন খেলতে যাও।
6: আনবে কিন্তু মা,
1: দরজাটা টেনে দিয়ে যাস।
7: ঘরেতে ভ্রমর এলো।
1: কে?
8: আমি অনিমাদি।
1: ওমা কে তো কি, এসো এসো, আমি কিন্তু রেডি। কি দারুণ দেখাচ্ছে তোমাকে অনিমাদি, দেখলে কে বলবে তোমাকে অত বড় মেয়ের মা তুমি।
8: অসভ্য কথা কার, চলো চলো চলো শিখে চলো, দেরি হয়ে যাচ্ছে কিন্তু অনিমাদি।
1: এই রে, চাবিটা আবার কোথায় রাখলাম? সদরে তালা দিতে হবে তো, তাড়াতাড়ি সময় কোথায়। আরে এই তো পেয়ে গেছি, না চলো চলো।
8: চলো চলো শিখে চলো,
1: আজ কিন্তু শিয়ালদা থেকে দোতলা বাসে উঠবো। দোতলা বাসে কি মজা না।

0: কাগজে মুখ দিয়ে বসে আছো? কাগজ ফেলো বলছি। ফেললে? হাতে ছুঁচ দেখছো, ফেলবে না দেবো আঙুলে বিঁধিয়ে বলো।
1: আরে হচ্ছে কি ওটা?
0: এমব্রয়ডারি। বলো তো দেখি কি তুলছি।
1: কি করে বলবো?
0: এই নাও দেখো, চিনতে পারছো, বলতে পারছো ফুলের নাম? ভালো করে দেখা হয়েছে তো।

0: বানাবে না টেবিল ক্লথের বর্ডারে বলো?
1: হুম,
0: তুমি ভালো করে দেখছো না।
1: দেখেছি বইকি, নতুন করে আবার ছুঁচ সুতো নিয়ে খেলা শুরু হলো।
0: হবে না, 3 নম্বর ভাড়াটা দিয়ে মায়া সেলাইয়ের কাজে খুব অহংকার। নমুনা তো দেখলুম, দেখাবার অত গরজ কেন বলো তো? ভেবেছে গায়ের মেয়ে নতুন কলকাতায় এসেছি, ওসব জানি টানি না। আরে বাবা, তোর মতো মেয়ে এখনো আমার কাছে বসে 2 বছর শিখতে পারে।
1: তা তো পারেই।
0: তা তো পারেই মানে? ওরা ভাবে আমি এই নতুন এসেছি কলকাতায়, ওদের চেয়ে ঢের ঢের বেশি এসেছি, তা ওরা জানেই না।
1: বললে নাকি সে কথা?
0: বলবো না, ক বছর আগেও শ্যামবাজারের মামার বাড়িতে বছর বছর আসতুম। সেই শ্যামবাজার, এই শোনো, তোমাকে তো বলাই হয়নি, কাল না একটা মজা হয়েছে।
1: আবার কারোর সঙ্গে দেখা হয়েছে?
0: হ্যাঁ গো, হ্যাঁ, আমাদের ধুলগাঁওয়ের ঘোষেদের বড় বউ মল্লিকা।
1: কোথায় দেখা হলো? দোতলা বাসে না ট্রামে?
0: শোনোই না,
1: ট্রামে বাসে মিছিমিছি কতগুলো করে পয়সা।
0: তুই যেন কি একটা, আমি বুঝতে পারি না। মাঝে মাঝে একটু ট্রামে বাসে তাও চড়বো না, তাহলে কলকাতা শহরে থাকা কিসের জন্য? আমার না দোতলা বাসে উঠতে দারুণ ভাল লাগে, দুপুরে একটা সুবিধে জানো, ফাঁকা থাকে। আমি আর কুনতলা তো দোতলা বাস পেলে একতলা বাসে উঠিই না, উঠেই একেবারে দোতলার সামনে সিটে গিয়ে বসবো, বেশ লাগে। বাসের চূড়ায় বসে রাস্তার দুধারে দোকানপাট, মানুষজন।
1: তোমার ছেলে মানুষই দিন দিন বাড়ছে,
0: আর তুমি হচ্ছে ছেলে মানুষ বইয়ের বুড়ো মানুষ বল।
1: খুব কথা ফুটেছে তো মুখে।
0: ধরো ধরো আমি দোতলা বাস থেকে দেখছি তুমি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছ, কিরকম দেখাবে বলো তো তোমাকে? কেমন গোবেচারা মতন, ভারী অসহায়। মাথা চালির চুল তো আবার তোমার পাতলা হয়ে গেছে, আমি বাস থেকে দেখবো যেন চকচকে টাক।
1: কলকাতায় এসেছো এই কথাটা কিছুতেই ভুলতে পারছো না? না
0: ভুলতে যাবো কোন দুঃখে, সাপে বর হলো বাবা, ভাগ্যে সব হ্যাঙ্গামা ট্যাঙ্গামা হলো, হিড়িক লাগলো গ্রাম ছাড়বার, নইলে কি আনতে পাকাপাকি আসতে পারতুম কলকাতায়? তোমাকে আমি চিনি না, সারাটা জীবন ওই গাঁয়ে ফেলে রাখতে, 8 বছর ধরে তো দেখছি, কদিন কদিন এনে রেখেছো কলকাতায়?

0: বলুন মা, কি দেখাব? ভালো ভালো শাড়ি আছে, তাতে শান্তিপুরি, কমপুরি, টাঙ্গাইল।
1: নাবান আগে দেখি।
0: এই যে মা, এই যে।
1: অন্য কিছু নেই কম দাম টামের মধ্যে?
0: এই দামের জন্য আপনি ভাববেন না মা, আগে পছন্দ করুন তো। এই যে কম দামের মধ্যে বললেন তো, এই তাহলে এই ছাপা শাড়ি, বোম্বে ছাপা, আপনার জন্য তো। দেখি দেখি দেখি, খুব মানে
1: খুব সুন্দর। কত দাম? কত
0: দাম? এই মালের গাঁচিয়ে বলছি মা, 30 টাকা। অন্য সময় হলে 1 পয়সা কম নিতাম না, এখন বৌনির সময়। আপনি আপনি 28 টাকা দিন। বেশ, আপনার কথাও থাক, আমার কথাও থাক, আপনি 25 টাকা দিন।
1: 25 টাকা এই নিন, এখন এই 5টা টাকা রাখুন, মাস কাবারে আসবেন।
0: ঠিক আছে মা, ঠিক আছে। একটা কথা মা, আমরা হচ্ছি ফেরিওয়ালা, পুঁজিপাটা কম আমাদের, পরের বার যেদিন আসবো সবটা।
2: বৌদি, বৌদি, বৌদি, বৌদি,
0: আরে এই এক ফোঁটা মে,
2: তুই চুপ কর তো।
1: কি হয়েছে মানুষ ঠাকুরবো, কি হয়েছে?
2: কিছু হয়নি।
1: কিছু হয়নি তো পাঁজা গোলা করে আনছো কেন মঞ্জুকে? ও মঞ্জু, মঞ্জু, ও মঞ্জু, ও মঞ্জু, মঞ্জু, কি হয়েছে মা? ও কথা বলছে না কেন? ও মানুষ ঠাকুরপো,
2: আপনারা একটু তো এমন করেন না বৌদি, আপনি দরজার চৌকার থেকে সরুন তো আগে, সরুন।
1: কি হয়েছে বলবে তো?
2: বললাম তো এমন কিচ্ছু না, ছুটি করতে করতে বড় গাড়ির রুয়াকের কোনায় গিয়ে ছিটকে পড়েছে, বুকে চোট লেগেছে।
1: অজ্ঞান হয়ে যায়নি তো?
2: অজ্ঞান

0: কাঁধে ব্যথা পেয়েছে ছেড়ে যাবে
1: কি জানি বুকে ঢুকে লাগলে তোমার দাদাকে এক্ষুনি একটা খবর দাও ভাই ওরা আপিস চেনো তো
0: শামুকে আমি তক্ষুনি নিরদ্দার অফিসে পাঠিয়ে দিয়েছি আপনি তো ভাববেন না তো বৌদি ঘরে চলুন ঘরে চলুন আগে ওকে নিয়ে গিয়ে শুয়ে দিন চলুন চলুন চলুন চলুন
2: শুয়ে দিন মা শুয়ে দিন ভালো হয়ে যাবে ভালো হয়ে যাবে
3: রমেনকে টেলিফোন করে দিয়েছি আজ দুপুরে চেম্বার থেকে বাড়ি ফেরার পথে মঞ্জুকে দেখে যাবে ও আমার অনেকদিনের বন্ধু ফিনিতে চাইবে না হয়তো তবু দেবে
1: আচ্ছা
3: শোনো এই দু টাকা রেখে গেলাম তাকের উপর শুধু শুধু ছ আনা পয়সা কচ্ছা গেল
1: কেন
3: কেন আবার কি টেলিফোন করলে পয়সা দিতে হবে না ডাক্তার নয় বন্ধু প্রতিবেশী শ্রীপতি উকিল তো আর বন্ধু নয় তখন খেয়াল হয়নি ফোনটা অফিস থেকে করলেই হতো যাকে চললাম অফিস থেকে ফোন করব
4: তোমার নাম অনিমা
1: হ্যাঁ
4: তা এত দেরি করলে কেন ফোন ধরে রাখা যায় হ্যাঁ লাইন টাইন হয়ে জুয়ে থাকে উকিলের বাড়ির টেলিফোন ক্লায়েন্টরা লাইন পায় না বুঝলে না দাঁড়ে দেখ এখনো আছে না কেটে গেছে
1: হ্যালো কই আওয়াজ পাচ্ছি না তো
4: পাবে কি করে রিসিভারটা যে উল্টো ধরেছ এই মরেছে হলো না হলো না দাঁড়া দেখি এই দিকটা দেখ কানে দেবে আর এই ঠিক আছে এবার হ্যালো বলো
1: হ্যালো
4: হ্যাঁ কথা বলো আমি বারান্দায় আছি কেমন বারান্দা চললাম
1: হ্যালো আমি অনিমা বলছি হ্যাঁ দেখে গেছে রমেন বাবু খুব ভালো মানুষ হ্যাঁ দিয়েছিলাম নিল না না ভয় কিছু নেই হ্যাঁ হ্যাঁ ও এমনি সেরে যাবে বললো মঞ্জু না না জট্টন নেই আমি আসবার সময় দেখে এসেছি ঘুমাচ্ছে আচ্ছা আচ্ছা হ্যাঁ টেলিফোনে বলছি
4: টেলিফোনটা ঠিক মতো রেখেছে তা
1: এখন বুঝে গেছি আর ভুল হবে না
4: আর কিছু বলবে
1: না তাড়াতাড়িতে পয়সা
4: এটা বাইরের কল এতে পয়সা লাগবে না

0: এই তো উঠে বসেছিস,
1: দেখি তো দেখি তো। না জ্বর নেই।
2: তোমাকে একটা জিনিস দেখাবো বাবা।
1: কি রে?
2: চোখ গজো, দেখবে না কিন্তু। ওয়ান টু থ্রি, এই দেখো।
1: দু টাকা কে দিল?
2: ডাক্তার বাবু।
1: ও রমেন, ভিজিটের টাকা তোকে দিয়ে গেল তাহলে। হ্যাঁ রে, তোর মা কোথায়?
2: বিকাশ কাকুদের বাড়িতে।
3: বাপের কাছে নালিশ হচ্ছে বুঝি মেয়ের?
4: কতক্ষণ এসেছো? চা খাবে তো?
1: না, খেয়ে এসেছি।
4: বেশ করেছো।
1: ও কি, আবার সেই কাঠগোলাপের নকশা নিয়ে বসলে?
4: মারে, শেষ করতে হবে না এটা?
1: টেবিল তো নেই ঘরে, টেবিলের ঢাকনা দিয়ে কি হবে?
4: ঘর ছাড়া বুঝি টেবিল নেই শহরে? এ টেবিল ঢাকনা মশায়ের ঘরের জন্য নয়, পাড়ার ছেলেদের সঞ্জীবনী সঙ্গের। মানুষ ঠাকুর পো, বিকাশ ঠাকুর পো, ওরা সব আছে ওই ক্লাবে।
1: তুমিও আছো নাকি?
4: তত সব বাজে বাজে কথা। এই জানো, সঞ্জীবনী সঙ্ঘের বার্ষিক উৎসব হবে শিগগিরই, সেই সময়টা প্রেজেন্ট করব। ভালো করিনি?
1: ব্যস্ত
4: ব্যস্ত, ওদিকে হিংসে বুক ফেটে যাচ্ছে। ভয় নেই মশাই, ভয় নেই, তোমাকেও আর একখানা দেব তৈরি করে।
1: আগে টেবিল হোক।
4: হবে হবে, টেবিল হবে, টেবিল পাতার মতো ঘরও হবে। কলকাতায় কত কিছু হয়। এই যে আমাদের বাড়িওয়ালা, কি ছিল, রাসমণি বাজারের আনাজওয়ালা, আর আজ
1: হাতের ওইটাই শেষ করো আগে।
4: এই জানো, উকিল বাড়িতে না, আজ টেলিফোন করলাম তো, পয়সা নিল না কিন্তু।
1: পয়সা লাগবে আমার অফিসের, করলাম তো আমি, ধরেছো তুমি। ফোনই প্রথম ধরলে বুঝি? আমার কথা সব বুঝতে পারছিলে?
4: হ্যাঁ, কিরকম সরু সরু শোনাচ্ছিল তোমার গলা। আমার গলা কেমন লাগছিল?
1: আর একটু চেঁচিয়ে বললে আর টেলিফোন লাগতো না, এমনি অফিস থেকে শুনতে পেতাম।
4: ভালো হবে না বলছি।
1: অত জোরে জোরে বলছিলে কেন? আর অত তর্ব করছিলে কেন? একটু আস্তে আস্তে বলতে হয়, হ্যাঁ, তাহলেই স্পষ্ট শোনা যায়, আরো ভালো শোনা যায়।
4: ও তাই বুঝি।

0: হ্যালো, নীরদ মজুমদার বলছি, কে
1: বলো তো কে? এবারও কি বোঝা যাচ্ছে না? খুব আসতে বলছি তো।
0: কি ব্যাপার অনিমা? আরে কোথেকে টেলিফোন করছো?
1: উকিল বাড়ি থেকে।
0: কি হয়েছে?
1: কিচ্ছু না।
0: তো হঠাৎ ফোন করলে যে? অসুখ বিসুখ কিছু করেনি তো? মঞ্জু কেমন আছে?
1: ভালো, খুব ভালো। এই তো ক ঘন্টা আগে আপিস গেলি, সবাইকে ভালো দেখে গেছো, এর মধ্যে অসুখ বিসুখ করতে যাবে কেন?
0: ওহো,
1: ফোনে বুঝি আর সুখের কথা বলা যায় না?
0: তা যায়, কিন্তু এবার তুমি টেলিফোন করছো, ছয়ানা পয়সা লাগবে।
1: তোর তো ছয়ানা, এমন 16 আনা সুখ পাচ্ছি, ছয়ানা না হয় একদিন লাগলোই। এই আমার গলা কেমন শোনাচ্ছে?
0: ভালো।
2: আসতে পারি?
1: ও মা তিলোত্তমা, তুই কি সৌভাগ্য আমার আয় আয়।
2: তবু ভালো, চিনতে পেরেছিস আমার সঙ্গে ভদ্রলোকটিকে? চিনতে পেরেছিস?
1: আহা, চিনবো না কেন, তোর বর।
3: আপনার বন্ধু যখন আঁচলে বেঁধে নিয়ে বেড়াচ্ছে, তখন এই বন্দী পুরুষ মানুষটি ও ছাড়া আর কে হতে পারে বলুন?
1: এইবার মনে পড়েছে, তিলোত্তমার বিয়ের বাসরে তো আমি ছিলাম, আপনার ওই প্রাণেশ্বর মুখার্জির নামটা নিয়ে আমরা খুব হাসি ঠাট্টা করেছি। তিলোত্তমাকে দিয়ে আমরা সব বন্ধুরা মিলে বলিয়েছিলাম, ওই বন্দী আমার প্রাণেশ্বর। আপনি কিন্তু একটু মোটা হয়েছেন।
3: কি গো, তুমি কি বলো?
2: হবে না, ব্যাংকের চাকরি, বসে বসে কাজ, ভুঁড়ি হচ্ছে, তা তোর কর্তা কই?
1: তোরা যেমন হুট করে অসময় চলে আসবি জানে নাকি, ওর আসতে সেই 7টা 8টা। এই তোরা একটু বস, মেয়েটাও বোধহয় কোথাও বেরিয়েছে, এক্ষুনি এসে যাবে, ততক্ষণ একটু চায়ের জল বসাই।
2: তুই বস তো, প্রাণ খুলে একটু গল্প করি, বাড়িতে আমার একদম ভালো লাগে না রে, উনি অফিসে না গেলেই বলি, চলো বেরিয়ে আসি। ইস, ট্রামে চড়তে আমার যে কি ভালো লাগে না!
1: আমারও কলকাতা ট্রামে চড়তে আমারও খুব ভালো লাগে, ফ্যানের নিচে লেডি সিটে বসে যেতে বেশ আরাম বল।
3: তা নাহলে বন্ধু,
1: সবচেয়ে মজা লাগে কখন জানিস?
2: কখন?
1: আমাদের মেয়েদের দেখে প্রাণেশ্বর বাবুর মতো ভারী ভারী চেহারার পুরুষ যাত্রীরা যখন উঠে দাঁড়ায়, কেমন মায়া হয় লোকগুলোর জন্য।
2: আমি ভাই বুড়ো বুড়ো লোক দেখলে বসতে
1: দিই। আমিও দিই, তাই দেখে অল্প বয়সী ছেলে ছোকরারা কিরকম রাগি রাগি ভাব ধরে দাঁড়িয়ে থাকে দেখেছিস, মায়াও হয় মজাও লাগে। আমি তো শুধু এর জন্যই যাই মাঝে মাঝে।
2: এই সিনেমায় যাস না?
1: এখানকার মেয়ে বউ কেউ গেলেই আমাকে ডাকবে, টুক করে ম্যাটিনিতে দেখে আসি। এই তিলোত্তমা, এই তুই মীরাবাই দেখেছিস? গানগুলো দারুণ হয়েছে না?
2: তুই এখনো গান করিস?
1: ওই নিজেদের মধ্যে টুকটাক। প্রাণেশ্বর বাবুর খুব খারাপ লাগছে না?
3: না মানে
1: আমরা দুই বন্ধুতে নিজেদের মধ্যে গল্প করছি আর আপনি
2: এই। তুমি একটু বাইরে বেরিয়ে এসো না, আমরা একটু প্রাণের কথাটা তো বলি।
3: তথাস্তু,

0: এই জানো, আমার সেই তিলোত্তমা আর ওর স্বামী প্রাণেশ্বর বাবু আজ এসেছিল। ও মানে তুমি না একটা কিরকম জানো, কোনো তাপ উত্তাপ নেই, খেলে দেলে এখন ঘুমোবে।
1: রাতটা তো ঘুমোবার জন্য।
0: হ্যাঁ, ঘুমোবার জন্য তুমি যাচ্ছি, তাই না? ঘুমো।
1: আচ্ছা বলো কি বলছিলে।
0: কিচ্ছু না।
1: হ্যাঁ, তিলোত্তমা আর প্রাণেশ্বর কি হলো?
0: শোনো, গোটা কুড়ি টাকা দেবে।
1: সে কি, তিলোত্তমা প্রাণেশ্বর থেকে 20 টাকা? কেন, কি দরকার?
0: কেন বলবো, রাগ করবে না বলো। একজন না আমার কাছে 20টা টাকা পাবে, 3 মাস হয়ে গেল দিতে পাচ্ছি না, এখানে শাড়ির দাম।
1: শাড়ি?
0: হ্যাঁ গো, গয়নাগাটি কিচ্ছু না, সামান্য একখানা শাড়ি। দাঁড়াও দেখাচ্ছি। এই এই দেখো, যেমন পার তেমনি কচি কলা পাতা রঙে জমির উপর ছাপা, খুব সুন্দর না? এই কত দাম হতে পারে বলো তো?
1: বললি তো 20 টাকা।
0: খাইয়ে দেবে, যাও না, বাইরে থেকে কিনতে হলে 30 টাকা নিত, আমি 25 টাকায় পেয়েছি। 5 টাকা তক্ষুনি দিয়ে দিয়েছি ফেরিওয়ালাকে, বাকি টাকাটা একসঙ্গে দিতে হবে, কালও এসেছিল, ভীষণ তাগাদা দিচ্ছে।
1: কেনবার আগে আমাকে বলেছিলে ওই শাড়ির দাম 25 টাকা, ডাহা ঠকিয়ে গেছে।
0: ঠকিয়ে থাকে তো বেশ করেছি, নিজের হাতে জিনিস কিনা নিজের হাতে খরচ করার স্বাদই আলাদা বলো।
1: তা তো ঠিকই, কলকাতায় এসে অবধি নিজের হাতে খরচ করার আনন্দটাই কেবল বুঝলে, নিজের হাতে রোজগার করার কষ্ট তার পেতে হলো না।
0: কোন একটা জিনিস কিনলে হুমনি তোমার এক কথা, কষ্ট আর কষ্ট। কিসের কষ্ট শুনি, অফিসে পাখার নিচে বসে কাজ করো, আর সপ্তাহে একটা দিন একবার করে রেশন তুলে নিয়ে আসো ঘরে, তাও তো প্রায় আমি একে ওকে দিয়ে আনাই। আর আমার বুঝি কোনো কষ্ট নেই, ঝিকে ঝি, রাঁধুনিকে রাঁধুনি, মঞ্জুকে নিয়ে একটু পড়তে বসানো, সেও আমি, রাঁধা বাড়া ঝাড়া মোছা, সংসারে কোন কাজটাই আমায় না হলে চলে? তোমার তোমার কাজে 2 গুণ 4 গুণ কাজ আমার বেশি। তোমার মাইনে যদি 180 টাকা হয় আমার তাহলে কত হওয়া উচিত বলো? অন্তত 300।
1: কলকাতা তোমার মুখে ভাষা দিয়েছে দেখছি, মেয়েদের অধিকারের ভাষা, দাবির ভাষা।
0: ভাষা
1: কে শেখাচ্ছে, কুন্তলা না ওই কলেজে পড়া মেয়েটা? কে তো কি করতো, অত টেকে টেকে চা খাওয়ানো এসবই তো শেখাবে।
0: হ্যাঁ, ওই চায়ের খরচ দেখি তো তুমি গেলে, কলকাতায় এসব করতে হয়, না করলে লোকে নিন্দে করে।
1: তাই বুঝি?
0: হ্যাঁ তাই, শত হলেও একটু লোক লৌকিকতা, একটু সামাজিকতা না করলে ভদ্রতা থাকে না, বুঝলে?
1: যা ইচ্ছে করে নাও, তোমাকে নিয়ে সংসার চালাতে পারবো না আমি। দেখো একদিন ঠিক আমি শিয়ালদার ট্রেনের টিকিট কাটবো।
0: টিকিট কাটলেই অমনি আমি গাড়িতে উঠে বসছি আর কি, দরকার থাকে তুমি যাও, আমি আর যাচ্ছি না।
1: কেন যাবে না কেন শুনি, জেঠিমা জ্যাঠামশাই এখনো আছেন দেশের বাড়িতে।
0: থাকলেই বা, আমি আর যাচ্ছি না, ভেবেছো ফের আমাদের ওই বাঁশবনে ঠেলে পাঠাতে পারবে? তুমি কি চাও বলো তো, একখানে শাড়ি কিনতে পারবো না, একটু সাজগোজ করতে পারবো না, সিনেমা দেখতে পারবো না, ট্রামে বাসে চড়তে পারবো না, ইচ্ছে মতো কাউকে এক কাপ চা খাওয়াতে পারবো না, টেলিফোন করতে পারবো না? তবে কলকাতা এলাম কি করতে? হ্যাঁ, কলকাতা এসে তাহলে কি সুখ হলো আমার, যাবো না যাবো না আমি কলকাতা ছেড়ে, আমি সব করবো।
2: হ্যালো, আমি প্রাণেশ্বর মুখার্জি বলছি, আপনি কে বলছেন? আগে না, হ্যাঁ মানে গলাটা চেনা চেনা লাগছে, না সরি আমি ঠিক প্লেস করতে পারছি না। আচ্ছা এবার বুঝেছি, আপনি তো অনিমা মজুমদার, আই মিন তিলোত্তমা সই। না না মনে করবো কেন, আরে টেলিফোন করবেন বলেই তো নম্বর দিয়েছিলাম। হ্যাঁ না না, আপনারা কথা রাখেননি, আপনারা আসেননি আমাদের ওখানে। হ্যালো, হ্যাঁ কী ব্যাপার বলুন তো, আপনার গলাটা এত ছেলে মানুষের মতো লাগে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, হ্যাঁ হ্যাঁ বলবো বই কি, ও শিওর, আচ্ছা

0: অনিমা বলছি, অনিমা মজুমদার বেলেঘাটা থেকে। হ্যাঁ অনিমা বলছি।
1: কোথায় কামড়েছে?
2: গলে।
1: আঁচড়েছে না কামড়েছে?
0: লাইনটা ছাড়ো না।
2: আঁচড়েছে, ফিরন নিতে হবে।
0: মাথায় কামড়াবে এবার। হ্যাঁ হ্যাঁ, বেলেঘাটা থেকে অনিমা।
1: ফার্ম মার্ডার,
0: আরে হেলদি আপুন কিয়া,
1: 10 লাখ পিস,
0: ও জুরিয়া, নিতে কথা, ভুরাক দিন পিস।

0: এসব আজে বাজে কথা বললো তোমাকে?
1: যাও বা একটু টেলিফোন টোন করা যেত, আর যাওয়া যাবে ভদ্রলোকের বাড়িতে।
0: ভদ্রলোক? ভদ্রলোক হলে কেউ পাড়ার একজন বউয়ের নামে ওইসব কথা বলতে পারে? অভদ্র, ছোট লোক কোথাকার।
1: ভদ্রলোক হোক ছোট লোক হোক, তুমি আর যাবে না, ব্যাস। ফের যদি ফোন করতে যাও শ্রীপতিবাবুর বাড়িতে,
0: ফোন যেন আর কারো বাড়িতে নেই, পয়সা নেবে আবার বড় বড় কথা। আমি ফোন করেছি তো তোর কি কান খাড়া করে বসে থাকতো জানো? হেই শোনো, আমাদের অবস্থাটা আর একটু ভালো হলেই আমরা ফোন নেব। রেডিও না, ফ্যান না, সবার আগে নেব ফোন।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, অবস্থাটা আগে ভালো হয়ে নিক, তোমাকে নিয়ে আমি কি করি না অনু।
0: দেশের বাড়িতে পাঠিয়ে দাও, তুমি তো তাই চাও।
1: পাগলি কোথাকার। শোনো, ওদের বাড়িতে আর টেলিফোন করতে যাবে না, কেমন?
2: নীরদ, এদিকে শোনো, একটা কথা আছে তোমার সঙ্গে, মোস্ট প্রাইভেট।
3: কি প্রফুল্ল দা?
2: বসো, আরে ওই টুলটা টেনে নাও। আহা, আরেকটু এদিকে, হ্যাঁ আরেকটু, হ্যাঁ বসো। দেখো, তোমাকে ভালোবাসি বলে কথাটা আমি বলছি, তুমি আমার ভাইয়ের মতো। আগে থেকে সতর্ক করে না দিলে পরে বলবে।
1: আহ, কি বলবেন বলুন না প্রফুল্ল দা।
2: বলছি, হয়েছে কি, অফিসে কান ভাঙানি দেবার লোকের তবাব নেই, সব ব্যাটা চুকলি খোর।
3: আমার নামে কিছু?
2: সেই কথাই বলছি, এই অফিসে তোমার শত্রুর অভাব নেই। তারপর রিসেন্টলি তোমার টেলিফোনটা একটু বেশি আসছে, সাহেবকে বোঝানো হচ্ছে তুমি অফিসের টেলিফোনে মিস ইউজ করছো, তাতেই অফিসের টেলিফোন বিল বাড়ছে।
4: আবার একরাং একরাং, পিতবা টেলিফোনটা ধরো।
3: আপনি কি বলেন প্রফুল্লদা, আমি সাহেবকে সরাসরি সব বলবো?
2: দেখেছো দেখেছো নীরদ, টেলিফোনটা সেই থেকে বেজেই যাচ্ছে। ম্যানেজার সাহেব নেই, তার ঘরে টেলিফোনটা পর্যন্ত ধরবার লোক নেই। দেখি আবার দুর্বাসা স্বয়ং কিনা।
4: হ্যালো,
2: কে কে বলছেন?
4: ও আচ্ছা, ধরুন ধরুন, আমি দেখে দিচ্ছি। হ্যাঁ নীরদ, আরে তোমার টেলিফোন এলো, একটু ধরুন, আসছে।
3: কে কে প্রফুল্লদা?
4: আরে এসে গেছে। আরে তোমার মিসেস, কথা বলো। আমি গেলাম, আমি আসি।
3: ফের তুমি গেছো ওই বাড়িতে ফোন করতে?
0: গেছি তো, কি হয়েছে? শুনোই না আমার কথা।
3: কি আবার শুনবো? তুমি জাত কুল কিচ্ছু রাখবে না।
0: আরে আগে শুন।

0: তো উকিল বাবুর মেয়ে শকুন্তলা আমাকে নিয়ে এসেছে, ও বললে তুমি এক্ষুনি অমুক দাদাকে একটা টেলিফোন করো, তা না হলে বুঝবো তুমি আমাদের উপর রাগ করেছো, সেই জন্যই তো এলাম।
1: অনু তুমি
0: ফোন করলেই না তুমি বকো, এই আর একবার ওইরকম মিষ্টি করে ডাকো না। অনু টেলিফোনে মিষ্টি কথা আরো মিষ্টি শোনায়।
1: তোমার বয়স কি দিন দিন বাড়ছে না কমছে অনু? কতদিন তোমাকে বুঝিয়েছি কলকাতার চারধারে এত যে প্রলোভন, এত হাতছানি, এসব আমাদের জন্য নয়, তুমি কিছুতেই শোধরাবে না। এবার দেখছি সত্যি সত্যি তোমাকে দেশের বাড়িতে না দেখে আর উপায় নেই।
2: মিস্টার মজুমদার টেলিফোনটা রেখে দিন, রাখুন, কি হলো রেখে দিন। আমার ডাইরেক্ট নম্বর আপনি লোককে দেন কেন? কে কথা বলছিল?
1: আমার মিসেস স্যার।
2: ও তাহলে ঠিকই শুনেছি, এটা আপনার রেগুলার অ্যাফেয়ার মিস্টার মজুমদার, এটা অফিস, মিসেসের সঙ্গে রসালাপ করবার জায়গা নয়। ডু ইউ গেট মি?
1: আপনি কি বলছেন স্যার?
2: ঠিকই বলছি। যাবেন না যাবেন না, দাঁড়ান, আপনার সঙ্গে কথা আছে।
1: বলুন।
2: এ কি দুম করে চেয়ার টেনে বসে পড়লেন যে? আপনাকে কি আমি বসতে বলেছি? না, আপনি দেখছি অফিস ডিসিপ্লিন কিছুই মানছেন না।
1: স্যার আমার মনে হয় অফিসের লোকেরা আমার বিরুদ্ধে আপনার কান ভাঙিয়েছে, আপনি যা শুনেছেন সেসব সত্যি নয়। আসলে
2: আমি আপনার এমপ্লয়ার, আমি বলবো আপনি শুনবেন।
1: তার মানে আপনি আমার কোনো কথা শুনবেন না?
2: না শুনবো না।
1: আপনার চাকরি করি বলে আমি আপনার কোনো কথা শুনবো না।
2: হোয়াট, হাউ ডেয়ার ইউ, গেট আউট, গেট আউট অফ মাই সাইট। অফিস ম্যানার্স তো ভুলে গেছেন, আপনার মতো লোককে এই অফিসে রাখাই মুশকিল হয়ে উঠলো দেখছি। গেট আউট, গেট আউট অফ মাই সাইট আই সে।

0: সে কি এক কথায় চাকরি ছেড়ে দিলে তুমি?
1: এক কথা না, হাজার কথা হয়েছে। ম্যানেজার বলেছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা নিচু করে শুনেছি সব তোমার জন্য। ওই নম্বরে তোমাকে টেলিফোন করতে কে বলেছে?
0: আমি কি অত শত বুঝি? একবারও ভাবলে না রাত পড়লে কি উপায় হবে আমাদের?
1: উপায় তোমার ওই কাঠ গোলাপ, আর উপায় তোমার ওই পাড়ার কাঠ গোলাপ।
0: আস্তে আস্তে এই লোকে শুনতে পাবে। ছিছি, কি যাতা বলছো তুমি?
1: ঠিকই বলছি, দু চোখে দেখতে পারি না তোমার ওই টেবিল ক্লথ। টেবিল ক্লথ, কাট গোলাপ,
0: দেখি কি আরে ওকে করছো? মুচকে মুচকে ওকে করছো তুমি? ছাড়ো।
1: হ্যাঁ, কাঁচা নর্দমায় দুর্গন্ধ, আগের মধ্যে ওটা পচুক।
2: কি হয়েছে মা? বাবা মানুষ কাকুদের টেবিল লাগানো নর্দমায় ফেলে দিল কেন?
0: তোর বাবাকে জিজ্ঞেস কর না পুরান মুখী, আমাকে কেন
2: কাঁচো? কেন মা? মা, ও মা, কান্নার আর হয়েছে কি? আরো কত কান্দতে হবে? এখন শুধু না কি মরাটা বাকি।

0: আয় কুমুদ, কুমুদ আয়। আরে
1: কখন থেকে ডাকছি শুনতে পাচ্ছিস না
2: বাবা?
1: কি রে, চিনতে
2: পারছিস না বাবা?
1: আমি নীরদ, নীরদ মজুমদার।
3: হ্যাঁ, আরে নীরদ তুই দেখো কাণ্ড, যাস কই রে?
1: তা হ্যাঁ রে, তুই ওই অফিসটা থেকে বেরোলি তো?
3: হ্যাঁ, কেন কত
1: এদিকে আয়, একটু ফাঁকায় দাঁড়াই,
3: চল
2: বাবা। ও বাবা, বাবা গো,
1: দেশের স্কুলে তো তুই মাস্টারি করছিলি না, তা এখানে এসে
3: ফাউন্টেন পেন মেরামতির কাম শিখছে, বেশিও তেমন তেমন খরিদ্দার পাইলে
1: দেশে জমি জায়গা ঘর বাড়ি সবকিছু ছেড়ে
3: কি জানোস নীরদ, আগে আগে সত্য কথাই কই
2: বাবা। দেখো বাবা,
3: এই পাশ আমি দেশে আমার অবস্থা, এই দেশের অনেকে থেকে ভালো ছিল, বিশ্বাস করে না, মুস্কি মুস্কি আসে বুঝলি, ভাবে কলমের ফেরিওয়ালা হে আবার গ্রাজুয়েট। হ্যাঁ, বিজনেসে ক্রেডিবিলিটি লাগে, হেয়ার লেখা। আরে নীরদ
2: বাবা, দেখো বাবা,
3: কিসে কিসে গ্রোস লেগে রে
2: বাবা গো,
3: চাকরি নাই বুঝি, বুঝছি, মুখ দেখলেই বুঝা যায় রে। শোন, কিছু একটা ধৈরা ঝুল্লা পড়, চর কুসুমপুরের ভদ্ররা, আরে ভদ্ররা, জাগবাড়িতে খুব ঘটা করে অন্নপূর্ণা পূজা হইতো, মনে নাই? গামছার দোকান দিছে বহু বাজারের মোড়ে, কত বড় ফ্যামিলি ক দেখি, হ্যাঁ, আর আইস গামছা গেছে। আর যদি ফাউন্টেন পেন সারাই শিখতে চাস, তা শিখাইয়া দিতে পারি, এককালে মাস্টারি করছি তো। হ্যাঁ, চল একটু চা খাই।
1: না না, এবার
3: আরে অত ভাবতে সস্কিয়ে লিখা, একেবারে ভিকারি ভাবিস না, এই ব্যবসাতেও দুই পয়সা থাকে বুঝলি। চল চল চল চল চল চল,
4: সমস্ত বাস্তু হারাদের পুনর বাসন দিতে হবে, দিতে হবে, দিতে হবে, সমস্ত বাস্তু হারাদের পুনর বাসন দিতে হবে, দিতে হবে, দিতে হবে।
1: এবার কিছুদিনের জন্য দেশ থেকে ঘুরে এলে হতো
5: না, যাই তো অন্য সময় যাব, এই দশায় এই বেশি আমি যাব না, কলকাতা ছাড়বো না আমি।
1: তুই বড্ড অবুঝনু,
5: সকাল রাত সব গেছে তবু আছে এই কলকাতা, কলকাতা একাই তো সব।
1: কলকাতা যে কি চিনিস, তা এই কদিনে আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। ভুবনচন্দ্র ফটিকচন্দ্র ছ ভাই দেশে থাকতে রেজিস্ট্রি অফিসে দলিল লিখত, সেদিন বেলেঘাটার বাজারে দেখি ফালি দিয়ে কুমড়ো নিয়ে বসেছে।
5: তোমার শুধু ওইগুলোই চোখে পড়ে না,
1: দিন দিন ওরাই কলকাতা ভরে ফেলছে যে।
5: আমি তো উল্টোটাও দেখি, দেশে থাকতে কিছু করতে পারতো না, কলকাতায় এসে বড় লোক হয়ে গেছে, চৌধুরীদের নবীনরা গাড়ি কিনেছে, দমদমে বাড়ি করেছে।
1: হ্যাঁ, এরাও আছে ওরাও আছে, শেষ পর্যন্ত আলু পটল নিয়ে বাজারেই বসতে হবে।
5: বেশ তো, তাতে আপত্তি কি? কিন্তু কেন কেন, কলকাতা থেকে সব আপিস আদালত কি উঠে গেছে, লেখাপড়া জানা লোকের আর দরকার নেই? ওঠো ওঠো, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে।
6: আরে অনিমা দেবী, আপনি, ভাবা যায়?
5: ভাবা যায় না কেন প্রাণেশ্বর বাবু, আপনি তো বলেছিলেন মাঝে মাঝে চলে আসবেন আমাদের ব্যাংকে, দুটোর পর আমি ফ্রি, তাই হঠাৎ চলে এলাম।
6: বেশ বেশ করেছেন, বসুন বসুন। নীরদ বাবু কেমন আছেন?
5: আপনাদের এখানে চাকরি টাকরি খালি নেই?
6: কেন করবেন নাকি,
5: দোষ কি?
6: তা নীরদ বাবু করতে দেবেন,
5: সে আমি বুঝবো, দেখুন না যদি হয়।
6: আরে সেসব কি আমাদের হাতে, উপরওয়ালারা লোক নেয়, তারা অনেক উঁচুতে। আচ্ছা ওই আর কি ছাড়ুন তো, কি খাবেন বলুন।
1: তাই বলে তুমি প্রাণেশ্বর বাবুর অফিসে গিয়েছিলে?
5: কি হয়েছে তাতে, তোমার চাকরি নেই, শুধু একটা পার্ট টাইম ভরসা।
1: করো করো, তোমার যা খুশি করো, কুন্তলা নাচাচ্ছে আর তুমি নাচছো, অত সোজা নয় বুঝলে, এর নাম কলকাতা, সিনেমা থিয়েটার রংচং গান বাজনা ভাবছো? আহা কি সুন্দর!
5: কি বলছো? কি
1: এই তো, এই তো আমাদের এখানেও সকাল থেকে বাড়িতে বাড়িতে গান বাজছে, সব দুঃখ কষ্ট ঢাকা দেবার কায়দা। শোনো, জ্যাঠামশাই চিঠি দিয়েছে, ওর আপত্তি নেই, দেশে গিয়ে থাকো।
5: না, আমি যাব না।
1: তা যাবে কেন? পেটে ভাত নেই, চোখের কোলে কালি, মুখে পাউডার বুলিয়ে সেজে গুজে হাই হিল জুতো পরে বেনি দুলে চাকরি খুঁজে বেড়াচ্ছ, নিজের ওজন বোঝো না?
5: খুব বুঝি।
1: ভালো কথা তো শুনবে না, মরবে।
5: মরতে যাবো কোন দুঃখে? নিজের যেমন ওজন তেমন বাঁচার রাস্তা আমি খুঁজে নেব।
1: পারলে তো ভালোই।
5: দেখো পারি কি না।
7: প্রায় আসবো আসবো ভাবি, বুঝলে ভাইয়া? আসা আর হয় না, আর ঠিক করলাম আসবই। ছুটির দিন তুমিও বাড়ি থাকবে?
1: হ্যাঁ, আমার তো রোজই ছুটি প্রফুল্লদা। বসুন।
7: কেন বে নীরদ, কিছু হলো না?
1: ওই একটা পার্ট টাইম, বিকেলের দিকে ঘন্টা দুয়েকের।
7: তা বাসায় আর কাউকে দেখছি না?
1: না, অনিমা গেছে, আমার এক বন্ধু আছে ডাক্তার তার কাছে মেয়েকে নিয়ে।
7: মেয়ের আবার কি হলো?
1: না, মেয়ের না, ওর মায়ের।

0: আবার বোধহয় বাচ্চা কাচ্চা হবে।
1: ও তাহলে তো হ্যাঁ, এক একটা সময় বুঝলে নিরোধ এরকম হয় জানো, সব দিক থেকে মানুষকে একেবারে, ও তোমার যে কি করে চলছে তাই তো আমি বুঝতে পারছি না।
2: আমিও না, অনিমা কিরকম চুপচাপ হয়ে গেছে আপনি তো সবই জানেন প্রফুল্লদা, সেই আগের অনিমা আর নেই। আগে সারাদিন কি করলো না করলো, কে এলো কে গেল, কল কল করে সব বলতো, আজকাল কিচ্ছু বলে না।
1: হ্যাঁ,
2: কি যে করে, অথচ কিছু যে একটা করে, না হলে আমার ওই কটা টাকায় চলছে কি করে সংসার? আপনি একটু বসুন প্রফুল্লদা, আমি একটু।
1: নীরদ দাঁড়াও। আচ্ছা, আমার সঙ্গে তুমি সামাজিকতা করছো, লৌকিকতা?
2: না না প্রফুল্লদা। অনিমা আগে বলতো কলকাতায় এটুকু করতে হয়, এ নিয়ে আমি ওকে অনেক বকেছি জানেন, এখন টের পাই এ সামাজিকতা লৌকিকতা এও একটা সুখ।
3: ওরকম ছটফট করছো কেন বিলাস?
2: অনেক দেরি হয়ে গেল,
3: এই তো সবে সন্ধে। তোমার যশোদা পিসির সঙ্গে দেখা হোক, বলবো খুব কাজ শেখাবার লোক দিয়েছেন।
2: আপনি তো শিখে গেছেন, এখন শুধু হাত চালু করা। এক হপ্তাহ মাল মেটেরিয়াল এনে দিয়েছি, এখন বসে বসে বানান না, বানালেই পয়সা। আমি উঠি।
3: আবার চুপ করে বসো।
2: হঠাৎ যদি দাদা এসে পড়ে তাহলে আর
3: আসবে না, সোদপুর গেছে পিসির বাড়ি, আজ থাকবে ওখানে।
2: আপনি গেলেন না?
3: আমার যাবার উপায় নেই।
2: কেন?
3: আমি গেলে এগুলো কে করবে? বকবক না করে তক্তপোষে নিচ থেকে বান্ডিলটা বার করো।
2: কই, এখানে?
3: আরে নিচু হও, ওই যে যে পুরনো বস্তা দিয়ে ঢাকা দেখতে পাচ্ছ না?
2: এই তো পেয়েছি পেয়েছি।
3: আমি হাতের গুলোতে টাক লাগাচ্ছি, তুমি ওগুলো সাইজ করে কেটে দিয়ে যাও।
2: আবার নতুন করে ধরবেন? পারবেন?
3: সে আমি বুঝবো। এ নাও ধরো কাঁচি, কাটো, কেটে দিলেই তোমার ছুটি।

0: একি চলে এলে যে
1: না থাকলাম না, ভালো লাগলো না।
0: খাওয়া হয়েছে?
1: খিদে নেই।
0: অমন করো না গো, দিন রাত কাজের জন্য ঘুরছো, দুশ্চিন্তা করছো, তারপর খাওয়া দাওয়া নিয়ে। একটু বসো, আমি যা হোক কিছু তৈরি করে আনি।
2: স্টেট বাসের জানালায় মুখ রেখে একবার আকাশ দেখি, একবার তোমাকে। ভিখারি মায়ের শিশু, কলকাতার যিশু, সমস্ত ট্রাফিক তুমি মন্ত্র বলে থামিয়ে দিয়েছ। জনতার আর্তনাদ, অসহিষ্ণু ড্রাইভারের তাঁতের খসটানি কিছুতে ভ্রুক্ষেপ নেই। দুদিকে উত্তত মৃত্যু, তুমি তার মাঝখান দিয়ে টলতে টলতে হেঁটে যাও।
0: থামলে কেন?
1: আজ গ্রাম সম্পর্কে একজনের সঙ্গে দেখা হলো শিয়ালদা স্টেশনে, হঠাৎ দেখা। কথায় কথায় তোমার গানের কথা উঠল, খুব প্রশংসা করছিল তোমার গলার। অনিমা, অনিমা কতদিন তোমার গান শুনিনি,

0: এসব কি? এসব কি? কাগজ, কাঁচি, আঠার মালসা, এটা এটা কি? তাই তো, খাটের তলায় ঝাঁকা ভর্তি রঙিন কাগজের ঠোঙা, কি সুন্দর, অদ্ভুত ভাবে সাজানো, থাকে থাকে লাল, নীল, হলুদ রঙের ঠোঙার কোচ, সাজানোর গুণে একটা ফুলের অবয়ব ধারণ করেছে।
1: কি কি দেখছো?
0: দেখছি কাঠ গোলাপ।
1: কাঠ গোলাপ?
0: তোমার সাজানোর গুণে তাই তো মনে হচ্ছে অনিমা।
1: তুমি রাগ করলে? তোমাকে বলিনি, ভেবেছিলাম
0: কলকাতা শহর তোমাকে আশ্রয় দিয়েছে, দুহাত ভরে নিয়েছো তার কাছে, বিনিময় কি দিয়েছো অনিমা? না না, রাগ করবো কেন? তুমি শ্রম দান করছো, তুমি বাঁচতে চেয়েছো, এতে কি রাগ করা যায়?
1: কি দেখছো অমন করে?
0: আমার অচেনাকে চিনে নিচ্ছি।
1: কাঠ গোলাপ,
0: হয়তো তাই।
1: একদিন টেবিল ক্লথের এমব্রয়ডারিতে কাঠ গোলাপ তুলেছিলাম, বিরক্ত হয়েছিলে,
0: তখনও তুমি ছিলে আমার অচেনা,
1: রাগ করেছিলে, ছুঁড়ে ফেলে দিয়েছিলে নর্দমা।
0: আমি আমি ভুল করেছিলাম অনিমা, ভীষণ ভুল, ভীষণ।
1: ওভাবে বলো না, ওভাবে বলো না।
0: তোমার হাতের সে ফুল যে এমন করে ফুটে উঠবে তা আমি ভাবিনি অনিমা, সত্যি ভাবিনি।

0: কাঠগোলাপ নাটকটি এখানেই শেষ হল। কাহিনী নরেন্দ্রনাথ মিত্র, বেতার নাট্যরূপ বৈদ্যনাথ মুখোপাধ্যায়। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বাড়িওয়ালা তারাপদ মুখোপাধ্যায়, মানুষ অরুণ রায়, শ্রীপতি উকিল কালীপদ চক্রবর্তী, কেতকী সোনালী সেন, প্রফুল্ল বঙ্কিম ঘোষ, ম্যানেজার অরুণ মুখোপাধ্যায়, প্রাণেশ্বর কিরণ লাহিড়ি, তিলোত্তমা সুমিতা সান্যাল, অনিমা কাজল চৌধুরী, কুমুদ মৃণাল মুখোপাধ্যায়, মঞ্জু সোহিনী দাস, বিলাস দেবাশিষ রায়চৌধুরী ও নীরোদ গৌরীশঙ্কর পাণ্ডা, আবহ সুর প্রবীর মজুমদার, কণ্ঠসঙ্গীতে ইন্দ্রাণী সেন, যন্ত্রসঙ্গীতে অলোকেশ রায়, হিল্লোল মণ্ডল, চণ্ডীগোপাল দাস, নিতাইলাল চক্রবর্তী, হরশঙ্কর ভট্টাচার্য, রূপোজ্জ্বল মজুমদার, তীর্থময় হাজরা ও হিমাংশু বিশ্বাস। নাটকটি প্রযোজনা করেছেন নির্মাল্য সেনগুপ্ত।
1: নাটকের পর এবার আধুনিক গান, শিল্পী আরতি মুখোপাধ্যায়।

তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নিবেদিতা লাহিড়ি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বজ্রপাত থেকে সুরক্ষায় নালকির গাছের চারা বসানোর উপর বিশেষ জোর দিয়েছেন। কলকাতায় আজ অরণ্য সপ্তাহের সূচনা করে তিনি বলেন, এর জন্য তিনি দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে নারকেল গাছের চারা বিতরণের নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী আরও জানান, এবার 70টি বড় আকারের রথযাত্রার উৎসব হবে। সেখানে রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি, স্বাস্থ্য দপ্তর ও পুলিশের সহায়তায় যে সেবা ক্যাম্পগুলি গড়ে তোলা হবে সেখান থেকে চারা গাছ বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নবান্নে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন। নবান্ন সূত্রে জানা গেছে, এই সাক্ষাতে রাজ্যের কৃষি, গ্রামীণ উন্নয়ন, আবাসন ও কর্মসংস্থান নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। বৈঠকের শুরুতে নবান্নে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন তারা। ব্যারাকপুরের সদরবাজার থেকে এসপ্ল্যানেড যাওয়ার সময় সরকারি নতুন বাস রুটের সূচনা করলেন রাজ্যের শ্রম ও পরিবহন মন্ত্রী অর্জুন সিং। S11B এই রুটের বাস তিনটে করে চলবে প্রতিদিন, ফলে কলকাতার সঙ্গে ব্যারাকপুরের যোগাযোগ সহজ হবে বলে তিনি জানিয়েছেন। যাত্রীদের সুবিধার্থে পুজোর আগে নতুন 468টি সরকারি বাস রাস্তায় নামে বলে পরিবহন মন্ত্রী অর্জুন সিং জানিয়েছেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাসগুলি উদ্বোধন করবেন। কৃত্রিম বুদ্ধিমত্তার পর এবার অত্যাধুনিক কোয়ান্টাম কম্পিউটিং প্রযুক্তির দিকেও নজর দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। এই অত্যাধুনিক প্রযুক্তির সম্ভাবনা খতিয়ে দেখতে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি শীর্ষ প্রযুক্তি সংস্থাকে রাজ্যে আমন্ত্রণ জানানো হয়েছে। একই সঙ্গে সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের শীর্ষ আধিকারিকদের বৈঠকের উদ্যোগও নেওয়া হয়েছে বলে নবান্নে প্রশাসনিক সূত্রে জানা গেছে। উত্তরবঙ্গে প্রথম পোস্ট অফিস চালু হল ডিজিটাল কিয়স্ক মেশিন। এবার লাইনে না দাঁড়িয়েই পোস্ট পাঠানোর সুবিধা, ডাক পরিষেবাকে আরও আধুনিক ও জনবান্ধব করতে উত্তরবঙ্গে প্রথমবারের মতো একটি পোস্ট অফিসে চালু হল অত্যাধুনিক ডিজিটাল কিয়স্ক মেশিন। সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে এই পরিষেবার উদ্বোধন করা হয়। খবর এখনকার মতো এখানেই শেষ হলো।

0: প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নিবেদিতা লাহিড়ি। ভারত ও ব্রিটেনের মধ্যে স্বাক্ষরিত সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সিইটিএ আগামীকাল থেকে কার্যকর হবে। এই চুক্তির ফলে ব্রিটেনের বাজারে রপ্তানিযোগ্য প্রায় সব ভারতীয় পণ্যের ক্ষেত্রে কোনো শুল্ক লাগবে না। কৌশলগত অংশীদারিত্ব আরও মজবুত করা এবং দুদেশের সমৃদ্ধির লক্ষ্যে ভারত ও ব্রিটেনের সহযোগিতার প্রতিফলন হলো এই চুক্তি। হরমুজ প্রণালীতে সংযুক্ত আরব আমিরশাহীর পতাকাবাহী দুটি তেলবাহী ট্যাঙ্কারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ভারত আজ ইরানি দূতাবাসের উপপ্রধান মোহাম্মদ জাবাদ হোসেইনিকে তলব করেছে। এই হামলায় একজন ভারতীয় নাগরিক নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। নিউজিল্যান্ডের অকল্যান্ডে একটি অনুষ্ঠান চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গোমাংস উৎপাদনকারী দেশ হিসেবে দাবি করেছেন বলে সমাজ মাধ্যমে যে ভিডিও ছড়িয়ে পড়েছে তা ভুয়ো বলে জানিয়েছে সরকার। প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে এটি সম্পূর্ণ মিথ্যে এবং প্রধানমন্ত্রী এমন কোনো মন্তব্য করেনি। এমন বিভ্রান্তিকর বিষয়বস্তু থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক আজ তৃতীয় নমস্তে দিবস পালন করছে। 2023-এ ন্যাশনাল অ্যাকশন ফর মেকানাইজ স্যানিটেশন ইকোসিস্টেম প্রকল্প চালু হওয়ার 3 বছর পূর্তি উপলক্ষে মূল অনুষ্ঠানটি হচ্ছে পশ্চিমবঙ্গের রবীন্দ্র সদনে। পাশাপাশি সেখানেই আয়োজিত হচ্ছে দিব্য কলা মেলা। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এর উদ্বোধন করবেন। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী ডঃ বীরেন্দ্র কুমার এবং প্রতিমন্ত্রী রামদাস আঠাওয়ালে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। রথযাত্রার প্রাককালে আজ ওড়িশার পুরী হুগলির মাহেশসহ বিভিন্ন স্থানে ঐতিহ্য অনুযায়ী জগন্নাথ দেব বলভদ্র ও দেবী সুভদ্রার পবিত্র নবযৌবন উৎসব পালিত হচ্ছে। পক্ষকালব্যাপী আনাসারা বা অদর্শনের পরে জগন্নাথ দেব বলভদ্র ও দেবী সুভদ্রাকে আজ আবার দর্শন করা যাবে। সংবাদ এখানেই শেষ হল।
1: অনির রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছ ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: দেখো, জল ফোরিং খুঁজে পাবো কি পাবো না সেটা বলতে পারবো না, তবে যেটা কথা দিতে পারি যে যখন এই মঙ্গলবার সবে ছুটি টুটি কাটিয়ে সোমবারটা কোনো রকমে ঠেলে মঙ্গলবার অবধি এসছে, তারপর যেটা দিতে পারি সেটা হলো মানে বিকেলে ফেরার সময় অনেকখানি এন্টারটেনমেন্ট, কারণ ক্যাফে কলকাতা শুরু হয়ে গেছে আর ক্যাফে কলকাতায় রয়েছি আমি দেবারতীর সঙ্গে মধু।
3: একদম, আর আমি যেটা ভাবছিলাম যে জল ফোরিং দিতে পারি না পারি, সেখান থেকে মানে জল ফোরিং আমরা হয়ে যেতে পারি, মানে রাস্তায় যে পরিমাণ জল জমে রয়েছে, এত বড় বড় কাদা, কিরকম যে জল মানে ফোরিং না হয়ে জল পা থপ থপ করে যাচ্ছি, এটা অদ্ভুত সিচুয়েশন, ঠিক আছে, একটা মানে সাংঘাতিক মাত্রায় অদ্ভুত সিচুয়েশন। এবং সব থেকে বড় কথা, এই জন্য আমি আজকে আমার প্লে লিস্টের নামটা কি রেখেছি জানো তো,
2: কি কি কি
3: আজব তো, এবং আমার কিন্তু এটা জাস্ট ওয়েদারকে দেখে মনে হয়েছে আজব তো, কি আশ্চর্য একটা ওয়েদার, মানে বৃষ্টি যখন হচ্ছে একটু গরম কম, বৃষ্টির ফোঁটা বন্ধ হয়ে গেল প্রচণ্ড গরম, বৃষ্টি হচ্ছে না হবে বলে সকাল থেকে বসেছিল হঠাৎ করে হলো না, রোদ্দুর উঠে গেল, মানে তুমি চাও কি চাও কি, এরপরে কিন্তু এখন বৃষ্টির আপডেটও চলে এসেছে,
2: মানে এখন না যেটা সিচুয়েশন হয়েছে কি বলো তো, ওয়েদার আমাদের মতো কনফিউজড মিলেনিয়ালদের মতো হয়ে আছে।
3: এক্স্যাক্টলি,
2: কেন বলো তো, না পাচ্ছে জেনজি কোটায় পা ঢোকাতে, না পাচ্ছে তার আগের জেনারেশনে যেতে, মাঝখানে সেই অদ্ভুত স্যান্ডউইচের পিচকে যাওয়া টমেটোর মতো অবস্থা হয়েছে ওয়েদারের
3: একদম, আর নিজেদেরকে কিরকম মনে হয় যেটা অদ্ভুত মানে কাদা কাদা ব্যাপার স্যাপার না। তবে তোমাদের আপাতত এই সমস্ত কিছু বলে কাঁদাবো না আমরা, আমরা যেটা করতে পারি এই জলকাদার মধ্যে একটু সুন্দর বসন্তের বাতাস দিতে পারি।
2: হ্যাঁ, মানে আজকে ওয়েদারটা না এমন হয়ে রয়েছে, বৃষ্টি হয়তো এখন হচ্ছে না কলকাতা শহরে, তবে আশেপাশে বৃষ্টির আপডেট রয়েছে, তবে সেই আপডেট এক্ষণে দিচ্ছেন একটু বাদে দিচ্ছি, আর তার মাঝখানে ওয়েদারটা না অনেকটা সেই চলো তুমি আর আমি একটু গঙ্গার ধারে বসি ইরম টাইপের ওয়েদার, আর তার সঙ্গে অরিজিৎ সিং আর নিকিতা গান্ধী যদি একটু রোম্যান্টিক গান গায়, মাঝখানে আর কিছু না ঢুকতে নেই আমাদের কাউকে,
3: সত্যি তাই,
2: চলে যাই,
3: ব্যাস
2: টাটা।

0: समझ रहे हो, ये जगह सही नहीं है अर्जुन।
1: शुंचो कैफे कोलकाता, कैफे कोलकाता 107 FM रेनबो ते, कैफे कोलकाता, कैफे कोलकाता।
2: ভূত বাংলা সিনেমা সাউন্ডট্র্যাক থেকে এই গানটা শুনছিলাম এবং এখানে ভামিকার যে রোলটা সেটা কিন্তু আমাদের কম বেশি সবারই ভীষণ ভালো লেগেছে, খুব একটা মিষ্টি এবং সবশেষে এই যে একটা ভ্যানিশ হয়ে যাওয়ার ব্যাপার রয়েছে না, এটা আমার খানিকটা গানটা শুনতে শুনতে মনে হলো যে বৃষ্টিটাও খানিকটা বোধ হয় ভামিকাই হয়ে গেছে ভূত বাংলার শেষে গিয়ে একটা ভ্যানিশ হয়ে গেল। মানে আজকে তো বৃষ্টি পড়ার কথা ছিল আমি যতদূর জানি, মোটামুটি যা ফোকাস ছিল হঠাৎ করে ভ্যানিশ হয়ে গেল। কিন্তু এরকম কি কোনো আপডেট পাচ্ছ যে না সে আবার দেখা দেবে ওই ভামিকার আর কি ডাবল রোলের মতন করে?
3: না না না না, এই যে ভামিকা ওখান থেকে তো হাওয়া হয়ে গেছে, মানে কলকাতা শহর থেকে, তবে সব জায়গা থেকে যায়নি, ডাবল রোল রয়েছে। মানে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তার সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে 30-40 কিলোমিটার প্রতি বেগে। তবে এখানে না, একদমই এখানে না, সেটা হলো মালদা, বীরভূম, মুর্শিদাবাদের বেশ কিছু জায়গায় আগামী 1-2 ঘন্টার মধ্যে। সো একটা ইয়েলো ওয়ার্নিং তো এসেছে, যাদের কাছে বৃষ্টির এই গিফট এসেছে তারা প্লিজ এনজয় করো, ছাতা রাখো, ছাতার তলায় গুনগুন করে গান গাইতে গাইতে ঘোরো, তবে হ্যাঁ প্লিজ বজ্রবিদ্যুতের সময় গুনগুনটা যেন না হয়।
2: এক্স্যাক্টলি, তাই সেই সময় কিন্তু নিজেকে নিরাপদ জায়গায় রেখো, এটাই চাইবো। আর বাকি বৃষ্টির মরশুমে বৃষ্টি হবে এটাই খুব স্বাভাবিক, না হলেই বরঞ্চ সেটা অস্বাভাবিক হয়ে যাবে। তবে আপাতত আমরা এনজয় করতে পারি এবং সেই এনজয়মেন্টটা কিন্তু ক্যাফে কলকাতার আড্ডাতেও চলছে 9903653992 তে। তুমিও আসো, আর কিছুক্ষণের মধ্যেই কি নিয়ে সেটা হয় আমরা বলবো, তবে আপাতত তোমার জন্য রইল একটা গান 107 FM রেইনবো ক্যাফে কলকাতার আড্ডায়। আমি আরজে মধু,
3: আর আমি দেবারতি, আর অনুপ দত্ত তোমার সঙ্গে থাকলো অনেকখানি বৃষ্টি নিয়ে। এনজয়।

0: શું છો કેફે કોલકાતા, કેફે કોલકાતા 107 FM રેઇનબો તે કેફે કોલકાતા, કેફે કોલકાતા
1: ক্যাফে কলকাতার আড্ডা চলছে 9903653992। এবার তোমার এই আড্ডাতে মানে একটু অংশ টংশ নেওয়ার পালা, বুঝলে তো। কিন্তু তোমরা ভাবছো যে এই যে দুজনে মিলে এত বৃষ্টি বৃষ্টি করছি, বৃষ্টির মাঝে আমরা কি মানে কিভাবে আসব জল কাদা ঠিঙিয়ে, মানে ঠিক কিভাবে তোমাদের সঙ্গে আড্ডাটা দেবো, ও হও সেটাই এবার একটু তোমাদের বলি। কারণ এই মুহূর্তে যেটা আমরা মানে সিনেমা বা এন্টারটেনমেন্ট জায়গা থেকে যদি বলো, তাহলে সব থেকে হাইপ রয়েছে যে সৌরভ গাঙ্গুলিকে বেস করে তার বায়োপিক। এবং সেখানে কিন্তু রাজকুমারের একটা পোস্টার তিনি তার জন্মদিনে মানে সৌরভ গাঙ্গুলির জন্মদিনে দিন রিলিজ করেছে, সেটা নিয়ে সমালোচনার একটা সাংঘাতিক লেভেলের ঝড় উঠেছে। কারোর ভালো লেগেছে, কারোর ভালো লাগেনি। এখানে একটা বিষয় বলবার যে দেখো, বায়োপিক মানেই যে তাকে একেবারে তার মতনই দেখতে হবে এটা তো কোথাও বলে দেওয়া হয়নি। কিন্তু হ্যাঁ, মানে যেহেতু এত বড় একটা আইকন, তো সেই জায়গা থেকে আমরা একটু এক্সপেকটেশনটা রেখেছিলাম। কিন্তু কিন্তু কিন্তু এর মাঝখানে একটা বড় কিন্তু আছে, মানে আমি বলতে চাইছি যে তুমি হলে কি করতে।
2: হ্যাঁ মানে দেখো, এর জন্য তো প্রচুর টাকা লাগবে, হাতে কোটি কোটি টাকা থাকতে হবে, যেটা আমার আর মধু কারোর কাছে নেই। তাই আমরা শুধু ভাবতে পারি। আচ্ছা তুমি বলবে আমার কাছে নেই, ঠিক আছে, ভাবতে সমস্যা
1: এক্স্যাক্টলি,
2: ভাবার জন্য তো পয়সা লাগে না। তো ধরো তোমার হাতে কোটি কোটি টাকা রয়েছে, প্রচুর বাজেট, তুমি বানাচ্ছো মেসির বায়োপিক।
1: ও মাই গড,
2: শুনো, এখন ফিফা ওয়ার্ল্ড কাপ চলছে, এখন মেসি মেসি মেসি মেসি চারদিকে চলছে। হ্যাঁ, তো সেখানে যদি মেসির বায়োপিক বানানো হয়, তাহলে বলিউড বা টলিউড যেখানেই হোক, হলিউডটা আপাতত বাদ দিচ্ছি, বলিউড বা টলিউড থেকে তুমি কাকে নেবে মেসির চরিত্রে? এবং এমনি বলে দিলে হবে না যে একে নেব, কেন নেবে তার একটা কারণ থাকতে হবে, সেটা কিন্তু তোমাকে জানাতে হবে। তোমার ড্রিম কাস্টিং মেসির বায়োপিকে মেসির চরিত্রের জন্য কে হতে পারে সেটা তোমায় লিখে পাঠাতে হবে 9903653992 তে, এবং ঝটপট করে পাঠাতে হবে। কারণ মধু আর দেবারতি তোমাকে যেমন আড্ডার একটা ব্যবস্থা করে দিয়েছে, তার সঙ্গে গান ফানেরও একটা ব্যবস্থা তো রয়েছে, বুঝতেই পারছো।
1: হ্যাঁ, এই ভাবনা চিন্তাতে আমরা কিভাবে তোমাদের এন্ট্রি করতে বলছে বলতো, এই ড্রিম কাস্টিং এর ড্রিম ভাবনা চিন্তা
2: বলতো,
1: আহিস্তা আহিস্তা,
2: আচ্ছা আস্তে আস্তে।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: তুমি শুনছো ক্যাফে কলকাতার, সঙ্গে রয়েছে মধু আর দেবারতী। আর এই যে ধরো এখন কলকাতা শহরে তো বসে রয়েছি, তবে এখন যে পরিমাণে ধরো কোরিয়ান জিনিসপত্রের মানে কোরিয়ান সিনেমা হোক কোরিয়ান গানের ক্রেজ বেড়ে গেছে আমাদের সকলের মধ্যে, এখন কিন্তু কোরিয়ান ক্রেজ চলছে, মানে কে-পপ ক্রেজ, কে-ড্রামা ক্রেজ।
3: বড় কথা হচ্ছে মানে জেনজিদের, তুমি যদি স্পেশালি তারপরে যদি জেন আলফাকে দেখো, তারা না লিটারালি কোরিয়ান ব্যাপারটাতে সারাক্ষণ ডুবে থাকে। কোরিয়ান খেলনা, সফট টয়েস, চাবির রিং, মানে কি তাদের লাইফটা, মানে কোরিয়া কোরিয়া কোরিয়া, মানে আমার তো সবাইকেই ওই জন্য বলতে ইচ্ছা করে গড়িয়া গড়িয়া গড়িয়া কোরিয়া।
2: মানে আপাতত শুধুমাত্র যে একটা বয়স আটকে আছে তা কিন্তু নয়, মানে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ ফোরামে ভারতের প্রতিনিধিত্ব করবেন দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ডিরেক্টর ঋষভ চৌধুরী। আগামী 16 জুলাই দক্ষিণ কোরিয়ায় এটা শুরু হতে চলেছে আন্তর্জাতিক সম্মেলন, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতিপ্রাপ্ত। তো বিভিন্ন দেশের প্রতিনিধিরা সেখানে আসবেন এবং সেখানে আমাদের ভারত থেকে হেরিটেজ টয় ট্রেনের জন্য DHR এর প্রতিনিধিত্ব করবেন আমাদের ঋষভ চৌধুরী। এবং উনি বলেইছেন যে ওখানে গিয়ে উনি মূলত হিমালয়ান রেলওয়ের যে ইউনেস্কো হেরিটেজ ওয়ার্ল্ড যে স্বীকৃতি পাওয়া রয়েছে, আমাদের ইতিহাস, আমাদের যে পর্যটন, আমাদের ঐতিহ্য, সেইগুলো তুলে ধরবেন। এবং তাহলে কী হবে, বিশ্বের দরবারে আমাদের টয় ট্রেন, আমাদের দার্জিলিং সম্পর্কে আরও মানুষ জানতে পারবেন, তারা আসবেন, বিদেশিরা এখানে আসবেন। এইটা কিন্তু একটা আমাদের কাছে যেমন একদিকে ইকোনমিকভাবেও গ্রোথ, একদিকে আমাদের কালচারাল গ্রোথ, মানে কতভাবে বলতো আমরা মানে আমরা আরো বিশ্বের দরবারে আরো পৌঁছে যাব। আরো
3: একদমই বেশি। আর এই যে তুমি টয় ট্রেন বললে না, দার্জিলিং বললে, আমার চোখের সামনে একটা সিনারিও জাস্ট ভেসে উঠল।
2: কোনটা কোনটা কোনটা?
3: সেখানে মনে পড়ছে ওই যে একটু সুন্দর একটা কি কিউট মুখটা বাড়িয়ে সুন্দর হাওয়ার মধ্যে দিয়ে সাইফ আলী খানের জাস্ট ট্রেন থেকে মুখটা বেরোলো,
2: মানে থাক আমরা আর বললাম না, আমরা বরং ডাইরেক্ট কোচিক থেকে চলে যাই, ঠিক আছে।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: ট্রেন এসে কোন স্টেশনে দাঁড়িয়েছে মধু?
2: 107 FM রেইনবো কলকাতা।
1: একদম, আর আমরা দুই টিটি রয়েছে এখানে বসে, মধু আর দেবাবতী।
3: আমরা কি চেক করছি বলতো? আমরা চেক করছি 9903652992 হোয়াটসঅ্যাপ অথবা মেসেজ, কারণ তোমরা সেখানেই চেক ইন করছো।
1: হ্যাঁ, একদমই তাই। আর তার সঙ্গে মেসেজ করতে বলেছিলাম যে ধরো তোমার হাতে প্রচুর টাকা চলে এলো, কোটি কোটি টাকা, এবং তোমাকে অপশন দেওয়া হলো যে যেভাবে ধরো সৌরভ গাঙ্গুলির একটা বায়োপিক তৈরি হচ্ছে, রাজকুমার রাও করছে সেটা, তো একইভাবে যদি তোমার হাতে প্রচুর টাকা আসে এবং তোমাকে মেসির বায়োপিক বানাতে বলা হয়, তাহলে তুমি মেসির চরিত্রে তুমি কাকে নেবে এবং কেন নেবে, কেন নেবেটাও সেটা বলতে হবে কিন্তু। হ্যাঁ, সেটা লিখে পাঠাতে হবে 9903652992 তে। তবে তার আগে একটা মেসেজ এসেছে, হ্যাঁ পড়ি ওটা। ওটা এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। সেটা হলো, আর 20 মিনিটের মধ্যে তোমাদের ওখানেও ডুবাবে, একটু অপেক্ষা করো। এটা মানে বুঝতে পারছি এটা শাশানি কি আবের করা হচ্ছে
3: রে, মানে না না না এরকম বলো না, কারণ মোটামুটি ভাবে কালকে কলকাতায় বেশ কিছু অঞ্চলে কিন্তু সারারাত্রি বৃষ্টি বাদলা হয়েছে, আজকে সকালবেলাটা একটু বাঁচোয়া, নইলে কাল মানে গত কয়েকদিন যাবত ধরে মোটামুটি ভাবে ওই গর্তে টর্তে পড়ে গিয়ে আমার সারি সর্বনাশ ঘটতে থাকছেই। আমি এর বেশি আর কিছু চাইছি না, কিন্তু যেটা চাইছি 9903652992 তে তোমার মেসেজ, কারণ এই যে একটা বেশ মানে মেসির বায়োপিক বানাতে চলেছি আমরা আজকে ক্যাফে কলকাতার আড্ডায় বসে,
1: মেসি জানেও না
3: এক্স্যাক্টলি। তো এরকম মেসেজ কি পাই পেলে বলো তুমি, তখন তো খুব পড়ছিলে।
1: হ্যাঁ হ্যাঁ, সৌভিক ঢাকুরিয়া থেকে লিখেছে, তা অবশ্যই নেব রণবীর কাপুরকে, কারণ রণবীর কাপুর নিজে ফুটবল ভালোবাসে আর ধারণা আছে এই খেলা সম্বন্ধে, তাই জন্য ও নেবে।
3: আচ্ছা, রণবীর কাপুর হচ্ছে মেসি, ঠিক আছে। আমি না রণবীর কাপুরকে ওই মোটামুটি নিজের চোখে এবং মানুষ মানে আর কি পটে আমি এআই করার চেষ্টা করছি যে রণবীরকে মেসিতে।
1: আজকে গিয়ে আমরা এই আই করে একবার দেখবো সবকটা ক্যারেক্টারকে ফেলে কাকে ভালো লাগছে নাকি। ওকে, সুভাষ চক্রবর্তী উত্তর বাউলি থেকে লিখেছেন যে দেবারতী অ্যান্ড মধু গুড ইভিনিং, আপনাকেও জানাই গুড ইভিনিং। সেম লুক হওয়ায় টলিউডে জিতকে সিলেক্ট করব ফুটবলার মেসির বায়োপিক বানাতে।
3: ওহো,
1: এটা কিন্তু অন্যরকম বেশ। হ্যাঁ, এটা আমার ভাবনার বাইরে ছিল আর কি,
3: একদম।
1: আর আরেকজন জানিয়েছে, এবার আবার আমরা টলিউড থেকে বলিউডে যাব, সেটা হলো যে লালমোহন মাঝি লিখেছে জালাল সে বউবাজার হাওড়া থেকে, যে আমি মেসির বায়োপিক হিসেবে নিতে চাই হিরো জন এব্রাহামকে, কারণ জনের মাসল মেসির

0: মশলার সাথে মিলবে,
1: এইটা কিন্তু আমার ভাবনার সাথে মিলে গেছে, বুঝলে তো। মানে আমাকে যদি তুমি জিজ্ঞাসা করতে যে সিরিয়াসলি তুমি মেসির চরিত্রে কাকে চাইছো, আমি কিন্তু লিটারালি বলতাম জন। কিন্তু হ্যাঁ, সেটা কোন সময়ের জন জানো?
0: কোন সময়?
1: না, গানে শোনাবো, মনে করো।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: কন্ট্রোল লালবাজার থেকে সার্জেন্ট উৎপল দেবনাথ বলছি। এখনো পর্যন্ত শহর কলকাতায় যান চলাচল মোটামুটি সর্বত্রই স্বাভাবিক আছে, কোথাও কোনো বড় মিছিল মিটিং নেই। এটা একমাত্র জমায়েত চলছে আড়ার এভিনিউতে আছে, একটা বিশেষ রাজনৈতিক দলের দুটি ফ্ল্যাঙ্ক বন্ধ রাখা আছে, নর্দার্ন ফ্ল্যাঙ্ক দিয়ে আমরা ট্রাফিক চালাচ্ছি। আর এছাড়া কলেজ স্কোয়ারের সামনে একটা জমায়েত হবার কথা আছে, আশা রাখছি বাকি সময়টুকু শহর কলকাতায় যান চলাচল স্বাভাবিক থাকে। নমস্কার।
0: Jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump

0: হ্যাঁ, নাচানাচি তো হচ্ছে, কিন্তু সেটা হচ্ছেটা কোথায়?
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
0: নাচানাচি হচ্ছে এবং নাচানাচি হচ্ছে ক্যাফে কলকাতায়। মধু রয়েছে, দেবারতী রয়েছে, এরকম নাচানাচি যখন হচ্ছে আমরা কিন্তু চেয়ার ভাঙছি না, কথা দিচ্ছি।
2: একদমই তাই, এবং যেটা হচ্ছে এই মুহূর্তে সেটা হচ্ছে আমাদের মেসেজ বক্সটা উপচে পড়ছে লিটারালি।
0: টপিকটা আরেকবার বলে দিলাম,
2: কারণ হ্যাঁ টপিকটা হচ্ছে যে তোমার হাতে যদি কোটি টাকা থাকে, তাহলে তোমাকে যদি বলা হয় যে তুমি একটা মেসির বায়োপিক বানাও, তাহলে তুমি কাকে নেবে? মানে এই বলিউড বা টলিউড থেকে তুমি এক্স্যাক্টলি কাকে নেবে, সেটাই কিন্তু 9903653992 তে তোমার পাঠানোর কথা। আর এই মুহূর্তে আজকে যে রোদ উঠেছিল, সেই রোদটার সুব্যবহার করার জন্য কিন্তু একটা দারুণ ব্যাপার এই মুহূর্তে দেবারতীর কাছে।
0: একদমই তাই, ধরো এই যে বর্ষা, অঝোরে বৃষ্টির শব্দ, আর হেসেলে কিসের গন্ধ আসে বলতো? পাপড় ভাজার গন্ধ। আর এই রক্ত আসছেই আর কি। তো যদি ধরো বাড়িতেই আমরা ভাজতে পারি, কিরম একটা বেশ ভালো হয় না ব্যাপারটা?
2: দারুণ,
0: কিনতে হবে না। তবে পাপড় ভাজা নিয়ে তো কথা হবে, তবে পাপড় ভাজার ইতিহাস নিয়ে কিন্তু একটা ছোট্ট সুন্দর গল্প রয়েছে।
2: তাই কিরকম বলতো?
0: সময়টা হলো অনেকটা অনেকটা আগে, 1915 সালের কথা বলছি, তখন প্রথম বিশ্বযুদ্ধ চলছে। তো যুদ্ধের সময় যখন হরেক জিনিস তোমার স্টোর করা হচ্ছিল যুদ্ধযাত্রীদের জন্য, তখন টিনের পর টিন পাপড় জমা পড়েছিল। একটা সময় ছিল যখন দীর্ঘদিন ধরো বিদেশে থাকতে হলে ভারতীয়রা সবচেয়ে বেশি তিনটে খাবার নিত, কি বলতো?
2: একটা ডেফিনেটলি আম, আচ্ছা আর
0: এবং সামান্য ধরো ডাল ভাত হোক বা চা কফি, তুমি একটু পাপড় দিয়ে আরামসে তুমি ওর সঙ্গে এনজয় করে খেতে পারবে। আর খিচুড়ি তো রাজ্য টোক, এটা নিয়ে কোনো কথা হবে না। এবং পাপড়ে তোমার জিরে লঙ্কা ফোড়ন কতকেই রয়েছে। সো মানে খিচুড়ি আর পাপড় ভাজা, ভাত ডাল পাপড় ভাজা, পাপড় হলো আমাদের এখন হিরো। তবে হিরোর বেশ কিছু রেসিপি আছে,
2: এক্স্যাক্টলি, এবং সেই রেসিপিগুলো কিন্তু আবারও নিয়ে আসবো ফিরে। হ্যাঁ, তোমাকে এই রেসিপিগুলো জানতে গেলে সঙ্গে থাকতে হবে 107 FM রেইনবো ক্যাফে কলকাতার আড্ডা শুনতে হবে। আর এই আড্ডা নিয়ে রয়েছে আমি আরজে মধু, আমার সঙ্গে আরজে দেবারতী, আর তার মাঝখানে সুনিধি চৌহানও রয়েছে। কি বলছে

0: সুনিধি চৌহানের কণ্ঠে একটা সুন্দর গান তো শুনলাম, আর এরপর একটা সুন্দর গান অরিজিৎ সিং এর কণ্ঠেও শুনবো, এবং তারপরেই ঠিক 5:02 ফিরছি নে ক্যাফে কলকাতা মধু আর দেবারতি, তুমি কিন্তু কোথাও যেও না।
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: নিবেদিতা লাহিড়ী। সুপ্রিম কোর্ট ভোজশালা সংক্রান্ত বিরোধের দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে আজ থেকে এই মামলার দৈনিক ভিত্তিতে শুনানি করতে সম্মত হয়েছে। তবে ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ আবেদনকারীদের অন্তর্বর্তীকালীন আদেশের অনুরোধ প্রত্যাখ্যান করেছে। এর পরিবর্তে বেঞ্চ রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে যাতে তারা পৃথক একটি খোলা জায়গায় শুক্রবার দুপুর একটা থেকে বিকেল তিনটের মধ্যে নামাজ পড়ার ব্যবস্থা করতে পারে। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা যুব সমাজে দক্ষতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখতে পারে। হায়দ্রাবাদে আয়োজিত ব্রিক্স ট্রেড ইউনিয়ন ফোরাম সামিটে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার সময় তিনি সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষামূলক প্রকল্পের কথা তুলে ধরেন এবং স্কিল ইন্ডিয়া মিশনের আওতায় পরিচালিত বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, রেলের জন্য জমি অধিগ্রহণের সম্পূর্ণ প্রক্রিয়াটি তদারকি ও পরিচালনার জন্য রেলভূমি পোর্টাল চালু করা হবে। ভারতীয় রেলের আধুনিকীকরণের লক্ষ্যে গৃহীত বিভিন্ন সংস্কার কর্মসূচির বিনিময়ে নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে শ্রী বৈষ্ণব বলেন, রেল মন্ত্রক বেশ কিছু ক্ষেত্রে নানাবিধ সংস্কার করেছে। তিনি জানান, এখন থেকে কন্টেনারের মাধ্যমে সার পরিবহন করা যাবে। কেন্দ্র সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক আজ তৃতীয় নমস্তে দিবস পালন করছে। 2023-এ ন্যাশনাল অ্যাকশন ফর মেকানাইজ স্যানিটেশন ইকোসিস্টেম প্রকল্প চালু হওয়ায় তিন বছর পূর্তি উপলক্ষে মূল অনুষ্ঠানটি হচ্ছে পশ্চিমবঙ্গের রবীন্দ্র সদনে। পাশাপাশি সেখানেই আয়োজিত হচ্ছে দিব্যকলা মেলা। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এর উদ্বোধন করবেন। কেন্দ্র সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক আজ তৃতীয় নমস্তে দিবস পালন করছে। 2023-এ ন্যাশনাল অ্যাকশন ফর মেকানাইজ স্যানিটেশন ইকোসিস্টেম প্রকল্প চালু হওয়ার তিন বছর পূর্তি উপলক্ষে মূল অনুষ্ঠানটি হচ্ছে পশ্চিমবঙ্গের রবীন্দ্র সদনে। এফএম রেডিও প্রচার তরঙ্গে খবর এই মুহূর্তে এই পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছ 107 এফএম রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: एक प्रकार से पीएम जय अब गरीबों की जय बन गई है।

0: 107 FM Rainbow. Shat Shure Sharade. Shat Shure Sharade.
1: আমরা করতে করতে মানে দুটো সুইট হার্টস, মানে এখানে হার্টস হয়ে যাবে আর কি, সেরকম কিন্তু স্টুডিওতে এই মুহূর্তে বসে রয়েছি। কারণ আজকে আমাদের ক্যাফে কলকাতার আড্ডায় আমি আর জীবন ধর, আমার সঙ্গে দেবারতী রয়েছে। আর আমরা বেসিক্যালি আজকে যেটা নিয়ে কথা বলছিলাম, 9903652992, তোমার কাছে যদি কোটি কোটি টাকা থাকতো তাহলে তোমাকে যদি বলা হতো যে মেসির বায়োপিক তুমি বানাবে, কাকে নিতে বলিউড বা টলিউড থেকে মেসির বায়োপিকের জন্য তুমি কাকে চুজ করতে? এবং এই আড্ডাটা আমরা দিচ্ছিলাম সামনে রথের মেলা, রথের পাঁপড় খেতে খেতে।
2: আর যখন রথের পাঁপড়ের মানে পাঁপড়ের ইতিহাস নিয়ে

0: একটা ছোট্ট করে আড্ডা হলো, তারপরে একটা রেসিপি তেমন একটা হতে পারে মধু?
1: এক্স্যাক্টলি, মানে এটারই আমি অপেক্ষায় ছিলাম। কারণ কারণ যে রেসিপিটা দেবারতী এই মুহূর্তে তোমাদের দিতে চলেছে, আমি কিন্তু এই রেসিপির পাপড়টা এই যে একটা ছোট্ট ব্রেক টাইম পেলাম তখন কিন্তু আমি খেয়েছি, ঠিক আছে? মানে দেবারতী আমার জন্য বানিয়ে এনেছে।
0: ইয়েস, আর তার জন্য তোমাকেও এবারে রেসিপিটা শেয়ার করব, তবে একটু অপেক্ষা তো বানতে। পাপড় পাপড় পাপড় খাবো, আর পাপড় তোমাদের হাতে তুলে খাওয়াতে পারছি না, তো কি হয়েছে, নিজে বাড়িতে বানাও, আমি রেসিপিটা শেয়ার করতে পারি। সো তোমার আজকে যে পাপড়টা আজকে মধুকে খাইয়েছি সেটা হলো মশলাদার সাবুর পাপড়। কেমন লাগলো মধু?
1: দারুণ, জাস্ট দারুণ।
0: এটা বানানো কিন্তু খুব সহজ, জানো তো বন্ধু, মানে ইজি। মানে তোমার সাবু লাগবে 150 গ্রাম মতো, জল লাগবে হাফ লিটার মতো লাগবে, বিট নুন লাগবে স্বাদ অনুযায়ী, কালো জিরে 1 চা চামচ, শুকনো লঙ্কা কুচো লাগবে যত তুমি ঝাল খাবে সেই অনুযায়ী, আমি যেমন ঝালটা কমই রেখেছিলাম, ভাজা জিরে গুঁড়ো লাগবে 1 চা চামচ, সাদা তিল লাগবে 1 চা চামচ, আর কালো তিল লাগবে 1 চা চামচ, আর তোমার ভাজার জন্য সাদা তিল লাগবে। তো খুব ইজিলি তুমি বানিয়ে ফেলতে পারবে। সাবুদানা ভালো করে ধোবে, তারপর ঘন্টা চারেক জলে ভিজিয়ে রাখবে, তারপর সাবুদানা থেকে সবটুকু জল ভালো করে ঝরিয়ে নেবে, ঠিক আছে? ঝরিয়ে মোটামুটি ওই ধরো হাফ লিটার জলে ফুটিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত সাবুদানা একদম তোমার ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে, দেখবে একদম স্বচ্ছ হয়ে গেছে।
1: আচ্ছা,
0: তারপর গ্যাসটা বন্ধ করে বিট নুন আর বাকি সব মশলা সাবুর সাথে মিশিয়ে নেবে, একটা বড় থালা বা ট্রে নেবে, তার উপরে অল্প অল্প সাদা তেল মাখিয়ে নেবে, এরপর অল্প অল্প করে সাবুর ব্যাটারটা হাতের পিছন দিক দিয়ে ঘুরিয়ে পাতলা পাতলা করে ছড়িয়ে দেবে। এই যে থালা বা ট্রে কড়া রোদে তুমি রেখে শুকিয়ে নেবে, ঠিক আছে? তুমি যদি শুকিয়ে নাও তাহলে মশলাদার পাপড় কাঁচা অবস্থায় তৈরি হলো। এবার তুমি যখন বানাবে তখন তুমি ভেজে নেবে।
1: বাহ দারুণ, মানে এই যে আমি এতটা রেসিপি এত মনোযোগ সহকারে শুনলাম, তারপর আমি আরো একটাই কথা বলতে চাই, পরের দিন যখন আবারও আমাদের এরকম FM রেইনবো স্টুডিওতে আড্ডা বসবে দেবারতী, আরো একবার তুমি কিন্তু বানিয়ে নেবে।
0: এবার তো আমি মধুরা দেখাবো, কারণ রেসিপি তো শেয়ার হয়ে গেছে, এবার মধু বানাবে। আর ততক্ষণ তুমি শ্রেয়া ঘোষালের কণ্ঠে বরং একটু রান্না বান্না কানে কানে শোনো।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: তুমি শুনছো 107 FM রেইনবো, তো ক্যাফে কলকাতা রয়েছে দেবারতীর সঙ্গে মধু। আর এই যে এত সুন্দর একটা পাঁপড়ের রেসিপি শেয়ার করলাম, তারপর আবার তোমার মেসেজ।

0: আর টিং টিং করে যে মেসেজ আসছে সেটাও আমাদের কাছে কিন্তু এই বাম্পারের টেস্টের মতনই, বুঝলে তো?
1: একদমই তাই। আর জিজ্ঞাসা করেছি যে ধরো তোমাকে যদি অপশন দাও, অপশন না, তোমার হাতে প্রচুর টাকা আছে এবং তোমাকে বলা হয়েছে যে তুমি মেসির বায়োপিক বানাবে, তো কোন হিরোকে নেবে বলিউড বা টলিউডের, মেসির চরিত্র তুমি কাকে বেছে নেবে এবং কেন, সেটা 9903653992 তোমাকে লিখে পাঠাতে বলেছে। এবং এত মেসেজ এসছে, এবার না পড়লে মধু আর আমি দুজনে যা ঝাড়টা খাবো, কি দরকার। আচ্ছা, রজত বিশ্বাস লিখেছে বানপুর নদিয়া থেকে, আমি বেছে নেবো রণবীর কাপুরকে, লুকের সাথে তো পারফেক্ট, তাছাড়া তার অভিনয়ের মধ্যে যে শান্ত ভাব ফুটে ওঠে তা ভালো মানাবে, আমার মনে হয় তিনি সব দিক থেকে পারফেক্ট।
0: ওকে, আর আর
1: আরো আরো প্রচুর আছে। এই রণবীর কাপুরও তো দেখছি, আমার মনে হচ্ছে পোল করলে ভালো হতো, কাজে দিত।
0: এক্স্যাক্টলি,
1: এখানে রণবীর কাপুরকে বেছে নিচ্ছে বিদ্যুৎ ভৌমিক ও উদয় নারায়ণপুর হাওড়া থেকে। মানে আমি তো মনে হচ্ছে একবার রণবীর কাপুরের কাছে মেসেজ টেসেজ করি নাকি আমরা।
0: সত্যি তাই, মানে আমরা একটা প্রেস মানে প্রস্তাব আর কি রাখতেই পারি যে প্লিজ রণবীর কাপুর মিসির বায়োপিক করুক।
1: হ্যাঁ সত্যি তাই। রিমঝিম বৃষ্টির মন রাঙানো বৈকালিক শুভেচ্ছা জানালাম, যে মুহূর্তে হোয়াটসঅ্যাপ লিখছি সেই সময় ও আচ্ছা বৃষ্টি হচ্ছে, রিমঝিম করে বৃষ্টি হচ্ছে, শুনছি ক্যাফে কলকাতা, বৃষ্টির মনোরম দৃশ্য উপভোগ করতে করতে খুব ভালো লাগছে দেবারতী দিদি ও মধুরিমা দিদির উপস্থাপনায় ক্যাফে কলকাতা। থ্যাংক ইউ, এইটার জন্য অপেক্ষা করি আমরা। এবার বিষয় বলি, আমার কাছে টাকা এলে আমি মেসির ভূমিকায় দেবকে নেব, কারণ দেব সেই শিল্পী যাকে দিয়ে সব রকম চরিত্রের অভিনয় করানো যায়।
0: এটা ঠিক, একদম।
1: দেবকে যেমন খুশি সাজানো খুবই সহজ, দেবের মতো শিল্পী টলিউডে বিরল। এই মুহূর্তে আমাদের এখানে প্রবল বৃষ্টি শুরু হয়েছে মাধাই দাস বহরু ঘোষপাড়া থেকে।
0: এক্স্যাক্টলি, এইটা আমার খানিকটা আমি মানে বলতে পারি যে মানে দেব কিন্তু সত্যি মানে যেভাবে নিজেকে বর্তমানে ভেঙে চুড়ে নানান রকম চরিত্র অভিনয় করার চেষ্টা করছেন সেটা বেশ ভালো।
1: হ্যাঁ একদমই তাই। পরের মেসেজটা পড়ি, এখানেও কিন্তু দেবের কথাই বলেছে, গুড ইভিনিং আজ ফ্রেন্ডস মধু অ্যান্ড দেবারতী, আমি মেসির বায়োপিকে অপশন দেব। আচ্ছা দুটো অপশন দিয়েছে, একজন টম ক্রুজ, আমিও একমত, ও অন্যজন হলো দেব, কারণ দুজনই ভালো অভিনেতা ও স্পোর্টসম্যানের রোল অভিনয় করে। এবং তার সঙ্গে আমি বেশ আর একটাও পেয়েছিলাম, তারে খুঁজি খুঁজি খুঁজে না পাই।
0: কাকে পেয়েছিল বলো তো?
1: আমি খুঁজে পেয়েছিলাম শাহিদ কাপুরকে, এবং মেসেজটা পড়ে আমার মনেও হয়েছিল মানে এক সময় যে চকলেট বয় শাহিদকে আমি পছন্দ করতাম, ইভেন ধরো এখনো শাহিদও কিন্তু একদম মানে অন্যরকম ক্যারেক্টার হয়েছে, মেসির ভূমিকা পারফেক্ট। তোমার মেসেজটা আমি খুঁজে পাচ্ছি না যে লিখেছিলে, পরে পেলে আমি আর একবার অবশ্যই পড়ব।
0: একদমই তাই। আর আপাতত হ্যাঁ, মানে এই যে তুমি শাহিদ বললে না, আমি আর একদম সাজিয়ে রেখেছি বুঝলে তো, এই মুহূর্তে শাহিদ কাপুর বললেই ককটেল টু মাথায় আসে। ককটেল টু মানে জাস্ট টাইম টু নিউ টিউন।
2: এফএম রেনবোতে রেনবো নিউ টিউন।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: মাসুকা শুনতে শুনতে একদম মাসুকাকে সঙ্গে নিয়ে ছাতের তলা বৃষ্টিতে হেঁটে যাচ্ছ, না বলতে হবে না নাম যে কি হেঁটে যাচ্ছ, কি দরকার, বাড়ির লোক জানতে পারলে বহুত মারবে। আপাতত তুমি শুনছো ক্যাফে কলকাতা, মধু আর দেবারতির সঙ্গে। আর মেসির বায়োপিক বানালে মেসির ক্যারেক্টারে মেসির চরিত্র তুমি কাকে নেবে, কেন নেবে সেটা লিখে পাঠাতে বলা হয়েছিল, এবং এই মেসেজগুলো এবার না পড়লে উদম আমরা খাবো।
2: একদমই তাই। আর এই মুহূর্তে উত্তম দালাল খড়সড়াই বেগমপুর হুগলি থেকে লিখছেন, বলছেন, প্রিয় মধুরিমা ও দেবারতী দিদিভাই, মেসির চরিত্রে আমি চুজ করতাম অক্ষয় কুমারকে। আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা সহ। কারণটাও উনি বলেছেন, উনি বলছেন যে অক্ষয় কুমারের মুখের সঙ্গে মেসির মুখের কিছুটা আদল খুঁজে পাচ্ছি,
1: হয়তো ছোটবেলা।
2: আর লম্পজম্প ফুটবল খেলায় অক্ষয় কুমার খারাপ করবে না। এরপরে আচ্ছা, মনোজ বাজপেয়ীর দিকে দিয়ে মুভিটা করালে পুরো টাকা ভসুল হয়ে যাবে। পীযূষ কর্মকার ঠাকুরপুকুর পল্লীমঙ্গল থেকে, অ্যাকচুয়ালি মনোজ বাজপেয়ীকেও যদি এই বলা হয় উনিও বোধ হয় আর সাইন করবেন না।
1: না উনি না, আমি ভাবছি এটা পুরো আউট অফ দ্য সিলেবাস হয়ে গেছে যে মনোজ বাজপেয়ী করবে আর কি।
2: আচ্ছা, এর পরের মেসেজটা, এক কাদামাখা দিনে অদ্ভুত এক টপিক, সিনেমা বানালে তো আর একজন থাকে না, থাকে আরও অনেকে, ফলে দেড় দশক ধরে মেসির ফুটবলের অনেক মুহূর্তের সঙ্গে যারা যুক্ত ছিল সবার একটা আনুমানিক তালিকা দিলাম। বেশ, মেসি হচ্ছে ঋষি কৌশিক। ওকে
1: ওকে, ভালো মানাবে কিন্তু।
2: হ্যাঁ আচ্ছা, এর সাথে
1: তারপর রয়েছে পেপ গুয়ার্দিওলা, অনুপম খের, ইনিয়েস্তার হলো রণবীর সিং, নেইমার চঙ্কির পান্ডে, ম্যাকালিস্টার হলো অক্ষয় খান্না, আচ্ছা পুয়োল হলো জনি লিভার, হ্যাঁ মেসির বাবা ম্যানেজার
2: রঞ্জিত, রঞ্জিত মল্লিক, আচ্ছা
1: রঞ্জিত,
2: রঞ্জিত মল্লিক, আমি রঞ্জিত মানে রঞ্জিতে চলে গেছিলাম। হ্যাঁ
1: মেসির বউ কোয়েল মল্লিক, আমি খালি ইমাজিনেশনটা ভাবছি। আর সার্জিও র‍্যামোস হলো টোটা রায়চৌধুরী, ফিট মানুষ। আর বাস্তিয়ান সোয়ানস্টাইগার হলো মাধবন। ওকে, একদমই তাই, ক্যামিওটা আমি বললাম না, থাক ইতি থাক, নাম বললে মেসির ভক্তদের থেকে মার খেতে পারি
2: না। মানে এই যে একটা মোটামুটি আমরা কাস্ট পেলাম, এই স্টার কাস্ট কিন্তু বেশ ভালো লাগলো, একটু অন্যরকম স্বাদের অন্যরকম ফ্লেভারের অনেক জনকে আমরা খুঁজে পেলাম, এবং আমরা যদি এই প্রত্যেকটা ক্যারেক্টারকে একটু ভালো করে বসিয়ে স্টার কাস্টের সঙ্গে মেলাই তাহলে বেশ খুব একটা যে মন্দ লাগবে ব্যাপারটা তা নয়। মানে তোমরাই ভাবো যে এরকম একটা বাজেট নিয়ে যদি মেসি সিনেমা বানাতে পারো অন্তত প্রস্তাবটা রেখেই ফেলো, বুঝলে তো?
1: একদম। আর তুমি যদি টাকা পয়সা দেখো ব্যবস্থা করো, তুমি বানিয়ে ফেলো, আমরা প্রচারটা করে দিতে পারি।
2: একদম। এরপরে আরও একটা মেসেজ চলে এসেছে ব্যারাকপুর থেকে, সুমিত সেন বলছেন, মেসির ভূমিকাতে যিশু সেনগুপ্তকে বেশ মানায়।
1: এই যিশু সেনগুপ্ত কিন্তু খুব ভালো ফুটবল খেলেও আমি যতদূর জানি, ও ক্রিকেট ভালো খেলে, সরি সরি,
2: না
1: ফুটবলটাও ভালো খেলে। হ্যাঁ
2: হ্যাঁ, উৎপল মাইতি বিহার দেখে লিখছেন, হাই দেবারতী দি, মধু দি, ভাগ মিল্কা ভাগ সিনেমার নায়ক ফারহান আখতার একদম পারফেক্ট হবে মেসির বায়োপিকের জন্য।
1: ফাটাফাটি
2: আরো মেসেজ রয়েছে, তবে এই মেসেজের ঘন্টাটা কিন্তু প্রায় শেষও হতে চলেছে, বুঝলে তো? তাই যেতে যেতে আপাতত আরো আমরা পরে ছড়া কাটিং নিয়ে ফিরে আসবো। হ্যাঁ, তোমার যে মেসেজগুলো এখনো ভাবছো আমার মেসেজ তো এখনো পড়া হলো না, আরে বাবা আছে আছে, ছড়া কাটিং এখনো সময় রয়েছে। তবে আপাতত একটা গান রাখছি তোমার জন্য, শুনতে থাকো, সঙ্গে থাকো 107 FM রেইনবো, ক্যাফে কলকাতা, রাজা, ফিরছি তোমার মেসেজ নিয়ে একটু পরে।
1: আর এত সুন্দর সুন্দর ফাটাফাটি মেসেজের পর এই গানটাই একমাত্র আমি তোমার জন্য সাজেস্ট করতে পারি, কারণ ফাটাফাটি

0: 나네 막 확 투.
1: 춘초 107 FM 레인보우 샷츄리 샤라리 샷츄리 샤라리.
2: Yes, তুমি শুনছো ক্যাফে কলকাতা। আর যতই বলুক আর কি ফাটাফাটি ফাটাফাটি কি শুধু গান লাগে, ফাটাফাটি আমি জানি ক্যাফে কলকাতাও লাগে যখন মধু আর দেবারতী রয়েছে, ফাটাফাটি লাগতে বাধ্য
3: একদম। আর সেই ফাটাফাটির সাথে যে ফাটাফাটি মেসেজটা আমার হাতে এই মুহূর্তে রয়েছে সেটা একবার পড়ি।
2: ভালো,
3: গুড ইভিনিং দুই দিদি ভাই, আমি অরূপ ভট্টাচার্য, বাড়ি বহরমপুর মুর্শিদাবাদ। আমার কাছে যদি কোটি কোটি টাকা থাকতো এবং আমাকে যদি লিওনেল মেসির বায়োপিক বানানোর সুযোগ দেওয়া হতো, তাহলে আমি ছবিটির নাম রাখতাম দ্য আনটোল্ড স্টোরি অফ দ্য লেফট ফুট। আমার নামটা ভারী ভালো লাগলো,
2: খুবই সুন্দর।
3: মেসির জীবনের দুটো অধ্যায়কে ফুটিয়ে তুলতে আমি দুজন ভারতীয় অভিনেতাকে বেছে নিতাম। 13-23 বছর বয়সের তরুণ মেসির চরিত্রে আমি ঈশান খাট্টারকে নিতাম।
2: ওকে,
3: কারণ তার মধ্যে রয়েছে তরুণ মেসির এনার্জি, চপলতা ও আবেগকে ফুটিয়ে তোলার ক্ষমতা। আর 30 বছর পরের পরিণত বিশ্বজয়ী মেসির চরিত্রে আমি বিক্রান্ত মেসিকে বেছে নিতাম। অসাধারণ, অসাধারণ।
2: বিক্রান্ত মেসি কিন্তু অসাধারণ একজন কাস্টিং হতো।
3: তার শান্ত সংযত অভিব্যক্তি, চোখের ভাষা এবং অসাধারণ অভিনয় দক্ষতা মেসির ব্যক্তিত্বের সঙ্গে দারুণভাবে মানিয়ে যাবে বলে আমার বিশ্বাস। এই ছবি শুধু একজন ফুটবলারের গল্প হবে না, এটি হবে স্বপ্ন, সংগ্রাম, ত্যাগ, পরিবার এবং বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের হয়ে ওঠার একটা অনুপ্রেরণার যাত্রা।
2: আমি নামটা আরেকবার জানতে চাই।
3: নামটা ছিল হচ্ছে অরূপ ভট্টাচার্য, বহরমপুর মুর্শিদাবাদ থেকে।
2: অরূপ, আপনি কিন্তু অসাধারণ লিখেছেন, আপনি যেভাবে প্ল্যানিং করেছেন আমার মাঝে।
3: মানে আমি ভিজুয়ালাইজেশনটা পুরো করতে পারলাম। যাই হোক, আরো একটা মেসেজ রয়েছে। নারায়ণ বিশ্বাস কাঠিয়ার বিহার থেকে লিখছেন, তিনি বলছেন যে আই থিঙ্ক ঋত্বিক রোশনকে এই রোলটা দিলে খারাপ হতো না। ইয়েস,
2: এটা আমি মধুকে বলেছিলাম। হ্যাঁ, তো মোটামুটি যা কাস্টিং পেয়েছি এর জন্য কোটি কোটি টাকাই লাগবে
3: সত্যি। আর এই যে আমরা আজকে টপিকটা নিয়ে কথা বলছিলাম তোমার সঙ্গে ক্যাফে কলকাতার, একটা একদম শেষ মেসেজটা পড়ছি, কারণ এরপরেই শুরু হয়ে যাবে ছড়া কাটিং, তো স্টে টিউনড। রূপকুমার হাওড়া থেকে লিখছেন যে আমি কাঞ্চনদাকে নেব, কারণ উনি তীরের মতো দৌড়তে পারেন, তার সঙ্গে শরীরটাও বেশ মানাবে, মাঠ জুড়ে খেলবে এটা আমার বিশ্বাস।
2: ফাটাফাটি সব উত্তর এসছে, এবং মেসির বায়োপিক হোক না হোক আমি যা যা সাজেশন মেসেজ এসছে মেসির কাছে নিয়ে যাব আর কি, যে এবার বায়োপিকটা তৈরি হবে।
3: আর শেষ মেসেজ বদলার পরেও আরও একটা মেসেজ জাস্ট পড়ে নিতে চাইছি। বৈশাখী লিখছেন, শুভ বিকেল দুই দিদি ভাই, মেসির বায়োপিকে অভিনয় করবে টোটা রায়চৌধুরী। আমি দেবারতী, তোমরা সবাই যারা শুনছো, আর হার্ডিসন একসাথে কি বলছে।

0: 107 FM Rainbow. Shot Shure Sharade. Shot Shure Sharade.
1: Chora Cutting. Chora Cutting. Chora Cutting.
2: আমরা খুব নিরীহ মানুষ, আমরা ম্যাক্সিমাম সবজিটুকু কাটি, এরপরে কাটাকুটিতে বেশি নেই, আর যেটা কাটি ছড়া কাটি, মানে একটা শিল্পভিত্তিক কাটাকুটি।
3: একদমই তাই, আর সেই কাটাকুটিতেই কিন্তু 9903653992 নিয়ে তোমাকে এন্ট্রি করতে হবে, বুঝলে তো?
2: ইয়েস, মানে এই যে নাম্বারটা মধু এক্ষুনি বললো 9903653992, এই নম্বরে তুমি দুটো লাইন অ্যাড করে, মানে আমরা দুটো লাইন তোমায় দেবো, তারপরে দু লাইন কি ম্যাক্সিমাম প্লিজ চার লাইন, হ্যাঁ এর বেশি না, কারণ যদি রচনা বলে হয়ে যায় মধু আর দেবরাতে দুজনে চাপা পড়ে যাবে। তো দু কি চার লাইন অ্যাড করে তুমি তারপর লিখে পাঠাতে পারো তোমার ছড়াটা। আর দেখো, কলকাতা শহরে বৃষ্টি হচ্ছে না তো কি হচ্ছে, আশেপাশে তো বৃষ্টি হচ্ছে আর আমরা সর্বত্র রয়েছি, তাই আজকে ছড়া কাটিং এর দুটো লাইন হলো বৃষ্টির জলে চিটপটাং, গরম লুচি আর আলুর দম।
3: খিদে পেয়ে গেল, কিন্তু এই খিদেটাকে আরো বেশি বাড়িয়ে দিতে হবে তোমার মানে মেসেজগুলোর মধ্যে দিয়ে, বুঝলে?

0: ও আরো একবার দেবারুতি,
1: ইয়াস, বৃষ্টির জলে চিত পটাং, গরম লুচি আর আলুর দম, আর এই দুটো লাইনের পরেই তুমি আরো দু লাইন কি চার লাইন অ্যাড করে তাড়াতাড়ি লিখে পাঠো 9903653992 তে। আর আজকে তোমার জন্য পরপর তিনটে গান থাকছে, মানে তিন একে তিন গানের হ্যাট্রিকে কে থাকছে আজকে?
0: বেনি দয়াল।
1: ইয়াস, বেনি দয়াল থাকছে পরপর তিনটে গান, আর এই তিনটে গানের মধ্যে কিন্তু আমি আর মধু, মানে দেবারুতি আর মধু লাইভে আসছে আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল 107FM রেইনবো কলকাতায়। তো স্টে টিউনড, আর তার সঙ্গে চোখে থাকুক আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল 107FM রেইনবো কলকাতা।
2: FM রেইনবোতে

0: 107 FM Rainbow. Shot Shure Sharadi. Shot Shure Sharadi.
1: Chora Cutting. Chora Cutting. Chora Cutting.
2: 107 FM রেইনবোতে চলছে ক্যাফে কলকাতা, আর মধু আর দেবারতী এখন রয়েছি তোমার সঙ্গে। আর এতক্ষণ কিন্তু আমরা তিনকে তিন গানের হ্যাট্রিকের মাঝখানে যেমন আমরা লাইভে গান শোনাচ্ছিলাম, মানে অন এয়ার গান চলছিল, তেমন আমরা লাইভ এসেছিলাম 107 FM রেইনবো কলকাতা আমাদের ইনস্টা হ্যান্ডেলে।
3: না, সেখানে আমরা গান টান গাইনি।
2: না না, আমরা গান গাইলে এখন সবাই চলে যাবে। যাই হোক, তো ওটা যদি মিস করে থাকো ডোন্ট ওয়ারি, ওটা কিন্তু শেয়ার করা হয়েছে, তোমরা দেখতেই পারো আমাদের লাইভটা। আর ছড়া কাটিংয়ে যে দুটো লাইন দিয়েছিলাম সেটা হলো, বৃষ্টির জলে চিৎপটাং, গরম লুচি আর আলুদম, আমার খিদে পেয়ে গেছে।
3: আহারে, খিদেটাকে একটু বাড়িয়ে দিয়েছে বুঝলে তো। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে তিনি লিখছেন যে, বৃষ্টির জলে চিটপটাং, গরম লুচি আর আলুর দম, তবু মন থেকে চাই বৃষ্টি ঝরুক ঝমঝম।
2: বাহ বাহ বাহ বাহ, অসাধারণ অসাধারণ।
3: এরপর আচ্ছা, এরপরে এটা রথের মেলার প্রসঙ্গে শর্মিষ্ঠা মুখার্জি সাঁকরাইল হাওড়া থেকে তিনি বলছেন যে, চপ মুড়ি পাঁপড় ভাজা জিলিপি জমে যাবে বৃষ্টির দিনে রথের মেলাতে। একদম
2: একদম তাই। আর এই বৃষ্টি, রথের মেলা, রথ টানা, পাঁপড় ভাজা, উফ, মানে আমরা সারাক্ষণ আমরা 12 মাসে 13 পার্বণ লেগেই আছে
3: সিরিয়াসলি। আর এরকমের মধ্যে যদি ছড়াকাটিং এর বৃষ্টির জলে চিটপটাং, লুচি আর আলুরদম হয়, তখন ব্যারাকপুর ঘুষিপাড়া থেকে সুমিত সেন লিখছেন, নূপুর বাজছে ছমছম।
2: বাহ বাহ বাহ, এইরকম সুন্দর সুন্দর সব মেসেজ আসছে, এবং ছড়াকাটিংয়ে তুমিও কিন্তু মেসেজ করতে থাকো। এবং তার সঙ্গে আমরা তো ট্রেনে করে ঘুরতে গেছিলামই, তো এই যে ঘোরাঘুরি হয়, এবং ঘোরাঘুরির মধ্যে যেটা সবচেয়ে ভাল লাগে কি জানো তো, ভাল লাগে যখন আমরা একটু রোম্যান্টিক গান কানে চলে, তখন মনে হয় যে সত্যি একটা লং ড্রাইভ হতেই পারে, তাই না?
3: একদমই তাই। তবে এই লং ড্রাইভে আপাতত তুমি একটু কাটিয়ে আবারও কিন্তু 6:02 আমাদের সঙ্গে ফিরে এসো, শুনতে থাকো 107 FM রেইনবো ক্যাফে কলকাতা, বিদার্জ মধুবন আর যে দেবারতী।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতির ওপর তারা প্রতিনিয়ত নজর রাখছে বলে নতুন দিল্লি জানিয়েছে। হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে জাহাজ চলাচল ও অবাধ বাণিজ্য পরিষেবা বজায় রাখার আহ্বান জানিয়েছে ভারত। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল বলেন, বিশ্বজুড়ে মানুষের অর্থনৈতিক ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন দিল্লিতে ইরানকে তাদের উদ্বেগের কথা জানিয়েছে এবং যা ঘটেছে তার তীব্র নিন্দা করেছে। সুপ্রিম কোর্ট ভোজশালা সংক্রান্ত বিরোধের দ্রুত নিষ্পত্তির

0: পক্ষে আজ থেকে এই মামলার দৈনিক ভিত্তিতে শুনানি করতে সম্মত হয়েছে। তবে প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ আবেদনকারীদের অন্তর্বর্তীকালীন আদেশের অনুরোধ প্রত্যাখ্যান করেছে। এর পরিবর্তে বেঞ্চ রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে যাতে তারা পৃথক একটি খোলা জায়গায় মুসলমানদের জন্য শুক্রবার দুপুর একটা থেকে বিকেল তিনটের মধ্যে নামাজ পড়ার ব্যবস্থা করে। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা যুব সমাজের দক্ষতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখতে পারে। হায়দ্রাবাদে আয়োজিত ব্রিক্স ট্রেড ইউনিয়ন ফোরাম সামিটে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার সময় তিনি সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষামূলক প্রকল্পের কথা তুলে ধরেন এবং স্কিল ইন্ডিয়া মিশনের আওতায় পরিচালিত বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, রেলের জন্য জমি অধিগ্রহণের সম্পূর্ণ প্রক্রিয়াটি তদারকি ও পরিচালনার জন্য রেল ভূমি পোর্টাল চালু করা হবে। ভারতীয় রেলের আধুনিকীকরণের লক্ষ্যে গৃহীত বিভিন্ন সংস্কার কর্মসূচির বিষয়ে নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে শ্রী বৈষ্ণব বলেন, রেলমন্ত্রক বেশ কিছু ক্ষেত্রে নানাবিধ সংস্কার করেছে। পাকিস্তানের খাইবার পাখতানখোয়া প্রদেশে ভারী বৃষ্টির জেরে মাটির বাড়ির ছাদ চাপা পড়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 11, আহত আরও 12 জন। কোহাট জেলার মালাজিং গ্রামে গতরাতে এই ঘটনা ঘটে। ইউরোপিয়ান ওপেন জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে মেয়েদের অনূর্ধ্ব 13 বিভাগে ভারতের দিব্যাংশী জৈন চ্যাম্পিয়ন হয়েছে। জার্মানির হামবার্গে একটি সোনা ও দুটি ব্রোঞ্জ সহ ভারত এই প্রতিযোগিতায় মোট 3টি পদক পেয়েছে। এই মুহূর্তের খবর এই পর্যন্ত।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: vida. Matal agun ranga agun meshae abire. Luko churir emon khela kothay.
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
2: আমি বলছি, আমি বলছি, তুমি কোথায় মনের চাবিটা পাবে? কোথায় বলো তো,
3: কোথায় বলো তো,
2: কোথায়? 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ওখানেই তো তোমার মনের সেই ছোট্ট চাবিটা রেখে দেওয়া রয়েছে, যেখানে আর কি দরজা খুললেই পাবে এন্টারটেইনমেন্ট, এন্টারটেইনমেন্ট আর এন্টারটেইনমেন্ট। কারণ মধু আর দেবারতী রয়েছে স্টুডিও ক্লকে, এখন 6:52। আমরা একদম শেষ ঘন্টায় পৌঁছে গেছি ক্যাফে কলকাতা, তবে শেষ তো শুরুরই একটা অংশ
3: একদম। মানে এই যে বৃষ্টি হচ্ছিল না বলে আমরা শুরু করেছিলাম, আমাদের শেষটা একটু বদলে গেছে, বুঝলে তো?
2: ইয়েস
3: ইয়েস, কারণ এই মুহূর্তে আমরা যে ওয়েদার আপডেট পাচ্ছি তাতেই কিন্তু দেখা যাচ্ছে যে মোটামুটি আগামী 1-2 ঘন্টার মধ্যে লাইট টু মডারেট, মানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং সেটা কোথায়? সেটা হচ্ছে সাউথ চব্বিশ পরগনার কিছু জায়গায়, কলকাতার কিছু জায়গায় এবং হাওড়ার কিছু জায়গায়। আর সাউথ চব্বিশ পরগনার ওখানে কিন্তু 30-40 কিলোমিটার বেগে হাওয়া বয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। আর হালকা থেকে এই মাঝারি বৃষ্টিটাকে একটু এনজয় করো, কারণ আজকে সারাদিনে মোটামুটি কলকাতায় তো সেইভাবে বৃষ্টির দেখা মেলেনি, তাই আপাতত একটু বৃষ্টি হলে ভালোই লাগবে আশা করি আমাদের সবারই। কিন্তু বজ্রপাতের সময় নিজেকে বারবার করে যেটা বলো আর কি, নিরাপদে রেখো, আশ্রয়ে রেখো, ভালো থেকো, এটাই আর কি।
2: হ্যাঁ, মানে গাছের তলায় থেকো না, অবশ্যই কোনো একটা পাকা বাড়ির শেডের তলায় থেকো। আর কানে রাখবে, মানে হেডফোনে তখন থাকবে কিন্তু ইন্ডি পপ, কারণ এখন ইন্ডি পপে তোমার জন্য থাকছে শঙ্কর মহাদেবন। সো স্টে টিউন, মজা নাও গানের আর বৃষ্টিকে এনজয় করো।
1: FM রেইনবোতে ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ প্লেলিস্ট।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
0: ছড়া কাটিং
2: দুটো লাইন দিয়েছিলাম 9903653992 তে, আরও দুটো লাইন অ্যাড করে বা চারটে লাইন অ্যাড করে মধুয়া দেবারতীকে পাঠাতে বলেছিলাম ক্যাফে কলকাতায়। সেই দুটো লাইন ছিল বৃষ্টির জলে চিৎপটাং, গরম লুচি আর আলুর দম। এরপরে বেশ প্রচুর মেসেজ এসছে।
3: একদমই তাই, আর আমার হাতে এই মুহূর্তে যে মেসেজটা রয়েছে, দিদি আমার নাম রিয়ন প্রামাণিক, আমি ক্লাস টেনে পড়ি, বাড়ি কুলটি করি, শ্যামপুর হাওড়া। বৃষ্টির জলে চিৎপটাং, লুচি আর আলুর দম, আমাদের এখানে বৃষ্টি হচ্ছে ছমাচ্ছম।
2: বাহ বাহ, ফাটাফাটি। বাট রিয়ন, তোমার নামটা কিন্তু বেশ সুন্দর। রিয়ন নামের মানে কি পারলে লিখে পাঠিও তো।
3: একদমই তাই, আর তার সঙ্গে কিন্তু ক্লাস টেন, পড়াশোনাটাও করতে হবে।
2: একদমই তাই।
3: আচ্ছা, বৃষ্টির জলে চিৎপটাং আর আলুর দম, সাথে একটু চিকেন খান, আর কিছু চান আর না চান?
2: বাহ বাহ,
3: বেশ, সে তো না হয় খেলাম, কিন্তু কে বললেন সে কথা তো আর নাম বললেন না,
2: নামহীন মেসেজ। ঠিক আছে,
3: এরপরে তনুশ্রী লিখে পাঠাচ্ছে, বৃষ্টির জলে চিৎপটাং, গরম লুচি আর আলুর দম, কাদায় লাফাবো, এপাং ওপাং ঝপাং, আর মাখবো গায়ে বৃষ্টির ফোঁটা, আনন্দে মাতবে পরাণ।
2: বাহ বাহ, এই এপাং ওপাং ঝপাং করতে গিয়ে যদি হাত পা ভাঙে তাহলে কে দায়িত্ব নেবে?
3: আমি জানি না, আপাতত আমার দাঁতগুলো তো একটু ভাবছে আর কি। যাই হোক, মজা করলাম। আচ্ছা, অরূপ ভট্টাচার্য বাড়ি বহরমপুর মুর্শিদাবাদ থেকে উনি আবার মেসেজ করেছেন, বলছেন যে বৃষ্টির জলে চিৎপটাং, গরম লুচি আর আলুর দম, গরম গরম রসগোল্লায় মিষ্টি হয়ে যায় যে মন। ফিফা বিশ্বকাপ সেমিফাইনাল, ফ্রান্স স্পেন মুখোমুখি, আজ একটা গোলেই বদলে যাবে লাখো ভক্তের মনের সাজ, পাশের পরে পাঁচটা বাড়ে গ্যালারি জুড়ে ওঠে ধ্বনি, শেষ বাঁশিতে জয় যে কার, আর কে বা নয়নের মণি।
2: সেই নয়নের মণিটা কে হতে চলেছে আগামী এক দুদিনের মধ্যেই আমরা জানতে পেরে যাব। আর আপাতত আমাদের একটু, মানে আমরা এখন ঘরে ফিরছি না, তবে একটু ঘরে ফেরার গান কি হতে পারে?
3: একদম বিশাল দাদলানির গলায় তোমার জন্য।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: আর ক্যাফে কলকাতায় মধু রয়েছে, রয়েছে দেবারতী, আর রয়েছে বলতে আর খুব বেশি হাতে সময় নেই। আমরা ছড়া কাটিং দিয়েছিলাম বৃষ্টির জলে চিটপটাং, গরম লুচি আর আলুর দম, এবং তারপরে বেশ কিছু মেসেজ এসছে।
2: মেসেজ পাঠিয়েছে যে শুভ সন্ধ্যা মধু দেবারতী দেবী,
1: শুভ সন্ধ্যা।
2: বৃষ্টির জলে চিটপটাং আর গরম লুচি আলুর দম জমে জমবে মজা FM রেইনবোর সাথে, হবে যখন সঙ্গম। বন্ধু আমরা সবাই মিলে খাবো একসাথে, গান আর গল্পে কাটবে সময় হাতটা রেখে হাতে। রিঙ্কু সাপই ফ্রম বাউরিয়া থেকে,
1: খুব সুন্দর সুন্দর মেসেজ এসছে।
2: এক্স্যাক্টলি। এরপরে ঠাকুরপুকুর পল্লীমঙ্গল থেকে পীযূষ কর্মকার লিখছেন, বৃষ্টির জলে চিটপটাং গরম লুচি আর আলুর দম আরো জমবের সাথে চললে কবি খুশি কবি গম। এটা আমি বলেছিলাম,
1: এটা কিন্তু মধুও বলেছিল, বেশ ভালো জমেছে কিন্তু।
2: শাওন বারাসাত থেকে লিখছে, বৃষ্টির জলে চিটপটাং গরম লুচি আর আলুর দম ব্যথা ট্যাথা ভুলে যায় পেটে পড়লে। আচ্ছা, গরম গরম লুচি আর আলুর দম কিন্তু যদি খাওয়া হয় তাহলে সত্যি ব্যথা জ্বালা তো জুড়িয়ে যায় বটে। লালমোহন মাঝি জালালসি বৌবাজার হাওড়া থেকে লিখছেন, বৃষ্টির জলে চিটপটাং গরম লুচি আর আলুর দম, সাথে থাকতো যদি চিকেন বল জমে যেত ভাই, হোক না বৃষ্টি বেশি কিনবো আরো কম। বিদ্যুৎ ভৌমিক উদয়নারায়ণপুর হাওড়া থেকে বলছেন,
1: ফাটাফাটি মানে
2: শেষ নাই কিন্তু। বৃষ্টির জলে চিটপটাং এই গরমে লুচি আর আলুর দম জমবে না ঠিক দুপুর বেলাটা, যদি থাকে খিচুড়ির সঙ্গে ইলিশ পাঁপড় ভাজাটা কম। উত্তম দালাল।
1: বাবা বাবা বাবা, এবারে

0: আর কটা মেসেজ আছে দেখি।
1: বহরু ঘোষপাড়া থেকে বাধাই দাস বলছেন, শুভ সন্ধ্যা ও রথযাত্রার আগাম আন্তরিক শুভেচ্ছা জানালাম। সরাসরি ছড়াকাটিং এ আসি, বৃষ্টির জলে চিটপটাং গরম লুচির আলুর দম, লুচি হতে হবে মুচমুচে, আলুর দমে থাকবে ঝাল কম, সঙ্গে থাকবে মিষ্টি রসগোল্লা আর চমচম।
0: বাবা ফাটা ফাটি।
1: আর আরো একটা শেষ মেসেজ রয়েছে হাওড়া থেকে রীতা, বৃষ্টির জলে চিট পটাং গরম লুচির আলুর দম, বন্ধুরা ছন্দ মিলিয়ে লিখে ফেলো, চার লাইনের কম।
0: একটা জোরে হাতালি সবার জন্য। আর এই হাতালির সঙ্গে সঙ্গে বলবো যে টাটা বাই বাই, কারণ ক্যাফে কলকাতা শেষ হচ্ছে। এখানেই মধু আর দেবারতি ছিলাম, তোমরা বৃষ্টিতে বেশ আনন্দ করে সময় কাটাও। আর তার সঙ্গেও বলবো যে যেখানে একটু বিদ্যুৎ চমকাবে একটু সাবধানে থেকো, আর আমাদের শুনতে থাকো, কানে রাখো 107 FM রেইনবো,
1: ক্যাফে কলকাতা থেকে।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। কেন্দ্রের আয়কর বিভাগ 2026 শতাংশ অর্থবছরে এ পর্যন্ত প্রত্যক্ষ কর হিসেবে 7,73,000 কোটি টাকারও বেশি অর্থ সংগ্রহ করেছে। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এই সংগ্রহের হার 16.11% বেশি। এর মধ্যে কর্পোরেট কর বাবদ 3,35,000 কোটি টাকারও বেশি সংগ্রহ করা হয়েছে। 4,11,000 কোটি টাকার নন কর্পোরেট কর সংগ্রহ করেছে বিভাগ। হরিয়ানা ও অন্ধ্রপ্রদেশে চলতি ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআরের মেয়াদ আরও 10 দিন বৃদ্ধির সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নতুন সময়সূচি অনুযায়ী বুথস্তরের আধিকারিক বিএলওরা বাড়ি বাড়ি যাবেন 24 জুলাই পর্যন্ত, এর আগে তা নির্ধারিত ছিল 14 জুলাই অবধি। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে চলতি মাসের 31 তারিখ, 3রা অক্টোবর প্রকাশ পাবে চূড়ান্ত ভোটার তালিকা। কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা, খাদ্য ও গণবণ্টন মন্ত্রী প্রহ্লাদ যোশী আজ নতুন দিল্লিতে দেশের খাদ্যশস্য মজুত ব্যবস্থা বা স্টোরেজ ইকোসিস্টেম শক্তিশালী করার লক্ষ্যে একটি পর্যালোচনা বৈঠকে পৌরোহিত্য করেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী যোশী জানান, বৈঠকে প্রস্তাবিত খাদ্যশস্য সঞ্চয় নীতি এবং প্রাইভেট অন্ত্রপ্রেনিয়া গ্যারান্টি বা পিইজি প্রকল্প নিয়ে পর্যালোচনা করা হয়েছে। রাজ্য সরকার পিএম পোষণ প্রকল্পে শিশু পিছু রান্নার খরচ বাড়িয়েছে। প্রকল্পের আওতায় থাকা স্কুলগুলিতে এলপিজি সংযোগের অনুমোদন দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ সমাজ মাধ্যমে জানিয়েছেন, 51,61,000 প্রাক প্রাথমিক ও প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীর জন্য প্রতিদিন শিশু প্রতি রান্নার খরচ 6.78 টাকা থেকে বাড়িয়ে 10 টাকা ধার্য করা হয়েছে। জাপান ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় মহিলাদের সিঙ্গলসে দুবারের অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধু দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। টোকিওয়ে আয়োজিত এই প্রতিযোগিতার প্রথম দিনে মালয়েশিয়ার ওং লিং চিংকে 21-14, 21-11 গেমে হারিয়ে দেন সিন্ধু। মিক্সড ডাবলসে ধ্রুব কপিলা তানিশা ক্রাস্টো জুটি স্কটল্যান্ডের আলেকজান্ডার ডান জুলি ম্যাকফারসন জুটিকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।

শুনলেন প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর, পড়ছি সঞ্জয় দত্ত। কৃষিক্ষেত্রে আমূল পরিবর্তনের লক্ষ্যে পশ্চিমবঙ্গকে পূর্ব ভারতের সিড হাব বা বীজ ভাণ্ডার হিসেবে গড়ে তোলা হবে বলে কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন। নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর তিনি বলেন, উন্নত বীজ উৎপাদন থেকে শুরু করে গবেষণা, মৃত্তিকা বিশ্লেষণ এবং উচ্চমানের ফলের চারা তৈরিতে পশ্চিমবঙ্গকে নতুন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তর ও সরকারি প্রতিষ্ঠানে দুর্নীতি এবং আর্থিক অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে এক সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হয়েছে। কমিশনের নেতৃত্বে থাকছেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু। সন্তোষ শোভাযাত্রার মধ্য দিয়ে আজ হুগলিতে বৈদ্যবাটী থেকে তারকেশ্বর শ্রাবণী মেলার পুণ্যযাত্রার সূচনা হয়েছে। সুসজ্জিত রথ ও শিবের বিশাল মূর্তিতে সেজে উঠেছে লোকনাথ মন্দির সংলগ্ন প্রাঙ্গণ। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু সন্ন্যাসী ও ভক্তজন এই উপলক্ষে সেখানে সমবেত হন। তারকনাথ মন্দির থেকে বাউনার পাট মোড় পর্যন্ত মিছিল হয়। প্রায় 20 বছর পর কলকাতায় আসছেন তসলিমা নাসরিন। আগামী 1 আগস্ট রবীন্দ্র সদনে একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। অনুষ্ঠানের অন্যতম আয়োজক সংগঠন সেকুলার মিশনের তরফে কলকাতা হাইকোর্টের আইনজীবী ওসমান মল্লিক আকাশবাণীকে জানিয়েছেন, রাজ্যের প্রগতিশীল মানুষের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই জানিয়ে তিনি বলেন, সরকারের তরফে তার নিরাপত্তা নিশ্চিত করতে সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। কেন্দ্রের আয়কর বিভাগ 2026-27 অর্থবছরে এ পর্যন্ত প্রত্যক্ষ কর হিসেবে 7,73,000 কোটি টাকারও বেশি অর্থ সংগ্রহ করেছে। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এই সংগ্রহের হার 16.11% বেশি। উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম বাংলাদেশের ওপর আগামী 24 ঘন্টার মধ্যে একটি নিম্নচাপ এলাকা তৈরি

হতে পারে। মৌসুমী অক্ষরেখা এরাজ্যের বাঁকুড়ার উপর দিয়ে বিস্তৃত হওয়ায় রাজ্যে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গে আগামীকাল পর্যন্ত বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকলেও বৃহস্পতিবার থেকে তা আবার বাড়বে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। এই মুহূর্তের খবর আপাতত এইটুকুই।

0: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি পার্থপতি মিত্র। আবহাওয়া ও মাটির সঙ্গে সামঞ্জস্য রেখে রাজ্যের কৃষির উন্নয়নে কেন্দ্রীয় সরকার একটি আধুনিক ও বিজ্ঞানসম্মত রূপরেখা তৈরির কাজ শুরু করেছে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ এ বিষয়ে রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ উন্নয়ন কৃষি উৎপাদন মৎস্য চাষ সহ বিভিন্ন বিষয়ে আজ নবান্ন সংলগ্ন সভাঘরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ, কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল, নাবার্ডের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। প্রায় 20 বছর পর কলকাতায় আসছেন তসলিমা নাসরিন। আগামী পয়লা আগস্ট রবীন্দ্রসদনে একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। অনুষ্ঠানের অন্যতম আয়োজক সংগঠন সেকুলার মিশনের তরফে কলকাতার হাইকোর্টের আইনজীবী ওসমান মল্লিক আকাশবাণীকে জানিয়েছেন, রাজ্যের প্রগতিশীল মানুষের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে, এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই জানিয়ে তিনি বলেন, সরকারের তরফে তার নিরাপত্তা নিশ্চিত করতে সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তর ও সরকারি প্রতিষ্ঠানে দুর্নীতি এবং আর্থিক অনিয়মের অভিযোগে খতিয়ে দেখতে এক সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হয়েছে। কমিশনের নেতৃত্বে থাকছেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু। সন্ধ্যে শোভাযাত্রার মধ্যে দিয়ে আজ হুগলিতে বৈদ্যবাটি থেকে তারকেশ্বর শ্রাবণী মেলার পুণ্যযাত্রার সূচনা হয়েছে। সুসজ্জিত রথ ও শিবের বিশাল মূর্তিতে সেজে উঠেছে লোকনাথ মন্দির সংলগ্ন প্রাঙ্গণ। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু সন্ন্যাসী ও ভক্তজন এই উপলক্ষে সেখানে সমবেত হন। তারকনাথ মন্দির থেকে বাউনার পার্ক মোড় পর্যন্ত মিছিল হয়। কোচবিহারের পুন্ডিবাড়ি এলাকায় হোগলাবাড়িতে রেললাইনে কাজ করার সময় ট্রেনে কাটা পড়ে দুই শ্রমিকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আজ সকাল 11টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। কয়েকজন শ্রমিক রেললাইনে কাজ করার সময় বনগাঁও নিউ জলপাইগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস ওই লাইনে চলে এলে সুদন বিশ্বাস এবং অসীম সরকার নামে দুই শ্রমিক প্রাণ হারান। উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম বাংলাদেশের ওপর আগামী 24 ঘন্টার মধ্যে একটি নিম্নচাপ এলাকা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে মৌসুমী অক্ষরেখা এ রাজ্যের বাঁকুড়ার ওপর দিয়ে বিস্তৃত হওয়ায় এ রাজ্যে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। এই মুহূর্তের খবর এই পর্যন্ত।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো। সাত সুরে সারাদিন।

0: কুইজ খেলো, জ্যাকপট জেতো, জ্যাকপট জেতো, শুনছো আর খেলছো কুইজওয়ালা, কুইজওয়ালা 107 FM রেনবোতে।
1: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কে জয় বন গই।

0: आयुष्मान भारत प्रधानमंत्री जन आरोग्य योजना के तहत लगभग 60 करोड़ लोग बने हैं 5 लाख रुपए के मुफ्त उपचार के हकदार। अब तक 12 करोड़ से भी ज्यादा मुफ्त उपचार किए जा चुके हैं, जिससे गरीब परिवारों के चिकित्सा खर्च में लगभग 2 लाख करोड़ रुपए की बचत हुई। आज ही आयुष्मान ऐप डाउनलोड कर आयुष्मान कार्ड बनाएं। ज्यादा जानकारी के लिए 1-4-5-5-5 पर कॉल करें।
1: এই যে আমরা নাচতে নাচতে চলে এসেছি, অর্ণব বলছিল আসবেই না ভাই, আমি বললাম 12:30 খেলা, তুই বাড়ি চলে যেতে পারি, বলছে না ভাই আমি যাবো, মানে স্পেন আর ফ্রান্স খেলবে আর আমি এখানে স্টুডিওতে বসে থাকবো।
2: জানতে হবে তো যে আলটিমেটলি ফাইনালে আর্জেন্টিনার অপোজিটে কে খেলছে সেটা জানার জন্য।
1: হ্যাঁ এক্স্যাক্টলি, মানে আমরা সবাই জানি যে আর্জেন্টিনা ফাইনালে খেলছে।
2: হ্যাঁ
1: মানে সেটা ফ্যানরাও জানে, যারা ফ্যান নয় তারাও জানে, কেন জানে সেটা ছেড়ে দিন,
2: সেটা বিতর্কিত।
1: হ্যাঁ সেটা বিতর্কিত। যেখানে বিতর্ক একেবারে নেই সেটা হচ্ছে মঙ্গলবারে, যেখানে বিতর্ক একেবারে থাকে না সেটা হচ্ছে কুইজওয়ালা। আর কুইজওয়ালা যদি আপনি খেলেন তাহলে অবশ্যই আপনার তো প্রাইজওয়ালা হওয়ার চান্স থাকছেই।
3: একদমই তাই। আর প্রাইজওয়ালা যদি আপনি হয়ে যান, একেবারে শেষে জ্যাকপট যদি আপনার হাতে চলে আসে, তাহলে আপনি এটা খুব সুন্দর শব্দ শুনতে পাবেন। সেই শব্দটা একবার শোনাবে নাকি?
2: হ্যাঁ একবার শুনিয়ে দিতে পারি, চলো শুনিয়ে দিই।
1: ঠিক আছে, শব্দটা আসছে, শব্দটা আসলে
2: এসে গেছে।
1: বাস

0: ব্যাপারটা হচ্ছে এই শব্দের খেলা তো চলবেই, এবং যেটা চলবে সেটা হচ্ছে কুইজওয়ালা। আপনার কাছে একটা স্মার্টফোন থাকতে হবে এবং সেখানে একটা নাম্বার সেভ করা থাকতে হবে 9903653992। এই নাম্বারেই যাবতীয় খেলা এবং আমরা প্রশ্ন বলবো, আপনি প্রশ্নের উত্তর দেবেন যত তাড়াতাড়ি পসিবল, যত তাড়াতাড়ি আপনি টাইপ করবেন তত আপনার লাভ। এবং এই খেলা যারা খেলবেন এই 9টা থেকে 12টা, 3 ঘন্টা যারা আমাদের সঙ্গে কুইজওয়ালা খেলবেন, তারা কিন্তু কয়েকটা জিনিস এনশিওর করবেন যে তাদের কাছে এগুলো আছে। কি কি আছে?
1: একটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট এবং একটা হচ্ছে প্যান কার্ড, যেখানে আপনার নিজের নাম থাকবে। অর্থাৎ আপনার নাম যদি পল্টু হয় আর আপনি লালটু নামে কুইজওয়ালা খেলেন, তাহলে কিন্তু আমাদের ওই কুইজওয়ালা টিম বলবে প্রাইজ পেলেও আপনাকে নাড়ে না করে দুঃখ পাইয়ে দেবে। এই দুঃখটা যদি না পেতে হয় তাহলে আপনার নিজের নামে প্যান কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্ট রেখে খেলতে হবে এবং একটা গ্রামেও যেতে হবে।
2: হ্যাঁ, সেই গ্রামে যাওয়ার জন্য যেটা করতে হবে, একটা আমাদের যে ইনস্টা হ্যান্ডেল 107FM Rainbow Kolkata সেটা ফলো করতে হবে, আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল, এবং সেখানে প্রশ্ন আসবে, শুধুমাত্র ইনস্টাতেই আসবে। সেই প্রশ্নগুলো আমরা কিন্তু রেডিওতে, বা আপনি যে যদি কোনো অ্যাপে, নিউজ অন এয়ার অ্যাপে আপনি রেডিও শুনে থাকেন, কোনো অ্যাপে আমরা সেই প্রশ্ন বলবো না, সেটা শুধুমাত্র আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলেই পাওয়া যাবে এবং তার উত্তরও সেখানেই পাওয়া যাবে।
0: আর আমরা কে কে রয়েছি এই দুই প্রো কুইজওয়ালার গলা শুনে আপনি চিনে গেছেন, অর্ণব, তমজিৎ,
1: এখানে সবাই প্রো কুইজওয়ালা,
0: আর আমি রয়েছি, আমি রয়েছি রিয়া। আমরা তিনজন আপাতত আপনাকে নিয়ে কুইজওয়ালা খেলা শুরু করছি একটা গানের মধ্যে দিয়ে, তারপরেই ফিরছি।
1: চলো তবে।

0: Rapid Rhythm, Rapid Rhythm, Rapid Rhythm. আমরা এরকম বিভিন্ন রকমের মানে শুরুতে একটা ঝাঁকানাকা গান শুনে ফেলেছি, ঝাঁকানাকা গান শোনার পরে আমরা চলে এসেছি এবং এসে বলছি যে র্যাপিড রিদমস ইসমে কাক করতে হ্যাঁ আমরা।
1: এখানে তো আমরা একটা গানের 10 সেকেন্ড শোনাবো, মাত্র 10 সেকেন্ড,
0: এবং
1: সেটা শুনে আপনাকে যে প্রশ্নটা আমরা করব সেটার উত্তর দিতে হবে। মানে গানটার ওই 10 সেকেন্ড শুনে আপনাকে আমরা যে প্রশ্ন করবো তার উত্তর দিতে হবে। মানে ওটা শুনলেন, আমরা বললাম যে বাবরের বাবার নাম কি, সেটা করবো না, কিন্তু আমরা ওই গান রিলেটেডই প্রশ্ন করবো।
0: আমরা গান রিলেটেডই প্রশ্ন করবো, 10 সেকেন্ডের বেশিও শোনাবো না, 10 সেকেন্ডের কমও শোনাবো না। আপনাকে প্রশ্ন করবো, একটাই প্রশ্ন করবো, দুটো প্রশ্নও করবো না, একটা প্রশ্নের বেশিও করবো না, একটা প্রশ্নের কমও করবো না। এরকম যখন বলছি রিয়া তখন কেমন একটা মুখ করে তাকিয়ে আছে, কি বলছিস?
2: না, আমি ভাবছি আজকে প্রথম যারা ধরো কুইজ বলা খেলতে বসলো তারা ভাবছে এই মানে এগুলো কি কথা হচ্ছে, কি কথাবার্তা হচ্ছে।
0: হ্যাঁ, মানে এটা কুইজের শো যেখানে প্রশ্ন করা হবে, উত্তর নেওয়া হবে, প্রশ্ন করা হবে, উত্তর নেওয়া হবে। এখানে বলছে জল যাতে থাকবে না,
2: তো সেটা শুনুন। 10 সেকেন্ডের একটা ছোট্ট গানের অংশ শুনবেন, প্রশ্ন আসবে।
0: প্রশ্নটা হচ্ছে এটা কোন সিনেমার গান,
1: কোন সিনেমার গান আপনাকে বলতে হবে। 9903653992 নাম্বার সেভ করে নিন, 9903653592 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে জানান যে এটা কোন সিনেমার গান। এবং আমরা ফিরছি আরেকটা গানের পরে।
0: Rapid Rhythm, Rapid Rhythm, Rapid Rhythm.

0: সব পেয়েছি, ঠিকঠাক উত্তর প্রচুর পেয়েছি,
1: প্রচুর পেয়েছি সঠিক উত্তর। এবং যেটা সঠিক উত্তর অ্যাকচুয়ালি সেটা হচ্ছে ভূত বাংলা।
0: ভূত বাংলা, ভূত বাংলা সিনেমার একটা গান আমরা শুনেছিলাম, গানটার নাম হচ্ছে তুহি দিসদা, এরকম কিছু একটা নাম ছিল গানটার, সেইটার একটা অংশ শুনিয়েছিলাম। গানটা যারা দেখেছেন ইউটিউবে বা সিনেমাতে, গানের ভিজুয়ালটা খুব সুন্দর ছিল, আমার দেখে ভালো লাগছিল, মানে প্রকৃতির ওই জায়গাটা
2: দেখে ভালো লাগছিল।
0: হ্যাঁ, সেই জন্যই দেখে আমি গানটা। অ্যাকচুয়ালি
2: কোন অভিনেত্রী ছিল গানটাতে?
0: ওয়ামিকা গব্বি।
1: আপাতত যেটা করবো সেটা হচ্ছে আমি 10টা নাম শোনাবো, যে 10 জন সবার প্রথম সঠিক উত্তর দিয়েছেন এবং তাদের মধ্যে থেকে যিনি ফার্স্ট হচ্ছেন তার নামটাও বলবো। মৌসুমী ব্যানার্জি পিকনিক গার্ডেন থেকে, শেখ মাসাদুল ইসলাম বাগনান থেকে, মুনমুন দাস যাদবপুর থেকে, সুরঞ্জন সরকার সরসুনা থেকে, বর্ণালী দে হাওড়া থেকে, সৌভিক সরকার কসবা থেকে, সুস্মিতা মহন্ত নদিয়া থেকে, সৌমিতা সাঁতরা বজবজ থেকে, শুভশ্রী কার্ফা হুগলি থেকে, এবং সবার প্রথম সঠিক উত্তর দিয়ে হাততালি পেতে পেতে আজকে প্রথম সেমিফাইনালে চলে যাচ্ছেন যিনি, তিনি হলেন পৌলমী মাইতি বজবজ থেকে।
2: খুব সহজ কিছু বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে কুইজওয়ালা শেষে আমাদের বং কন্ডিশন বলে রাউন্ড হয়, যে রাউন্ডের মানে সবার আগে যদি কেউ সঠিক উত্তর দেন তিনি চলে যান সামনের সপ্তাহের কুইজওয়ালার সেমিফাইনাল।
0: কুইজওয়ালা শেষে কেন হয়?
2: তার কারণ
0: দিল জব রোতা হ্যায়।
2: আচ্ছা,
0: আমরা তখন বলি না না কাঁদবেন না, আমরা আছি তো।
2: হ্যাঁ,
0: আমরা আপনাদের ভালোবাসি। এবার মন কাঁদলে বা আপনারা কাঁদলে আমাদের ভালো লাগে না, সেই জন্য আমরা বং কানেকশন রেখেছি। এটা হচ্ছে একটা ওয়াইল্ড কার্ড এন্ট্রি রাউন্ড, যেটা ফাইনালের পরে আপনাকে একটু দুধের স্বাদ ঘুলে মেটানোর সুযোগ দেওয়া হয়।
1: মানে এক সপ্তাহ আপনাকে নিশ্চিন্তে বসিয়ে রাখে,
2: কিছু করতে হবে না। কিন্তু তাছাড়াও যদি ধরুন আপনি কিছু করতে চান, তার জন্য রয়েছে আমাদের গল্প স্বল্প। আমাদের গল্প স্বল্প রোববার বিকেল 4টে থেকে যে গল্প স্বল্প হয়, এবং তারপর যখন আবার রাত 12টায় হয়, এবং সেটা থেকে যদি গল্পটা কেমন লাগলো আমরা জিজ্ঞেস করি, এখন সেই গল্পটা কেমন লাগলো সেটা একটা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, যিনি সব থেকে ভালো লেখেন তিনি চলে যান মানে সামনের সপ্তাহের কুইজওয়ালা সেমিফাইনাল।
0: একদম।
1: এবং আজকাল কিন্তু গল্প স্বল্পে খুব ভালো ক্রিটিসিজম আসছে, মানে আমরা রোববার 4টে এবং রাত 12টায় গল্প শুনে লোকজনের কাছে যখন জানতে চাইছি, দারুণ কিছু মেসেজ আমরা পাচ্ছি। সেরকম সুন্দর দুটো মেসেজ পাঠিয়ে যারা চলে যাচ্ছেন আজকে কুইজওয়ালা সেমিফাইনালে তারা কারা?
2: তারা হলেন মৌ চট্টোপাধ্যায় বাঁকুড়া থেকে, সৈয়দ সিরাজ হাওড়া থেকে, তন্ময় শিকদার শ্যামনগর থেকে।
0: এদের তিনজনের জন্য
1: বং কানেকশন থেকে,
0: এদের তিনজনের জন্য হাততালি। বেশ, এবার আমরা যাচ্ছি সেকেন্ড কোয়েশ্চেনে, মানে আমাদের র‍্যাপিড রিদিমসের সেকেন্ড কোয়েশ্চেনে। সেকেন্ড কোয়েশ্চেনে কি থাকছে?
2: কি থাকছে
0: সেকেন্ড কোয়েশ্চেনে? থাকছে যে আমরা যার ভয়েসটা শুনবো, যে গায়কের ভয়েস শুনবো তার নাম কি?
2: খুব সোজা,
0: খুব সোজা।
2: কোন মানে কোন শিল্পী গাইছেন এই গানটা আপনাকে বলতে হবে 9903653992 তে হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে।
3: Rapid rhythms, rapid rhythms, rapid

0: Rapid Rhythm, Rapid Rhythm, Rapid Rhythm. Rapid Rhythms এর সেকেন্ড কোশ্চেনও ডান। আর সেকেন্ড কোশ্চেনে আমরা যেটা জিজ্ঞেস করেছিলাম যে এই ভয়েসটা কার, জুলাই মাসের গান, তোমার প্রিয় মাসের নাম জুলাই বা তোমার প্রিয় নাম জুলাই মাস এরকম কিছু একটা, প্রিয় হ্যাঁ তোমার প্রিয় মাসের নাম জুলাই এরকম কিছু একটা ছিল, যাই হোক লিরিক্সটা এই মুহূর্তে ভুলে যাচ্ছি। জুলাই বলে সার্চ করবেন ইউটিউবে পেয়ে যাবেন, অসাধারণ একটা গান। লিরিক্সটা শুনলেই মনটা কেমন অন্যরকম হয়ে যাচ্ছে। অনুপম রায়ের কণ্ঠে আমরা শুনেছি গানটা।
1: তমোজিৎ দিনরাত এখন জুলাই মাসের এই ধরনের বর্ষার গান শুনছে, এটা পরিষ্কার। এবং
0: হ্যাঁ মানে বর্ষা এসছে শহরে, তাই মনটা আরো রোমান্টিক হয়ে গেছে না,
1: একদম খুব স্বাভাবিক। তো অনুপম রায় সঠিক উত্তর, এবং যারা যারা সঠিক উত্তর দিলেন তাদের নামগুলো মোটামুটি আমার হাতে চলে এসেছে। প্রথম 10 জন, মধুব্রত হালদার ঢাকুরিয়া থেকে, সুলগ্না বসু বড়নগর থেকে, বৈশাখী রায় ডোমজুর থেকে, নির্মাল্য দে হাওড়া থেকে, অজয় কুইতি কোলাঘাট থেকে, সঞ্জীব মজুমদার সাঁতরাগাছি থেকে, সপ্তক মজুমদার রামরাজাতলা থেকে, মিতালি রথ চাঁদিপুর থেকে, বাবুল পোদ্দার রানাঘাট থেকে, এবং সবার প্রথম সঠিক উত্তর দিয়ে এই রাউন্ড থেকে সেমিফাইনালে যাচ্ছেন জয়দীপ রায় বাঘা যতীন থেকে।
0: বেশ, আর আমরা সেকেন্ড রাউন্ডে, আমরা পরের রাউন্ডে যাই,
2: চলো যাই।
3: ম্যাথোমেনিয়া, ম্যাথোমেনিয়া,
0: ম্যাথোমেনিয়া।

0: মানে আপনাকে অঙ্ক কষতে হবে।
1: হ্যাঁ, এই রাউন্ডে আমরা যেটা করি, আমরা একটা সহজ অঙ্ক আপনাদের দিই, দুটো গান আপনাকে সময় দিই, এবং আপনাকে অঙ্কটা সলভ করে আমাদের উত্তর পাঠাতে হয় 9903653992 হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে।
0: একদম, তাহলে অঙ্কটা বলে ফেলা যাক,
1: চলো
0: বলো।
2: আজকের অঙ্ক, এ এবং বি এর বয়সের অনুপাত 4:5। 8 বছর পর অনুপাত 6:7 হয়ে যায়, তাহলে এর বর্তমান বয়স কত?
0: এ এবং বি এর বয়সের অনুপাত 4:5, 8 বছর পর অনুপাত 6:7 হয়ে যায়, এর বর্তমান বয়স কত?
1: বেশ, উত্তর পাঠান 9903653992 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে। আমরা ফিরছি একটা গানের পরে।
0: না, একটা নয়, দুটো গানের পরে। হ্যাঁ।

কুইজ খেলো, জ্যাকপট জেতো, জ্যাকপট জেতো, শুনছো আর খেলছো কুইজওয়ালা, কুইজওয়ালা 107 FM রেনবোতে। ম্যাথোমেনিয়া, ম্যাথোমেনিয়া।

0: マトメニア、マトメニア。
1: マトメニアで প্রশ্ন দেওয়া হয়েছিল, অঙ্ক করে সমাধানও চলে এসেছে হোয়াটসঅ্যাপে, এবং কারা সমাধান সঠিক সমাধান করেছেন সেটা নিয়েও রিয়া রেডি, তাদের নাম নিয়ে আর সঠিক উত্তর নিয়ে অর্ণব রেডি, আমি কিছু নিয়ে রেডি নই কারণ অঙ্কটা আমি বুঝতে পারিনি।
2: আচ্ছা বেশ, তো ব্যাপারটা হচ্ছে যে জিজ্ঞেস করেছিলাম এ ও বি বয়সের অনুপাত 4:5, 8 বছর পর অনুপাত হয় 6:7,
1: তোর আমার বয়সের অনুপাত কত? 1:1,
2: এর বর্তমান বয়স কত? সঠিক উত্তর 16 বছর। বিদেশি ট্রানজাকশন সব ডলার টলার ভাবছিস না বাবা, আমাদের আমরা এখানে এটা বীজগণিত পাটিগণিত এক্স আর কি,
1: মানে পাটিগণিত জীবনে বুঝতেই হবে ভাই,
3: যারা যারা সঠিক উত্তর দিলেন প্রথম 10 জন তাদের নামগুলো বলে দিই চট করে। সৌমিতা সাঁতরা বজবজ থেকে, সুমিত দাস সন্তোষপুর থেকে, সংঘমিত্রা ঘোষ কাকিনাড়া থেকে, লিপি সরকার সরসুনা থেকে, দেবজিৎ ঘোষ বরিশা থেকে, প্রীতম সরকার বারুইপুর থেকে, বৈশাখী রায় ডোমজুর থেকে, অভিজিৎ দাস বিষ্ণুপুর থেকে, শেখ কদম রসুল হাওড়া থেকে, এবং সবার প্রথম সঠিক উত্তর দিয়ে এই রাউন্ড থেকে

0: হাততালি পেতে পেতে সেমিফাইনালে যাচ্ছেন বালুরঘাট থেকে উমা দাস।
1: আমরা কি পরের রাউন্ডে যাব?
2: আমরা এবার
1: ইতিহাসে যাই, চলো ইতিহাস থেকে ঘুরে আসি।
2: এই রাউন্ডে আমরা যেটা করি, আমরা একটা ইতিহাস থেকে বা ঐতিহাসিক কোনো ঘটনা থেকে একটা প্যাসেজ আপনাদের শোনাই এবং সেই প্যাসেজ রিলেটেড একটা প্রশ্ন আপনাদের জন্য রাখি। তারপর 9903659292 হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে আপনাকে উত্তর দিতে হয়, যে প্রশ্নটা আমরা রাখি তার উত্তর দিতে হয় এবং সঙ্গে নিজের নাম আর লোকেশন তো লিখতেই হয়।
1: একদম, তাহলে
0: কিন্তু উত্তর দেবেন একেবারে পুরোটা শোনার পর।
1: আপনি যদি অনুমানের ভিত্তিতে আগে দিয়ে দেন উত্তর তাহলে কিন্তু
2: ঠকে যেতে পারে। যাই হোক, তাহলে আজকে থ্রোব্যাক টাইমস এর প্রশ্ন।
3: সেই বছরের ফুটবল বিশ্বকাপে ফাইনালে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা এবং পশ্চিম জার্মানি। মারাদোনাও দুর্দান্ত খেলেছিলেন, 5টা গোল এবং 5টা অ্যাসিস্ট। সেই বিশ্বকাপেই ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে মারাদোনা 5 জনকে কাটিয়ে এমন একটা গোল করেন যা গোল অফ দ্য সেঞ্চুরি নামে খ্যাত। 1986 অনুষ্ঠিত এই বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। আজকের থ্রোব্যাক টাইমস এর প্রশ্ন, আর্জেন্টিনার হয়ে ফাইনালে জয়সূচক গোলটি কে করেন? উত্তর পাঠান 9903659292 হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে, সঙ্গে নিজের নাম এবং লোকেশন পাঠাতে কিন্তু ভুলবেন না।
4: থ্রোব্যাক টাইমস

0: আজ ছিফেরও তার এসে গেছি ফেরো দে ও চলে এসছি।
1: হ্যাঁ
0: অর্ণব কি করছে? ধার যখন নেওয়া হয় তখন নেওয়া হয়, তারপরে আর ফেরত দেওয়ার সময় মনে থাকে না। যেমন আমি অর্ণবের অনেক
2: পেন ক্ষেত্রে
0: পেনের ক্ষেত্রে হয়, মানে অর্ণবের অনেক পেন আমার বাড়িতে রয়েছে।
1: হ্যাঁ ঠিকই বলেছ।
0: তাও অর্ণব ভালো মানুষ আর চায়ও না ফেরত, আমি আর দিই না। এটা নিয়ে প্রশ্নটা করা হয়েছিল যে অনেকেই বলেছেন 1986 বিশ্বকাপ, এটা কিন্তু প্রশ্ন এটা ছিল না। প্রশ্ন ছিল যে আর্জেন্টিনা পশ্চিম জার্মানিকে হারিয়েছিল,
1: মানে তুই শালটা প্রথমে বলিসনি বলে সবাই শালি উত্তর দিতে শুরু করেছে, বারবার বারণ করা সত্ত্বেও যে প্রশ্ন উত্তর দেবেন ওনারা শোনেন না আমাদের কথা। ঠিক আছে তাহলে ঠিকই আছে।
0: আসল হচ্ছে যে পশ্চিম জার্মানিকে হারিয়েছিল, উইনিং গোলটা কার ছিল, মানে পশ্চিম প্রথমে আর্জেন্টিনা 2 গোল দিয়েছিল, পশ্চিম জার্মানি তারপরে 2 গোল শোধ করেছিল, 3 নম্বর গোলটা কে করেছিলেন এটাই ছিল আমাদের প্রশ্ন। সঠিক উত্তর হচ্ছে জর্জ বুরুচাগা, ম্যারাডোনার পাস থেকে তিনি গোলটি করেছিলেন। এই প্রশ্নটাই আমাদের ছিল যে উইনিং গোলটি কে করেছিলেন আর্জেন্টিনার হয়ে। যারা সঠিক উত্তর দিয়েছেন একটু গুগল হওয়ার পরে এসছে না,
2: হ্যাঁ
0: কারণ আমি জানতাম এটা এটা একটু হবে, একটু কোশ্চেনটা ট্রিকি ছিল। 1986 বিশ্বকাপ মারাদোনাময় ছিল, কিন্তু ফাইনালের উইনিং গোলটা মারাদোনা করেননি, এটা আর কি প্রশ্ন এটাই ছিল।
2: যাই হোক, যারা যারা সঠিক উত্তর দিলেন তাদের মধ্যে থেকে প্রথম 10 জন সুদীপ সরকার ডোমজুর থেকে, শুক্লা হালদার নয়াবাদ থেকে, শিবানী যাদব কাকুরগাছি থেকে, প্রীতম সরকার বারুইপুর থেকে, সঞ্জীব মজুমদার সাঁতরাগাছি থেকে, মিতালী রথ চাঁদিপুর থেকে, সুলগ্না বসু বরানগর থেকে, প্রশান্ত ধক বড়গাছিয়া থেকে, চৈতালী দে হাওড়া থেকে, এবং সবার প্রথম সঠিক উত্তর দিয়ে এই রাউন্ড থেকে সেমিফাইনালে চলে যাচ্ছেন প্রদীপ ব্যানার্জি শ্রীরামপুর থেকে।
1: এবার আমরা কি করব?
0: আমরা এবার বেস ভয়েসে কথা বলবো।
3: সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি।
1: এই রাউন্ডে আমরা কি করি?
0: এই রাউন্ডে আমরা সাহিত্যের, বাংলা সাহিত্যের, বিশেষত বাংলা সাহিত্যেরই কোনো একটা অংশ শুনি, তারপরে সেখান থেকে প্রশ্ন থাকে যে কোন লেখক, কোন উপন্যাসের অংশ, কোন গল্পের অংশ, কোন ছোট গল্পের অংশ, কোন কবিতার অংশ ইত্যাদি।
1: তো আজকে আমরা,
0: এবং অ্যাম্বিয়েন্সটা আমরা এরকম রাখার চেষ্টা করি যেখানে আমরা বেস ভয়েসে কথা বলি,
1: ঠিক
0: যেখানে আমাদেরকে একটু অন্য রকম মনে হয়।
1: ঠিক, তো আমার প্রশ্ন হচ্ছে যে আজকে আমরা যে এটা শুনবো সেটা কবিতা না গল্প না উপন্যাস?
0: সেটা আমি তো জানি না। না মানে অনেকক্ষণ ধরে আমরা বলার চেষ্টা করছিলাম, তারপরে আর পেরে উঠি না, যে মনে হয় যে আরে ভাই আমরা প্রথমে বলার চেষ্টা করি, হ্যাঁ কতক্ষণ থাকা যায়।
1: ঠিক ঠিক,
0: মানে এটা তো সেই যখন ধরো দেখবে যারা ছবি তুলতে যাচ্ছি, আমার ভুঁড়িটা বেরিয়ে যাচ্ছে, দমটা টেনে নিলাম, টেনে নিয়ে তারপর একটা ছবি তুললাম, তুলে আমার মনে হলো ওফ ভাই কি লাগছে, ছবিটা শেষ হওয়ার মতো। এইটাও সেরকম, প্রথমে আমরা বেস ভয়েসে ওরকম ভাবে কথা বলি, তারপরে যখন এই যে নিজেদের নর্মাল ভয়েস

0: 在系统中呢，哎，喂，哎，都ঠিক আছে
1: একদম সবাই নিশ্চয়ই রিলেট করতে পারছেন ব্যাপারটা
2: হ্যাঁ ভীষণ ভীষণ
0: ভুরির সঙ্গে বাঙালি রিলেট করতে পারবে না এটা তো হতেই পারে না
1: তো আপাতত যেটা হবে সেটা হচ্ছে ওই সাহিত্যের একটা এটা কোন মানে কি
2: এটা জিজ্ঞেস করবোটা সেটা বলতে বলবো
0: এটা এটা এই এটা একটা প্রবন্ধের অংশ সেটা সেটা কার লেখা
2: কার লেখা বলতে হবে বেশ হ্যাঁ হ্যাঁ খুব পরিচিত লেখা 9903653992 তে WhatsApp মেসেজ করে জানান আমাদের কার লেখা
3: জুনোর কথা মতো দুই প্রকাণ্ড বিশ্বধর সাপ হারকিউলিসকে ধ্বংস করতে চলল সাপ যখন শিশু হারকিউলিসের ঘরে ঢুকল তখন তার ভয়ঙ্কর মূর্তি দেখে ঘরশুদ্ধ লোক ভয় আড়ষ্ট হয়ে গেল কেউ শিশুটিকে বাঁচাবার চেষ্টা পর্যন্ত করতে পারল না হারকিউলিস নিজেই তার দুটো কচি হাত বাড়িয়ে সাপ দুটোর গলায় এমন চেপে ধরলেন যে তাতেই তাদের প্রাণ বের হয়ে গেল
4: সাহিত্য সাফারি সাহিত্য সাফারি সাহিত্য সাফারি সাহিত্য সাফারি

ಶಾಹಿತ್ತೋ ಸಫಾರಿ.

0: শাহিত্য সাফারি। আমরা বলেছিলাম পাউরুটি আর ঝোলাগুড় সত্যিই ভালো, কিন্তু তাই বলে এভাবে চন্দ্রবিন্দু শেষে ভেলিগুড় দিয়ে দেবে এটা তো বুঝতে পারিনি। অর্ণব যে ভাই কি হয়ে গেল হঠাৎ করে, মানে খাচ্ছে ভেলিগুড় এরকম ভাবে কে শেষ করে ভাই?
1: মিষ্টি মুখেই শেষ করে, সেই জন্য ভেলিগুড় মুখে দিয়ে শেষ হচ্ছে।
0: ভেলিগুড়ও মিষ্টি খেতে, পাউরুটি ঝোলাগুড়ও মিষ্টি খেতে, ওই সবচেয়ে ভালো খেতে পাউরুটি আর ঝোলাগুড় যিনি বলেছিলেন তার লেখার অংশই আমরা শুনিয়েছি
1: একদম।
0: সুকুমার রায়ের হারকিউলিস বলে যে প্রবন্ধটি রয়েছে সেখান থেকে আমরা শুনিয়েছিলাম এই কাহিনীটি, কাহিনীটির অংশ আর কি। যারা সঠিক উত্তর দিয়েছেন তারা কারা?
1: তারা হলেন প্রথম দশজন, রুনা বসু বরানগর থেকে, শুভশ্রী কারফা হুগলি থেকে, প্রশান্ত ধক বরগাছিয়া থেকে, শেখ মাসাদুল ইসলাম বাগনান থেকে, শুভ দেবনাথ পূর্ব বর্ধমান থেকে, স্বপ্নীল গাঙ্গুলি কলকাতা থেকে, শিবানী যাদব কাঁকুড়গাছি থেকে, পিউপা ঘোষ পূর্ব বর্ধমান থেকে, ইন্দ্রনীল সরকার টালিগঞ্জ থেকে। এবং সবার প্রথম সঠিক উত্তর দিয়ে এই রাউন্ড থেকে সেমিফাইনালে যাচ্ছেন বারুইপুর থেকে পিঙ্কি জানা।
0: পিঙ্কিকে অনেক অভিনন্দন, এখনও পর্যন্ত আমরা বেশ কয়েকজনকে পেয়েছি এবং আরও অনেককে পাবো, অনেকগুলো প্রিলিম রাউন্ড এখনও বাকি রয়েছে। এবং হ্যাঁ, আমরা কি ইনস্টাতে এখন যাবো না অড ওয়ান আউট রাউন্ডের মাঝখানে যাবো?
2: আমরা অড ওয়ান আউট মানে রাউন্ডের মাঝখানেই যাবো।
0: বেশ, তাহলে তাই হোক, কিন্তু ইনস্টাগ্রামটা ফলো করতে ভুলবেন না, কারণ বেশ কিছুক্ষণ ওই মিনিট দশেক পরেই কিন্তু ইনস্টাগ্রামে কোশ্চেন চলে আসবে।
1: আমাদের ইনস্টা হ্যান্ডেল 107 মানে 107 FM রেইনবো কলকাতা, যাদের ফলো করা নেই তারা কিন্তু চটপট ফলো করে রাখুন।
0: আর আমরা চলে যাচ্ছি পরের রাউন্ডে, অড ওয়ান আউট। অড ওয়ান আউট, অড ওয়ান আউট রাউন্ড। এখানে যা কিছু অড সেটাই আপনাকে খুঁজে বার করতে হয়। যেমন ধরুন আমরা পাঁচজনের নাম বললাম, সেই পাঁচজনের নামের মধ্যে কে অড এটা খুঁজে বার করতে হতে পারে। আপনাকে পাঁচটা খাবারের নাম বললাম, তার মধ্যে কোনটা অড সেটা আপনাকে খুঁজে বার করতে হতে পারে। এরকম যা কিছু অড সেটাই আপনাকে খুঁজে বার করতে হবে। এবং সেই খোঁজের যে ভাবনা, সেই ভাবনার সঙ্গে আমরা যে ওয়েতে ভেবেছি সেই ভাবনাটা কিন্তু মিলতে হবে, তাহলেই আপনি পৌঁছতে পারবেন সেমিফাইনাল রাউন্ডে।
2: একেবারেই তাই। এবং আজকের অড ওয়ান আউটের যে জিনিসগুলো আছে ভালো করে বুঝে শুনে কিন্তু আপনি উত্তর দেবেন, মানে খুব সোজা, খুব একটা কঠিন নয়, বাট স্টিল তাও ভালো করে বুঝে শুনে।
1: পাঁচটা খেলার নাম রয়েছে ভলিবল, ফুটবল, দাবা, ক্রিকেট, ব্যাডমিন্টন।
2: ভলিবল, ফুটবল, দাবা, ক্রিকেট, ব্যাডমিন্টন, এর মধ্যে কোনটা আপনার মনে হচ্ছে অড? 9903653992 তে হোয়াটসঅ্যাপ মেসেজ করে জানান আমাদের। আমরা একটা গানের পর ফিরছি।

0: Odd one out. Odd one out.
1: ওরা তুই এরকম কাউকে বলেছিস দিল মে ছুপা লুঙ্গা?
2: সে হয়তো বলেছি ছোটবেলায়, কি জানি।
1: ও ছোটবেলায়?
2: ছোটবেলায়। বড়বেলায় বলিনি।
1: রিয়া, রিয়া কাউকে বলেছো?
3: আমিও ছোটবেলায় বলেছি।
1: মাল্টিপল পারসনস না, একজনকে।
3: একাধিক।
1: একাধিক। আমি কাউকেই বলিনি।
2: হ্যাঁ, ব্যাপারটা ভীষণ বিশ্বাসযোগ্য।
1: আসলে আমি বুঝতে পারি না যে আমাকে লোকে আমি যা বলি সেটা কেন মানে এইসব ক্ষেত্রে আর কি বিশ্বাস করতে চায় না।
2: বলছিস যে তুই বলিসনি কাউকে, আমরা নিশ্চয়ই বিশ্বাস করছি।
1: উচিত বিশ্বাস করা, যে আমি বলছি যখন বিষয়টা তখন উচিত বিশ্বাস করা।
2: উচিত
1: একজন আমার সাথে তর্ক করছে, অর্ণব সমর্থন জানিয়ে বিষয়টাকে ক্যামেরা অন্যদিকে নিয়ে নেগেটিভলি সমর্থন করছে। আর রিয়া অবাক চোখে তাকিয়েছে।
2: আমরা যে রাউন্ডে ছিলাম অড ওয়ান আউট, সেখানে আমরা পাঁচটা খেলার নাম বলেছিলাম। এখানে সঠিক উত্তর দাবা, বোঝাই যাচ্ছে, কারণ দাবা ইনডোর গেম, বাকিগুলো কিন্তু মানে ভলিবল, ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন।
1: আচ্ছা বলছি, দাবা যে গড়িয়াহাটে যে দাবা খেলা হয় ওটা কিন্তু আউটডোর গেম, কারণ গড়িয়াহাটে ব্রিজের নিচে যে দাবাটা খেলা হয় ওখানে রাস্তায় বসে খেলা হয়।
2: হ্যাঁ, সে তো লুডো আমরা রাস্তায় খেলতে পারি।
1: আর একটা বুঝতে পেরেছি, দাবা ইনডোর গেম, কারণ হচ্ছে দাবার পুরো

0: সমস্ত ছক সমস্ত কিছু মাথার মধ্যে হয়, আর বাকিটা তো হাত পা দিয়ে খেলা হয়। তাই মাথার
1: লজিকটা এইভাবে হবে,
0: হ্যাঁ, কারণ ওটা মাথার মধ্যে যখন হচ্ছে তখন ওটা ইনডোর
1: একদম। এখানে তোমাকে কেউ চ্যালেঞ্জ করতেই পারে, এই যেটা বললে গড়িয়াহাটের দাবা খেলা,
0: হ্যাঁ বলতেই পারে
1: একদম, এটা নিয়ে চ্যালেঞ্জ
0: হতেই পারে, আর এইটা কেউ চ্যালেঞ্জ করতেই পারবে না।
1: সেই
2: যেটা দাবা হচ্ছে সঠিক উত্তর, এবার যারা যারা দিয়েছে ব্যাস নিয়ে নাও।
1: যারা যারা সঠিক উত্তর দিলেন, প্রথম দশজন সুদীপ সরকার হাওড়া থেকে, রিঙ্কু সাপুই বাউরিয়া থেকে, কৌশিক বাড়ুই হাওড়া থেকে, অভিজিৎ দে বিষ্ণুপুর থেকে, ঘনশ্যাম দাস ভূপতিনগর থেকে, অসীম ঘোষ নলপুর থেকে, মনোময় মহন্ত কৃষ্ণনগর থেকে, অন্বেষা সাহা কৃষ্ণনগর থেকে, মল্লিকা সাউ সরকার বজবজ থেকে, এবং সবার প্রথম সঠিক উত্তর দিয়ে এই রাউন্ড থেকে সেমিফাইনালে যাচ্ছেন অর্ণব পোদ্দার বোড়াল থেকে।
2: আমরা চলে যাবো আমাদের পরের রাউন্ড, যে রাউন্ডের কথা প্রথমে আমরা বারবার বলি।
0: হ্যাঁ পরের রাউন্ডে যাবো, নিশ্চয়ই
2: যাবো না?
0: হ্যাঁ নিশ্চয়ই যাবো, আমি আসলে অন্য কোশ্চিনটায় চলে যেতে গেছিলাম।
2: না যাবো না, আমরা আপাতত গ্রামে যাবো,
0: আমরা গ্রামে যাই চলো।
2: এই রাউন্ডে আমরা কি করবো?
0: এই রাউন্ডে আমরা ইনস্টাগ্রামে কোশ্চেন দেব, সেই কোশ্চেনের উত্তর আপনাকে ডিএম করতে হবে, অন্য কোনোভাবেই উত্তর পাঠানো যাবে না।
1: ইনস্টাগ্রামে ডিএম অপশনেই আপনাকে উত্তর দিতে হবে। প্রশ্নটা ভালো করে দেখুন, প্রশ্ন অলরেডি পোস্ট হয়ে গেছে, নিচে কমেন্ট করবেন না, মানে যে ছবি যে পিকচার পোস্ট হচ্ছে তার নিচে কমেন্ট করবেন না, শুধুমাত্র ডিএম অপশনে গিয়ে সঠিক উত্তর টাইপ করবেন, সঙ্গে নিজের নাম আর লোকেশন পুরোটা পাঠিয়ে দেবেন। এই প্রশ্ন কিন্তু মানে এই প্রশ্নের উত্তর কোনোভাবেই আমরা হোয়াটসঅ্যাপে বা টেক্সট মেসেজে রিসিভ করবো না।
2: বেশ, তাহলে আমরা ইনস্টাগ্রামেই একমাত্র উত্তর দিতে পারবেন আপনি, রিয়া বলে দিয়েছে। আমরা একটা গানের পরেই ফিরছি, তার আগে আপনি ইনস্টাগ্রামে উত্তর দিন ডিএম করে, এবং ওয়েট করুন উত্তরের।

0: ইনস্টাকুইজের আনসার পোস্ট হয়ে যাবে আপনার, ও হয়ে গেছে, তাহলে মিলিয়ে দেখে নিন আপনি ঠিক উত্তর দিয়েছেন, আপনি ভুল উত্তর দিয়েছেন। যদি ঠিক উত্তর দেন তাহলে আপনার সম্ভাবনা থাকবে কুইজওয়ালা সেমিফাইনালে উঠে যাওয়ার, আপনার নাম শুনলে। আর আর কি রিয়ার আর বলে থেমে গেছিল,
1: আর বলে আমি থেমে গেলাম এই কারণে, কারণ তমজিৎ কথা বলছিল এবং যেটা বলা সেটা হচ্ছে এইবার ইনস্টাগ্রামে যারা খেলতে পারলেন না তাদের জন্য আর একটা সুযোগ থাকছে। মোটামুটি ওই 11:10 নাগাদ আমরা খেলবো আর একটা ইনস্টা কুইজ, আমরা দুটোই খেলি। তো যারা এখনও ইনস্টাগ্রাম আমাদের ফলো করেননি তারা একটু ফলো করে রাখুন 107 FM রেনবো কলকাতা।
0: একদম, আর তাহলে বলে দাও কারা সঠিক উত্তর দিয়ে পৌঁছে গেছেন সেমিফাইনালে।
1: যারা দিয়েছেন প্রথম 10 জন, পিউ সরকার বারুইপুর থেকে, শুভশ্রী কারফা হুগলি থেকে, লিপি সরকার সরসুনা থেকে, সুদীপ্ত কর মাঝদ্রোণী থেকে, সৌমাল্য দে হাওড়া থেকে, সুমিত দাস সন্তোষপুর থেকে, টুম্পা দাস পূর্ব বর্ধমান থেকে, সুলগ্না বসু বরানগর থেকে, মল্লিকা সাউ সরকার বজবজ থেকে, এবং সবার প্রথম সঠিক উত্তর দিয়ে এই রাউন্ড থেকে সেমিফাইনালে যাচ্ছেন সর্বাণী পাল কাঁকুড়গাছি থেকে।
0: হাততালি টিম।

0: করে ফেলুন সেটা আলাদা কথা, কিন্তু আপনাকে আপাতত যেটা বলতে হবে সেটা হচ্ছে এইগুলোর মধ্যে কোনটা অড।
1: কাঠমান্ডু, সাংহাই, লন্ডন, কলকাতা, ইউরোপের মধ্যে কোনটা অড আপনাকে বলতে হবে 9903659292 তে হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে।

0: Odd one out. Odd one out. Odd one out. এই রাউন্ডে আমরা প্রশ্ন রেখেছিলাম, পাঁচটা জায়গার নাম বলেছিলাম, যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের নাম রিয়া জানে, আর সঠিক উত্তরটা কি সেটা অর্ণব জানে। হ্যাঁ, এটা আমিও জানি। হ্যাঁ, বলবেন।
1: সঠিক উত্তর হচ্ছে ইউরোপ, ইউরোপ ছাড়া বাকিগুলো শহর।
0: হ্যাঁ, বাকিটা মহান, মানে একটা মহাদেশ, বাকিটা শহর।
1: একদম,
0: মানে তবু তুই ভাই মহাদেশের সঙ্গে দেশের তুলনা আনতি, তবু একটা তুলনা হতো, মানে শহরের

0: সঙ্গে মহাদেশের তুলনা করছিস।
1: কিন্তু যাই হোক,
0: গজব বেজেত यार,
1: একটু কনফিউজ হয়ে গেছেন।
2: তো আপনি সাংহাই নাই বলেছেন নাকি?
1: হ্যাঁ, সাংহাই এসেছে উত্তর। তো যাই হোক, যারা সঠিক উত্তর দিলেন মানে ইউরোপ যারা যারা বলেছেন, তাদের মধ্যে প্রথম দশ জন অভিজিৎ দে বিষ্ণুপুর থেকে, মিতালী রথ চাঁদিপুর থেকে, সুদীপ সরকার হাওড়া থেকে, অন্বেষা সাহা কৃষ্ণনগর থেকে, সুস্মিতা মহন্ত কৃষ্ণনগর থেকে, লিপি সরকার সরসুনা থেকে, সুদীপ্ত কর বাঁশদ্রোণী থেকে, বর্ণালী দে হাওড়া থেকে, মেহেদি হাসান খান আন্দুল থেকে, এবং সবার প্রথম সঠিক উত্তর দিয়ে এই রাউন্ড থেকে সেমিফাইনালে যাচ্ছেন রাজেশ ভার্মা বেহালা থেকে। আচ্ছা, যারা সেমিফাইনালে পৌঁছচ্ছেন তাদের জন্য ছোট্ট কোনো টিপস?
2: তাদের যে ছোটো টিপস হচ্ছে, আর আপনাকে এখন পার্টিসিপেট করতে হবে না, আপনি ওয়েট করুন, একদম কুইজওয়ালার যে সেমিফাইনাল রাউন্ড নিউজ ফ্ল্যাশ খেলা হবে 11:30 আশেপাশে, তখন কুইজওয়ালার সেমিফাইনাল রাউন্ড আপনি খেলবেন। এবং ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে নর্মালি আমরা কিন্তু প্রশ্ন রাখি।
3: একদম
1: একদম, এটা বলার এটাই কারণ যে যারা অলরেডি সেমিফাইনালে উঠে গেছেন তারাও কিন্তু এখন অবধি পার্টিসিপেট করে চলেছেন। আর পার্টিসিপেট করার দরকার নেই, যারা সেমিফাইনালে উঠে গেছেন তারা একেবারে আমাদের সঙ্গে সেমিফাইনাল খেলবেন।
3: বেশ, তাহলে আমরা কি পরের রাউন্ডে চলে যাই অর্ণব?
2: হ্যাঁ একদম, চলো যাই।
3: চলো,
2: এই রাউন্ডে আমরা আপনাকে তিনটে ক্লু দিই, কিন্তু একসাথে দিই না, একটা করে ক্লু দিই, একটা করে গান শোনাই, এবং তার মাঝে আবার একটা ক্লু থাকে, এবং আপনাকে শুনে আইডেন্টিফাই করতে হয় যে যে কিসের কথা আমরা বলছি বা কার কথা আমরা বলছি।
3: একদম, তাহলে প্রথম ক্লুটা কি? না, এখানে যতগুলো কিন্তু আছে সেই কিন্তুগুলো সবটা বলে দিতে হবে।
2: কিন্তুগুলো বলে দিতে হবে,
3: বলে গেল।
2: কিন্তু ব্যাপার হচ্ছে, যদি আপনি প্রথম ক্লুতে ভুল উত্তর দেন তাহলে কিন্তু সেকেন্ড ক্লু বা থার্ড ক্লুতে আপনি ঠিক উত্তর দিলেও আপনার উত্তরটা নেওয়া হবে না। একবার উত্তর লক হয়ে গেলে আমরা কিন্তু উত্তর আপনাকে পাল্টাতে দেব না, কাজেই ভেবে চিনতে ধীরে স্থিরে ধীর স্থিরভাবে ওয়েট করে উত্তর দেবেন। ফার্স্ট ক্লুর পর যদি না মনে হয় যে আপনি পারবেন না, তাহলে ওয়েট করবেন সেকেন্ড ক্লুর জন্য, যদি সেকেন্ড ক্লুর পর মনে হয় পারবেন উত্তর দেবেন, নাহলে ওয়েট করবেন থার্ড ক্লুর জন্য। তবে মজার ব্যাপার হচ্ছে যে যদি কেউ ফার্স্ট ক্লুতেই উত্তর দিয়ে দেয় তাহলে মানে সেখানে যেমন ভুল হওয়ার চান্স রয়েছে, সেরকম ঠিক হলে কিন্তু একদম সরাসরি টপ টেনে ঢুকে যাওয়ার চান্স রয়েছে।
1: একদম তাই, তাহলে ব্যাপারটা সহজই, খুব একটা কঠিন কিছু নয়, চেষ্টা করুন, দেখুন পারেন কিনা। আজকে আমাদের থ্রি পয়েন্ট পাজলের প্রথম ক্লু, এবার ফুটবল বিশ্বকাপের অন্যতম দাবিদার এই দল।
2: এবারের ফুটবল বিশ্বকাপের অন্যতম দাবিদার এই দল, খুব ইজি কিন্তু খুব কঠিন। 9903653992 তে হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে জানান আমাদের।

0: 3 point puzzle. থ্রি পয়েন্ট পাজল সে আমরা প্রথম ক্লুতে একটা দিয়েছিলাম যে এবারের ফুটবল বিশ্বকাপের অন্যতম দাবিদার এই দল। সেকেন্ড ক্লু কি বলছে?
1: সেকেন্ড ক্লু বলছে যে 1872 সালে স্কটল্যান্ডের বিরুদ্ধে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলে এই দল।
0: সেকেন্ড ক্লু বলছে 1872 সালে স্কটল্যান্ডের বিরুদ্ধে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলে এই দল। কোন দলের কথা বলা হচ্ছে সেটা যদি বুঝে থাকেন তাহলে 9903653992 তে হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে দিন।

0: 3 Point Puzzle. থ্রি পয়েন্ট পাজলস এ আমরা প্রথম ক্লু দিয়েছিলাম, সেকেন্ড ক্লু দিয়েছি, এরপরে আমরা থার্ড এন্ড ফাইনাল ক্লু বলে দেবো।
1: ফার্স্ট দুটো ক্লু আবার রিপিট করে দিই। এবারে ফুটবল বিশ্বকাপের অন্যতম দাবিদারী দল, এবং সেকেন্ড ক্লু ছিল 1872 সালে স্কটল্যান্ডের বিরুদ্ধে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলে এই দল,
0: এবং এর পরের একটা নাম হচ্ছে, একটা ঝড়ের নাম আছে।
1: হ্যাঁ,
0: ঝড়ের নাম আছে
1: এবং একটা ওই হাতে কিছুটা নাম আছে।
0: এই দলের বর্তমান ক্যাপ্টেনের নাম হ্যারিকেন, আমেরিকা হ্যারিকেন ঝড়, হ্যারিকেন আবার লন্ঠন জলে, হ্যারিকেন আবার হ্যারিকেন।
1: একদম 9903659 তো হোয়াটসঅ্যাপ এসএমএস করে জানান, আশা করছি আর বুঝতে পারি।
0: আর কি নেই,
1: ছেলে একটু সময় দিলাম, 3 মিনিট।

0: থ্রি পয়েন্ট পাজল সে আমরা প্রথম, তৃতীয়, থার্ড মানে সমস্ত ক্লু দিয়ে দিচ্ছ, দ্বিতীয়টা মাঝখানে মিস করলাম না? আসলে বিশ্বকাপের দিকে মনটা চলে যাচ্ছে, আর তো ঘন্টা দেরেক বাকি মাত্র, সেই জন্য এরকম হচ্ছে আর কি, এরকম হয়। আর তার মধ্যে বর্ষাকাল এসছে না, বর্ষাকালে মানে কাদা জমলে লোকের বিরক্তি লাগে, আমার তো জল জমলে বেশ মানে মনে হয় যে সেই ছোটবেলাটায় ফিরে গেছি যেখানে রাস্তায় ছিপ দিয়ে মাছ ধরার চেষ্টা করতাম।
1: এবং কাদা মাঠে মানে পায়ে কাদা মেখে ফুটবল খেলা, সেটা মিস করছো কেন?
0: শুধু কাই নয় মানে পায়ে নয়, মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই কাদা মাখা থাকতো।
1: আচ্ছা,
0: ওটা আমি এখনো মিস করি না, মানে আমি এখনো সেই জীবনটাই আছি। তুই কাদা মেখে ফুটবল খেলিস না?
2: এখন আর খেলি না, পায়ের ব্যথা করে।
0: ও আচ্ছা, পায়ে ব্যথা করে, ও বড় হয়ে গেছে,
2: ছোটবেলায় খেলতাম।
0: মানে যতদিন না মানে পায়ে ব্যথা করবে, করবে না, মন শুধু মনে ব্যথা করবে, ততদিন মানুষ ছোট থাকে। আর তারপরে যখন পায়ে ব্যথা করে, মনে ব্যথা আর করে না, তখন মানুষ দরকচা মেরে যায়।
2: বিবাহ অভিযান গানটার পরে তো মনে ব্যথার কথা বলছিস কেন আর কি? মানে কোনো হঠাৎ করে বিবাহ অভিযান গানটা শেষ হলো, তারপরে মনে ব্যথার কথা বলছিস?
0: বিবাহ অভিযান গানটা হচ্ছিল না, হতেই পারে ভাই। মনে কখনোই ব্যথা লাগে না আমার, যতদিন আমি শুধু একটা জিনিসই বলতে যাচ্ছি যে এই ছোট ছোট আবেগ থাকে না মানুষের, সেই ছোট ছোট মায়া যতদিন বিচলিত করবে ততদিন মনে ব্যথা লাগবে, ততদিন মানুষ মানে কি বলবো ভালো থাকবে, শুদ্ধ মানুষ থাকবে। যখন আর ব্যাপারটা হবে না তখন মানুষ ধান্দাবাজ হয়ে যাবে, দরকচা মেরে যাবে।
2: এখানে আমার একটা কথা বলা আছে, এটা হচ্ছে সঠিক উত্তর ইংল্যান্ড।
0: ও, এত কিছু বলার পরে ইংল্যান্ড বললো? তার মানে তোমার কি ব্রিটিশ প্রেম আছে?
2: না না, মানে বলছি সঠিক উত্তর ইংল্যান্ড।
0: না, তুই আমাকে থামিয়ে দিলে বললি
2: টপিকে, ফিল কোথায় থামিয়ে দিলাম? আমি তো বললাম আমি এটা কথা বলবো, বলে তারপর তো বললাম।
1: ইংল্যান্ডে সঠিক উত্তর যারা যারা দিয়েছেন তাদের মধ্যে প্রথম 10 জনের নাম হলো আনোয়ার মোল্লা, মহেশতলা থেকে, আমি নিজের হাতের লেখা পড়তে পারছি না।
0: না, এটা তোমার নিজের হাতের লেখা নয়,
1: তিতু জানাও, আমার হাতের লেখা আবার
0: অন্য কেউ, অর্ণবের সঙ্গে মিলে গেল কি করে? না, বরং অর্ণবকে পড়তে দেওয়া ভালো।
1: না না, তিতু জানা চামড়াইল থেকে, শুক্লা হালদার নয়াবাদ থেকে, সপ্তক মজুমদার রামরাজাতলা থেকে, আবির জানা বারুইপুর থেকে, অসীম ঘোষ নলপুর থেকে, সৌমিতা সাঁতরা বজবজ থেকে, দেবজিৎ ঘোষ বারুইপুর থেকে, সুলগ্না বসু বরানগর থেকে, এবং সবার প্রথম সঠিক উত্তর দিয়ে এই রাউন্ড থেকে সেমিফাইনালে যাচ্ছেন শুভ দেবনাথ পূর্ব বর্ধমান থেকে।
0: বেটা তুমি তো কামাল কর দিয়া, অর্ণব যে রিয়াকশনটা দেখালো যে ভাই আমার হাতের লেখা পড়ে নিয়েছে।
2: হ্যাঁ, মানে হাতের লেখা না পায়ের লেখা বেশি, কিন্তু
0: ওটাই হয়ে যাবে। বেটা তুমি তো কামাল কর দিয়া আর, তার মানে রিয়ার এই রিয়া আমার হাতের লেখাও পড়তে পারবে এরপর থেকে, তার আমি আর লিখবই না, রিয়াকে দিয়ে লিখিয়ে নেবো।
2: পড়া যায়, কিন্তু হাতের লেখা পড়ার জন্য ইয়ে লাগে, ম্যাগনিফাইং গ্লাস লাগে বেসিক্যালি।
0: আরে কিছু তো লাগবেই, মানে তোর হাতে

0: লেখা পড়ার জন্য স্কিল লাগলো, আমার হাতের লেখা পড়ার জন্য ম্যাগনিফাইং গ্লাস লাগবে, রিয়ার হাতের লেখা পড়ার জন্য,
1: হাতের লেখা পড়াটা অতটা ফ্যাক্টর হয় না,
0: তাহলে মনের লেখা পড়াটা ফ্যাক্টর।
1: না না, যেটা হচ্ছে এই নামগুলো আমাদের এত পরিচিত, এত পরিচিত
0: মানে শুধু
1: শুনলেই জায়গার নামটা নিজের মানে মন থেকে চলে আসে।
0: বাবা, এ তো ভাই
2: আলাদাই
1: আলাদাই,
0: ফিরবি তোমরা কামাল কার দিয়ে
1: যাও, একদম একদম।
0: আমরা যাই ভয়েস ভিশনে,
3: ভয়েস ভিশন,
0: ভয়েস ভিশন হচ্ছে সেই রাউন্ড যেই রাউন্ড কখনোই বদল হয়নি 2018 সাল থেকে। না রে,
2: 2018 সাল থেকে, হ্যাঁ, যখন থেকে কুইজলা রয়েছে ভয়েস ভিশনও রয়েছে।
0: মানে তিনি বৃদ্ধ হলেন না কখনো,
2: না,
0: মানে আমরা বৃদ্ধ হয়ে যাচ্ছি, বুড়ো হওয়ার দিকে এগোচ্ছি, একটু চুলে পাক ফাক ধরছে, চেষ্টা করছি মনটাকে রঙিন রাখার, কিন্তু ভয়েস ভিশন এখনও একই রকম রঙিন, সে কখনো বুড়ো হয়নি। ভয়েস ভিশনে, ভয়েস ভিশন মানে কোনো সেলিব্রিটির কণ্ঠস্বর শোনানো হবে এবং আপনাকে উত্তর দিতে হবে কার কণ্ঠস্বর শুনলেন।
1: একদম
2: বেশ, তাহলে আজকের ভয়েস ভিশনের প্রথম প্রশ্ন শুনিয়ে
1: শুনে নি,
0: শুনে নাও,
2: চলো।
4: আমাকে যে উপদেশ দেওয়া হলো, এই উপদেশটা একটা বিরুদ্ধাচারণ বলে মনে হলো আমার কাছে, কারণ আমারও তো এক সময় এরকম ছিল, আমি তো করেছি, আজকে কেন আমি ইত্যাদি ইত্যাদি করে আমার কাছে একটা টনিক সৃষ্টি হয়ে গেল। এই টনিকটা বোকামির টনিক, কিন্তু এইটাকে জেদ করে সেই টনিকটা খেয়ে যখন পারফর্ম করে যখন সাকসেস হলো, তখন আমার সঙ্গে যে বিরোধিতা করেছি তাকে সে পরাজিত হলো আমার কাছে।
3: ভয়েস ভিশন, ভয়েস ভিশন, ভয়েস

0: কেন কৃষিকাজ জানো না, কেন জানো না, শেখানো হয়নি?
1: কৃষিকাজ শিখে নিলেই হয়।
0: হ্যাঁ
2: একদমই,
0: ওটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার,
2: জরুরি জিনিস, সত্যি
0: খুবই জরুরি জিনিস।
2: একদম
1: বাড়িতেও তুমি ফার্মিং করতে পারো, বাড়িতেও কৃষি কাজ করতে।
2: হ্যাঁ বাড়িতে করি তো।
0: কোথায় করিস?
2: বারান্দা।
0: ও হ্যাঁ বারান্দায় কিছু ফুলের গাছ লাগিয়েছে দেখেছি।
2: হ্যাঁ
0: আমি
2: বলছি আমি লাগিয়েছি ওগুলো।
0: আচ্ছা আচ্ছা, মানে তুই লাগিয়েছিস, ঠিক আছে, মানে আমরা মেনে নিয়েছি যে তুই লাগিয়েছিস, কোনো ব্যাপার না, ঠিক আছে, ওকে। মানে সব কথা যে সবসময় বিশ্বাসযোগ্য না, সবসময় বিশ্বাসযোগ্য অর্ণব বললে বিশ্বাসযোগ্য,
2: অমজিতের কাউকে কখনো ভালো লাগেনি টাইপের আর কি।
0: মনের ব্যাপারটা হচ্ছে কখন কাকে কতটা দেবো সেটাও তো সবসময় বোঝা যায় না, ওই জন্য
2: পরাণ বন্দ্যোপাধ্যায়।
1: আপাতত যারা যারা সঠিক উত্তর দিলেন, পরাণ বন্দ্যোপাধ্যায়ের গলা চিনতে পারলেন, তারা কারা? প্রথম দশজন শুভশ্রী কার্পা হুগলি থেকে, ইন্দ্রনীল সরকার টালিগঞ্জ থেকে, হাফিজা মোল্লা সুন্দরবন থেকে, সুস্মিতা মহন্ত নদিয়া থেকে, অন্বেষা সাহা কৃষ্ণনগর থেকে, প্রদীপ সেনগুপ্ত ব্যান্ডেল থেকে, এস কে মাসাদুল ইসলাম বাগনান থেকে, বর্ণালী দে হাওড়া থেকে, প্রিয়নাথ মুখার্জি বাঁকুড়া থেকে, এবং সবার প্রথম সঠিক উত্তর দিয়ে এই রাউন্ড থেকে সেমিফাইনালে যাচ্ছেন কাঁচেড়া পাড়া থেকে বন্দিতা দেব।
2: এইবার আমরা ভয়েস ভিশনের আরো একটা তোমাকে বলবি, তুই এটা মনে হচ্ছে হাসি হাসি মুখ করে আছিস, আমি বুঝতেই পেরেছি ও হাসি হাসি মুখ করে আছিস, এবার একটা কথা বলবো
0: না না, আমি কি বলবো, আসলে সব সময় আমার মুখটা এত হাসি হাসি থাকে যে সবাই চায় যে আমি কিছু বলি। অর্ণব এখন চাইছিল না, আমি যখন চাই তখন তো বলি, যখন আমি চাই না তখন লোকে বলে বলি।
1: স্কুলে পড়তাম ছোটবেলায়, আমাদের স্কুলে একটা মেয়ের মুখটাই ছিল হাসি হাসি, এবার টিচার একদিন দাঁড় করেছে তুমি হাসছো কেন, মেয়েটা উঠে দাঁড়িয়ে এরকম হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে আছে, তখন সবাই বলছে ম্যাডাম ওর মুখ।
0: আসলে এই সমস্ত মানুষদের মনের মধ্যে কোনো জটিলতা থাকে না,
1: একদম তাই। মানে তমজিৎ নিজেকে নিজেই নিজের পিঠ চাপড়ানো কতভাবে যায় একটু তমজিৎকে দেখলে ভালো করে বোঝা যায়
0: না। আমি তো সহজ সরল মানুষ,
1: একদম তাই।
2: আমরা পরের ভয়েস ভিশনের প্রশ্নে যাব, এবং তারপর যদি আপনি ভয়েসটা চিনতে পারেন 9903653992 তে WhatsApp বা SMS করে জানাবেন আমাদের। ভয়েস ভিশন, ভয়েস ভিশন, ভয়েস ভিশন
3: সমাজের একটা ভেতরে ঢুকে আছে, কিন্তু ও এতটাই মানে পাল্টাতে এতটাই পাল্টেছে, তার এসেন্সটা এতটা বদলেছে, সব কিছুতেই সেটা রিফ্লেক্ট করে, যেটা

0: আজকে কলকাতা থেকে বা বাংলা সিনেমা থেকে বেরোতে পারত, কারণ মেইন স্ট্রিম, আমরা যে যাই করি মেইন স্ট্রিম সিনেমা ইজ ফাইনালি দ্য পিলার। মেইন স্ট্রিম দাঁড়িয়ে থাকলে, মেইন স্ট্রিম উঁচু মানের হলে বাকি সব কিছুই উঁচু মানের।
1: Voice Vision, Voice Vision.

Voice Vision. Vision. Vision. Voice Vision. Voice Vision. আমরা লাস্ট যার ভয়েস শুনিয়েছিলাম তার নাম অঞ্জন দত্ত।

0: তিনি কিছু কথা বলছিলেন বাংলা সিনেমা নিয়ে, সেই ভয়েস শুনিয়েছিলাম এবং কারা চিনতে পেরেছেন?
1: যারা যারা বুঝতে পেরেছেন, প্রথম দশজন সৌভিক সরকার কসবা থেকে, রুনা বসু বরানগর থেকে, সুমিত দাস সন্তোষপুর থেকে, চৈতালি দে হাওড়া থেকে, সুলগ্না বসু বরানগর থেকে, আনোয়ার মোল্লা মহেশতলা থেকে, ইন্দ্রনীল সরকার টালিগঞ্জ থেকে, পল্লবী সরকার জলপাইগুড়ি থেকে, সৌরভ গুহ বাগুইয়াটি থেকে, এবং সবার প্রথম সঠিক উত্তর দিয়ে এই রাউন্ড থেকে সেমিফাইনালে যাচ্ছেন মধুব্রত হালদার ঢাকুরিয়া থেকে।
0: তাহলে এই উইনারের নাম বলে দিয়েছে, আমরা হাততালি দিচ্ছি না, এটা কি টিমকে আসতে বলো? বেশ, তাহলে আমরা যাই আমাদের পরের রাউন্ডে। এটা একটু সিনেম্যাটিক,
2: লাইট ক্যামেরা ডায়লগ, লাইট ক্যামেরা ডায়লগ,
0: লাইটস ক্যামেরা ডায়লগে আমরা তো সিনেমার কোনো অংশ শোনাবো,
3: একদম একদম,
0: এবং সেখান থেকে বিভিন্ন প্রশ্ন থাকবে,
3: ঠিক?
0: ডিরেক্টরের নাম, কোন সিনেমা, কে গান লিখেছিলেন, ইত্যাদি বিভিন্ন প্রশ্ন থাকে।
3: আজকে কি থাকছে?
0: আজকে কি আছে
3: বল, তুই বল।
0: ও, আজকে এটা কোন সিনেমার অংশ?
3: সিনেমা নাম বলতে হবে 9903653992 তে WhatsApp বা SMS করে।
0: বেশ, তাহলে শুনিয়ে দাও,
3: চলো।
2: লাইট ক্যামেরা ডায়লগ, লাইট ক্যামেরা ডায়লগ।
4: আজ এ জমিন খাদান হবে না তো শ্মশান।
2: লাইট ক্যামেরা ডায়লগ।

0: Light, Camera, Dialogue. Light, Camera, Dialogue.
1: লাইটস ক্যামেরা ডায়ালগে আমরা প্রথম প্রশ্নটা রেখেছিলাম যে কোন সিনেমা, সবাই প্রায় চিনতে পেরেছেন। খাদান সিনেমার একটা অংশ শুনিয়েছিলাম, কারা কারা সঠিক উত্তর দিয়েছেন সে তাদের নাম নিয়ে রিয়ার রেডি।
2: সবকটাই সঠিক উত্তর এসেছে। অসীম ঘোষ নলপুর থেকে, সুমিত দাস সন্তোষপুর থেকে, প্রশান্ত ধক বরগাছিয়া থেকে, সৌরভ গুহ বাগুইয়াটি থেকে, প্রণবেশ প্রামাণিক কাঁটাবেড়িয়া থেকে, লিপি সরকার সরসোনা থেকে, শুক্লা হালদার নয়াবাদ থেকে, শেখ কদম রসুল হাওড়া থেকে, বর্ণালী দে হাওড়া থেকে, এবং সবার প্রথম সঠিক উত্তর দিয়ে যিনি সেমিফাইনালে যাচ্ছেন তিনি হলেন পল্লবী সরকার জলপাইগুড়ি থেকে।
1: পল্লবীকে অনেক অভিনন্দন। সঙ্গে এই রাউন্ড থেকে কিন্তু আপনার সামনে এখনও সুযোগ আছে, অর্থাৎ লাইটস ক্যামেরা ডায়ালগ থেকে এখনও সুযোগ আছে সেমিফাইনালে পৌঁছে যাওয়ার, কারণ আরও আর একটা রাউন্ড এইখানেই বাকি আছে, আরও একটা প্রশ্ন এইখানেই বাকি আছে এই রাউন্ডে। সেখানে প্রশ্ন হচ্ছে ওখানেও একই, কোন সিনেমার অংশ শুনছি,
3: চলো।
0: লাইট ক্যামেরা ডায়ালগ, লাইট ক্যামেরা ডায়ালগ।
4: হাত লগানে সে পেলে বাপ সে বাত কর,
0: লাইট ক্যামেরা ডায়ালগ।

0: Light, Camera, Dialog. Light, Camera, Dialog.
1: Lights, Camera, Dialog-এ আমরা দ্বিতীয় প্রশ্নটাও করে ফেলেছি। জওয়ান মুভির একটা অংশ শোনানো হয়েছিল এবং সেখানে প্রশ্ন রাখা হয়েছিল সিনেমার নাম কি, এটাই
2: একদম।
1: সবাই প্রায় সঠিক উত্তর দিয়েছেন,
2: সঠিক উত্তর যারা যারা দিয়েছেন, প্রথম দশজন মিতা পাল কাঁকুড়গাছি থেকে, এস কে কদম রসুল হাওড়া থেকে, সুমিত দাস সন্তোষপুর থেকে, মিতালি রথ চাঁদিপুর থেকে, সৌমিতা সাঁতরা বজবজ থেকে, শুভশ্রী কারফা হুগলি থেকে, পলাশ সাউ বজবজ থেকে, রুনা বসু বরানগর থেকে, আশিস জানা বারুইপুর থেকে, এবং সবার প্রথম সঠিক উত্তর দিয়ে এই রাউন্ড থেকে সেমিফাইনালে যাচ্ছেন সপ্তক মজুমদার রাম রাজাতলা থেকে।
3: সরি, আমরা হাততালি,
1: হ্যাঁ হাততালি টিম হঠাৎ গান গাইতে বসে পড়ে। আসলে কি হচ্ছে, ওরা বিশ্বকাপ দেখছে, তো এখন বিশ্বকাপে দেখবে অনেক লম্বা লম্বা বাঁশি নিয়ে লোকজন আসছে, ওরা সেখান থেকে ইন্সপায়ার হচ্ছে, কখন হাততালি দেবে, কখন হাততালিও পড়ছে, বাঁশি বাজানো হচ্ছে, হঠাৎ ভাই এবার এবার তুমি বাঁশি ফুঁকে দিও।
3: আমরা এবার চলে যাই আমাদের পরের রাউন্ডে,
1: চলো যাই। ইনস্টা কুইজ অর্থাৎ আমাদের 107 FM রেইনবো এই ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটু পরেই প্রশ্ন পোস্ট হবে এবং সেখানে সঠিক উত্তর আপনি পাঠিয়ে দেবেন। যেটা সঠিক উত্তর আপনার মনে হবে কি, সেটা আপনি DM করবেন।
2: একদম তাই, এবং করুন তাহলে DM অপশনে গিয়ে সঠিক উত্তর পাঠান, সঙ্গে নিজের নাম আর লোকেশন পাঠাতে কিন্তু একদম ভুলবেন না,
1: একদমই ভুলবেন না।

0: আর আমরা কি করবো এখন? আমরা গান যাবো, গানে যাবো, গানে
1: যাবো। হ্যাঁ হ্যাঁ, আমরা অবশ্যই একটা তো গান তো শোনাবোই।
0: চলো,
1: প্রশ্ন কি পোস্ট হয়ে গেছে?
0: হ্যাঁ,
1: বেশ। তাহলে একটু মানে বলছি, টেলিফোনের খোঁজ নেবে না একটু নাচবে কোনটা?
0: চলো চলো চলো, টেলিফোনের খোঁজ নেওয়া যেতে পারে।
1: বেশ, তাহলে চলো একটু টেলিফোনের খোঁজ নিয়ে আসি। টেলিফোনে কি বলছে?

কুইজ খেলো, জ্যাকপট জেতো, জ্যাকপট জেতো, শুনছো আর খেলছো কুইজওয়ালা, কুইজওয়ালা 107 FM রেনবোতে।

0: ইনস্টা কুইজে আমরা প্রশ্ন রেখেছিলাম, মানে একটা বলের ছবি ছিল, তারপরে সেই ছবির মধ্যে আপনি উত্তর দিয়েছেন, সেটা যদি সঠিক হয়, সেটা সঠিক না ভুল কিছুক্ষণের মধ্যে উত্তর পোস্ট হয়ে যাবে, এবং সেই উত্তর দেখে আপনি মিলিয়ে নেবেন যে উত্তর সঠিক হয়েছে না ভুল উত্তর হয়েছে, সেটা আপনি মিলিয়ে বুঝে নিতে পারবেন। কিন্তু সঠিক উত্তর একমাত্র রিয়া জানে আমাদের মধ্যে,
1: উত্তর আমরা তিনজনেই জানি,
0: আমি জানি না, আমি উত্তর জানি না, আমি জানি না, অন্য বলবে না, আমরা
2: বলবো না,
1: হ্যাঁ অন্য তো বলবো না, এটাই হচ্ছে কথা। আপনি মিলিয়ে দেখে নেবেন
0: যে সঠিক উত্তর দিয়েছেন না ভুল উত্তর দিয়েছেন। রিয়া যে এত কনফিডেন্স নিয়ে বলছে তার কারণ ওই উত্তরটা জানে, তাই
1: দেখো এই উত্তরটা এখন ট্রেন্ড তো।
0: হ্যাঁ
1: আমরা যে বিশ্বকাপ ফুটবল জ্বরে আক্রান্ত হয়ে কুইজ ওয়ালা কোশ্চেন সেট করেছি,
0: আপাতত
1: যেটা করবো সেটা হচ্ছে প্রথম 10 জন সঠিক উত্তর দাতাদের নামগুলো বলে দেবো। মল্লিকা সাউ সরকার বজবজ থেকে, প্রশান্ত ধক বরগাছিয়া থেকে, শুভশ্রী কারফা হুগলি থেকে, সুদীপ্ত কর বাঁশদ্রোণী থেকে, প্রীতম সরকার বারুইপুর থেকে, অজয় কুইতি কোলাঘাট থেকে, কাকলি কারফা হুগলি থেকে, আনোয়ার মোল্লা মহেশতলা থেকে, শুভম ঘোষ বরানগর থেকে, এবং সবার প্রথম সঠিক উত্তর দিয়ে এই রাউন্ড থেকে সেমিফাইনালে যাচ্ছেন টুম্পা দাস পূর্ব বর্ধমান থেকে।
0: টুম্পাকে অনেক অনেক শুভেচ্ছা, আর আমরা আমাদের সেই বহু প্রতীক্ষিত রাউন্ডে যাবো তো,
2: একদম একদম
1: যাবো তো,
2: ভীষণ প্রিয় রাউন্ড, চলো।
0: সেই রাউন্ড যেখানে আপনাকে গোয়েন্দা সাজতে হবে,
2: এবং এই রাউন্ডে আমরা একটা রহস্য আপনাকে দেব, সেই রহস্যটা আপনাকে সলভ করতে হবে। নর্মালি কখনো আমরা মার্ডার মিস্ট্রি দিই, কিন্তু একটা রহস্য দিই আজকে আমরা, মানে মার্ডার মিস্ট্রি না দিলেও এমন কোনো রহস্য দেব যেই রহস্যটাতে আপনাকে বুঝতে হবে যে কে মিথ্যে কথা বললো, কেন মিথ্যে কথা বললো, কীভাবে মিথ্যে কথা বললো, কেন মিথ্যেটা প্রমাণ হয়ে গেল, সবটাই আপনাকে,
0: সবটাই মিথ্যে দিয়ে করা,
2: সবটাই মিথ্যে দিয়ে করা,
0: এই ব্যাপারটাই ওটাই ওটাই মুশকিল। অঞ্জন দত্ত একটা গানে বলেছিলেন না, কি যেন, সাদা কালো এই মিথ্যে কথার শহরে তোমার আমার লাল নীল সংসার, তার মানে সাদা কালোটা মিথ্যে, লাল নীল হলে কালারফুল মানে সত্যি।
2: এটা এবার দেখা যাক কি হয় না হয়, আপাতত আমরা একটু রহস্যে চলে যাই, রহস্যটা দুবার আমরা শোনাবো, দুটো গান সময় আপনি পাবেন,
0: একদম তাহলে শুনিয়ে দাও রহস্য,
2: চলো
0: ঘনিয়ে উঠুক।
3: ডিটেকটিভ ডায়েরি, ডিটেকটিভ ডায়েরি, ডিটেকটিভ ডায়েরি। বিশ্বজিৎ একটি দুর্গম পাহাড়ের মধ্যেকার রাস্তা দিয়ে নিজের গাড়ি চালিয়ে যাচ্ছিল। হঠাৎ ভেজা রাস্তায় তার গাড়ির চাকা স্লিপ করে এবং প্রায় খাদের কাছে চলে যায়। পুলিশ আসার পর সে জানায় সে কোনো রকমে গাড়ির দরজা দিয়ে লাফিয়ে বাইরে আসে, আর একটু হলেই সে গাড়ি শুদ্ধ খাদের নিচে চলে যেত। তার গাড়ি এখনও পাহাড়ের ঘাজে আটকে আছে। পুলিশ অ্যাক্সিডেন্টের জায়গাটা পরীক্ষা করার সময় বিশ্বজিৎকে বলে, আপনার গাড়ির ডিকিটা একটু দেখতে পারি? বিশ্বজিৎ আপত্তি না

0: করে গাড়ির চাবিটা পুলিশের হাতে দিয়ে দেয়। গাড়ির ডিকি খোলার জন্য পাহাড়ি ঢালু পথ দিয়ে যেতে যেতে পুলিশ বুঝতে পারে বিশ্বজিৎ মিথ্যে কথা বলছে। এই অ্যাক্সিডেন্টটা সাজানো এবং বিশ্বজিৎ এটা সাজিয়েছে শুধুমাত্র ইন্স্যুরেন্সের টাকা পাওয়ার জন্য। কিন্তু পুলিশ কিভাবে বুঝলো যে বিশ্বজিৎ মিথ্যে কথা বলছে? উত্তর পাঠান 9903653992 তে হোয়াটসঅ্যাপ বা SMS করে, সঙ্গে নিজের নাম এবং লোকেশন পাঠাতে কিন্তু ভুলবেন না।
1: Detective Diary. Detective Diary. Detective Diary.

0: Detective Diary. Detective Diary. Detective Diary.
1: বিশ্বজিৎ একটি দুর্গম পাহাড়ের মধ্যেকার রাস্তা দিয়ে নিজের গাড়ি চালিয়ে যাচ্ছিল। হঠাৎ ভেজা রাস্তায় তার গাড়ির চাকা স্লিপ করে এবং প্রায় খাদের কাছে চলে যায়। পুলিশ আসার পর সে জানায় সে কোনো রকমে গাড়ির দরজা দিয়ে লাফিয়ে বাইরে আসে, আর একটু হলেই সে গাড়ি শুদ্ধ খাদের নিচে চলে যেত। তার গাড়ি এখনও পাহাড়ের ঘাজে আটকে আছে। পুলিশ অ্যাক্সিডেন্টের জায়গাটা পরীক্ষা করার সময় বিশ্বজিৎকে বলে, আপনার গাড়ির ডিকিটা একটু দেখতে পারি? বিশ্বজিৎ আপত্তি না করে গাড়ির চাবিটা পুলিশের হাতে দিয়ে দেয়। গাড়ির ডিকি খোলার জন্য পাহাড়ি ঢালু পথ দিয়ে যেতে যেতে পুলিশ বুঝতে পারে বিশ্বজিৎ মিথ্যে কথা বলছে। এই অ্যাক্সিডেন্টটা সাজানো এবং বিশ্বজিৎ এটা সাজিয়েছে শুধুমাত্র ইন্স্যুরেন্সের টাকা পাওয়ার জন্য। কিন্তু পুলিশ কিভাবে বুঝলো যে বিশ্বজিৎ মিথ্যে কথা বলছে? উত্তর পাঠান 9903653992 হোয়াটসঅ্যাপ বা SMS করে, সঙ্গে নিজের নাম এবং লোকেশন পাঠাতে কিন্তু ভুলবেন না।
0: Detective Diary. Detective Diary. Detective Diary.

0: Detective Diary. Detective Diary.
1: Detective.
2: রহস্যের অবসান কখন হবে?
3: রহস্যের অবসান এখনই হবে।
4: অবসান তো হয়ে গেছে।
3: অবসান হয়ে গেছে, অবসান অনেকে করেও ফেলেছেন, কিন্তু অর্ণব উত্তরটা বলে দে তাহলে, রহস্যের অবসানটা কিভাবে হবে?
2: এটা হচ্ছে যে যদি মানে চলন্ত গাড়ি থেকেই লাফিয়ে পড়ে বিশ্বজিৎ, তাহলে ওর কাছে চাবিটা থাকলো কি করে? চাবিটা খুলে চলন্ত গাড়ি থেকে লাফিয়েছে, এটা তো হতে পারে না।
3: এ ভাই, তাহলে তো আলাদাই স্কিলফুল, মানে এ তো জেমস বন্ডের মতো।
2: তা স্টার্টই তো বন্ধ হয়ে যাবে, গাড়ি তো পড়বে না, তো গাড়ি চলন্ত অবস্থায়। যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে যে
3: গাড়িটা স্টার্ট বন্ধ হলো, ও সেখান থেকে লাফ মেরে পড়লো। আমি আমি সিনটা কল্পনা করছি পাহাড়ের ঢালে। আবার
2: স্টার্ট বন্ধ হলো তো লাফিয়ে পড়া দরকার নেই, ওর যাদা ধীরে সুস্থে নামলেই তো হয়।
3: হ্যাঁ, সেটা ধীরে সুস্থে নামলেই হয়। আর আমি ছবিটা ভাবছি যে ও চাবিটা
2: দিয়ে, হ্যাঁ পাহাড় দিয়ে পড়ছে গাড়িটা, ও স্টার্টটা বন্ধ করলো,
3: লাফিয়ে বেরিয়ে গেল,
2: গাড়ির মতো পড়ছে, বড় মতো পড়ছে। ভালো বেশ।
4: তো আপাতত এই ঘটনার যারা সমাধান করতে পেরেছেন সেই প্রথম 10 জন, অসীম ঘোষ নলপুর থেকে, শেখ মাসুদুল ইসলাম বাগনান থেকে, মৌসুমী সরকার মধ্যমগ্রাম থেকে, শেখ কদম রসুল হাওড়া থেকে, শুভশ্রী কারফা হুগলি থেকে, শুক্লা হালদার নয়াবাদ থেকে, মিতালী র চাঁদিপুর থেকে, জাহিদ মোল্লা হাওড়া থেকে, সুস্মিতা মহন্ত নদিয়া থেকে, এবং সবার প্রথম সঠিক উত্তর দিয়ে যিনি আজকে আমাদের শেষতম সেমিফাইনালিস্ট হয়ে যাচ্ছেন, তিনি হলেন পাপিয়া বাড়ুই সাঁকরাইল থেকে।
2: আমাদের কিন্তু মোটামুটি 18 জন সেমিফাইনালিস্টকে আমরা পেয়ে গেছি। আমরা নামগুলো একবার বলে দিচ্ছি। মৌ চট্টোপাধ্যায় বাঁকুড়া থেকে, সৈয়দ সিরাজ হাওড়া থেকে, তন্ময় শিকদার শ্যামনগর থেকে, এরা ছিলেন বঙ্গ কানেকশন এবং আমাদের যে গল্পস্বল্প, হ্যাঁ তার থেকে সেমিফাইনালিস্ট। আজকে সেমিফাইনালিস্ট পৌলমী মাইতি, জয়দীপ রায়, উমা দাস, প্রদীপ ব্যানার্জি, পিঙ্কি জানা, অর্ণব পোদ্দার, সর্বাণী পাল, রাজেশ বর্মা, শুভ দেবনাথ, বন্দিতা দে, মধুব্রতা হালদার, পল্লবী সরকার, টুম্পা দাস, সপ্তক মজুমদার, পাপিয়া বাড়ুই, এরাই আমাদের আজকের সেমিফাইনালিস্ট। এবং এদের নিয়ে খেলবো আমরা আমাদের সেমিফাইনাল রাউন্ড।
0: নিউজ ফ্ল্যাশ, নিউজ ফ্ল্যাশ, নিউজ ফ্ল্যাশ,
3: নিউজ ফ্ল্যাশ অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স এর রাউন্ড। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এখানে প্রশ্ন থাকে, আজকে কি প্রশ্ন রয়েছে, যে 18 জনের নাম অর্ণব বলেছে, শুধুমাত্র সেই 18 জনকে নিয়েই আমরা খেলবো আমাদের সেমিফাইনাল রাউন্ড। এবং সেখান থেকে যে তিনজন সবার আগে সঠিক উত্তর দেবেন তারা চলে যাবেন সরাসরি ফাইনালে।
2: আজকের সেমিফাইনালের প্রশ্ন, সম্প্রতি আনন্দ পুরস্কার প্রাপ্ত বই শূন্য পথের মল্লিকা এর লেখক কে?
4: সম্প্রতি আনন্দ পুরস্কার প্রাপ্ত বই শূন্য পথের

লেখিকা। এই বইটির লেখক কে? নাম বলতে হবে লেখকের আপনাকে, এবং 9903653992 তে হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে উত্তর পাঠাতে হবে। শুধুমাত্র 18 জন যারা সেমিফাইনালে উঠেছেন, যাদের নাম একটু আগে অর্ণব বলেছে, শুধুমাত্র সেই 18 জনই উত্তর পাঠাবেন।

0: News Flash. News Flash. News Flash. নিউজ ফ্ল্যাশ রাউন্ডে আমরা যে প্রশ্ন করেছিলাম, সম্প্রতি আনন্দ পুরস্কার প্রাপ্ত বই শূন্য পথের মল্লিকার লেখককে, সঠিক উত্তর শরণজিৎ চক্রবর্তী। এবং আমরা আমাদের যারা ফাইনালিস্ট, তিনজন ফাইনালিস্টকে পেয়ে গেছি, আমরা তাদের নাম অ্যানাউন্স করবো। তবে প্লিজ মন খারাপ করবেন না, কারণ খুব শিগগিরই তো বং কানেকশন রাউন্ড নিয়ে আমরা আবারও ফিরবো, যে রাউন্ডের মাধ্যমে আপনি আগামী সপ্তাহের কুইজওয়ালা সেমিফাইনালে পৌঁছে যেতে পারবেন। আজকের ফাইনালিস্ট কারা হলেন তাহলে? ফাইনালি আজকের ফাইনালিস্ট হলেন সপ্তক মজুমদার রামরাজাতলা থেকে, কাঁচড়াপাড়া থেকে বন্দিতা দেব, এবং বোড়াল থেকে অর্ণব পোদ্দার। আমরা ফাইনাল রাউন্ডে চলে যাই।
1: এবার এই তিনজনকে নিয়ে আমরা খেলবো আমাদের ফাইনাল রাউন্ড।
0: লাইটনিং রাউন্ড, লাইটনিং রাউন্ড, লাইটনিং রাউন্ড, লাইটনিং রাউন্ড। এই ফাইনাল রাউন্ডটা কিন্তু খুব ভাইটাল, খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। এবং কারণ এখানে ফাইনাল রাউন্ডে কিন্তু বেশ কিছু নিয়ম আছে, ভালো করে শুনতে হবে। শুধুমাত্র এই তিনজন, অর্ণব পোদ্দার বোড়াল থেকে, বন্দিতা দেব কাঁচড়াপাড়া থেকে, এবং সপ্তক মজুমদার রামরাজাতলা থেকে। প্রথম নিয়ম খুব সিম্পল, পাঁচটা প্রশ্ন আপনাকে করা হবে, আমরা মানে করবো পাঁচটা প্রশ্ন। আপনি হোয়াটসঅ্যাপেই খেলবেন, এবং সঠিক উত্তরের জন্য +5, ভুল উত্তরের জন্য -5। পাস করে দিলে কোনো নেগেটিভ মার্কিং নেই। আপনি কী করবেন, 1, 2, 3, 4, 5 করে হোয়াটসঅ্যাপ চ্যাটে লিখে ফেলুন, আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যাট সেখানে লিখে ফেলুন, তার নিচে নিজের নাম, তার নিচে লোকেশন, তার নিচে নিজের কলিং নাম্বার।

0: দেবেন, যে নাম্বারে ফোন করলে আপনাকে পাওয়া যাবে সেই নাম্বারটা অবশ্যই লিখবেন।
1: যদি আপনি এই মেসেজটা পুরোটা তৈরি করে রেখে দিন আগে,
0: হ্যাঁ একদম তৈরি করে রেখে দিন, মানে একটা করে মেসেজ লিখলেন একটা করে নাম পাঠালেন এইভাবে হবে না, পুরো মেসেজটা যদি একটা জায়গায় না থাকে মানে একটা মেসেজের মধ্যে সবটা না থাকে আমরা কিন্তু অ্যান্সার নেব না। যাই হোক, এবার আসছি টাইম ফ্যাক্টরে। আমাদের একটা টাইমার রয়েছে, এক মিনিটের টাইমার, সেই টাইমারটা আমরা স্টার্ট করবো, আমরা প্রশ্ন বলা স্টার্ট করবো, এবং এই টাইমারটা চলাকালীন আমরা হয়তো দু থেকে তিনবার সবকটা প্রশ্ন একবার করে বলে দেবো, দু থেকে তিনবার সবকটা প্রশ্ন বলে দিতে পারবো। কিন্তু টাইমার শেষ হয়ে যে মুহূর্ত থেকে গান শুরু হবে সেই মুহূর্ত থেকে প্রতি মিনিটের জন্য -3 করে আপনার পয়েন্ট কাটা যাবে, একদম সেই মুহূর্ত থেকে। মানে গান শুরু হওয়া মাত্র যদি উত্তর না দেন শুরু হওয়া পর্যন্ত, তাহলে কিন্তু গান শুরু হওয়ার পরে উত্তর দিলেই প্রতি মিনিটের জন্য -3 করে আপনার পয়েন্ট হবে। অর্থাৎ আপনি 10 স্কোর করুন, 15 স্কোর করুন, যাই করুন না কেন, কত মিনিট পরে আপনি উত্তর দিচ্ছেন সেটার সঙ্গে আপনাকে -3 গুণ করে আপনার স্কোর আলটিমেটলি ডিসাইড করা হবে। এবং তারপর বুঝতেই পারছেন তাড়াতাড়ি যত উত্তর দেবেন তত আপনার জেতার সুযোগ বাড়বে।
1: কাজে অনব আগে একটু আগে যেটা বললো, একটা হোয়াটসঅ্যাপ চ্যাটের মধ্যে আপনি 12345 এই নাম্বারিংটা করে রাখুন, তার নিচে নিজের নাম, লোকেশন এবং কলিং নাম্বার লিখে একেবারে রেডি হয়ে থাকুন। যে মুহূর্তে আমরা টাইমার শুরু করব, আমরা প্রশ্ন বলতে শুরু করব, আপনি জাস্ট সঠিক উত্তর টাইপ করে সেটা পাঠিয়ে দেবেন।
2: বেশ, তাহলে শুরু করা যাক।
0: চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা কে? দ্বিতীয় প্রশ্ন, ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি? তৃতীয় প্রশ্ন, হাসুলি বাঘের উপকথা কার লেখা? চতুর্থ প্রশ্ন, প্রথম ক্রিকেট বিশ্বকাপ কোন দেশ জিতেছিল? পঞ্চম প্রশ্ন, পর্যায় সারণীর প্রথম মৌল কোনটি?
1: আরো একবার, প্রথম প্রশ্ন, ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা কে? দ্বিতীয় প্রশ্ন, ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি? তৃতীয় প্রশ্ন, হাসুলি বাঘের উপকথা কার লেখা? চতুর্থ প্রশ্ন, প্রথম ক্রিকেট বিশ্বকাপ কোন দেশ জিতেছিল? পঞ্চম প্রশ্ন, পর্যায় সারণীর প্রথম মৌল কোনটি?
2: আমি একবার রিপিট করছি, প্রথম প্রশ্ন, ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা কে? দ্বিতীয় প্রশ্ন, ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি? হাসুলি বাঘের উপকথা কার লেখা? চতুর্থ প্রশ্ন, প্রথম ক্রিকেট বিশ্বকাপ কোন দেশ জিতেছিল? এবং পঞ্চম প্রশ্ন, পর্যায় সারণীর প্রথম মৌল কোনটি?
0: হ্যাঁ, আপনি একদম, আমাদের সময় শেষ এবং গান শুরু।

0: Lightning Round! Lightning Round! Lightning Round! Lightning Round! Lightning Round তো শুরু করবই, কারণ ওই রাউন্ডে আমরা আছি, কিন্তু ছোট্ট করে একটু বং কানেকশনটা সেরে নিই। বং কানেকশনের প্রশ্নটা হচ্ছে যে আমরা নর্মালি এখানে কি করি,
1: বাংলা ও বাঙালিকে নিয়ে প্রশ্ন থাকে এবং এটা ফাইনালের পরে একটা রাউন্ড, ফাইনাল শেষ হয়ে গেছে, ফাইনালের প্রশ্ন আমরা পেয়ে উত্তরও পেয়ে গেছি, কিন্তু আপনার কাছে এখনও সুযোগ আছে আগামী সপ্তাহে সেমি ফাইনালে সরাসরি পৌঁছে যাওয়ার। আজকের বং কানেকশনের যদি সঠিক উত্তর সবার আগে দেন, আজও অর্ধাঙ্গিনী ছবির পরিচালক কে? আজও অর্ধাঙ্গিনী ছবির পরিচালক কে?
2: উত্তর পাঠাবেন একইভাবে 9903653992 তে হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে, এবং বলতে বলতে উত্তরও চলে এসছে। আমরা সব কিছু, মানে এই বং কানেকশনের উত্তর এবং আমাদের যে লাইটিং রাউন্ড, সবটার উত্তর তো নিয়ে ফিরছি।
0: তো ব্যাপারটা হচ্ছে যে আমাদের আজকে প্রশ্নগুলো ছিল ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতাকে সঠিক উত্তর জওহরলাল নেহরু, ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি?
1: হীরাকুদ বাঁধ।
0: হাসুলিবাগের উপকথা কার লেখা?
1: তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়।
0: প্রথম ক্রিকেট বিশ্বকাপ কোন দেশ জিতেছিল?
1: ওয়েস্ট ইন্ডিজ।
0: এবং পর্যায় সারণীর প্রথম মৌল কোনটি?
1: হাইড্রোজেন,
0: হাইড্রোজেন বা এইচ।
2: এবং একই সঙ্গে বং কানেকশনে যে প্রশ্ন ছিল, আজও অর্ধাঙ্গিনী ছবির পরিচালক কে?
1: কৌশিক গাঙ্গুলি।
2: কৌশিক গাঙ্গুলি।
0: এবার ব্যাপারটা হচ্ছে যে এই যে আমাদের তিনজনে উঠেছিলেন ফাইনালে,
2: আমরা কি বং কানেকশনের
1: চলে যাচ্ছেন সেমিফাইনাল, মানে আগামী সপ্তাহে সেমিফাইনাল, সেটা বলে দিই। সবার আগে সঠিক উত্তর দিয়ে বং কানেকশনে চলে যাচ্ছেন কে সেমিফাইনালে?
2: যিনি চলে যাচ্ছেন পরের সপ্তাহে সেমিফাইনালে, তিনি হলেন রাজেশ ভার্মা বেহালা থেকে।
1: হাততালি। রাজেশকে অনেক অভিনন্দন। সঙ্গে এবার আমরা জানাবো আমাদের ফাইনালে আজকে কে উইনার হলেন তার কথা।
0: ব্যাপারটা হচ্ছে আজকে ফাইনালে যে তিনজন উঠেছেন তারা হলেন সপ্তক মজুমদার, যদি খুব ভুল না থাকে, হ্যাঁ সপ্তম মজুমদার আমরাজাতলা থেকে, বন্দিতা দেব কাঁচড়াপাড়া থেকে এবং অর্ণব পোদ্দার বোড়াল থেকে। এবার এই তিনজনই ভালো খেলেছেন, ভালো উত্তর দিয়েছেন। সবার আগে উত্তর দিয়েছেন সপ্তক এবং উনি দুটো প্রশ্নে ঠিক উত্তর দিয়েছেন, দুটো প্রশ্নের ভুল উত্তর দিয়েছেন, সেজন্য ওনার স্কোর গিয়ে দাঁড়িয়েছে জিরো। এবং যেহেতু উনি টাইমের মধ্যে দিয়েছেন, কোনো নেগেটিভ মার্কিং ওনার হয়নি আলাদা করে।
2: একেবারে
1: 11:48 আমরা গান শুরু করেছি, সেই সময়ের মধ্যে তিনি দিয়েছেন
0: একদম। এরপর আমরা আসছি অর্ণবের কাছে। অর্ণব উত্তর দিয়েছেন, পাঁচটাই উত্তর দিয়েছেন এবং পাঁচটাই সঠিক প্রশ্নের উত্তর, মানে সঠিক উত্তর দিয়েছেন, এবং সেই জন্যে ওনার স্কোর গিয়ে দাঁড়িয়েছিল 25। কিন্তু যেহেতু উনি একটু লেট করে ফেলেছেন, এক মিনিট লেট করে ফেলেছেন, সেই জন্য ওনার স্কোর সেখান থেকে আমরা -3 করতে বাধ্য হয়েছি। ওনার স্কোর দাঁড়িয়েছে 22। এরপর আসছি বন্দিতার কথায়। বন্দিতা ভালো খেলেছে এবং

0: সঠিক উত্তরও দিয়েছে বেশ কিছু। সেই হিসেব যা বলছে, প্রথম প্রশ্ন পাস করে দিয়েছে, সেকেন্ড প্রশ্ন ভুল উত্তর দিয়েছে, এবং তিনটে প্রশ্নের উত্তর দিয়ে 15 স্কোর করেছে, সরি 15 মাইনাস 5 একটা যেহেতু ভুল, 10 স্কোর করেছিল। কিন্তু ভীষণ লেট করেছে, 2 মিনিট পরে উত্তর দিয়েছে গান শুরু হওয়ার, সে কারণে ওখান থেকে আবার 6 কেটে নিতে ওনার স্কোর গিয়ে নিয়েছে 4। তাহলে খুব ক্লিয়ারলি বোঝাই যাচ্ছে আজকের কুইজ ওয়ালা উইনার কে কে।
1: অর্ণব পোদ্দার ফ্রম বোড়াল।

0: অর্ণবকে অনেক অভিনন্দন। অর্ণবের আমাদের কুইজওয়ালার টিম থেকে ওর সঙ্গে যোগাযোগ করে নেওয়া হবে, কখন কোথায় আসতে হবে এবং কিভাবে প্রাইজ কালেক্ট করবে সবটাই জানিয়ে দেওয়া হবে ফোন করে, তাই নো টেনশন। আর আপাতত কুইজওয়ালার টিম বলছে টাটা বাই বাই, যদিও আমি তোমার সঙ্গে থাকছি, কারণ একটু পরেই তোমাকে তোমার কাছে জানতে চাইবো তুমি শুনতে কি চাও। আমি থাকছি এবং আমি তোমাকে একটু পরেই বলছি, আমি এখনই বলছি ফিরে আসবো আমি তোমার পাড়ায়।
1: ফিরে এসো আর আমরা ফিরে আসবো প্রতি মঙ্গলবার, মানে কুইজওয়ালা টিম ফিরবে প্রতি মঙ্গলবার ঠিক রাত 9টায়। সেই জন্য টিউন ইন করতে হবে 107 FM রেনবো কলকাতা।

0: রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM রেইনবো, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: 107 FM রেইনবোতে আমি আরজে তমজি তোমার সঙ্গে রয়েছি, আর তোমার কাছে জানতে চাইছি তুমি শুনতে কি চাও। 9903653992 এই আমাদের হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ নাম্বার, এবং এখানে তুমি আমাকে জানাও তুমি শুনতে কি চাও। আর এই রাতে অর্থাৎ আজকে 15 জুলাইয়ের রাতে তোমার সঙ্গে আমি কিন্তু সঙ্গ দেব তোমার এই গানের জার্নিতে। তাহলে তোমায় নিয়েই তো গল্প হবে, তোমার পছন্দ নিয়ে, তোমার ইন্টারেস্টের গান নিয়ে, সেগুলো নিয়েই তো কথা হবে। অনুপম রায় এবং প্রশ্মিতা পালের কণ্ঠে এই গানটা দিয়েই আজ শুরু হোক।

অবশ্যই উঠতে তো হবেই, আর তোমার রিকোয়েস্ট আমার কাছে আসতেই হবে। 9903659992-তে অনেক রিকোয়েস্ট অলরেডি জমা হয়েছে, আমি একে একে শোনানোর চেষ্টা করব। রিঙ্কু খান হাওড়া আন্দুল থেকে শুনতে চেয়েছো দিলওয়ালে সিনেমার সাউন্ড ট্র্যাক থেকে একটা গান, সেই গানটা ডেফিনেটলি থাকছে। তারপর অঞ্জন দত্তের কণ্ঠে মৌসুমী সরকার মধ্যমগ্রাম থেকে শুনতে চেয়েছেন একটি গান, সেটি আমারও নিজের পছন্দের, খুব পছন্দের একটা গান। আর সৌভিক তামাশার সাউন্ড ট্র্যাক থেকে শুনতে চেয়েছে লাকি আলীর কণ্ঠে সফরনামা। তাহলে ব্যাক টু ব্যাক এই

এই তিনটে গান হয়ে যাক তার ওপারে, আমি ফিরছি তোমার সঙ্গে, তোমার রিকোয়েস্টের গান সঙ্গে নিয়ে। আর তমজিৎ, তোমার জন্য 9903659992 সব সময় খোলা রেখেছে।

ঘড়ির কাঁটা বলছে 12:19, আর আমি আর যে তমজিৎ তোমার সঙ্গে রয়েছি এই রাতের আড্ডায়। আর তোমাকে বলছি, তুমি শুনতে কি চাও? 9903650992 তোমার জন্য খোলা রয়েছে। পৌশালী শ্যামনগর থেকে শুনতে চেয়েছে কভি খুশি কভি গম সিনেমা সাউন্ড ট্র্যাক থেকে একটা গান। আর অলিভিয়া অধিকারী বারুইপুর থেকে শুনতে চেয়েছে ধুরন্ধর সিনেমা সাউন্ড ট্র্যাক থেকে একটি গান। আর আমার প্রিয়, খুব প্রিয় একটি গান সায়ন দাস গড়িয়া থেকে শুনতে চেয়েছে সেই গানটি জল ফরিং। তাহলে ব্যাক টু ব্যাক তিনটে গানের ওপারে আমি আবারও ফিরছি তোমার সঙ্গে, কারণ তোমার পছন্দের গান শোনানো মানে আমার নিজেরও আনন্দ।

0: রমা দত্ত বেলতলা থেকে শুনতে চেয়েছেন কিলবিল সোসাইটির একটি সাউন্ড ট্র্যাক, আর তন্ময় ভবানীপুর থেকে শুনতে চেয়েছে একদম ব্র্যান্ড নিউ গান আজও অর্ধাঙ্গিনী সিনেমার সাউন্ড ট্র্যাক থেকে। ব্যাক টু ব্যাক এই দুটি গান রইল তোমার জন্য।
1: দিম্মি তাক দিম্মি তাক কিটা তাক তাক কিটা তাক।

শ্যামল গাঙ্গুলি ভবানীপুর থেকে শুনতে চেয়েছেন একটি গান, আর সৌগত ব্যানার্জি শুনতে চেয়েছেন নচিকেতার কণ্ঠে নীলাঞ্জনা, আর এক বন্ধু শুনতে চেয়েছিলেন মাহতিম সাকিবের কণ্ঠে তুমি জানতেই পারো না, কিন্তু তিনি তার নামটা লেখেননি, সেই জন্যই আমি এক্ষুনি তার নামটা বলতে পারছি না। ঠিক আছে, তাহলে ব্যাক টু ব্যাক এই তিনটে গান শোনা যাক।

0: এরকম প্রথম প্রেম না আমাদের জীবনে অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়, তারা থাকে, তাদেরকে আমরা কখনোই ভুলতে পারি না। আর সেইখান থেকেই নীলাঞ্জনা গানের তৈরি, গান তৈরি হয়। রাজু মান্না ভবানীপুর থেকে শুনতে চেয়েছেন ওগোবধু সুন্দরী সিনেমার সাউন্ড ট্র্যাক থেকে একটি গান, যে কোনো একটি গান, কিশোর কুমারের কণ্ঠে। বালি থেকে সব্যসাচী মিত্র সুমন চট্টোপাধ্যায়ের কণ্ঠে একটি গান শুনতে চেয়েছেন। এবং সৌগত ব্যানার্জি, না সৌগত ব্যানার্জির গান শুনিয়ে দিয়েছি, হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে নবকুমার দাস পাঁচলা থেকে শুনতে চেয়েছেন এই রাত তোমার আমার। ব্যাক টু ব্যাক এই তিনটি গান, তার উপরে মনে হয় না আর শোনানোর আজকে গান শোনানোর সময় থাকবে, দেখা যাক কতটা শোনানো যায়। চলুন তাহলে শোনা যাক কিশোর কুমারের কণ্ঠে আমি একজন শান্তশিষ্ট। শান্তশিষ্ট কি বলছেন উনি?
1: শান্তশিষ্ট।

তোমার মুন্ডু খেতে। আমি জানি আসলটা কি, কোনটা ফাঁকি কোনটা মেকি, তুমি চেষ্টা করো বুঝবে না তা। আই বুড়ো তো।

ঘড়ির কাঁটা বলছে আজকে আর সময় নেই, অর্থাৎ শুনতে কি চাও থেকে তমুজিৎকে টাটা বাই বাই বলতে হচ্ছে। যেতে যেতে তোমার জন্য রেখে গেলাম হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি।

ঘড়ির কাঁটা বলছে রাত একটা বেজে গেছে, আর একটা বেজে যাওয়া মানে সময়টা এখন সুররঞ্জনীর। সুররঞ্জনীতে আজ থাকছে অনল চট্টোপাধ্যায়ের খেয়াল মালকোষ রাগে, এবং তারপর শুনবেন রাহুল চ্যাটার্জির সেতার ঝেঁঝটির আগে। ব্যাক টু ব্যাক দুটি শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের ওপারে আমি আবারও ফিরছি আপনার সঙ্গে, আপকে লিয়ে সঙ্গে নিয়ে।

0: ঘড়ির কাঁটা বলছে রাত 1:58। আর আপনি এতক্ষণ শুনছিলেন সুররঞ্জনী। সুররঞ্জনীতে প্রথমে আমরা শুনলাম মালকোষ রাগে অনল চ্যাটার্জির খেয়াল, এবং তারপর শুনলাম রাহুল চ্যাটার্জির ঝিঁঝটি রাগে সেতার। আর এখন সময়টা আপ কেলিয়ের।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
0: প্রথমে সুনিধি চৌহান এবং তারপর পিকে সিনেমার সাউন্ড ট্র্যাক থেকে দুটি গান ব্যাক টু ব্যাক আপনার জন্য রইল আপ কে লিয়েতে।

সময় বলছে তিনটে বেজে গেছে, আর তিনটে মানে আপকে লিয়ে চলতে থাকবে, কিন্তু তিনটে থেকে চারটে আপকে লিয়ে, সঙ্গে অন্য কেউ, কিন্তু আপকে লিয়ে আরও এক ঘন্টা তোমাদের জন্য।

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। অভিজিৎ এবং আলকা ইয়াগনিকের কণ্ঠে এই গানটি তোমাদের জন্য।

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

গানের মধ্যে অনেক কিছুই আমরা খুঁজে পাই, তার কারণ অনেকেই আমরা রাত জেগে গানগুলো শুনি, যে গান আমাদের মনের মধ্যে থেকে যায়, যে গান আমাদের মনের মধ্যে অদ্ভুত একটা অনুরণন তৈরি করে, সেইগুলো মনের মধ্যে কেমন একটা একটা অদ্ভুত অনুভূতি যেটা বোধহয় কথায় ব্যাখ্যা করা যায় না। তার কারণ গান আমাদের মনের মধ্যে, মনের যে স্ট্রেস সেটাকে দূর করে দেয়। স্বভাবতই গান যদি আমরা শুনতে থাকি, সেটা সময়টা যেমনই হোক না কেন, এই গভীর রাত্রিরে গান শুনতে শুনতে অনেকে ঘুমিয়ে পড়ি। গান আমাদের অনেক কিছু হালকা করে দেয়, আমাদের সারাদিনের ক্লান্তি, আমাদের সব সময়ের

মনের মাঝে অনেকগুলো প্রশ্ন, অনেক কিছু উথাল পাথাল করা কিছু সময়। বিভিন্ন সময় আমাদের জীবনে জোয়ার ভাটা যেমনই আসুক না কেন, গান কিন্তু সবসময় আমাদের নিজেদের সঙ্গী, আর সেই সঙ্গীকে আমরা সবসময় সঙ্গী করে রাখতে চাই। স্বভাবতই সেটাই কিন্তু আমাদের কাছে একটা অন্যরকম মাত্রা নিয়ে আসে, যেটা আমি যেখানেই শুনি না কেন সেটা আমাদের মনের ভেতরের যে শক্তিকে অনেকটা বাড়িয়ে দেয়। রাত বলছে, ঘড়ির কাঁটা প্রায় 3:45-এর কাছাকাছি, কিন্তু কাছে দূরে সময়টা যেমনই হোক না কেন এই সময় শুধুমাত্র আর আমাদের মধ্যে থাকে না, কারণ 107 FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে কেউ হয়তো রেডিওতে শুনছো, কেউ হয়তো অ্যাপে শুনছো। স্বভাবতই যারা অ্যাপের মাধ্যমে যে সমস্ত বন্ধুরা শুনছো, তাদের ক্ষেত্রে সময়টা হয়তো এক নাও হতে পারে। অনেক দূরে যারা বুঝে শুনছো, তাদের কাছে এই গান, এই গানের অনুভূতি, এই সময় সেটা হয়তো একটু অন্যরকম। তাই তোমাদের কাছে হয়তো এই গান অন্যরকম মাত্রা আনে, স্বভাবতই সেই গানের উপলব্ধিটাও অন্যরকম হয়। আর গান আমাদের অদ্ভুতভাবে একটা মনের মাঝে ওষুধের কাজ করে। স্বভাবতই গান আমরা পছন্দ করি, ভালো লাগে, কারণ আমাদের মনের মধ্যে থাকা অনেকগুলো প্রশ্নকে দূরে সরিয়ে দেয় এই গান।

কথা বলতে বলতে সময় একদমই শেষ, তাই আজ আপাতত এখানেই থামতে হচ্ছে। আবারও কোনো দিন এরকমই গানের ডালি নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, ভালো রেখো, আর টিউন করো 107 FM।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে সময় এখন ভোর 4:01 আর ভোর 4 মানেই সময় এখন প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের, প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আজ প্রথমে শুনবেন গুনকেলি রাগে খেয়াল, শিল্পী উজ্জ্বল দত্ত।

107 FM Rainbow প্রচার তরঙ্গে এই মুহূর্তে প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন গুনকে লীরাগে খেয়াল, শিল্পী ছিলেন উজ্জ্বল দত্ত। প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এবারে শুনবেন গুজ্জুরি টোরির আগে সেতার, শিল্পী অয়ন সেনগুপ্ত।

0: সুপ্রভাতি ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে। এতক্ষণ প্রথমে গুণখেলির আগে খেল শুনলেন, শিল্পী ছিলেন উজ্জ্বল দত্ত। 107 FM রেনবো প্রচার তরঙ্গে প্রভাতি ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে। এতক্ষণ গুজ্জরি টুরির আগে সেতার শুনছিলেন, শিল্পী ছিলেন অয়ন সেনগুপ্ত। প্রভাতি ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আজ এ পর্যন্তই।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
0: স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে সময় এখন ভোর 5:45, আর ভোর 5টা মানেই সময় এখন আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান।

এই বর্ষায় বাদল বাউল অবশ্যই তার একতারা বাজিয়ে গান করে চলে, কিন্তু একেবারে এই ভোরের সময় যখন রবীন্দ্রসঙ্গীত গান শুনতে শুনতে যখন আমরা আমাদের জীবনের পথে এগিয়ে চলি, তখন সত্যিই মনে হয় যে এই বাদল বাউল শুধুমাত্র তার একতারা বাজিয়ে যতই গান করুক না কেন, আমাদের এই রবীন্দ্রসঙ্গীতে গান বর্ষার এগুলো শুনতে শুনতে কখন যেন আমাদের জীবনে বর্ষা নেমে আসে সেটা আমরা বোধহয় বুঝতে পারি না। তাই সবাইকে সুপ্রভাত জানিয়ে শুরু করি আজকের আনন্দধ্বনি, যেখানে রবীন্দ্রসঙ্গীত আর রবীন্দ্র গান রবীন্দ্র কথা সেসব নিয়েই আগামী এক ঘন্টা তোমাদের সঙ্গে থাকব একদম আমার হৃদয়, সম্পূর্ণভাবে হৃদয় নিয়ে তোমাদের সঙ্গে।

ওই যে ঝড়ের মেঘে ঝড় বয়ে আসে, আমাদের জীবনেও ঝড় আসে একেবারে এইরকম প্রভাত বেলার ঝড়। সে ঝড়ে কখনো কখনো আমরা বেসামাল হয়ে যাই, আবার কখনো কখনো সেই ঝড় সামলে উঠি। কিন্তু এই যে প্রকৃতির সঙ্গে একটা অদ্ভুত প্রেম, সেই প্রেম আমরা হয়তো আমাদের জীবনের ঝড়ের সময় বুঝতে পারি না, কিন্তু এই প্রকৃতির সঙ্গে প্রেমের সম্বন্ধকে গুরুদেব রবীন্দ্রনাথ কিন্তু সুন্দরভাবে তুলে ধরেছেন, সৃষ্টি করেছেন প্রেম এবং প্রকৃতির গান, আবার প্রার্থনার সঙ্গে প্রেমের সম্পর্ক রেখেছেন, আহ্বান করেছেন পূজা, প্রকৃতি, বিচিত্র, বিশ্ব, স্রষ্টা, কোনো কিছুকেই বাদ দেননি। এক এক রূপে তিনি এক এক জনকে আহ্বান করেছেন। আবার এই যে শ্রাবণ সন্ধ্যায় তিনি এক প্রবন্ধে বলেছেন, আজ কেবলই মনে হচ্ছে এই যে বর্ষা, এ তো এক সন্ধ্যার বর্ষা নয়, এ যেন আমার সমস্ত জীবনের এক অবিরল শ্রাবণ ধারা। যত দূর চেয়ে দেখি আমার সমস্ত জীবনের উপরে সঙ্গীহীন বিরহ সন্ধ্যার নিবিড় অন্ধকার, তারই দিক দিগন্তরকে ঘিরে অশ্রান্ত শ্রাবণের বর্ষণে প্রহরের পর প্রহর কেটে যাচ্ছে। আমার সমস্ত আকাশ ঝা ঝা করে বলছে, কই সে গুঙাইবি হরি দিনে দিন রাতিয়া। কিন্তু তবু এই যে আমাদের দুঃখ, বেদনা, বিরহ, এটা তো একেবারে শূন্য নয়। এই যে অন্ধকারের, এই যে শ্রাবণের বুকের মধ্যে একটা নিবিড় রস, একটা গোপন প্রেম লুকিয়ে আছে, একটা অদ্ভুত নিবিড় রস, সেটা অত্যন্ত গোপনে ভরা রয়েছে, অনেকটা ওই জল ভরা সন্দেশের মতো। বাইরেটা বেশ শক্ত, অথচ সেই মিষ্টিতে কামড় দিলেই ভেতর থেকে একটা অদ্ভুত রস যেরকম বেরিয়ে আসে, ঠিক সেই রকমই এই যে বর্ষা, এই বর্ষার মধ্যে যে প্রেমটা রয়েছে, সেই বর্ষার মধ্যেই যে একটা গভীর, একটা নিবিড় রস লুকিয়ে আছে, সেটার কজন বুঝতে পারেন, সেটা তিনি বুঝতে পেরেছিলেন। আর সেই কারণেই এমন এক বিকশিত বনের সজল গন্ধ যেটা তিনি পেয়েছিলেন,

হ্যাঁ, সত্যিই তিনি কিছু বলবো বলে এসেছিলেন, কিন্তু অনেক অনেক কিছু বলে গেছেন। অনেক কিছু বলার পরে যখন তিনি বলেন, গীতবিতানের সেই যে দ্বিতীয় সংস্করণ, তিনি বলেছেন, গীতবিতান যখন প্রথম প্রকাশিত হয়েছিল তখন সংকলনকর্তারা সত্তরতার তাড়নায় গানের মধ্যে বিষয়ানুক্রমিক শৃঙ্খলা বিধান করতে পারেননি, তাতে কেবল